রূপের গভীর রসে, অর্থাৎ শুকনো কোনো কিছুর মধ্যে তিনি রস খুঁজে নিয়েছেন। কঠোর রূপ, একটা অদ্ভুত কল্যাণময় তপস্বীর রূপ ঠিক কোনোভাবে চিত্রিত হয়েছে, কিভাবে তিনি চিত্রিত করেছেন, চিত্রায়িত করেছেন, সেটা একটা অদ্ভুত ব্যাপার। এই যে গানের মধ্যে দিয়ে এই স্মৃতিচারণ করার একটা নতুন পটভূমি তৈরি, এই যে সেই গান দুটোর মধ্যে বৈশাখের এই ভোরের হাওয়া আর মধ্যদিনের বিজন বাতায়নে, অদ্ভুতভাবে তার মধ্যেও একটা প্রেম খুঁজে পেয়েছেন, ভালোবাসা বিভিন্নভাবে।

মধ্যে দিয়েও কোথাও যেন একটা এই যে হালকা বৃষ্টির পর কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার পর সময়টা মনটা আমাদের কেমন যেন অন্যরকম হয়ে যায়। এই যে প্যাচ প্যাচে গরম থেকে একটা একটা শান্তির হাওয়া, সেখানেই তিনি অদ্ভুতভাবে সেখানকার গানের শ্রেণীবিন্যাস না করলেও তিনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেই গানগুলোকে গরমের গ্রীষ্মসঙ্গীত বলেই তিনি চিহ্নিত করেছেন। এই যে কত বিস্তৃতভাবে তিনি গ্রীষ্মকে ধরেছেন তার লেখার মধ্যে দিয়ে, এবং সেখানে ব্যবহার করেছেন নাম যেগুলো, বৈশাখ, তপ্ত হাওয়ার উপস্থিতি, সেটাই কোথাও যেন আমাদের কাছে অন্যরকম একটা মাত্রা এনে দেয়।

কথা বলতে বলতে, গান শুনতে শুনতে, সময় আস্তে আস্তে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় কিন্তু একেবারেই শেষের দিকে। তাই কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে এই ভোরের হাওয়ায়, যখন ভোরের শীতল হাওয়ায় রবীন্দ্রসঙ্গীত যখন শুনছি, তখন মনটা সত্যি একটু উদাস হয়ে যায়। এই যে গরমের শান্তি, শান্তিই আমরা চাই, সেই শান্তি এই গরম হাওয়ায় ফিরে আসুক।

এই গান শুনতে শুনতে আর আপাতত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। সবাই ভালো থেকো আর টিউন করো 107 FM রেইনবো।

শুরু হলো আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 20 মে বুধবার, স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 41 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32।

বাংলার গৌরব রেশমের কাজ। ইউরোপীয়রা চীনদেশ হইতে রেশমের পোকা আনিয়াছিলেন এবং অনেক শত বৎসর চেষ্টা করিয়া তাহারা রেশমের কারবার খুলিতে পারিয়াছেন। তাহাদের সংস্কার চীনই রেশমের জন্মস্থান, চীনেরাও তাহাই বলে। তাহারা বলে খ্রিস্টের 2640 বৎসর পূর্বে চীনের রানী তুঁতগাছের চাষ আরম্ভ করেন। রেশমের ব্যবসা সম্বন্ধে অতি প্রাচীন কাল হইতে

সাহিত্যেই চীন দেশে অনেক লেখাপড়া আছে। চীনেরা রেশমের চাষ কাহাকেও শিখিতে দিত না, ওইটি তাহাদের উপনিষদ বা গুপ্তবিদ্যা ছিল। জাপানিরা অনেক কষ্টে খ্রিস্টের তৃতীয় শতকে কোরিয়ার নিকট রেশমের চাষ শিক্ষা করে। ইহারই কিছুদিন পরে চীনের এক রাজকন্যা ভারতবর্ষে উহার চাষ আরম্ভ করেন। ইউরোপে খ্রিস্টের প্রথম ও দ্বিতীয় শতকে স্থলপথে চীনের সহিত রেশমের ব্যবসা চলিত। অনেকে মনে করেন এই রেশমের ব্যবসার জন্যই পাঞ্জাবের শক রাজারা বেশি করিয়া সোনার টাকা চালান। ইউরোপে রেশমের চাষ ইহার অনেক পরে আরম্ভ হইয়াছে, কিন্তু আমরা চাণক্যের অর্থশাস্ত্রে দেখিতে পাই বাংলাদেশে খ্রিস্টের তিন চারি বৎসর পূর্বে রেশমের চাষ খুব হইত। রেশমের খুব ভালো কাপড়ের নাম পত্রর্ণ, অর্থাৎ পাতার পশম। পোকাতে পাতা খাইয়া যে পশম বাহির করে সেই পশমের কাপড়ের নাম পত্রর্ণ। সেই পত্রর্ণ তিন জায়গায় হইত, মগধ, পৌণ্ড্রদেশে ও সুবর্ণকুড়ে। নাগবৃক্ষ, লিকুজ, বটগাছ আর বকুলে এই পোকা জন্মিত। নাগবৃক্ষের পোকা হইতে হলদে রঙের রেশম হইত, লিকুজের পোকা হইতে যে রেশম বাহির হইত তাহার রং গমের মতো। বকুলের রেশমের রং সাদা, বট ও আর গাছের রেশমের রং ননির মতো। এই সকলের মধ্যে সুবর্ণকুড়ের পত্রর্ণ সকলের চেয়ে ভালো। ইহা হইতেই কৌশেয় বস্ত্র ও চীনভূমিজাত চীনের পট্টবস্ত্রেরও ব্যাখ্যা হইল। অর্থশাস্ত্রের যে অধ্যায়ে কোন কোন ভালো জিনিস রাজকোষে রাখিয়া দিতে হইবে তাহার তালিকা আছে, সেই অধ্যায়ের শেষ অংশে ওই সকল কথা আছে। অধ্যায়ের নাম কোষ প্রবেশ রত্ন পরীক্ষা। এখানে রত্ন শব্দের অর্থ কেবল হীরা জহরত নয়, যে পদার্থের যাহা উৎকৃষ্ট সেইটিরই নাম রত্ন। এই রত্নের মধ্যে অগরু আছে, চন্দন আছে, চর্ম আছে, পাটের কাপড় আছে, রেশমের কাপড় আছে ও তুলার কাপড় আছে।

চাঁদা কুরিয়া এক প্রকাণ্ড সূর্য মন্দির নির্মাণ করে। অর্থশাস্ত্র হইতে আমরা যে সংবাদ পাইলাম সেটি বাংলার বড়ই গৌরবের কথা। যদি বাঙালিরা সকলের আগে রেশমের চাষ আরম্ভ করিয়া থাকেন, তাহা হইলে তো তাহাদের গৌরবের সীমাই না।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ চারুকেশীয় বস।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্বকে পরিবেশ বান্ধব প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী 23 মে চার দিনের ভারত সফরে আসছেন, কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি বলেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্কের সঙ্গে বিশেষ বিশেষ ক্ষেত্রে চুক্তি করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্টআপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী গত রাতেই ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-29 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনাও করা হবে। এরপর প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-তে যাবেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী 23 মে চার দিনের ভারত সফরে আসছেন, এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, চার দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন তিনি। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর এক ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। ব্যবহার করা হবে কৃত্রিম মেধা পরিচালিত হলোবক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী সংগ্রহশালার এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, এখানে দর্শকদের স্বার্থে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা এবং আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক

অর্থায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন, তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে, তবে এসআইআর 2026-এ মৃত, স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এই সুবিধা বন্ধ হবে। যদিও যাদের মামলা এখনও এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন অথবা যারা সিএ এর জন্য আবেদন করেছেন এবং যাদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তারা প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। নতুন আবেদনকারীদের জন্য আগামী 15 জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু হবে, সেখানে অনলাইনে আবেদন জমা করা যাবে। গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে মহকুমা শাসকরা আবেদন যাচাই করে অনুমোদনের জন্য জেলা শাসকের কাছে পাঠাবেন। কলকাতা পুর এলাকার ক্ষেত্রে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে করবে কলকাতা পুরসভা। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার স্পিকার ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেহরাওয়াত, বৈজয়ন্ত পান্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর তাওড়ে, সুজিত কুমার এবং উজ্জ্বল দেওরাও নিকাম। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার OEM বা মূল সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে DGCA আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়। রেলমন্ত্রক জানিয়েছে উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটের নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কভচ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কবচ সুরক্ষার আওতায় চলে এল। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই 4টি স্টেশনে ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি 1200 বেশি RFID ট্যাগ বসানো হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইল ফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। IPL ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। 5 বল বাকি থাকতেই 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 221 রান তুলে নেয় রাজস্থান। বৈভব সূর্যবংশী 38 বলে 93 রান করেন। ধ্রুব জুড়েল 53 এবং রাজস্থানের অধিনায়ক যশস্বী জয়সওয়াল 43 রান করেন। একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে 220 রান করে লখনৌ। IPLে আজকের ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব পরিবেশবান্ধব প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন, কলকাতা সফরও করবেন তিনি।
নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা

গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7টা বেজে 25 মিনিটে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন তরু দত্তর জীবন কথা।
2: 1876 সালের ডিসেম্বর মাস, বিছানায় শুয়ে একজন শীর্ণকায় মহিলা। মেডিকেল কলেজ থেকে ডাক্তার স্মিথ এলেন চিকিৎসা করতে। ওষুধ দিয়ে সারানো যাচ্ছে না তাকে। হঠাৎ টেবিলের দিকে চোখ পড়ল ডাক্তারের, যেখানে কমলা রঙের মলাটে ছাপা একটা বই ছিল, আশিফ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস। চোখ আটকে গেল ডাক্তারের। নাম শুনেছেন অনেক বইটার, কিন্তু এই মৃত্যুপথযাত্রী মহিলার কাছে কেন বইটা? তবে ডাক্তারের অবাক হওয়ার শেষ কিন্তু সেখানে ছিল না। দেখলেন বইটার লেখিকা তরু দত্ত, সেই অসুস্থ শীর্ণকায় মহিলা। বিস্ময় আর উদ্বেগের মিশ্রণে ডাক্তার স্মিথ চিকিৎসা করলেও বাঁচাতে পারেননি সেই মহিষী মহিলাকে। চিরদিন সে আক্ষেপ সঙ্গী ছিল তার। বহু স্রোত এসে মিশে তৈরি করে জীবন নদী। তরু দত্তের জীবনও বিভিন্ন সময় বিভিন্ন স্রোতে বয়ে গেছে। তিনি জন্মসূত্রে বাঙালি, শিক্ষায় ইংরেজ, অন্তরে ফরাসি, ধর্মে খ্রিস্টান, ঐতিহ্যে হিন্দু। মাত্র 18 বছর বয়সে তিনি ফরাসি কবিদের সঙ্গে ভারতবর্ষের পরিচয় ঘটিয়েছেন। তিনি ইংরেজিতে কবি, ফরাসিতে গদ্য লেখক। তরু দত্তের জন্ম 1856-তে। সেই সময় নারী প্রগতি অনেকটা অধরা স্বপ্নের মতো। মেয়েদের শিক্ষা দীক্ষা সে আবার কি বস্তু, এই চিন্তাভাবনায় আক্রান্ত ছিল তখনকার সমাজ। কিন্তু শিক্ষা সাহিত্য বোধহয় তার সঠিক পূজারীকে ঠিক খুঁজে নেয়। মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এক অর্থে নবজাগরণ ঘটিয়েছিলেন তরু দত্ত। সাহিত্য যে মানুষের চিন্তাভাবনাকে কতটা পরিপূর্ণতা দেয় তার উদাহরণ ছিলেন তিনি। মাত্র 21 বছরের ছোট্ট জীবনে সাহিত্যের আসরে নিজের অধিষ্ঠান প্রমাণ করেছিলেন। তরু দত্তের বিখ্যাত কবিতার বই এনশেন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান ভারতে ইংরেজি ভাষায় লেখা কবিতার ইতিহাসে একটি দিগন্ত নিয়ে আসে। তার রচনা প্রথম সাড়া ফেলে দেয় যে বইয়ের মাধ্যমে, তা হল আশিফ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, প্রায় 100 ফরাসি কবির নির্বাচিত কবিতার ইংরেজি অনুবাদ আছে তাতে। 1876 সালে বইটি প্রথম প্রকাশিত হয় কলকাতায় ভবানীপুরে সাপ্তাহিক সংবাদ প্রেসে, 1878-এ দ্বিতীয় প্রকাশ, তাও কলকাতায়। পরে তৃতীয় সংস্করণ বের হয় ইংল্যান্ডের এক প্রকাশন সংস্থার আনুকূল্যে। ভারতের ইতিহাসের এমন একটা পর্বে তরু দত্তের জন্ম হয় যখন দেশের মানুষ মেনে নিয়েছেন যে শিক্ষিত মাত্রেরই ইংরেজি শেখা উচিত। কিন্তু সাহিত্যপ্রেমী এই মানুষটি বুঝতেন প্রত্যেক ভাষার সাহিত্যেই তার ঐশ্বর্য আছে। তাই ইংরেজি আর ফরাসি চর্চার সঙ্গে সঙ্গে তিনি সংস্কৃত শিখতেও শুরু করেছিলেন। তরু দত্তের বাবা গোবিন্দচন্দ্র ছোটবেলা থেকেই তার মেয়েকে দিয়েছিলেন চারিত্রিক দৃঢ়তা।

0: শিক্ষা। তরু দত্তের দাদার অকাল মৃত্যুর পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তার বাবা। 1869 সালে ইউরোপে যান দত্ত পরিবার। ফ্রান্সের নিসে কাটান দীর্ঘদিন। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও ফরাসি সাহিত্যের মাধুর্য আকৃষ্ট করেছিল তরু দত্তকে। তাই ফরাসি কবিতার ইংরেজি অনুবাদ করে তাকে বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার চিন্তাভাবনার গভীরতা তাকে শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল জ্যোতিষ্কের অবস্থানে রেখেছে। তিনি মনে করতেন জীবনের সত্যি খোঁজা যায় সাহিত্যে, উপন্যাসে। তার স্মৃতিশক্তি ভীষণ প্রখর ছিল। নিজের করা অনুবাদ লাইনের পর লাইন মুখস্থ বলে যেতে পারতেন। সাহিত্য আর জীবনকে নিজের অনুভব শক্তি দিয়ে নিজের মধ্যে লালন করেছেন তরু দত্ত।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন তরু দত্তর জীবন কথা।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। উচ্চ মুদ্রাস্ফীতি ও দুর্বল বিনিয়োগের চাপে অর্থনীতি চাপে রয়েছে বলে জানিয়েছে ডেইলি স্টার। গত এক দশকে সন্তোষজনক অর্থনৈতিক বৃদ্ধি অর্জন করলেও বর্তমানে ধারাবাহিক মুদ্রাস্ফীতি এবং বেসরকারি বিনিয়োগের ধীরগতির কারণে বাংলাদেশের অর্থনীতিতে চাপের লক্ষণ দেখা যাচ্ছে। এটি অর্থনীতির অন্তর্নিহিত দুর্বলতাগুলিকে সামনে এনে দিয়েছে বলে সোমবার এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা মন্তব্য করেন। বিশ্বব্যাংকের বরিষ্ঠ অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেন, বাংলাদেশ কিছু দুর্বলতা নিয়ে মধ্যপ্রাচ্যের সংকটের সম্মুখীন হয়েছে। এর মধ্যে রয়েছে স্থায়ী মুদ্রাস্ফীতি, বিনিয়োগে দুর্বল বৃদ্ধি এবং আর্থিক খাতের চাপ। মানুষের মন থেকে মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন শিল্পী রফিকুন্নবী। প্রথম আলো এই খবর লিখেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য ও বিভিন্ন স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা কেবল একটি ধ্বংসাত্মক কর্মকাণ্ডই নয়, বরং এটি মানুষের মন থেকে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার একটি অপচেষ্টা বলে মন্তব্য করেছেন শিল্পী রফিকুন্নবী। এই প্রবণতাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলেও অভিহিত করেছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ জুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন প্রতিষ্ঠান ও ভাস্কর্যে হামলা চালানো হয়। বিশ্বব্যাংক জানিয়েছে, 2025 সালে বাংলাদেশে প্রায় 14 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্যের শিকার হয়েছে। এর ফলে বাংলাদেশে দারিদ্র্যের হার 2024 সালের 20.5% থেকে বেড়ে দাঁড়িয়েছে 21.4%। এছাড়া বাংলাদেশে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ 2026 সালের অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করবে বলে মনে করা হচ্ছে। এই সংঘর্ষ না হলে বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতিতে 17 লক্ষ মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারত। বাংলাদেশে এখন মাত্র 5 লক্ষ মানুষের দারিদ্রতা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, নিউএজ এই খবর জানিয়েছে। মালয়েশিয়ার বৈধ অভিবাসন বন্ধ হওয়ায় ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিচ্ছেন বাংলাদেশের নাগরিকরা, বিজনেস স্ট্যান্ডার্ড এই খবর জানিয়েছে। বাংলাদেশের গ্রামাঞ্চলের তরুণদের কাছে বহুদিন ধরেই মালয়েশিয়া ছিল দারিদ্র থেকে মুক্তির একমাত্র আশার প্রতীক, কিন্তু এখন সমুদ্রযাত্রা, থাইল্যান্ডের জঙ্গল শিবির এবং মধ্যসত্ত্বভোগীদের পরিচালিত শোষণচক্রের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণঘাতী মানব পাচার পথই তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। ডেইলি অবজারভার জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় সানডিয়েগোর একটি মসজিদ চত্বরে বন্দুকবাজের হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন এবং পরে সন্দেহভাজন 2 কিশোর বন্দুকধারীকে একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা আত্মহত্যা করেছে বলে পুলিশ মনে করছে। ইসলামিক কেন্দ্রটি তাদের ওয়েবসাইটে একে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সানডিয়েগো কাউন্টির সবথেকে বড় মসজিদ হিসেবে উল্লেখ করেছে। ডেইলি সান জানিয়েছে, লিবিয়া থেকে 170 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বেঙ্গাজির গনফুদা ডিটেনশন সেন্টার থেকে 170 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। আটকে পড়া অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন সুনিশ্চিত করার চলতি

প্রয়াসের অংশ হিসেবে 18ই মে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয় বলে দূতাবাস জানিয়েছে। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নূতন সেন।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণীদেহে বিষক্রিয়া ও তার প্রতিকার, এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস কুমার সর।
3: বিশেষ করে প্রাণীপালক বন্ধুদের বলতে চাইছি যে এটা ঠিক যে বর্ষাকাল, গরমকাল, শীতকাল এমনকি অন্যান্য সময়েও কিন্তু আপনাদের প্রাণীদের খাওয়ারের জন্য খাদ্যদ্রব্য, খাদ্যশস্য, সাইলেজ এগুলো আপনারা জমা করে রাখেন এবং জমা করে রাখতেও হয়, কারণ প্রতিদিন চারণভূমিতে নিয়ে যাওয়া এটা বাস্তবসম্মত নয়। হ্যাঁ, এর ফলে এই সঞ্চিত প্রাণী খাদ্যে ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে তাদের থেকে কিছু ছত্রাক নিঃসৃত টক্সিন এবং ব্যাকটেরিয়া নিঃসৃত টক্সিন, ব্যাকটেরিয়া নিঃসৃত টক্সিনের মধ্যে দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বোটুলিনাম টক্সিন আর একটা হচ্ছে টিটেনাস টক্সিন। তো এটা প্রাণী চিকিৎসকরা খুব ভালোভাবেই এটা তারা ডায়াগনোসিস করতে পারেন এবং এর জন্য অ্যান্টিটক্সিন বাজারে পাওয়া যায় এবং এছাড়াও যে তার চিকিৎসা পদ্ধতি মানে অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে তারা চিকিৎসা করে থাকেন, এটা নিয়ে ভাবনার বিশেষ কিছু আমাদের নেই। যেমন ধরুন আপনাদের বাড়িতে অনেকেরই কিন্তু উনুনে রান্না হয় এবং আপনাদের কিন্তু কাঠ কয়লাটা, পোড়া কাঠ কয়লাটা হাতের পাশেই থাকে, এছাড়াও কিন্তু যে সমস্ত আনাজপত্র তাদের খোসাগুলোকে আপনারা কিন্তু আগুনে পুড়িয়ে আপনারা ওই পোড়া কয়লার গুঁড়োটাকে জলে মিশিয়ে আপনারা যে কোনো গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণী, কুকুর, বিড়াল ইত্যাদির ক্ষেত্রে, ঘোড়ার ক্ষেত্রেও আপনারা কিন্তু ওই জলে মিশিয়ে কাঠ কয়লার গুঁড়ো বা কয়লার গুঁড়োকে আপনারা জলে মিশিয়ে খাইয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এইগুলো কী করে না, এই কাঠ কয়লার গুঁড়োগুলো গিয়ে ওই সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থকে নিজেদের সঙ্গে জড়িয়ে নেয়, জড়িয়ে নিয়ে যখন গবাদি পশুর পায়খানা হয় বা অন্যান্য প্রাণীর পায়খানা হয় সেই পায়খানার সঙ্গে টক্সিন সহ বা বিষাক্ত পদার্থ সহ শরীর থেকে কিন্তু বেরিয়ে যায়। তাহলে এটা একটা সহজ পদ্ধতি যে কাঠ কয়লার গুঁড়ো বা আনাজপত্র আগুনে পুড়িয়ে নিয়ে সেটাকে কয়লা করে নিয়ে গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণীদের বিষক্রিয়ার ক্ষেত্রে। আরেকটা উপায় বলছি, কিছু কিছু প্রাণী যেমন কুকুর, বিড়াল ইত্যাদি এরা বমি করতে পারে, তাহলে এদের ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে বিষক্রিয়া হয়েছে এবং অনেকটা বিষাক্ত পদার্থ বা টক্সিন কুকুর বিড়াল খেয়ে ফেলেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন আপনি কাঠ কয়লার গুঁড়ো ব্যবহার করতে পারেন তেমনি বমি করতে পারে এমন কিছু জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। যেমন একটা সহজ উপায় হচ্ছে, আপনারা জানেন যে একটুখানি হালকা গরম জলে একটু বেশি নুন দিয়ে যদি খাইয়ে দেন না, দেখবেন যে কুকুর বা বিড়াল কিছুক্ষণের মধ্যে কিন্তু বমি করে ফেলতে পারে। এই যে বমি করে ফেললো তার মানে কিন্তু অন্ত্রনালী থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ অনেকটা পরিমাণে বমির মাধ্যমে বেরিয়ে এলো। তার মানে কি, এই টক্সিন এবং বিষাক্ত পদার্থগুলো অন্ত্রনালীতে শোষিত হয়ে তার রক্ত সংবহনে যেতে পারছে না এবং যার ফলে ওই গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তার বিষক্রিয়ার কুপ্রভাবটা অনেক কম হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে যদি সঙ্গে সঙ্গে এগুলো আপনি করতে পারেন, কাঠ কয়লারগুলো খাওয়াতে পারেন, বা বমি করানোর জন্য নুন জল ইত্যাদি, বা একটুখানি নুন জিভের পেছনের দিকে রেখে দেন, সেক্ষেত্রেও কিন্তু কুকুর বা বিড়াল বমি করে ফেলতে পারে এবং অনেকটা কিন্তু বিষাক্ত পদার্থ বা টক্সিনগুলো শরীর থেকে বেরিয়ে যেতে পারে এবং বিষক্রিয়ার কুপ্রভাব অনেকটাই কমে যেতে পারে এবং আপনি আপনার আক্রান্ত প্রাণীকে সুস্থ করে তুলতে পারেন। এছাড়াও নিকটবর্তী প্রাণী চিকিৎসকের সাহায্য নিতে ভুলবেন না কিন্তু।
2: এতক্ষণ শুনলেন সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণীদেহে বিষক্রিয়া ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস কুমার সর।
1: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন জঙ্গু গ্রামের কথা। ভারতীয় সময় সকাল 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন বুধ সকালে, বিষয় নতুনত্ব, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদে। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান, তারপরেই শুনবেন দোতারা, বাজিয়ে শোনাবেন কৃষ্ণকান্ত নন্দী। সকাল 11:00 শুনবেন সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার শুনবেন। আজ শুনবেন তৃতীয় পর্ব।

এগারোটা বেজে ৩০ মিনিটে শুনবেন রম্যগীতে, দুপুর ১২টায় শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী, ১২টা বেজে ৩০ মিনিটে শুনবেন নজরুল গীতে, দুপুর ১টায় শুনবেন নাটক পাগল, রচনা গজেন্দ্র কুমার মিত্র, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় দুপুর ৩টে বেজে ৩৫ মিনিটে শুনবেন অনুরোধের আসর, বিকেল ৪টে বেজে ৫ মিনিটে শুনবেন মহিলাদের আসর, বিষয় আলাপি কলম, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, বিকেল ৪টে বেজে ৩৫ মিনিটে শুনবেন কলকাতা কলতান, ৪টে বেজে ৫০ মিনিটে শুনবেন লালন গাথা, ভারতীয় সময় বিকেল ৫টা বেজে ৫ মিনিটে শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, ৫টা বেজে ৫০ মিনিটে শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, ভারতীয় সময় সন্ধে ৬টা বেজে ২০ মিনিটে শুনবেন ক্ষেত খামারের কথা, বিষয় উন্নত মানের পাট চাষ পদ্ধতি, ডক্টর আশিস কুমার গড়াইয়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, ভারতীয় সময় সন্ধে ৬টা বেজে ৫০ মিনিটে শুনবেন আপনার স্বাস্থ্য,

ভারতীয় সময় সন্ধে 7টায় শুনবেন নাটক পাগল, রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় শুনবেন কথায় গানে, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। ভারতীয় সময় রাত 9:15 শুনবেন বিশ্ব

9:45 শুনবেন সিনেমা জগৎ, পরিচালনায় নতুন ধ্যান ধারণা বিষয়ে অভিমন্যু মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন অর্পিতা পোদ্দার। শুনবেন দ্বিতীয় পর্ব। শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকগীতি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি শুনবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। আজ আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ সুন্দর পাহাড়ি গ্রামে, যেখানে গেলে আপনি ভুলে যাবেন এই আশপাশের, আপনার আশপাশের প্রতিদিনের পরিচিত সেই জগৎটাকে। একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবেন যেন এই ভয়ঙ্কর গতিতে চলা পৃথিবীর থেকে। সময়ে যেখানে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়ায়, সময় যেন থমকে দাঁড়ায় সেখানে। আর সেই গ্রামটি হল জঙ্গু গ্রাম, বেশ কাছেই নর্থ সিকিম। নর্থ সিকিম ডিস্ট্রিক্টের সদর কার্যালয় মঙ্গন থেকে জঙ্গু গ্রামে যেতে হলে প্রায় 10 কিলোমিটার দূরে যেতে হবে তিংভংয়ে। আর সেখান থেকে প্রায় আরও 20 কিলোমিটার দূরে গেলেই আপনি পেয়ে যাবেন জঙ্গু গ্রাম, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ছড়িয়ে থাকা এক আদিম স্বপ্নের উপত্যকা। সত্যি স্বপ্নের উপত্যকা, কি নেই এখানে? পাহাড়, বন, জঙ্গল, জঙ্গল, হ্রদ, সমস্ত কিছুই রয়েছে এই উপত্যকায়। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ বেশ কিছুদিন আগেই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে এলেই আপনি দেখতে পাবেন অসংখ্য ঝর্ণা, জলপ্রপাত, লেক আর গা ছমছম করা এক জঙ্গল, পাখি, এছাড়াও রয়েছে নানান ধরনের প্রজাপতি আর অসাধারণ সুন্দর সব অর্কিড। একেবারে ছবির মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি গ্রাম, একটি পাহাড়ি গ্রাম। না, সেখানে আপনি খুব বেশি পর্যটকদের দেখা পাবেন না, আর তাই সেই নিরিবিলি আর নির্জনতা আপনাকে আরও বেশি করে অনুভব করাবে। আপনি যেন এই পৃথিবীর থেকে এমন কোনো একটা জায়গায় আছেন যেখানে সময় থমকে দাঁড়ায়, যেখানে কোনো তাড়া নেই, যেখানে কোনো টেনশন নেই, যেখানে আপনাকে চিন্তা করতে হয় না কাল কি হবে। বহু শতাব্দী ধরে এই অঞ্চলের আদি বাসিন্দা লেপচারা। লেপচা উপজাতিদের জীবনযাত্রা, ইতিহাস, রীতি রেওয়াজ, সংস্কৃতি, ভাষা ছড়িয়ে রয়েছে এই জঙ্গু উপত্যকা জুড়ে। আর তাই এখানে এলে আপনি লেপচা সংস্কৃতির সঙ্গেও পরিচিত হতে পারবেন।

গ্যাংটকে গেলে যে সিকিমকে আপনি খুঁজে পান না, সেই সিকিমকে খুঁজে পাবেন এখানে। আসলে গ্যাংটকে এত ভিড়, আর দ্বিতীয়ত গ্যাংটকে এখন প্রায় ঠান্ডা নেই বললেই চলে। না আছে বিশুদ্ধ পাহাড়ি মানুষের সঙ্গ, আর না আছে গ্যাংটকে ঠান্ডার পরশ। তাই যদি আপনাকে সিকিমে গিয়ে ঠান্ডার পরশ নিতে হয় এই গরমে, অথবা কাঞ্চনজঙ্ঘাকে ছুঁতে হয়, তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে এই জম্মুতে। আচ্ছা, জম্মু গ্রামে পৌঁছতে হলে কিন্তু বিশেষ পারমিট লাগে, কেননা লেপচারা আজও এই গ্রাম বাঁচিয়ে রেখেছেন নিজেদের মতো করে। এই গ্রামে তারা বাঁচিয়ে রেখেছেন তাদের সংস্কৃতিকে, সবকিছুর থেকে আলাদা হয়ে রক্ষা করে চলেছেন সিকিমের আসল চেহারাকে। লেপচারাই তো

সিকিমের মূল অধিবাসী। সেই জন্যই আপনি সিকিমের যেখানেই যান না কেন, জঙ্গু না ঘুরলে আসল সিকিম অধরাই থেকে যাবে। জঙ্গুর উদার প্রকৃতি, সাতটি ঝর্ণা আর এক অপূর্ব সুন্দর হ্রদ, এছাড়া কাঞ্চনজঙ্ঘার আকাশ ছোঁয়া রূপ আপনাকে মোহিত করবে। গ্যাংটক পৌঁছে একেবারে সকাল সকাল বেরিয়ে পড়ুন জঙ্গুর পথে। জঙ্গুতে এসেই কোনো একটা হোমস্টেতে উঠবেন, আর হোমস্টের ঠিকানা হাতের সামনে তো আপনার মোবাইল রয়েছে, মোবাইলে টাইপ করলেই পেয়ে যাবেন অসংখ্য হোমস্টের ঠিকানা। সেরকম একটি হোমস্টেতে কথা বলে এসে আপনি সোজা হোমস্টেতে উঠবেন। জঙ্গুতে আপনার পৌঁছতেই বেশ বেলা হয়ে যাবে, তাই সেদিন আর কোথাও ঘুরতে যাওয়ার রিস্ক নেবেন না, বেরিয়ে পড়ুন ঠিক তার পরের দিন। পরের দিন কোথায় যাবেন? পরের দিন যাবেন লিংথেমে। লিংথেমের খাড়া পাহাড়ি পথে অনেকটা উঁচুতে উঠে নতুন করে আপনি আবিষ্কার করতে পারবেন এক কাঞ্চনজঙ্ঘাকে। আমি হলুপ করে বলতে পারি, লিংথেম থেকে যে কাঞ্চনজঙ্ঘাকে আপনি দেখতে পাবেন, সেই কাঞ্চনজঙ্ঘা এর আগে আপনি কোথাও থেকে দেখেননি, কাঞ্চনজঙ্ঘার এমন রূপ। সেই সঙ্গে পাখির চোখে দেখে নিন গাছের সবুজ আর জলের নীলে ঘেরা জঙ্গুকে। ফিরে এসে ধোঁয়া ওঠা লেপচা খাবারের স্বাদে মাতিয়ে নিন নিজের মন, তৃপ্ত হোক শরীর আর মন দুটোই। দ্বিতীয় দিন গান গেয়ে চলা দুরন্ত থলুংচু নদীর ওপর ঝুলন্ত বাঁশের সাঁকো বেয়ে ঘুরতে পারেন থলুং মনাস্ট্রি, স্নান করতে পারেন উষ্ণ প্রস্রবণে, পথেই পড়বে লিংজে ঝর্ণা, তাকেও একটু সময় দিতে পারেন। লিংজে ঝর্ণার রূপ আর শব্দ আপনার মন ভুলিয়ে দেবে, একদিনে এটুকুই যথেষ্ট। তার কারণ জঙ্গু থেকে লিংজে ঝর্ণা হয়ে থলুং মঠে পৌঁছতে সময় লাগবে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা। আবার এমন বেশ কিছু জায়গা আছে যেখানে গাড়ি যাবে না, তাই সেখানে ভরসা আপনার দুই পা। আসলে ওই সমস্ত জায়গায় যাওয়া একেবারে অ্যাডভেঞ্চার যাকে বলে। পাহাড়ি জঙ্গল বা জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ, নিস্তব্ধ প্রকৃতি, পাখির কূজন আর বরফ মাখা হালকা হাওয়া এসে স্পর্শ করে যায় আপনার শরীরে। তার সঙ্গে আপনি তাকালেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ এক সৌন্দর্য, আর তাছাড়া রয়েছে অসাধারণ সুন্দর এক হ্রদ। তাই এই পথ আপনার শরীর মনের সমস্ত ক্লান্তি দূর করে দেবে। আপনার হয়তো মনেই হতে পারে যে এতটা পথ আমি কিভাবে হেঁটে যাব, যখন ওই পথের মাঝে পাইন বনের মাঝখান দিয়ে হেঁটে যাবেন তখন ভাবতেই পারবেন না কতটা পথ আপনি হাঁটলেন, কতটা উপরে উঠলেন। তাই অবশ্যই এই পথে হাঁটার চেষ্টা করবেন। তৃতীয় দিনে রওনা দিন কেশুয়াংয়ের পথে। এই পথে আপনার জন্য অপেক্ষা করবে এক মনোরম হ্রদ, এতটাই স্বচ্ছ সেই হ্রদের জল যে একেবারে তার তলা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। সেই স্বচ্ছতা চোখে ভরে নিয়ে চারদিকে তাকান, তাকালেই দেখতে পাবেন ফুলে ফুলে ছাওয়া এক অরণ্য আপনাকে স্বাগত জানাচ্ছে, আর তারপর তার সঙ্গে দেখতে পাবেন ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে সেখানে, পায়ের তলাতেও বিছিয়ে রয়েছে ফুলের নরম গালিচা। এরকম অনাবিল সৌন্দর্য সিকিমের ভিড়ে ঠাসা অন্য কোনো ট্যুরিস্ট স্পটে কোথায়? তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন জম্মুর উদ্দেশ্যে। কিভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি থেকে একটা গাড়ি রিজার্ভ করে সরাসরি চলে যেতে পারবেন জম্মুতে, সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। এছাড়াও আপনি শেয়ার জিপ বা বাসে করেও যেতে পারেন জম্মুতে। তাহলে আর দেরি কিসের, চটপট বেরিয়ে পড়ুন জম্মুর উদ্দেশ্যে, কিংবা প্ল্যান করে ফেলুন জম্মুতে যাওয়ার।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতাতেও সফর করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান সে দেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রীমোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি পরে সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠক করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-19 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনাও করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতে যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাঁদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টন ফ্রস্টডটির, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্ট আপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে।
2: অক্টোবর 2025 সে নরওয়ে আইসল্যান্ড আর অন্য একটা দেশকে সাথ হামনে ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া আর কুছি মহিনে পহলে হামনে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিয়া জিসমে ডেনমার্ক ফিনল্যান্ড और स्वीडन भी भागीदार है। इन महत्वाकांक्षी ट्रेड एग्रीमेंट से हम भारत और नॉर्डिक देशों के साथ संबंधों में एक नए स्वर्णिम युग की शुरुआत करने जा रहे हैं।
1: প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাতে বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদ বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
2: আজ হম সবনে মিলকর গ্লোবাল ইস্যুজ পর ভি বিচার সাজা কি বৈশ্বিক তনাব আর সংঘর্ষ কে ইস দৌর মে ভারত আর নর্ডিক দেশ সাথ মিলকর এক রুলস বেসড গ্লোবাল অর্ডার কো বল দেতে রহেঙ্গে আর ইউক্রেন হো ইয়া ওয়েস্ট এশিয়া হম সংঘর্ষ কি শীঘ্র সমাপ্তি আর শান্তি কে প্রয়াসো কা সমর্থন করতে রহেঙ্গে হম ইস বাত পর সহমত হ্যায় কি মাল্টিলেটারাল ইনস্টিটিউশনস কা রিফর্ম আবশ্যক ভি হ্যায় আর আর্জেন্ট ভি হ্যায় আর টেরোরিজম পর ভি হামারা ক্লিয়ার আর ইউনাইটেড স্ট্যান্ড হ্যায় নো কম্প্রোমাইজ নো ডাবল স্ট্যান্ডার্ড।
1: মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, 4 দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন রুবিও। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। উল্লেখ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলো বক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জেনেভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংহতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছর সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক

স্বাস্থ্য পুনর্গঠন একটি যৌথ দায়িত্ব বা রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার রেসপন্সিবিলিটি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে 1,85,000-এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে, এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছে। পরে শ্রী নাড্ডা ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়ানপো টান্ডিন ওয়াংচুক এবং নেপালের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতার সঙ্গে বৈঠক করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটির গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তাকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ শেরাওয়াত, বৈজয়ন্ত পান্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর, তাওড়ে সুজিত কুমার এবং উজ্জ্বল দেওয়ানিকাম। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের দপ্তর ধ্বংস করা হয়েছে বলে জানান। এর আগে গত সপ্তাহে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের সিনিয়র কমান্ডার আবু বিলাল আল মিনুকি সহ বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। রেল মন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কভচ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কভচ সুরক্ষার আওতায় চলে এলো। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই 4টি স্টেশনে ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানে DGCA আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফিউয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাতিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলোডোনিয়ামের উপস্থিতি পাওয়া যাওয়ার পর এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত 3য় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু হবে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট
ইনসাইডার্স।

0: মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধে 7:30। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস।

সুপ্রভাত। আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। সকালের আড্ডা শুরু করলাম অসাধারণ সুন্দর একটি গান দিয়ে। অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে শুনলেন গানটি। আচ্ছা, রবি ঠাকুরের গান দিয়ে শুরু করলাম আজকের সকালের আড্ডা। আমরা প্রায় সকলেই শান্তিনিকেতনে গেছি, একবার না একবার তো শান্তিনিকেতনে আমরা সকলেই গেছি। আচ্ছা, আপনি কখনো

শান্তিনিকেতন ক্যাম্পাসে ঘোরার সময় খেয়াল করেছেন চীনা ভবন? কখনো ভেবেছেন বোলপুরের এই লাল মাটিতে, মানে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে কিভাবে জন্ম নিয়েছিল এই চীনা ভবন? কী এর ইতিহাস? আবার আপনি এটা জানেন, এই চীনা ভবনের এক চীনা অধ্যাপকের মেয়ে বাংলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন বিশ্বভারতীতে? আশ্চর্য হলেও এটাই সত্যি। চলুন চটপট তাহলে জেনে নিই এই শান্তিনিকেতনে, অর্থাৎ বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে চীনা ভবন কিভাবে তৈরি হলো।

1928 সালের 3রা সেপ্টেম্বর একজন চৈনিক যুবক তান ইউন শান এলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। সেই রাতেই রাতের ট্রেনে তিনি চলে এলেন শান্তিনিকেতনে। আসলে কবি ঠাকুর যে তাঁকে বিশ্বভারতীতে চীনা ভাষার শিক্ষক হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আর তারপর তাঁর হাত ধরেই, তাঁর অর্থাৎ তান ইউন শানের হাত ধরেই ভুবনডাঙ্গার লাল মাটিতে জন্ম নিল চীনা ভবন। তান ইউন শানের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হল 1927 সালে সিঙ্গাপুরে। আর সেই দেখা হওয়াতেই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্রস্তাব দিলেন বিশ্বভারতীতে আসার। এ কথা শুনে মুগ্ধ হয়েছিলেন তান। আর সেই দিনই তান ইউন শান মনস্থির করে ফেললেন তিনি বিশ্বভারতীতে যাবেন। আর তারপরেই তিনি চলে এলেন ভারতে, এলেন চীনা ভাষা শেখাতে। এবং তিনি এসে শুধুমাত্র চীনা ভাষা যে শেখালেন তা নয়, তিনি এসে চীনা ভাষা শেখানোর পাশাপাশি শুরু করলেন সংস্কৃত পড়া। এ দেশ ও তার ইতিহাসকে না চিনলে যে কোনোভাবেই চলবে না, তাই তিনি সংস্কৃত পড়া শুরু করলেন। 1931 সালে আবার তিনি দেশে ফিরে গেলেন, অর্থাৎ চীনে ফিরে গেলেন। হংকংয়ে প্রতিষ্ঠা করলেন সিনো ইন্ডিয়ান কালচারাল সোসাইটি। চীনে ঘুরে ঘুরে তিনি অর্থ সংগ্রহ করলেন চীনা ভবন প্রতিষ্ঠা করার জন্য। আর তাতে অনেক অর্থ সংগ্রহ করলেন তিনি। আর তাই ভারতে ফেরার সময় হাজার হাজার চীনা বই সঙ্গে নিয়ে এলেন তান ইউন শান। এনেছিলেন দুর্লভ নানান পুঁথিপত্র, জাইলোগ্রাফে ছাপা তিব্বতী ত্রিপিটক। তার উদ্যোগেই গড়ে উঠল চীনা ভবন। আর তারপরের ঘটনা তো ইতিহাস। রানীচন্দ লিখেছেন, চীনে পণ্ডিত, চীনে শিল্পী, ছাত্র শিক্ষকে বাড়ি একেবারে ভরে গেল। আর কিভাবে এই চীনা অধ্যাপকের মেয়ে বাংলায় প্রথম হল, শোনাবো সেই গল্প। তার আগে শ্রাবণী সেন আর সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

চীন থেকে অর্থ সংগ্রহ করে নিয়ে এসে ভুবনডাঙার লাল মাটিতে গড়লেন চীনা ভবন, গড়লেন তান ইয়ুং সেন রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে। তারপর শান্তিনিকেতনে আসার কিছুদিনের মধ্যেই তান দেশ থেকে নিয়ে এসেছিলেন তাঁর স্ত্রী ও ছেলে মেয়েকে, সন্তানেরা যাতে এই ভূখণ্ডের শিকড় চিনতে শেখে সেদিকে সবটুকু খেয়াল ছিল তাঁর। বড় মেয়ে তানওয়েন আরও বড় হয়ে ভর্তি হল বিশ্বভারতীর বাংলা বিভাগে। শুধু তাই নয়, এমএতে সে হল ফার্স্ট ক্লাস ফার্স্ট। তার লেখা পড়ে কে তখন বিশ্বাস করবে যে চৈনিক জিন তার শরীরে? আর তারপর 1940 সালে তৃতীয় সন্তান চামেলির জন্ম হল শান্তিনিকেতনে। তার নাম রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, চামেলি। চামেলির আকার হাতটি ছিল বেশ খাসা। মাঝে মাত্র 2 বছরের জন্য নিজের দেশে গিয়েছিলেন চামেলি, তারপর ফিরে এসে আবার শান্তিনিকেতন। শান্তিনিকেতনের দুপুর রাত বিকেল সবটার সাথেই জড়িয়েছিলেন চামেলি। স্কুলের পাঠ চুকিয়ে চামেলি ভর্তি হলেন কলা ভবনে। বিনোদ বিহারী ও রামকিঙ্করের প্রিয় ছাত্রী ক্রমে খুঁজে নিলেন নিজস্ব রং তুলির ভাষা। আর এরই মাঝে কলা ভবনেরই ছাত্র বিশিষ্ট চিত্রশিল্পী এ রামচন্দ্রনের সঙ্গে বিয়েটিও সেরে ফেললেন তিনি। চামেলির আঁকায় যেন ভারতীয় চিত্রকলা ও চৈনিক শিকড়ের মধ্যে আলাপ চলত অবিরত। প্রকৃতি কথা বলত তাঁর ক্যানভাস জুড়ে, কখনো একটি গাছ পায়রার ঝাঁক, ঢেউ বা পাহাড়ের সারি, সামান্য রং, চীনা কালিতেই কথা বলে উঠত চামেলি দেবীর ছবি। সেই ছবি যেন আসলে সেতু, নিজের শিকড়ে জুড়ে থাকা চীন আর নতুন দেশ ভারতবর্ষের মাঝের এক সেতু। এভাবেই এক চীনা পরিবার এই ভুবনডাঙার লাল মাটিতে এসে এই বীরভূম, এই শান্তিনিকেতন, এই বিশ্বভারতীকেই তার বাড়ি বলে মনে করেছিল, এই সংস্কৃতিকেই জড়িয়ে ধরেছিল, আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছিল এই বাঙালি সংস্কৃতিকেই। এই সংস্কৃতিকে ভালোবেসে তারা থেকে গিয়েছিলেন আজীবন, আজও আছেন তার পরিবারের সদস্যরা। কবি ঠাকুরকে ভালোবেসে, রবি ঠাকুরকে ভালোবেসে, এই প্রকৃতি, এই সংস্কৃতিকে ভালোবেসে।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
5: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণ কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মরণে।

বাংলা গল্পের কথাকার বলা চলে তাকে। ছোট গল্প, উপন্যাস সবেতেই তার দক্ষতা। সহজ সরল সাবলীল ভাষায় গল্প বলে চলার কাজ যেন। মাত্র 48 বছরের জীবনে মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি 36 উপন্যাস, 177 মতো ছোট গল্প,

0: লেখাই ছিল তার নেশা ও পেশা। ১৯৩৪-এ বেশ কিছু মাস তিনি নবারুণ পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৩৭-৩৮ সাহিত্য পত্রিকা বঙ্গশ্রীতে সহসম্পাদকের দায়িত্ব সামলান। ১৯৩৯-এ নিজের একটি মুদ্রণ ও প্রকাশনা সংস্থাও গড়ে তোলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তবে তার স্থায়িত্ব বেশি দিনের ছিল না। তার বহু গল্প ও উপন্যাস নিয়ে বিভিন্ন সময় সিনেমা নাটক হয়েছে। উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, শহরতলি, চতুষ্কোণ, অতসীমামি প্রভৃতি। যে গল্পগুলি নিয়ে ছবি হয়েছে তার মধ্যে অন্যতম গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি।
1: কত?
2: আট মন ৩৬।
1: সালাম মিয়া ভাই। আরে কুবির ভাই, যে কোন সব আসো তো কও কুবির ভাই, মায়া কেমন আছে?
3: আইজ মায়া রে আনতে হয়, দাঁত ধরে কইছে, একখান নাও লাগে মিয়া ভাই।
1: তাম ছোট লাউ খান লয়ে যাও, এইটার এমন কি কথা? শুনি আজান খুলে নাকি লাউ খান কেড়াই দিছে।
2: আজান খোরা কুবির ধরে ঘা দিছে, আমার তাই কেড়াই নেয়ের মাঝি হইতি। আমিও কয়া দিছি কুবির ধরে বাদ দিলে আমি আজান খোরা লগে আর থাকুম না।
1: কুবির ভাই কাম করবা, জান দিয়ে তোমাকে দরদ করি।
0: তার লেখার মধ্যে যেগুলি অনন্য সাধারণ বলে বিদগ্ধ মহলে স্বীকৃতি পেয়েছে তার মধ্যে অন্যতম পুতুল নাচের ইতিকথা।
2: এক কাড়ি টাকা নিয়ে জোয়ান মেয়েটারে আমারে গুছিয়ে দিয়েছিস, আর এখন উপকারের শোধ নিস, তাই না? আমি সব বুঝি। কোথায় গেছিলে?
4: কায়েত বাড়ি কাসুন্দি আনতে।
2: কাসুন্দি আনতে গেছিলে না? ভেবেছ যা বলবে তাই বিশ্বাস করব।
0: পাঠক দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল দিবারাত্রির কাব্য।
5: কাকে ধরে আনলে গো? অতিথি নাকি?
6: কলকাতায় তোমাদের বাড়ির পাশে থাকতো, এরম চিনতে পারো?
5: চিনেছি গো। তো ওকে ধরে আনার কি দরকার ছিল? যখন এনেছো তখন কি আর হবে, বসো বাবা বসো। আহে সিঁড়িতে বসো না গো, মন্দিরের সিঁড়ি পবিত্র। তুমি আবার কোথায় চললে গো? যা আনতে বলেছিলাম তা এনেছ?
6: না।
5: দেখলে লোকটা কাণ্ড, তোমাকে ডেকে নিয়ে সে ভেতরে চলে গেল। জ্বালিয়ে মারলে, আমার জ্বালিয়ে মারলে।
0: সরীসৃপ।
7: বুনুদা আপনি কখন এলেন?
8: অনেকক্ষণ।
7: ও মা, টের পাইনি তো, আমি ঘুমিয়ে পড়েছিলাম।
8: তুমি এখানে কবে এসছো?
7: এই হবার পরই।
8: শ্বশুরবাড়ির খবর সব ভালো?
7: চলে যাচ্ছে একরকম, ভুল করেও তো একবার ওদিকে মারান না।
8: যাব, আসলে সময় করে উঠতে পারি না।
0: বিশেষজ্ঞদের মতে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় মার্ক্সবাদ এবং ফ্রয়েডীয় দর্শন প্রভাব ফেলেছিল। তার রচনায় শহর ও গ্রাম বাংলার সাধারণ জীবনযাত্রার ছবি ফুটে ওঠে। গল্প বলার ধরনটি সহজ ধারায় বয়, চলতি ভাষায় গল্প বলে যাওয়া।
9: সারসি বাড়ি সারসি স্বামী, আরে পুরুষ।

গানটি শুনলেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহুরণে, দাঁড়াবার সময় যে নাই। নবকৃষ্ণ ভট্টাচার্যের এই কাজের লোক ছড়াটি আমরা প্রায় সকলেই ছেলেবেলা থেকে পড়েছি। এই কাজের লোক ছড়ার এই দুটি লাইন থেকে ধারণা পাওয়া যায় কতটা কর্মঠ এই পতঙ্গ অর্থাৎ মৌমাছি। বাস্তুতন্ত্রের সবচেয়ে পরিশ্রমী প্রাণী হিসেবে মৌমাছিকে গণ্য করা হয়, আর এই মৌমাছির অস্তিত্ব টিকিয়ে রাখাটা আজকের দিনে আমাদের সবচেয়ে প্রধান দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব। আর তার কারণ, কারণ আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। মৌমাছির যদি অস্তিত্ব না থাকে তাহলে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, আমাদের অস্তিত্ব থাকবে না। আজ 20 মে বিশ্ব মৌমাছি দিবস। আচ্ছা, মৌমাছি দিবস কেন, মানে কেন হঠাৎ করে মৌমাছি দিবস পালিত হয়? হঠাৎ করে নয়, 2018 সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর 20 মে ওয়ার্ল্ড বি ডে বা বিশ্ব মৌমাছি দিবস পালিত হয়ে আসছে। জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য, পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের এই পরিবেশকে বাসযোগ্য করে তোলার জন্য মৌমাছি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মৌমাছি বাঁচলে আমরা বাঁচব, বাস্তুতন্ত্র বাঁচবে। না, কথাটা শুধুমাত্র মৌমাছি তা নয়, যে কোনো পরাগমিলনকারী প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য। প্রজাপতি, বাদুড়, হামিংবার্ডের মতো পরাগমিলনে সাহায্যকারী

প্রাণীদের সঙ্গে মৌমাছিও আজ বিলুপ্তির পথে, মৌমাছিও আজ বিপন্ন। আর তাই বিপন্ন হতে চলেছে মনুষ্য সমাজও। মৌমাছি বিলুপ্ত হয়ে পড়লে মানুষসহ পুরো প্রাণীকুল নিঃশেষ হয়ে যাবে। তাই সচেতনতা প্রয়োজন, প্রয়োজন মৌমাছি সংরক্ষণের। কারণ পৃথিবীর প্রাণীকুল আর খাদ্য পাবে না, গাছে ফল হবে না, খাদ্যশস্য উৎপাদন হবে না। ফুল থেকে ফুলে ঘুরে বেড়ায় মৌমাছিরা, মৌ সংগ্রহের পাশাপাশি পরাগমিলন ঘটিয়ে ফলনে সাহায্য করে, যা আমাদের নিরাপত্তা, খাদ্য এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অপরিহার্য। কিন্তু দীর্ঘদিন ধরে চাষের ক্ষেতে বা বাগানে কীটপতঙ্গ নাশক প্রয়োগের ফলে আর ঝোপ জঙ্গল কেটে হুহু করে বসতি স্থাপনের ফলে মৌমাছিরা আজ বিপন্ন। তাছাড়া রয়েছে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো নানান ধরনের প্রাকৃতিক কারণ। আর এই সকলের আর এই সমস্ত কিছুর ফলে মৌমাছির সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, ভালো ফলন হচ্ছে না, বাস্তুতন্ত্র প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৌমাছি বিলুপ্ত হয়ে পড়লে মানুষসহ পুরো প্রাণীকুল যে কোনো সময়ে নিঃশেষ হয়ে যেতে পারে। তাই সচেতনতা প্রয়োজন, প্রয়োজন মৌমাছি সংরক্ষণের। মানুষ তো নামেই সামাজিক জীব, কিন্তু বৈজ্ঞানিক বুদ্ধি সম্পন্ন মানুষ যা করতে পারেনি, মৌমাছি বলতা ভীমরুল, পিঁপড়ে এবং সামান্য কীটপতঙ্গেরা সেই কোন প্রাচীন যুগ থেকে তা আয়ত্ত করে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। তাই পরাগমিলনে সাহায্যকারী এই সমস্ত কীটপতঙ্গকে আমাদের যেভাবেই হোক রক্ষা করতে হবে। সে বাড়ির পাশের ঝোপঝাড়কে না কেটে কিংবা কীটনাশক কম স্প্রে করে, অথবা কোথাও মৌচাক দেখলে তাকে বাঁচিয়ে রেখে ভারসাম্য রক্ষা করতে হবে আমাদের। কারণ তা আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য।

মৌচাক দেখলে আমি প্রশ্ন করতাম যে আচ্ছা এই মৌচাকে মধু নিয়ে আসে কিভাবে মৌমাছি, কারণ ছোটবেলাতেই শিখিয়েছিল যে ফুলের মধু নিয়ে এসে জমায় মৌমাছি মৌচাকের মধ্যে। ছোটবেলা থেকেই আমার মনে প্রশ্ন উঁকি দিয়েছিল যে মৌমাছি তাহলে ফুল থেকে মধু নিয়ে আসে কিভাবে। জেনেছিলাম মৌমাছি নাকি মুখে করে মধু নিয়ে আসে। আচ্ছা আপনি কি জানেন মৌমাছি মধু সংগ্রহ করে কয়েক মাইল দূর থেকে কিভাবে মৌচাকে নিয়ে আসে? আমার ছোটবেলার মতো আমরা অনেকেই মনে করি মধু বা নেকটার মুখে করে নিয়ে আসে, কিন্তু না, বিষয়টা একেবারেই তা নয়। ছোট্ট একটি মৌমাছির শরীরেও রয়েছে এক বিশাল বিস্ময়ের জগৎ। অবাক হওয়ার মতো বিষয় হল একটি মৌমাছির দুটি পাকস্থলী, আর দুটি পাকস্থলী রয়েছে তার শরীরে, আর দুটি পাকস্থলীর কাজও কিন্তু একেবারেই আলাদা। একটি পাকস্থলী শুধুমাত্র মধু সংগ্রহের জন্য, যেটি তারা ফুল থেকে পরাগরস বা নেকটার সংগ্রহ করে ভর্তি করে ফেলে। এই পাকস্থলীতে থাকা মধুরস তারা মৌচাকে এনে সংরক্ষণ করে এবং ধীরে ধীরে সেটাই পরিণত হয় মধুতে। আর অন্য পাকস্থলীটি হল সাধারণ হজমের জন্য ব্যবহৃত পাকস্থলী, যার মাধ্যমে তারা নিজেদের খাদ্যগ্রহণ ও পরিপাক করে থাকে। এমন জটিল শারীরিক কাঠামো ও নিখুঁত দায়িত্ব বণ্টন শুধু প্রকৃতি আর মৌমাছির জগতেই সম্ভব। প্রতিদিন হাজারো ফুলে ফুলে ঘুরে বেরিয়ে তারা যে নিখুঁতভাবে কাজগুলো সম্পন্ন করে, সেটা আমাদের জন্য যেমন বিস্ময়কর তেমনি শিক্ষণীয়ও বটে। একটি ছোট্ট প্রাণী হয়েও তারা দলবদ্ধভাবে যে শৃঙ্খলা ও পরিশ্রমের উদাহরণ সৃষ্টি করে তা সত্যিই প্রশংসনীয়। মৌমাছিরা এই দুই পাকস্থলীর ব্যবধান, মানে মৌমাছির এই দুই পাকস্থলীর ব্যবধান কিন্তু আমাদের জীবনের কথাও বলে, জীবনকে শিক্ষা দিয়ে যায়, কাজ আর নিজের প্রয়োজন, এই দুইয়ের মাঝে ভারসাম্য বজায় রাখা। নিজের প্রয়োজনের জন্য একটা পাকস্থলী সে ব্যবহার করে, আর এক পাকস্থলী ব্যবহার করে তার কাজের তাগিদে, আর এই দুইয়ের মাঝে সে অপূর্বভাবে তার ভারসাম্য বজায় রাখে। এখান থেকে শিক্ষা আমাদেরও নেওয়া উচিত, নিজের কাজ আর নিজের প্রয়োজন। আমরা অনেকেই এই দুইয়ের মাঝে অনেক সময় ব্যালেন্স করতে পারি না, আর তখনই সৃষ্টি হয় নানান সমস্যার। অন্যের জন্য কিছু করে যাওয়া এবং নিজের প্রয়োজনও ভুলে না যাওয়া, এই দুইয়ের মধ্যে এক সূক্ষ্ম তফাৎ রয়েছে। এর মধ্যে যে কোনো একটা যদি একটা পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে জীবনের অঙ্কটা, জীবনের হিসেব নিকেশটা আর ঠিক মেলে না, গোলমেলে হয়ে পড়ে। তাই অন্যের জন্য কিছু করতে হলে অবশ্যই করুন, কিন্তু তার সঙ্গে নিজের প্রয়োজনের কথাটা ভুললেও চলবে না। এই শিক্ষা যেন মৌমাছি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এমন সুন্দর সৃষ্টি নিয়ে ভাবলে প্রকৃতির প্রতি, প্রাণীর প্রতি আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে যায়। আসুন আমরা সকলে মিলে মৌমাছি ও অন্যান্য পরাগবাহী প্রাণীদের রক্ষা করি এবং তাদের টিকে থাকার জন্য পরিবেশ বান্ধব সিদ্ধান্ত নিই, কারণ এদের অস্তিত্বের সঙ্গেই জড়িয়ে আছে আমাদের খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকা।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: শুনছেন সকালের আড্ডা, আর সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।
2: জানা অজানায় বিশ্বজোড়া মৌমাছি, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
3: আন্তন ইয়ানশা 1734 সালের 20 মে স্লোভেনিয়ায় জন্ম নেওয়া এই মানুষটিকে বলা যেতে পারে আধুনিক মৌমাছি পালনের জনক। স্লোভেনিয়া এমন একটি দেশ যেখানে মৌমাছি পালন শুধু একটি পেশা নয়, সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অঙ্গ। মৌমাছি পালকদের পরিবারে বেড়ে ওঠা ইয়ানশা এই পুরনো অভিজ্ঞতা নির্ভর চর্চাকে একটি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রূপান্তরিত করলেন। তিনি এমন একটি উন্নত মৌচাক তৈরি করলেন যেখানে মৌমাছিরা আরও সুচারুভাবে বাস করতে ও কাজ করতে পারে। শুধু তাই নয়, তিনি অন্যদেরও শেখালেন কিভাবে মৌমাছির যত্ন নিতে হয়, টেকসইভাবে, দায়িত্বের সাথে। তার মূল দর্শনটা ছিল এই রকম, মৌমাছিরা জোর বা চাপে নয়, সহযোগিতা আর সাদৃশ্যের মধ্যে দিয়ে বাঁচে এবং কাজ করে। এই ভাবনাটাই আজকের মৌমাছি পালন বিজ্ঞানের মূল ভিত্তি। তার জন্মদিনই বিশ্ব মৌমাছি দিবস। এটা শুধু একটা তারিখ নয়, একটা দর্শনের স্মরণ। বেশিরভাগ মানুষ মৌমাছির কথা শুনলেই মধুর কথা ভাবেন, কিন্তু আসল ব্যাপারটা অনেক বড়। মৌমাছিরা প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরাগায়নকারীদের একটি। ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করতে গিয়ে তারা এক ফুল থেকে পরাগ বহন করে অন্য ফুলে নিয়ে যায়। আর এই সামান্য কাজটির উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর বন, জঙ্গল, খামার, বাগান এবং গোটা খাদ্য ব্যবস্থা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাব অনুযায়ী পৃথিবীর 75%-এরও বেশি খাদ্য ফসল কোনো না কোনোভাবে পরাগায়নের উপর নির্ভরশীল। ফল, সবজি, বাদাম, তেলবীজ, এমনকি কফি, এ সব কিছুরই মৌমাছিদের এই নীরব পরিশ্রমের ফসল। আমাদের দেশের কথাই ধরা যাক, সরিষা, সূর্যমুখী, আম, আপেল, ঢেঁড়স, বেগুন, এমনকি অনেক ডালশস্যও পরাগায়ন ছাড়া ঠিকমতো উৎপাদিত হবে না। শুধু কৃষিতেই নয়, মৌমাছিরা বনের গাছপালাকেও বাঁচিয়ে রাখে, যা থেকে মেলে বিশুদ্ধ বাতাস, পরিষ্কার জল আর উর্বর মাটি। গ্রামীণ জীবনেও মৌমাছি পালন অনেকের রুটি রুজির পথ। মধু, মোম আর অন্যান্য মৌজাত পণ্য বিক্রি করে অনেক পরিবার সংসার চালায়। বিশেষত নারীরা এতে স্বনির্ভর হওয়ার সুযোগ পান। এক কথায়, মৌমাছি শুধু মধু তৈরি করে না, এই ছোট্ট প্রাণীটা যেন গোটা জীবনচক্রের নীরব রক্ষক। প্রতি বছর 20 মে পালিত হয় বিশ্ব মৌমাছি দিবস। দিনটা বেছে নেওয়া হয়েছে আন্তন ইয়ানশার জন্মদিনকে সম্মান জানাতে। স্লোভেনিয়া সরকার এবং আন্তর্জাতিক মৌমাছি পালন সংস্থা অ্যাপিমন্ডিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে ঘোষণা করে। 115 দেশের সমর্থনে 2017 সালের ডিসেম্বরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর 2018 সাল থেকে প্রথমবারের মতো বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হতে শুরু করে। এই দিবসের প্রয়োজনীয়তা এখন আগের থেকে অনেক বেশি, কারণ বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা কমছে, আবাসস্থল নষ্ট হওয়া, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, জলবায়ু পরিবর্তন, একক ফসলের চাষ আর আক্রমণাত্মক প্রজাতির বিস্তার এর জন্য দায়ী। মৌমাছি কমে গেলে পুরো বাস্তুতন্ত্র দুর্বল হয়ে পড়ে, গাছের প্রজনন বাধাগ্রস্ত হয়, কৃষি উৎপাদন কমে যায়। এই প্রেক্ষাপটেই 2026 সালের বিশ্ব মৌমাছি দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এবছরের থিম হল বি টুগেদার ফর পিপল অ্যান্ড দ্য প্ল্যানেট, আ পার্টনারশিপ দ্যাট সাস্টেইনস আস অল। অর্থাৎ মানুষ ও মৌমাছির সেই চিরন্তন অংশীদারিত্বকে উদযাপন করা, যা হাজার হাজার বছর ধরে মানবজাতির খাদ্য, জীবিকা আর সংস্কৃতিকে ধরে রেখেছে। এই থিমে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে কিভাবে ঐতিহ্যগত জ্ঞান আর আধুনিক প্রযুক্তি একসাথে কাজে লাগিয়ে মৌমাছি পালনকে আরও আধুনিক করা যায় এবং কিভাবে গ্রামীণ মানুষদের, বিশেষত নারী ও তরুণদের এই কাজে যুক্ত করা যায়। এবছরে বিশ্ব মৌমাছি দিবস আরও দুটি আন্তর্জাতিক বর্ষের সাথে সম্পৃক্ত। 2026 সাল একদিকে চারণভূমি ও পশুপালন বর্ষ এবং নারী কৃষক বর্ষ, তাই এবারে আলোচনায় শুধু মৌমাছি নয়, গ্রামীণ জীবনে মৌমাছি পালনের ভূমিকা এবং নারীর ক্ষমতায়নে এর অবদানও বিশেষ জায়গা পাচ্ছে। সব মিলিয়ে এবারের বিশ্ব মৌমাছি দিবস আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, মৌমাছিদের ভবিষ্যৎ আর আমাদের ভবিষ্যৎ আসলে একই সুতোয় বাঁধা।
2: বিশ্বজোড়া মৌমাছি শুনলেন জানাও জানায়, বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
1: শুনলেন জানা অজানা। আচ্ছা, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত একটি টকটকে লাল লোহার বল যদি কোনো ফলের ওপর রাখা হয় তাহলে কি ঘটবে? খুবই সহজ উত্তর, ফলের ওপর রাখা মানেই সঙ্গে সঙ্গে সেই ফলটি পুড়ে ছাই হয়ে যাবে, কারণ 1000 ডিগ্রি তাপমাত্রার একটা টকটকে লাল রঙের বল। কিন্তু না, এমন একটি ফল আছে যেই ফলের বাইরের খোসা 1000 ডিগ্রি সেলসিয়াসকেও সহ্য করে নিতে পারে, আর সেটি হল আমাদের ভীষণ পরিচিত আনারস। পদার্থবিজ্ঞানের ভাষায় এই চমৎকার বিষয়টিকে বলা হয় লাইডেন ফ্রস্ট ইনফেক্ট। আনারসের খোসায় প্রচুর পরিমাণে আর্দ্রতা বা জল থাকে। যখন 1000 ডিগ্রি সেলসিয়াসের ওই জ্বলন্ত লোহার বলটি আনারসের খোসা স্পর্শ করে, তখন প্রচণ্ড তাপে খোসায় থাকা জল মুহূর্তের মধ্যে বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প লোহার বল এবং আনারসের খোসার মাঝখানে এক অদৃশ্য ও শক্তিশালী প্রতিরক্ষামূলক দেওয়াল বা বাষ্পের স্তর তৈরি করে। খালি চোখে দেখে মনে হয় খুব সাধারণ একটি ঘটনা, কিন্তু একেবারেই না। এই ঘটনা বিজ্ঞানীদের চমকে দিয়েছে। খুব সাধারণ সমতল পৃষ্ঠে এই বাষ্প দ্রুত সরে যায়, কিন্তু আনারসের খোসা মসৃণ নয়, এটি বেশ এবড়ো খেবড়ো, শক্ত এবং পুরু। এই খাঁজ কাটা অংশগুলো ওই বাষ্পের স্তরটিকে আটকে রাখতে সাহায্য করে, যা তাপকে ফলের ভেতরের দিকে প্রবেশ করতে বাধা দেয়, আর তার ফলে প্রচণ্ড চাপ তাপে থাকা সত্ত্বেও খোসাটি সঙ্গে সঙ্গে পুড়ে যায় না। আচ্ছা, এটি তো খুবই সাধারণ একটি ঘটনা, কিন্তু এটি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এত তোলপাড় হওয়ার কারণ কি? তার কারণ হল, এই মেকানিজম কাজে লাগিয়ে ভবিষ্যতে মহাকাশ যান বা অগ্নি নির্বাপক কর্মীদের জন্য আরও উন্নত হিটশিল্ড বা তাপ প্রতিরোধক তৈরি করা সম্ভব কিনা তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। তারা চাইছেন এইভাবে একটি হিটশিল্ড তৈরি করতে, যা মহাকাশে নানান গবেষণার কাজেও ব্যবহার করা হবে, মহাকাশযানের ক্ষেত্রে, আবার যারা তাপ প্রতিরোধের কাজে এই জিনিস ব্যবহার করতে পারে তাদের জন্য তৈরি করা। এই কারণে বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে বেশ গবেষণা করছেন। দেখুন, আমাদের চারপাশে কত কি রয়েছে, কিন্তু আমরা কখনো ভেবে দেখি না প্রকৃতি কি চমৎকারভাবে তাদেরকে সৃষ্টি করেছে। এই যেমন আনারসের গল্প বললাম, 1000 ডিগ্রি সেলসিয়াসকে সে তার ভেতরে পৌঁছতে দিচ্ছে না, বাইরেই এক আবরণ তৈরি করে নিজেকে রক্ষা করছে। সত্যি কি অবাক লাগে। যাই হোক, সময় প্রায় শেষ, এবার বিদায় নিতে হবে। ভালো থাকবেন সকলে। যেতে যেতে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শ্রোতাদের বিষয় ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদে।

সবাইকে সুপ্রভাত এবং নমস্কার জানিয়ে শুরু করছি আজকের বুধ সকালে। বুধ সকালে অনুষ্ঠানে মে মাসের বিষয় নতুনত্ব। এই বিষয়ে আপনারা অনেকেই লিখেছেন, কেউ ডাকযোগে লিখেছেন, কেউ মেল করেছেন, আর যারা লিখব করছেন কিন্তু কোথাও একটা অস্বস্তি রয়েছে, সঠিক ঠিকানাটা যেন কি, তাদের জন্য একবার বলে দিই। বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তারা লিখবেন এই ঠিকানায় maitrikatha@gmail.com, maitrikatha maitrikatha@gmail.com। এই দুটি ঠিকানা আপনাদের জন্য। তাহলে শুরু করি চিঠি পড়া। বুধ সকালে মে মাস, বিষয় নতুনত্ব। প্রথম যার লেখা এই মুহূর্তে আমার হাতে, তিনি মলয় কুমার বিশ্বাস, কৃষ্ণনগর, নদিয়ার। তোমার বিষয় ভাবনার কথা লিখতে বসে আমার চিন্তাভাবনায় উঠে এসেছে গুরুদেবের অপরিমেয় সৃষ্টির সম্ভারে চির নতুনের আহ্বান। সেই আহ্বান উঠে আসুক প্রতি জন্মদিনে। তিনি বাংলা সাহিত্যে আমূল নতুনত্ব এনেছেন গদ্য ও পদ্যে, কথ্য ভাষার ব্যবহারে। মনস্তাত্ত্বিক ছোট গল্প, রূপক সাংকেতিক নাটক এবং বিশ্বজনীন মানবতাবাদী দর্শনের মাধ্যমে তিনি রোম্যান্টিকতার সঙ্গে আধ্যাত্মিকতা মিশিয়ে বাংলাকে নতুনত্ব উপহার দিয়েছেন। উপন্যাসে সমাজের চেয়ে ব্যক্তির মনস্তত্ত্বকে প্রাধান্য দিয়েছেন। চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। আজ এই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে বলব, তার অনুভবের ভগ্নাংশও যদি আমরা আবিষ্কার করতে পারি, জীবন হয়ে উঠবে সার্থক। জীবনকে উপভোগ করার নতুন মার্গ পাব আমরা। তার সাহিত্যে প্রকৃতির প্রেম ও সীমার মধ্যে অসীমকে খোঁজার দর্শন এক নতুন দিগন্ত উদ্ঘাটন করে দেয়। তোমারও অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই। তার সাহিত্য ক্রমাগত বিবর্তিত হয়েছে, যা তার নিজের কথাই ছিল নিত্যই নব বা সর্বদা নতুনত্বের অনুসন্ধান। তাই আমাদের রবি অর্থাৎ গুরুদেব রবীন্দ্রনাথও চির নতুন, চির শাশ্বত। লিখেছেন মলয় কুমার বিশ্বাস, কৃষ্ণনগর, নদিয়া থেকে। পিউপা ঘোষ বুদবুদ পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, ব্রোঞ্জ এবং তামা গলিয়ে একটা সময় ভারতীয় আদিবাসীর একটা প্রজাতি গড়ে তুলত একটা নৃত্যরত মূর্তি। বাঁকুড়া আর বর্ধমান জেলা এর জন্মস্থান। এই শিল্প এত প্রাচীন যে সিন্ধু সভ্যতায় এর নিদর্শন পাওয়া গেছে। তৈরির পদ্ধতিও এখনো একই। প্রথমে মাটির মূর্তি তৈরি করে তার উপর মৌমাছির মোমের সূক্ষ্ম নকশা করা হয়। তারপর আবার মাটি দিয়ে ঢেকে পিতল বা ব্রোঞ্জ গলিয়ে ঢালাই করা হয়। এই শিল্পের নাম একদমই ঠিক ধরেছ, ডোকরা শিল্প। অনেক শিল্পের সঙ্গে এও অনেকটা লুপ্তির পথে। তাতে নতুনত্বের কি? নতুনত্ব বাঁচার তাগিদে, বাঁচাবার তাগিদে। যেখানে কিছু মানুষ হারিয়ে যাবার লড়াইয়ে নিজেদের দাঁড় করিয়েছে নতুন করে। ডোকরা শিল্পে আমরা ঠাকুরের মূর্তি, হাতি, ঘোড়া কিংবা স্ট্যাচু তো পেয়েই থাকি, কিন্তু এখন পাই গহনা, কানের দুল, হাতের বালা, বিভিন্ন সূক্ষ্ম কাজের পেপারওয়েট, তাতে আধুনিকতার ছোঁয়া। তাই সে পাড়ি দিয়েছে সাত সমুদ্র পারে, দেশ রাজ্য ছাড়িয়ে ভিন্ন মানুষের ঘরে। রূপ ধরন গড়ন কত কি যে বদলে যায় নতুনত্বর ভাঁজে, তবু হাসিটি যে অমলিন তারা হেরে যায় না। লিখেছেন পিউপা ঘোষ বুদবুদ পূর্ব বর্ধমান থেকে। পূর্ব বর্ধমানের পর পশ্চিম মেদিনীপুরের মালঞ্চ থেকে লেখা কমল ঘোষের চিঠি। নতুনত্বের প্রতি আকর্ষণ মানুষের চিরন্তন, কিন্তু সব নতুনত্বই কল্যাণকর নয়। প্রযুক্তি থেকে সাহিত্য, খাদ্য থেকে ধর্ম, সবই নতুনত্বের হাত ধরে হাঁটে। 10,000 থেকে 12,000 বছর আগে মানুষ যখন ভোঁতা পাথরকে ঘষে মসৃণ করতে শিখল, তখন সেই নতুনত্ব মানুষের জীবন সংগ্রামে অভাবনীয় প্রভাব ফেলেছিল। আবার কর্ণাটকের পাট্টাডাকেল, যা একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, যেখানকার হাজার বছরের পুরনো স্থাপত্যে ব্যবহৃত নির্মাণ কৌশলের নতুনত্ব আজও মানুষকে অবাক করে। এই স্থাপত্যের সামনেই রয়েছে একটি সাদা মাটা ছোট্ট খাবার দোকান। পর্যটকেরা তথাকথিত অভিযান

তো চোখ ধাঁধানো দোকানে না গিয়ে ভিড় জমাচ্ছে ওখানে। ভিড়ের কারণ নতুনত্ব। দোকানটির পরিষ্কার পরিচ্ছন্নতা নজর কাড়া। মালিক নিজেই পরিবেশক, পরনে সাদা ধুতি পাঞ্জাবি, যার পরিচ্ছন্নতা আর উজ্জ্বলতা মানুষকে মোহিত করে। আড়ালে নয়, সবার চোখের সামনেই রান্না করা হয় শিলে বাটা মশলা ব্যবহার করে। ভুট্টা রুটি আর সবজির স্বাদ অতুলনীয়, হজমও হয় সহজে। আবার ওই যে দেখুন রবীন্দ্রনাথকে, তার সৃষ্টিতে অনাবশ্যক জটিলতা নেই, নেই বিষয়বস্তুকে দুর্বোধ্য করে তোলার প্রয়াস। অথচ চিন্তাভাবনা ও দর্শনের নতুনত্ব মানুষকে অভিভূত করে। গল্প, উপন্যাস, গান ও কবিতার কথায় মানুষ নিজের জীবনের মিল খুঁজে পায়, তাই তার সৃষ্টি হয়ে ওঠে চিরনতুন। এমন নতুনত্ব পৃথিবী জুড়ে যত বাড়বে ততই মঙ্গল। লিখেছেন কমল ঘোষ মালঞ্চ, পশ্চিম মেদিনীপুর থেকে। পূর্ব বিধানচন্দ্র সান্যালের লেখা এসেছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে। নতুনত্ব বা উদ্ভাবন হল প্রচলিত ধারণা, পদ্ধতি বা বস্তুর মধ্যে সৃজনশীল পরিবর্তনের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করা। এটি মানুষের কৌতূহলী মন এবং সমস্যার সমাধানের প্রচেষ্টার ফসল। পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে এবং উন্নতি করতে নতুনত্বের কোনো বিকল্প নেই। এটি কেবল নতুন প্রযুক্তি তৈরি নয়, বরং পুরনো সমস্যা দেখার একটি নতুন দৃষ্টিভঙ্গি। মানব সভ্যতার সূচনা থেকে আজ পর্যন্ত যা কিছু উন্নতি, তার মূলে রয়েছে নতুনত্ব। যোগাযোগ ব্যবস্থায় টেলিফোন থেকে স্মার্টফোন, পরিবহনে ঘোড়ার গাড়ি থেকে বৈদ্যুতিক গাড়ি, সবই নতুনত্বের ফসল। শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাস এবং চিকিৎসা বিজ্ঞানে নিত্য নতুন রোগ নিরাময়ের পদ্ধতি মানুষের জীবনকে সহজ ও দীর্ঘস্থায়ী করেছে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতেও নতুনত্বের ছোঁয়া প্রথাগত চিন্তাধারাকে ভেঙে মুক্তমনা হওয়ার পথ দেখায়। নতুনত্ব প্রগতির চাবিকাঠি। এটি দক্ষতা বৃদ্ধি করে, খরচ কমায় এবং কাজের গুণমান উন্নত করে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুনত্ব প্রতিযোগিতায় এগিয়ে থাকার মূল শর্ত। প্রযুক্তির সঠিক ব্যবহারে নতুনত্ব আমাদের আলসেমি দূর করে এবং কর্মক্ষমতা বাড়ায়। এটি মানুষের সৃজনশীলতাকে উৎসাহিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। নতুনত্ব কোনো স্থির বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। যে জাতি যত বেশি নতুনত্বকে আলিঙ্গন করে, সে জাতি তত দ্রুত উন্নত হয়। তাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে নিত্য নতুন সৃজনশীল চিন্তার চর্চা করা উচিত। তবে নতুনত্বের অপব্যবহার রোধ করে তা যেন মানব কল্যাণে নিয়োজিত হয়, সেদিকে খেয়াল রাখা বাঞ্ছনীয়। লিখেছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে। লিখেছেন ভানুমতী মোদক, অযোধ্যা বাঁকুড়া থেকে। নতুনভাবে ঘর সাজালে ঘরটির নতুনত্বে সেই ঘরটিকে আর সেই ঘর বলে মনে হয় না, কারণ কোনো নতুনভাবে সাজানো হয়েছে বলেই নতুনত্বের ঘরময় প্রতিবেশী সৌন্দর্যের জন্য যেমন আমরা আনন্দ পাই, তেমনি একই ঘর নতুনত্বে তার সৌন্দর্য বাড়িয়ে দেয়। আমার 66তম বিবাহ বার্ষিকীতে কর্তাকে বললাম, তোমাকে বলি আজ আমাদের বিবাহ বার্ষিকী, আমাকে কোনো উপহার না দিয়ে আজ 25শে বৈশাখ আমাদের কবিগুরুর 166তম জন্মদিনে বাড়িতে মাইক সহকারে নতুন কিছু ছেলেমেয়েদের নিয়ে সামান্য খাবারের ব্যবস্থা করে রবীন্দ্র জয়ন্তী যদি উদযাপন করা হয়, তাহলে এবছর আমাদের বিবাহ বার্ষিকীতে নতুনত্ব হবে। কর্তা বলেন, তাই হোক। কিছু বাচ্চাদের কণ্ঠে কবিতা আবৃত্তি ও রবীন্দ্রসঙ্গীতে ঘরের সবাই হো হুল্লোড়ে মেতে উঠি। বন্ধু, আমার কর্তা ও আমি এতে কতটা খুশি হয়েছি তা বলে বোঝানো যাবে না। আবার সে অনুষ্ঠানে কবিগুরুর ছবিটিতে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়। এবার আমাদের জীবনে প্রথম বিবাহবার্ষিকী এক নতুনত্বের স্বাদ এনে দেয়। লিখেছেন ভানুমতী মোদক, অযোধ্যা বাঁকুড়া থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। পল্লব ঘোষ কৃষ্ণনগর নদিয়া, এস এম ছবেদ আলী ঝিনাইদহ বাংলাদেশ, শ্যামাপদ কর্মকার অমর কানুন বাঁকুড়া, ঋষিকেশ বসাক পানাগড় ডাকবাংলো থেকে আমাদের চিঠি লিখেছেন। আপনাদের অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই। মে মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব।
এই প্রসঙ্গে আপনারা চিঠি লিখেছেন, এবার যার চিঠি আমার হাতে, তিনি পায়রাডাঙ্গা নদিয়ার ডক্টর সুজিত কুমার বিশ্বাস। সময়, বিজ্ঞান, প্রযুক্তি প্রতিদিন নতুন নতুন ভাবনার জন্ম দিয়ে চলেছে আমাদের সমাজে ও ভাবনায়। বর্তমান সময়ের বাণিজ্য ব্যবস্থাও প্রতিনিয়ত নতুনত্বকে বরণ করে চলেছে। আসলে মানুষ সর্বদা আপডেটেড হতে চায়, সে পুরাতনকে পিছনে ফেলে এগিয়ে চলতে চায় সামনের দিকে, তাই সে নতুনত্বকে খোঁজে সর্বদা। এবারে দুর্গাপুজোয় কি থিম হবে সেই নিয়ে ভাবনা চিন্তা চলতে থাকে অহরহ, যাতে করে নতুনত্বের কোনো ঘাটতি না থাকে আয়োজনে। বর্তমানে নাচ, গান, লেখালেখির ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব ঘটেছে, এসেছে নতুনত্ব। শিল্পী গান গাইছেন, অথচ হারমোনিয়াম, তবলা কিছুরই দরকার হচ্ছে না, নেই কোনো বাদ্যযন্ত্রীরা। আমিও অনেক কিছুতেই নতুনত্বকে গ্রহণ করেছি। পেন ছাড়া কম্পিউটারে লিখে চলেছি ঘণ্টার পর ঘণ্টা, খাতা কলম আজ হারাতে বসেছে নতুনত্বের ছোঁয়ায়। আরও ধরা যাক আমাদের ঐতিহ্যবাহী রেডিও, আজ আর প্রতি ঘরে রেডিও নেই, রেডিও আমারও শোনা হয় না, কিন্তু নতুনত্ব তো আছে। স্মার্টফোনে রেডিও অ্যাপ, একটি অ্যাপে রয়েছে সমস্ত চ্যানেল, সমস্ত প্রোগ্রাম, বরং আগের থেকে অনেক স্পষ্ট, অনেক স্বচ্ছ, অনেকটা ভালো, অনেক সুবিধাযুক্ত। আজ আবার নতুন করে রেডিওর প্রতি প্রেম জন্মেছে আমার। একসময় রেডিও ছিল আমাদের অলংকার, মাঝখানে বিভিন্ন কারণে রেডিও শুনিনি অনেক দিন। আজ নতুনত্বের মোড়কে মোবাইল মাধ্যমে রেডিওকে ফিরিয়ে দিয়েছে হাজার হাজার মানুষের মধ্যে, এটাই তো নতুনত্ব, আর তাকে গ্রহণ করাটাই আমাদের কাজ। লিখেছেন ডক্টর সুজিত কুমার বিশ্বাস, পায়রাডাঙ্গা নদিয়া থেকে। নদিয়া থেকে সোজা চলে যাই পূর্ব বর্ধমানে, কৈচরের বিশ্বনাথ বন্ধু আপনি লিখেছেন, বিজ্ঞান আর প্রযুক্তির দৌলতে ডিজিটাল যুগে জীবন নতুনত্বের আস্বাদে ভরপুর। জীবন সায়াহ্নে পৌঁছে এসব নতুনত্ব বিস্ময়ে বিমুগ্ধ করে। চাষবাসের নতুন পদ্ধতিতে অনেক বেশি ফসল পাই, টবে চাষ করেও ফলমূল সবজিতে গাছ ভরে থাকে। এসব নতুনত্বের সন্ধান তথ্য প্রযুক্তির শিক্ষা ঘরে বসে মোবাইল ঘাঁটলে পাই। চাকরি, জিনিসপত্র কেনা বেচা, আইনি পরামর্শ, পাত্রপাত্রীর খবর, সব ক্ষেত্রেই আজ নতুনত্ব। একান্নবর্তী পরিবার ধ্বংস হয়ে অনুপরিবারে সম্পর্কেও নতুনত্ব। সন্তান সুপ্রতিষ্ঠিত, দেশ বিদেশে কর্মব্যস্ত, বৃদ্ধ বৃদ্ধা বাপ মা হয়ে যান বোঝা। চালচলন, ধ্যান ধারণা, আচার ব্যবহার সব ক্ষেত্রেই নতুনত্ব। শিক্ষায়, মূল্যায়নে নতুনত্ব। এখন হামেশাই একশোতে একশো পাওয়া যায়। কবিতা, সাহিত্য, সঙ্গীতেও নতুনত্ব। এক এক কবিতাকে দন্তস্ফুট করে কার সাধ্য। প্রাণঘাতী, বুকে রোগ ধরানো ডিজের আওয়াজে বারান্দায় বসাও দায়। শৈশব থেকে খাবার দাবারে নতুনত্বের স্বাদ পেয়ে বাচ্চারা ভাত, মুড়ি, রুটি এসব ছেড়ে বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, চাউমিন এসব চায়। গিন্নি কাপড় কিনতে গেলে সেলসম্যান বলেন, দিদিভাই এই কাপড়টিতে নতুনত্ব রয়েছে, এইটি নিন, ভালো লাগবে, এতে বাজেটেও নতুনত্ব। বন্ধু, রোগে নতুনত্ব দেখলাম। কোভিড ছড়িয়ে পড়ল প্রায় গোটা বিশ্বে, আমরা হলাম গৃহবন্দী। দীর্ঘ প্রতীক্ষার পর ওষুধ বেরোলে খেপে খেপে ফুঁড়ে নিলাম, ধীরে ধীরে বন্দী দশা মুক্তি ঘটল। একসময় সরল খাঁটি মানুষ দেখেছি, আজ সেখানেও নতুনত্ব। মুখোশধারী, মিছরির ছুরি প্রতারক জীবনকে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। এভাবেই ভালোই মন্দয় নতুনত্বকে পাই। লিখেছেন বিশ্বনাথ বন্ধু, কৈচর পূর্ব বর্ধমান থেকে। সত্যব্রত দত্তর ঠিকানা গড়িয়া, কলকাতা। পড়ি আপনার লেখা। প্রতিবছর নিয়ম করেই মহালয়ার আগে খড়ি মাটির গোলায় সামান্য নীল মিশিয়ে আমাদের মাটির বাড়ির দেওয়ালগুলো লেপা হতো। দরজায় পড়ত কুচকুচে কালো আলকাতরার পোঁচ। পূজোর আগে সারা বাড়িটা এক নতুন সাজে সেজে উঠত। বারো মেশে গতানুগতিকতার মধ্যে এক বৈচিত্র্যের প্রকাশ। সাদামাটা সহপাঠিনী যার দিকে সারা বছর ফিরেও তাকাই না। স্কুলের সরস্বতী পূজোর সকালে বাসন্তী শাড়ি আর পিঠ ভর্তি মেঘবরণ চুলের নতুন সাজে সেই কন্যাকে কি অপরূপ না লাগত। বুকের গভীরে জেগে উঠত একটুকরো ভালো লাগা। বসার ঘরে সোফাসেট, সেন্টার টেবিল একটুখানি এদিক ওদিক করে শোকেসের মধ্যেকার দৃষ্টিনন্দন বস্তুগুলোকে
একটু স্থান পরিবর্তন করে

0: পুনরায় সাজিয়ে রাখলে একটা নতুনত্বের ছোঁয়া পাওয়া যায় বই কি? শুধু সামান্য শৈল্পিক ভাবনা, একটু অনুভূতির পেলব স্পর্শে এভাবেই গা সওয়া পুরাতন আচমকা দেখা দেয় অপ্রত্যাশিত নতুন হয়ে। একজন দারিদ্র জর্জরিত ব্যক্তি, সমাজ যাকে করুণা করতে অভ্যস্ত, তাকে যদি কবি সমর সেনের মতো একবার ভাবতে পারি, অন্নহীন ভগবান মোর, তখন দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। সেই মানুষটির জন্য কিছু করা তখন হয়ে যায় পূজার সমতুল। সেও তো এক নতুনত্বে উত্তরণ। প্রকৃতির রঙ্গমঞ্চে প্রতিক্ষণেই নতুনত্ব। এই যে প্রতি সকালে সেই একই সূর্যের উদয় হচ্ছে, আবার সন্ধ্যায় অস্ত যাচ্ছে, কিন্তু কোনো দুটি সূর্যোদয় বা সূর্যাস্ত একরকম নয়। তারা সর্বদাই দেখা দেয় নিত্য নতুন রূপে। চির পুরাতনের মধ্যে প্রতিনিয়ত বেজে চলে চির নতুনের বাণী। লিখেছেন সত্যব্রত দত্ত, গড়িয়া, কলকাতা থেকে। শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন সুদর্শন মুখটি। পুরানো সেই দিনের কথা, ভাগ্নি বুবুর বয়স তখন 9, আর ভাগ্নে বাবুর বয়স 8। সেবার মেজদি কদিনের জন্য তার কন্যা ও পুত্রকে নিয়ে বেড়াতে এসেছে। আমার ভাগ্নে ভাগ্নি যতদিন থাকে তাদের দিদুর তখন সাজো সাজো রব, গুনগুনিয়ে যেন গায়, কি খাওয়াবো আমি, কি পড়াবো। এক সকালে শুরু হল মুষলধারে বৃষ্টি, দুর্যোগ ঘন আকাশের বেজার মুখ দেখে বাজার যাওয়া ক্যান্সেল। অগত্যা ঠিক হল বাড়িতে চাল ডাল যা আছে তাই দিয়ে সবার জন্য খিচুড়ি রান্না হবে, সঙ্গে থাকবে বাড়ির স্টকে থাকা ডিম দিয়ে ভাজা অমলেট। এদিকে বাবু আগে নাকি কখনো খিচুড়ির নামই শোনেনি, মেকে বসল সে, নাম না জানা খাদ্য খিচুড়ি সে কিছুতেই খাবে না। আসরে নামল বাবুর দিদি বুবু। দিদি জানত ডিম ভাজা ভাই ব্যাপক ভালোবাসে, বলল, আচ্ছা ভাই তুই ভাত খেতে ভালোবাসিস? বাবু বলে, হ্যাঁ ভালোবাসি। বুবু বলে, সবচেয়ে বেশি কি দিয়ে ভাত খেতে ভালোবাসিস? বাবু বলে, ডাল দিয়ে। বুবু বলে, ভাই খিচুড়ি হল ভাত আর ডাল একসঙ্গে রান্না করা। বাবু উল্লসিত, দিদু তাহলে নতুন ধরনের রান্না করেছে। বুবু বলে, আজ তো বৃষ্টির দিন, দিদু তাই রান্নায় নতুনত্ব এনেছে। শেষ দৃশ্য, বাবু সোনামুখ করে খিচুড়ি একেবারে চেটে পুটে খেয়ে নিল। লিখেছেন সুদর্শন মুখটি, শ্রীরামপুর হুগলি থেকে।
1: জুন মাসের বুধ সকালের অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। কিন্তু গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী, সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রজাতনী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikatha@gmail.com, maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আপনি শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের সাপ্তাহিক অনুষ্ঠান বুধ সকালে। মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। এবার যার লেখা পড়ব তিনি আলোকেশ পট্টনায়ক, বাসন্তী, দক্ষিণ চব্বিশ পরগনার। মানব জীবনে বাঁচার লড়াইয়ের ময়দানে অনেক অভিনবত্ব এসেছে। এখন চাষের কাজে লাঙ্গলের বদলে ট্রাক্টর, ধান কাটার মেশিন, আবার মাটি কাটতেও জেসিপির সাহায্য নিয়েছে। কোথাও গেলে সাইকেলের বদলে মোটর বাইক, বাজারে গেলে ব্যাগ ছাড়া প্লাস্টিকের ব্যাগে সবাইকে দেখাতে দেখাতে ফেরে কি বাজার করলাম, হে এক নতুনত্ব। এখন গ্রামে খড়ের ঘরের চেয়ে পাকা বাড়ি বেশি দেখা যায়। এই খড়ের ঘর হলেও গ্রীষ্মের গরম বা শীতেও ঠান্ডা অনুভব হবে না। বেশ কিছু বছর পূর্বে নতুনত্বের এক অভিজ্ঞতার কথা বলি। তখন স্কুল হস্টেলে থেকে পড়াশুনো করছি। নতুন শিক্ষক মহাশয় হস্টেলের দায়িত্ব নিলেন। তিনি দেখলেন স্কুলের অনেক জায়গা অনাবাদী হয়ে পড়ে আছে, তাতে ছাত্রদের দিয়ে যদি চাষাবাদ করা যায়। তাই আবাসিক ছাত্রদের নিয়ে কোদালে মাটি কুপিয়ে নানা রকমের সবজি বাগান করলেন। বিকেলে পড়ার পর খেলার মাঠে না যেতে দিয়ে ছাত্রদের নিয়ে চাষ করে তিনি দেখালেন খাওয়া খরচ অনেক কমে গেছে, যার ফলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেদের হস্টেলে থাকতে অসুবিধে হল না। তিনি নতুনত্ব এনেছিলেন মানুষ গড়ার কারিগর হিসেবে। পড়াশুনোর সঙ্গে চাষ করার পদ্ধতিটাও শিখে ফেলেছিলাম তারই অকৃত্রিম স্নেহ ভালোবাসায়। লিখেছেন আলোকেশ পট্টনায়ক, বাসন্তী, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। এবারে পড়ব প্রভাতী মানার লেখা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুরের। নতুনত্ব হল জীবনের নবারুণ রাগ, পুরাতন পাজরে নতুনের প্রাণ প্রতিষ্ঠা। একটি বীজ কঠিন শিলার অমানিসা অতিক্রম করে পিতামহ বনস্পতিকে প্রণাম জানিয়ে রবির প্রথম আলোয় দুটি পাতায় এঁকে দেয় আগামী নিত্য নতুন সৃজনের প্রতিশ্রুতি। এই সৃজনেই তো জীবন, জীবনের তৃষ্ণা, জীবনের আকাঙ্ক্ষা, যা জীবনকে ছন্দময়, গতিময় করে স্রোতস্বিনী নদীর মতো। তাই তো কবি কাব্যে, সাহিত্যিক সাহিত্যে, বিজ্ঞানী আবিষ্কারে, শিল্পী শিল্প স্থাপত্যে খোঁজে নিজের পূর্ণতা নতুনত্বের আভরণে। সৃজন কখনো থেমে থাকে না, থেমে যাওয়ার অর্থই মৃত্যু। যা কিছু পুরাতন, জরা জীর্ণ, তাকে বিদায় জানিয়ে নূতনকে আহ্বান করাই তো প্রকৃতির নিয়ম, জীবনের নিয়ম। এই নিয়মের বাইরে কেউ নয়। তাই বলি, হে নূতন, আমার চলে যাওয়ায় হোক তোমার জন্মক্ষণ। আর সেই জন্মক্ষণকে মাঙ্গলিক করতে প্রকৃতি মেতে ওঠে নবীন বরণ উৎসবে, বসন্ত বেলায়, পুষ্পে পল্লবে, সৃষ্টি সৃজনে, সৌরভে পুলকে ঘোষণা করে আপন শ্রেষ্ঠত্ব। তবে কোনো শ্রেষ্ঠত্বই তো শেষ নয়, তাকেও জিতে নিতে চলে প্রতিযোগিতা। তারই ফসল এই অত্যাধুনিক যুগ। সেই গুহাবাসী মানুষ আজ চাঁদ মঙ্গলে পাড়ি দিয়েছে, আবিষ্কার হয়েছে ছুঁচ থেকে জেট প্লেন। এই সবই যুগের নব নব ক্ষুধা, আর নতুন রঙে নিজেকে রাঙিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা। তাই বলি, কি আর কহিব কথা, কথা অফুরান, ভাঙা গড়া খেলায় নদী গায় জীবনের গান। আমি গড়ব চাকা, তুমি গড়বে রথ, আমার হাতের ইট, তোমার হাতে ইমারত। প্রভাতী মানা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। কল্লোলকান্তি ডিঙ্গাল, কাঁথি, পূর্ব মেদিনীপুর। সেদিনটার কথা আজও বেশ মনে পড়ে। আমি তখন এক মঠ ও মিশন পরিচালিত আবাসিক কলেজের ছাত্র ছিলাম। প্রায় সকলের মতো আমারও স্বপ্ন ছিল পড়াশুনো করে বড় হয়ে চাকরি বাকরি করব, ভালো খাব, ভালো পরব, ঘুরে বেড়াব, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এক রবিবারের বিকেলবেলায় আমরা কজন হস্টেল সুপারের সঙ্গে গল্প করতে করতে আমাদের ভবনের সামনের মাঠে পাইচারি করছি। হঠাৎ উনি বললেন, দেখো দেখো, ওই যে ব্রহ্মচারীটি এদিকে আসছে, ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, মোটা মাইনের চাকরি ছেড়ে সাধু হতে এসেছে, মানুষের সেবা, জীবের কল্যাণের ব্রত নিয়ে সব ছেড়ে এখানেই হাজির। সব শুনে সারাটা সন্ধে ভেবেছি, এও সম্ভব? এক অভিনব জীবন চর্চা, যার ভিত্তিভূমি কৃচ্ছ সাধন, ত্যাগ ও সেবাধর্ম। সেদিন আমার চোখে দেখা, আমার হৃদয়ের ক্যানভাসে আঁকা নতুনত্বের এক ছবি আজও অমলিন। বিস্মিত হয়েছিলাম ওই ব্রহ্মচারীর জীবনবোধ দেখে।

যিনি গতানুগতিক প্রথাগত জীবনের খোলস ছেড়ে শ্রেয় আর প্রেয়র মধ্যে শ্রেয়কেই বেছে নিয়েছিলেন নচিকেতার মতো। আরেকটি ঘটনা বলি। একদিন সকাল সকাল গ্রামের বাড়ি যাচ্ছি, বাসস্টপে নেমে দেখি আমার এক পরিচিত ভুসিমাল দোকানদার তার দোকান খুলেই ধূপটুপ না জেলে জলটল না ছিটিয়ে ঠাকুর প্রণাম না করেই মুঠো মুঠো মুড়ি আর খই দোকানের সামনে ছড়িয়ে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে পায়রাগুলো উড়ে এসে মহানন্দে খেতে শুরু করল। আমি বললাম, গুরুপদ তুমি? তখন সে বলে, স্যার এটি আমার প্রতিদিনের কাজ, এরাই আমার জীবন্ত দেবতা, এদের পেট পুজো করিয়েই বাকি সব মাঙ্গলিক কাজ পরে সারি। এই দৃশ্য আমাকে আর এক নতুনত্বের স্বাদ দিয়েছিল। লিখেছেন কল্লোলকান্তি ডিঙ্গাল, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। সব শেষে পড়ব কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে আসা হিরণময়ী সাহুর লেখা। রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে যত নতুনত্ব, তার সাহিত্য, সঙ্গীত, দর্শন, দেশাত্মবোধ, প্রকৃতি প্রেম, বিজ্ঞান মনস্কতা তৎকালীন সমাজে এক নতুন চেতনার সঞ্চার করেছিল। শৈশবে তার সঙ্গে পরিচয় সহজ পাঠের মাধ্যমে। জ্ঞান হওয়ার পর থেকে শোকে, আনন্দে, সুখে, দুঃখে, প্রেমে, আবেগে সব সময় তিনি আমার নিত্যসঙ্গী। তার গান ও কবিতা বিপদে ক্লান্তিতে আমাকে সাহস ও প্রেরণা জুগিয়েছে, গভীর হতাশায় ও শোকে আমাকে জীবনমুখী হতে সাহায্য করেছে, আবার সুখে আনন্দের উচ্ছ্বাসকে বহুগুণ বৃদ্ধি করেছে। তবে সবচেয়ে বেশি আমাকে অবাক করে শিক্ষাদান সম্পর্কিত তার উদার চিন্তাধারা। পূর্বের শিক্ষকদের কঠোর শাস্তিদানের জন্য প্রাথমিক শিক্ষালাভে প্রায় সব পড়ুয়ারই আতঙ্ক ছিল, সে কথা রবীন্দ্রনাথও উপলব্ধি করেছিলেন। তাই শিক্ষার্থীর আনন্দদায়ক শিক্ষা লাভের জন্য চার দেওয়ালের বাইরে উন্মুক্ত প্রকৃতির কোলে শিক্ষাদানের কথা বলেন। তিনি নিজে এজন্য শান্তিনিকেতনে আশ্রমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যা ফুলে ফলে শাখা প্রশাখায় পল্লবিত হয়ে বিশ্বের শিক্ষার জগতে এক অনন্য নজির সৃষ্টি করেছে। প্রাচীন ভারতীয় গুরুকুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষার মেলবন্ধন ঘটানো ছিল তার চিন্তার নতুনত্ব। চির আধুনিক এই ঋষিকবি আমার সদা নমস্য। লিখেছেন হিরণময়ী সাহু, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর থেকে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠান সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদী।

শুনলেন বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদে, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন আহির ভৈর রাগে খেয়াল, শোনাবেন অনিন্দিতা মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন ইমন সরকার, হারমোনিয়ামে রতন নট্ট। আহির ভৈর রাগে খেয়াল।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। খেয়াল পরিবেশন করলেন অনিন্দিতা মুখোপাধ্যায়। রাগ আহির ভৈরব, তবলায় শিল্পীকে সহযোগিতা ছিলেন ইমন সরকার এবং হারমোনিয়ামে রতন নট্ট। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594।

শুভ সকাল। মনির মতো গান এই অনুষ্ঠানে আজ আমরা থাকব সকালবেলার গল্প নিয়ে। আমি মৈত্রীবন্ধু শ্রাবণী আজকের এই সুন্দর সকালটা আপনাদের সঙ্গে কাটাতে হাজির হয়েছি। নতুন দিনের নতুন আলোয় এপার বাংলা ওপার বাংলার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। রাতের সমস্ত ক্লান্তি সমস্ত অন্ধকার পেরিয়ে আবারও এসে দাঁড়িয়েছে এক নতুন সকালে। জানলার কাছে রোদের ছোঁয়া, গাছের পাতায় তার ঝিলিক, দূরে কোথাও ভেসে আসা চায়ের কাপে চুমুকের শব্দেই ছোট ছোট মুহূর্তগুলোই যেন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর সকালবেলার গল্পে সকালের মনের মতো গান থাকবে না, এমনটা তো হতে পারে না। প্রথম গানটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

সকাল মানে শুধু একটা সময় নয়, সকাল মানে নতুন করে শুরু করার সাহস। যে মানুষটা গতকাল ভেঙে পড়েছিল সেও সকালে উঠে আবার বাঁচার কারণ খুঁজে পায়, কারণ ভোরের আলো মানুষকে আশ্বাস দেয় যে সব শেষ হয়ে যায়নি, এখনো অনেক কিছু বাকি আছে। গানও কিন্তু সেই কথাই বলে। এবারের গানটি গেছেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজ সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হল, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরিতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনবে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এই কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফুতুর করে তার সকল দৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা, কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে, কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে। আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি, সেই আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে, পথে বাহির হতে চায় সকল কাজের বাহিরের পথে, যে পথ একটিমাত্র সরল তারির এক তারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাঁধছে।

অর্থাৎ শুধু গানে নয়, কবিতাতেও সকাল এইভাবেই ধরা দিয়েছে। কখনো কি খেয়াল করেছেন ভোরবেলা পৃথিবীটা কেমন যেন শান্ত হয়ে যায়, মনে হয় শহরের সমস্ত ব্যস্ততা একেবারেই থেমে গেছে। কেউ হাঁটতে বেরিয়েছেন, কেউ প্রার্থনা করছেন, কেউ বা চুপচাপ ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছেন। আর ঠিক তখনই মনটা সবচেয়ে বেশি নিজের সঙ্গে কথা বলে। এবার শুনব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে সকালেরই আরও একটি গান।

সকালে আমাদের শেখায় অন্ধকার যতই গভীর হোক না কেন, তারপরে আলো আসবেই। যেমন রাত শেষ হলে সূর্য ওঠে, তেমনি দুঃসময়ের পরেও জীবনে একদিন শান্তি আসে। অনেকে বলেন সকালটা যদি সুন্দর হয় তাহলে পুরো দিনটাই ভালো যায়। হয়তো সত্যিই তাই, কারণ দিনের শুরুটা যদি হয় একটু হাসি দিয়ে, একটু ভালোবাসা দিয়ে, তাহলে মনও সারাদিন আলোর মতো উজ্জ্বল থাকে। শুনবো সকালবেলার গান, শিল্পী রুমা মুখোপাধ্যায়।

ভোরের হাওয়ায় জেগে উঠে অচেনা কত গান, নতুন দিনের হাতছানিতে হাসির রঙিন প্রাণ, শিশির ভেজা ঘাসের বুকে সূর্যের প্রথম ছোঁয়া, সকাল যেন নরম করে বলে আবার হওয়া। কি সুন্দর না? সত্যি তো, সকাল মানে নতুন কিছু হওয়া, নতুন সূর্য ওঠা, নতুন দিক খুলে যাওয়া। আবার সকালের গানে ফিরবো। এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন অভিজিৎ মজুমদার এবং সুকান্ত চক্রবর্তী।

প্রতিটা সকাল যেন জীবনকে নতুন করে সাজানোর একটা সুযোগ। কেউ হয়তো আজ নতুন কাজে যোগ দিচ্ছেন, কেউ অনেক দিন পর প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কেউ বা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন, আর কেউ হয়তো নিঃশব্দে নিজের কষ্টগুলোকে গুছিয়ে আবার হাসতে শিখছেন। সকাল তাদের সবার জন্যই আসে একেবারে সমানভাবে, কারো জন্য বেশিও নয়, কারো জন্য কমও নয়। তাই তো সকাল আমাদের কাছে এত প্রিয়। এবারে শিল্পী শুভমিতার কণ্ঠে সকালের গান শুনবো, এবং এটা আমার ভীষণ প্রিয় গান, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। শুনুন।

চা আর সকাল, এই সম্পর্কটা যেন একেবারে আলাদা। যদিও এখন ঘড়ির কাঁটায় 10:03 ভারতীয় সময় আর বাংলাদেশ সময় 10:33, কিন্তু সকালবেলায় ভোরের নরম আলোয় এক কাপ গরম চা আপনি খাননি সেটা তো হতেই পারে না। আর সঙ্গে প্রিয় গান, প্রিয় গান শুনতে শুনতে, যদি চা খেতে খেতে ব্যস্ত জীবনের মাঝেও আপনি থাকেন, তবে একটা ছোট শান্তির আমেজ কিন্তু পাওয়া যায়, তার ঠিকানা পাওয়া যায়। আর যারা বাড়ির বাইরে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছেন, সবার দিন ভালো কাটুক। যারা পড়াশুনো করছেন তাদের মনোযোগ বাড়ুক, আর যারা মন খারাপ নিয়ে দিন শুরু করছেন তাদের বলবো, একটা সকাল কখনোই শুধু সকাল নয়, এটা নতুন করে বাঁচার আমন্ত্রণ। তাই মন খারাপ নয়, কারণ আজকের খারাপ দিনের পর আবার কিন্তু নতুন ভালো সকাল, আশার সকাল আসতে চলেছে। এবারে শিল্পী সৈকত মিত্র।

সূর্য প্রতিদিন একইভাবে ওঠে, তবু প্রতিটা সকাল কিন্তু এক নয়, প্রতিটি সকাল আলাদা। কারণ প্রতিদিন মানুষ একটু একটু করে বদলায়, শেখে, ভাঙে, আবার গড়ে ওঠে। তাই আজকের সকালটা শুধুই কাটিয়ে দেবেন না, মন ভরে অনুভব করুন, আকাশটা দেখুন, গভীর করে শ্বাস নিন আর নিজেকে বলুন, আজও আমি নতুনভাবে শুরু করতে পারি। শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে শুনব এই গানটি।

ভোর মানে শুধু একটা দিন নয়, সকাল মানে অন্ধকার কাটিয়ে আলো ফিরে আসা, শিশির ভেজা হাওয়ায় পাখির ডাকে ধীরে ধীরে জেগে ওঠে বাতাস, আর মনেও যেন লাগে নতুন করে বাঁচার ছোঁয়া। এই সকালের আবেশ আর নতুন দিনের অনুভূতিকে আরও সুন্দর করে তোলে শিল্পীর গান। কিন্তু শিল্পী নিজেই যদি বলেন যে এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, অর্থাৎ সব সকাল রাতের অন্ধকারে রেশ কাটিয়ে উঠতে পারে না। শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব আমার এই প্রিয় গানটি। আপনাদের কেমন লাগছে শুনুন।

এ তো বিরহের গান, অভিমানের গান, কষ্টের গান। তবে সব সকাল তো একই রকম হয় না। যখন সকালবেলায় মনের মানুষের

আর এই সুন্দর সকালটায় আপনাদের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে। আবারও ফিরে আসব নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, হাসি খুশি থাকুন, আর প্রতিটি সকালকে ভালোবাসতে কিন্তু ভুলবেন না। ও হ্যাঁ,

মনির মতো গান এই অনুষ্ঠানটা আপনারা শুনছেন তো, কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। আর আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে মনির মতো গান এই অনুষ্ঠানটি প্রত্যেক দিন সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত সম্প্রচারিত হয়। আমি শ্রাবণী বিদায় নিচ্ছি, তবে যেতে যেতে সুন্দর সকালবেলার আরও একটি মন ছোঁয়া মনের মতো গান থাকবে আপনাদের জন্য, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন মনের মতো গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। শুরুতেই আধুনিক শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

0: মৈত্রী প্রচার তরঙ্গে এখন সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার, শুনবেন তৃতীয় পর্ব।
1: তরুণ মজুমদারের সঙ্গে আমাদের আলোচনার তৃতীয় এবং শেষ পর্ব শুরু করছে। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম, পলাতক নিয়ে কথা হচ্ছিল যে পলাতকের প্রস্তুতি পর্ব কিভাবে সান্তারামের সঙ্গে কিভাবে আপনার অ্যাসোসিয়েশনটা কিভাবে ঘটলো। তো ওখানে একটা প্রসঙ্গ উঠছিল যে আপনারা প্রথমে ঠিক করেছিলেন যে শুটিংটা, বা সান্তারাম ঠিক করেছিলেন যে শুটিংটা হবে বোম্বেতে, মুম্বাইয়ে। তো তারপরে পরিস্থিতিটা বদলে যায়, মানে একদমই একেবারেই টেকনিক্যাল প্রয়োজনে আপনাদের চলে আসতে হলো কলকাতাতে। কিন্তু একটা যেটা ব্যাপার যে পলাতকে আপনি তখন যে রাজি হয়ে গেছিলেন, পলাতকের শুটিং কি বোম্বেতে করাটা খুব সম্ভব ছিল, মানে ওই পরিস্থিতিতে?
2: লোকেশনস তো মানে আমাদের কলকাতাতে, মানে পশ্চিমবাংলাতেই করতে হতো, সেটা আমাদের ঠিকই করা হয়েছিল, কিন্তু ইনডোর শুটিংগুলো সমস্ত ওখানে করবো, এরকম ঠিক হয়েছিল। তো এখন লক স্টক অ্যান্ড ব্যারেল সমস্ত আমাদের পশ্চিমবাংলায় চলে এলো, তো আমরাও মহা আনন্দে কাজ করতে শুরু করলাম। নানা জায়গায় সমস্ত আউটডোর টাউটডোর করলাম, বীরভূমের কিছু গ্রামাঞ্চলে, কিছু হাসনাবাদ অঞ্চলে, কিছুটা পাটনা, ওল্ড পাটনা, এই সমস্ত দিকে, এই করে আমাদের শুটিং চললো, শেষ হয়ে গেল একসঙ্গে।
1: এই যে বীরভূম, মানে আপনার কি বীরভূমের সঙ্গে আপনার যে অ্যাসোসিয়েশন, মানে বীরভূমের সঙ্গে তরুণ মজুমদারের অ্যাসোসিয়েশনের একটা একটা মানে ওটা একটা ঐতিহাসিক ব্যাপার প্রায়, এই অ্যাসোসিয়েশনের শুরুটা কি পলাতকের শুটিং করতে গিয়ে?
2: হ্যাঁ, প্রথম মানে এটা দেখুন, মানুষ সব জায়গার ভালো, কিন্তু আমি যেহেতু বীরভূমে বেশি কাজ করেছি, আমার বলার কথা হচ্ছে যে বীরভূমের মানুষ বড্ড ভালো, মানে এত তাদের সহযোগিতা, যেটা যে কোনো জায়গায় আমি অপরিচিতের মতো গেলে পরেও তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর এখন তো বীরভূম আমার ঘরবাড়ি হয়ে গেছে, আমি অনেক গ্রাম আছে যেখানে আমি গেলে পরে স্কুল ছুটি হয়ে যায়, কিংবা আমি গেলে পরে গায়ের গৃহস্থ বাড়ির বধূরা, এমনকি মুসলমান পরিবারের বধূরা এসে আমাকে বাড়ির ভেতর নিয়ে যান, মোড়ায় বসান, মাথায় পাখার বাতাস করতে থাকেন, মানে এমনই মানে যেগুলো অভিভূত করার মতো সমস্ত অভিজ্ঞতা। বীরভূম আমি পছন্দ করি অন্য একটা কারণে, দেখুন সিনেমা তো আসলে ক্যামেরার ভেতর দিয়ে দেখা, তো বীরভূমের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে বীরভূমের গাছপালা দিয়ে ফোরগ্রাউন্ডের অবস্ট্রাকশনগুলো তৈরি করা হয়, কিন্তু বীরভূমের কোনো আন্ডারগ্রোথ নেই, অর্থাৎ চোখ আটকে দেবে নিচের দিকে অনেক আগাছা অমুক তমুক এই সমস্ত নেই, যেটা আপনি হুগলিতে হয়তো পাবেন, মেদিনীপুরে হয়তো পাবেন, সে সমস্ত দিক থেকে ফটোগ্রাফির দিক থেকে
1: ভিজুয়াল টেকনিক্যাল প্রয়োজনটা অনেক অনেকখানি মেটায়।
2: এক দুই হচ্ছে যে বীরভূমের এক একটা অঞ্চলে টোপোগ্রাফি এক এক রকম, আপনি এই বীরভূমেই সবুজ মাঠ, আন্ডিউলেটিং ল্যান্ড, উঁচু নিচু জমি চলে গেছে আদিগন্ত পাবেন, এই বীরভূমেই আপনি একই সঙ্গে শয়ে শয়ে তাল গাছ সে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সেটা পাবেন, আবার এই বীরভূমেই আপনি পাবেন রুক্ষ লাল মাটি খয়রা শোল্টার এসল অঞ্চলে, আবার এই বীরভূমেই একটা অঞ্চলে আপনি পাবেন, অবাক হবেন শুনলে, প্রত্যেকটা বাড়ি পাথরের তৈরি।
1: আচ্ছা,
2: প্রত্যেকটা বাড়ি পাথরের তৈরি, তো এত ভ্যারাইটি আপনি কোথায়?
1: ভিজুয়াল ভ্যারাইটিটা একটা বিরাট জায়গা,
2: এই এটাই আমাকে বীরভূমের দিকে বেশি টানে। আর যেহেতু ওখানে পরিচয় হয়ে গেছে বেশি, সেই জন্য আমি ওখানে গেলে পরেই জানি যে এই এই সুবিধাগুলো আমি পাবো।
1: একই সঙ্গে এই বীরভূম পলাতক এবং বীরভূম গ্রাম চেনা, এই গ্রাম চেনার জায়গাটা, মানে তরুণ মজুমদারের বাংলার গ্রামের মানুষের কথা তরুণ মজুমদারের ছবিতে উঠে আসে, মানে মানে মাটির টান বা শিকড়ের টান, যেটা তরুণ মজুমদারের ছবি, সেই টানের শুরুটাও কি এখান থেকে পলাতকের, মানে আপনি এই চেনাটা গান গ্রাম চেনার জায়গা,
2: মানে এর নিশ্চয়ই শিকড়টা কোথাও সুপ্ত অথবা লুপ্ত অবস্থায় ছিল, ঢাকা অবস্থায় ছিল, কিন্তু পলাতকেই আমার প্রথম আমাকে সুযোগ করে দিল যেটা সোজা গ্রামে গিয়ে শুটিং করবার। এর আগের ছবিগুলো ঠিক গ্রামাঞ্চলে শুটিংয়ের ছবি নয়, তো সেদিক থেকে পলাতক।
1: তারপরে এই এই যে গ্রাম থেকে আর শহরে ফেরার ইচ্ছেটাও আপনার সেভাবে আর তৈরি হয়নি, মানে পরবর্তীকালে যা ছবি আপনি আপনার আরবান ছবি ঠগিনি, আমরা আরবান ছবি বলতে পারি, সংসার সীমান্ত, একই সঙ্গে ব্ল্যাক হিউমার আছে, একটুকু বাসা বলতে পারি, কিন্তু তাছাড়া বাকি যেটাতে ওই গ্রাম বা মফস্বল বা বাংলার বাইরেরও মফস্বল, এই যে জায়গাটা, এই যে মানুষ, এই মাটি, এই অ্যাম্বিয়েন্সটা, এর সঙ্গে একটা ভীষণ ভালো লাগে জড়িয়ে মরিয়ে থাকা তরুণ মজুমদার, এই ব্যাপারটা কীভাবে?
2: আমি জানি না কিভাবে, আমি আসলে খুব একটা দুর্দিনে আমি কলকাতায় এসে পৌঁছেছিলাম, আমাদের জীবনের খুব একটা দুর্দিনে আমি কলকাতায় এসে পৌঁছেছিলাম। দেশ ভাগ হয়ে গেছে, ভিটে থেকে উৎখাত, অন্যদিকের কষ্ট অনেক বেশি, সেই জন্য হয়তো গোড়া থেকেই কলকাতা শহরটাকে আমি আমার খুব আত্মীয় বলে ভাবতে পারিনি। আজকে যদিও কলকাতার কাছ থেকে আমি অনেক পেয়েছি, এটা এক ধরনের আমার কি বলবো কৃতজ্ঞতা বলতে পারেন, কিন্তু কলকাতা শহরকে আমি ঠিক সেইভাবে আপন করে নিতে পারিনি। আর বিশেষ করে কলকাতা শহরের চলন বলন, তার যে মানে অনেক কিছুই, খালি মনে হয় এটা আমার নয়, এটা আমার জায়গা নয়, গ্রামে গেলে পরে সেটা মনে হয় আমার জায়গা। আপনি কোনোদিন আমার সঙ্গে গ্রামে যান, আপনি দেখতে পাবেন আমি যে কোনো বাড়ির দাওয়ায় বসে মুড়ি খাচ্ছি, এটা খুব পরিচিত, চেয়ে মুড়ি খাচ্ছি, কিংবা তারা এসে জোর করে দিচ্ছেন, আমি এখানে ওখানে ঘুরছি, কতক্ষণ বাচ্চা ছেলেকে নিয়ে আমি গ্রামময় ঘুরে বেড়াচ্ছি, একটা গ্রামের পর গ্রাম। আর বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করা তো খুব সোজা, কোনো বড় মানে মানে বয়স্ক কোনো লোকই নেই আমার সঙ্গে, আমি একাই ঘুরে বেড়াচ্ছি, পিলপিল করে আমার সঙ্গে বাচ্চারা যাচ্ছে গাইডের মতো, আমার ভীষণ মজা লাগছে। তো এটা আমার বড় পছন্দের জিনিস।
1: এই যে ভালো লাগাটা মানে গ্রামের সঙ্গে, এই যে আপনার নারীর যোগের জায়গাটা, এই জায়গাটা থেকে, কারণ বাংলার গ্রামের সঙ্গে গান সুর এটা ভীষণ রকম জড়িয়ে থাকা, এবং তরুণ মজুমদারের সিনেমা আর গান, এই যে দুটো ব্যাপার ভীষণ একাকার, সেটা কি খানিকটা আপনার এই মানে গ্রামীণ তরুণ মজুমদারের আইডেন্টিটির থেকে?
2: নিশ্চয়ই নিশ্চয়ই, তার কারণ এই গ্রামে গিয়ে আমি বুঝতে পারি, তারাশঙ্কর বাবুর বড় ছেলে আমাকে চিনিয়েছিলেন এই যে এই সমস্ত গানের, আমি একসময় ঝুমুর দলের সঙ্গে সঙ্গে ঘুরেছি, হ্যাঁ আমি গ্রামে বাউলদের সঙ্গে ঘুরেছি, এই করে করে করে করে আমি এমনকি নৌটঙ্কির দলের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটিয়েছি, এই করে করে করে আমি এই যে শহরের বাইরের যে জীবন, তার যে সুর, তার যে গান, তার সঙ্গে আমি আমার নিজের আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেছি।
1: অথচ আপনার সিনেমা মানে আপনার ছায়াছবি ক্যারিয়ারের একটা বিরাট সময় ধরে, মানে অমিত তো আপনার ছবির সঙ্গীত পরিচালক থেকে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়, যিনি কিন্তু সেই অর্থে একজন আরবান গায়ক, তো এই এই জায়গাটা কি করে সম্ভব হলো আর কি? মানে আপনার যে আপনার ছবি, আপনি তো বিভিন্ন মুডে ছবি করেছেন, পলাতক বা ফুলেশ্বরীর মুডের সঙ্গে ঠগিনী বা সংসার সীমান্তকে মেলানো যায় না, কিন্তু হেমন্তর সঙ্গীত এই সব মানে সব ধরনের ছবি মেজাজের সঙ্গে কি করে আপনি মনে করলেন যে অ্যাসোসিয়েটেড হয়ে যায়?
2: আজকে যখন হেমন্তবাবুর কথা উঠল তখন একটা মজার কথা বলি, আমার সঙ্গে হেমন্তবাবুর প্রথম যোগাযোগ পলাতকেই, পলাতকের চিত্রনাট্য পড়লাম, উনি খুব খুশি হয়ে বাড়ি চলে গেলেন, সেদিনই বিকেলবেলা উনি এসে আমাকে বললেন যে তরুণবাবু কিছু মনে করবেন না, আমি এর মিউজিক ডিরেকশন দেব না। আমি বললাম কেন? বললেন যে আমার চিত্রনাট্য খুব ভালো লেগেছে কিন্তু গানগুলো তো সমস্তই ফোক ঘেঁষা দেখলাম, আমি আবার ফোকে ভীষণ মাটো, এই মাটো কথাটাই উনি ব্যবহার করেছিলেন, আমি কিন্তু ফোকে ভীষণ মাটো, আমি এটা করব না। আমি বলতে গেলে একরকম জোর করি ওকে করালাম যে না আপনাকে এটা করতে হবে, আমি পারবো না, দেখুন আপনার ক্ষতি হয়ে যাবে, আরও আমার ক্ষতি হোক আপনি ইয়ে করুন। এই যে আমাদের একটা সম্পর্ক তৈরি,
1: এখানে আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি জোরটা করলেন কেন? কারণ আপনি তো গ্রামের সুরটা হেমন্তবাবুর থেকে অনেক বেশি ভালোভাবে ওই পাঁচটা জানেন, তো আপনার আপনিও তো জানেন যে হেমন্তবাবু সত্যি ওই গ্রামের ওই সুর তুলে আনাটা তার পক্ষে সম্ভব নয়।
2: দুটো জিনিস কাজ করেছে, আমার মনে হচ্ছে যে ওই সুর তুলে আনা সম্ভব নয়, আজকে উনি হেমন্তবাবু নেই, আমার এই কথাগুলো বলতে খুব দ্বিধা লাগবে, অনেক সময় আমি গ্রাম থেকে সুর সংগ্রহ করে হেমন্তবাবুকে দিয়েছি। আচ্ছা, আমাদের সম্পর্কটাই সেরকম ছিল, আর উনি এত বড় মাপের একজন, বড় মনের একজন লোক ছিলেন যে এই সমস্ত নিয়ে উনি কোনো কমপ্লেক্সেই ভুগতেন না, উনি বলতেন বরঞ্চ যে আর কি আছে একটু শোনেন না। আচ্ছা এক, আর দুই হচ্ছে আমার পলাতকের গানে খালি মনে হয়েছিল যে প্রোটাগনিস্টের যে চরিত্র, তার যে কণ্ঠ যেটা হবে, সেই কণ্ঠটা এইরকম হবে যে তার চেহারা বেটে খাটো, তার হিরোর মতো নয়, কিন্তু তার একটা সম্পদ আছে, তার গলার গান, সেটা ছবিতেও তাই আছে, সেটা সেই সময় হেমন্তবাবু ছাড়া আর কারোর কথা আমার মনে হয়নি।
1: সেই জায়গা থেকে যে তারপরে যে বাকি পরের পর ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়, মানে আপনি আর কোনো সঙ্গীত পরিচালক মানে যতদিন উনি বেঁচে আছেন আপনি প্রায় ব্যবহার করলেন না?
2: মানে সেটা আসলে ব্যাপার হচ্ছে, হয়তো হেমন্তবাবুরও আমার উপরে একটা বিশ্বাস এসে গিয়েছিল যে পলাতক আমি ওকে জোর করে করালাম এবং পলাতকের এই রেসপন্স গানের। তারপরে উনি বোধহয় অনেকটাই আমার ইচ্ছের পর নিজেকে ছেড়ে দিতেন। যেমন তারপরে আলোর পিপাসা করি, সারা ছবি জুড়ে শুধু সংস্কৃত স্তোত্র, কালিদাসের পূর্ব মেঘ উত্তর মেঘ গানের ফর্মে এসছে, এটাও হেমন্তবাবুর নিজস্ব লাইন নয়। তারপরে যত ছবি করেছি এক এক ছবিতে এক রকম গান এসছে, কোনোটাতে ফোক সংস এসছে, কোনোটাতে রবীন্দ্রসঙ্গীত এসছে, কোনোটাতে নিধুবাবুর গান এসেছে, কিন্তু আমরা হাতে হাত মিলিয়ে কাজ করেছি। হয়তো আমাদের পারস্পরিক একটা বিশ্বাসের জড়িয়ে এটা সম্ভব হয়েছে।
3: বিশ্বাস যেমন আরেকটা ভরসা, তো মানে তার মানে হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে আপনার একটা অবসেশন বা আচ্ছন্নতার একটা জায়গা কোথাও কাজ করতো, মানে
2: আচ্ছন্নতা শুধু নয়, তা ক্রমশ আমি ডিসকভার করতে শুরু করলাম যে অন্যতম ডিসিপ্লিন এইরকম। মানে আমি খুব বিশ্বাস করি যে বড় কাজ করতে গেলে পরে তাকে ডিসিপ্লিন হতে হবে। হ্যাঁ, বলা হয় না শিল্পীরা একটু এলোমেলো টাইপের মানুষ, আমি এটা বিশ্বাস করি না। যারা এলোমেলো টাইপের মানুষ তারা কিছু দূর গিয়ে থেমে যান। আমি এটা সত্যজিৎবাবুকেও দেখেছি যে শিল্পী তাকে ডিসিপ্লিন হতেই হবে। সত্যজিৎবাবু ডিসিপ্লিন ছিলেন, আমার মনে হয় যে তার সাকসেসের পেছনে একটা বড় ফ্যাক্টর হচ্ছে ডিসিপ্লিন। হেমন্তবাবু অসম্ভব ডিসিপ্লিন ছিলেন, একদম তৈরি হয়ে আসতেন এবং তারপরে উনি খোলা মনে আসতেন, কোন জায়গায় কিছু চেঞ্জ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সোজা বলতেন। এইটাই আমাকে হেমন্তবাবুর সঙ্গে জড়িয়ে ফেলে। আমি যতদিন উনি বেঁচে ছিলেন আমি ওর গুণমুগ্ধ ছিলাম, আজও আমি ওর গুণমুগ্ধ।
3: আপনার ছবিতে গানের ব্যবহারের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে যে গৌরীপ্রসন্ন মজুমদার, মুকুল দত্ত বা পুলক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আপনার ছবির অন্যতম গীতিকারের নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। মানে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার আপনার ছবিতে এতটা অর্গানিক হয়ে ওঠে যে আমি দেখেছি যে পাড়া শিল্পীরা গান গাইতে উঠে বলেন, দাদার কীর্তি ছবির চরণ ধরিতে দিয়ে গো আমার গাইছি। মানে

0: এটা কিন্তু আমি ভালো জায়গা থেকে বলছি যে এই এই এই অ্যাসোসিয়েশনটা কিভাবে কিভাবে ঘটাতে পারেন আপনি, যে ছবির চিত্রনাট্যে রবীন্দ্রনাথকে এভাবে আপনি আত্মস্থ করেন কি করে?
1: আসলে রবীন্দ্রনাথ হচ্ছে সব থেকে সহজ করা, কারণ ওর তো টেক্সটগুলো এবং সুরগুলো তো জানা। বাকি যদি আপনি তৈরি করা গান করেন, আপনার টেক্সটটা অজানা, সুর তারপরে হবে অজানা। তো আমি যখন চিত্রনাট্য লিখি,

0: ক্ষেত্রে একবারে মানে এইখানে এই গানটি থাকবে এবং তার শর্ট ডিভিশন ওইখানে চিত্রনাট্য করা থাকে কীভাবে সেটা শেষ হবে। তো রবীন্দ্রনাথের থেকে আরও সুবিধাজনক জায়গায় আমাকে পৌঁছে দেবেন এমন কোনো গীতিকার সুরকার তো নেই,
1: মানে এখনও বাংলা ছবিতে, বাংলা ছবিতেও আর কি, যে রবীন্দ্রনাথের থেকে, রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যেতে পারেন এরকম গীতিকার সুরকার বাংলা ছবির জন্য আসেন?
0: আমি সেটা বলতেই পারবো না, আমার কে আছেন নেই।
1: এবার একটু স্পর্শকাতর একটা বিষয়ে ঢুকছি, আপনার ফুলেশ্বরী টাইটেল সঙ্গে এরকম একটি লাইন বোধ হয় ছিল যে ফেলেনি গদা ত্রুফ সত্যজিৎ রায় ইহাদের সবাইকে রাখি গো মাথায়, তো এটা বোধহয় আপনার নিজেরই লেখা লিরিকটা।
0: হ্যাঁ,
1: তো এইটাকে আপনার একটা শিকড়োক্তি হিসেবে ধরা হলো, মানে আমাদের যারা সিনেমা সিরিয়াস সিনেমা চর্চা করেন যে মানে তরুণ মজুমদার মানে সিরিয়াস সিনেমা চর্চা থেকে একটু দূরে দর্শক মজানো, বক্স অফিস জমানো ছবি করাটাই আপনার একমাত্র দায়িত্ব, মানে তরুণ মজুমদার মানেই বাঙালির রুচিসম্মত বিনোদনের ছবি, এরকম একটা লেভেল লাগিয়ে দেওয়া হলো। কিন্তু তার থেকে বেশি কিছু তরুণ মজুমদার যে তাকে ছাড়িয়েও আর একটা জায়গায় পৌঁছতে পারেন, সেই জায়গাটা কোথাও একটা ব্রাত্য করে রাখা হলো, এটা আপনার খারাপ লাগে
0: না? আমার কখনো খারাপ লাগে না, আমি মনে করি না বিনোদনটা কোনো একটা খারাপ জিনিস। আমি সামান্য কিন্তু বিনোদন যদি খারাপ জিনিস হতো তো চার্লি চ্যাপলিন সারা জীবন কিন্তু এই বিনোদনের চর্চাই করে গেছেন, যদিও তার পেছনে কখনো বা চোখের জল লুকোনো ছিল, বুঝতে পারছেন? এই জিনিসটা খুব চারটিখানি জিনিস নয়, মানুষের মন মজানো এটা কোনো ক্রমেই চারটিখানি জিনিস নয় এবং মানুষ কোনো ক্রমেই খুব অবহেলা করার জিনিস নয়, মানুষ অ্যাজ এ হোল, মানে আমি বলবো যে আপনার দেশবাসী অ্যাজ এ হোল, এটা মোটেই অবহেলা করার জিনিস নয়।
1: আপনার আপনার সিনেমার দর্শনের জায়গাটা তাহলে কি, মানে আপনি চ্যাপলিনের কথা বললেন, চ্যাপলিনকে তো সিরিয়াস সিনেমা চর্চার লোকেরাও ভীষণ রকমভাবে কখনো তাকে ফেলতে পারেন না, কিন্তু আপনাকে কোথাও আপনার অথবা তপন সুমন, আমি বলতে চাইছি যে আমাদের বাংলা ছবিতে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শব্দটা যদি ব্যবহার করা যায়, সত্যজিৎ ঋত্বিক মৃণাল, এই যে বৃত্তটা, এটার বাইরে আপনার বা তপনবাবুর ছবি একটা আলাদা জায়গা, সেই আলাদা জায়গাটাকে ততটা গুরুত্ব দিতে হবে না, ওনারা আছেন এই যে জায়গাটা, মানে এইখানটাতে
0: আমি কোনোদিন গুরুত্বের সন্ধানী হইনি, বুঝতে পারছেন? আমি আমার মতোই আছি, ভালোই আছি, মানে গুরুত্ব কার কার কার কাছে গুরুত্ব আমি পাব, মানে যে যাই সমস্ত জিনিসটা এত আপেক্ষিক যে যিনি আমাকে গুরুত্ব দেবেন আমি তাকে সমান গুরুত্ব দেবো কিনা সেটাও তো একটা প্রশ্ন। তো ঠিক আছে, আমি আমার মতো আছি, মানুষের ভালোবাসা যেখানে যতটুকু পেয়েছি সেটা নিয়ে আছি, আর আমি যখন ছবি করি একটা জিনিস আমার উদ্দেশ্য হিসেবে থাকে, সেটা খুব বড় বড় জিনিস কিছু নয়, যে যে দর্শক আমার ছবি দেখতে হলে ঢুকছেন ছবিটা দেখে তিনি যখন বেরিয়ে আসবেন হি শুড কাম আউট অ্যাজ এ লিটল বেটার হিউম্যান বিং, একটু মানুষ হিসেবে আর একটু ভালো হয়ে তিনি যেন বেরিয়ে আসেন অন্তত কিছুটা সময়ের জন্য, তারপর আবার চাপে পড়ে তিনি তার হয়তো অরিজিনাল ফর্মে যাবেন, কিন্তু কিছুটা সময়ের জন্য তাকে একটু অক্সিজেন দেয়া, যে এবং এই বিশ্বাসটা যে হ্যাঁ জীবনটা এখনও বাঁচার যোগ্য, এইটা যদি আমি করে থাকতে পারি কোনো কোনো ছবিতে আমি মনে করি যে আমি আমার সব পেয়ে গেছি, এর বাইরে আমার আর কিছু চাবার নেই, চাবার ছিলও না।
1: কিন্তু তা সত্ত্বেও মানে আমাদের এখানে ধরুন একটা যে সিনেমা আন্দোলন বলে একটা কথা হয় যে যেটা পাঁচের দশকে শুরু হয়েছিল, তার কয়েকজন পুরোধা রয়েছেন আর কি, তো আপনি কি সেই নিজেকে সেই আন্দোলনের শরিক মনে করেন না?
0: আমি অন্যরকমভাবে মনে করি, মানে ব্যাপার হচ্ছে যে পাঁচের দশকে যে আন্দোলন শুরু হয়েছিল তখন তো আমি কোথাও নেই, এখানে আমার কোনো জায়গাও ছিল না। আচ্ছা, পরবর্তীকালে আপনিও জানেন আমিও জানি যে সেই আন্দোলনের ফলটা কী দাঁড়িয়েছে, কোথায় গেছে, কোথায় আজকে ফিল্ম সোসাইটি মুভমেন্ট, দুঃখের সঙ্গে বলতে হয়, হলে ভালো হতো খুব, কিন্তু কোথায় সারা ভারতবর্ষে দুর্বল হয়ে গেছে। আসলে একটা দিকে বেশি ঝোঁক দিতে গিয়ে অন্য দিকগুলোকে অবহেলা করার ফলে এরা যে সংস্কৃতিকে মানে বাহবা দিয়েছেন সেটা পুরোটাই আমাদের দেশের যে সংস্কৃতি নির্ভর নয়, আমাদের দেশের মানুষ, মানুষ হয়তো সব জায়গায় এক কিন্তু আমাদের দেশের মানুষকে একটু টোকা মারলে তাদের অন্য জায়গা থেকে জল ঝরে পড়ে, বুঝতে পারছেন? তো এটাকে ফ্রান্সে এটা হয়, সুইডেনে এটা হয়, আমাদের এখানে এটা হবে, একই জিনিস হবে এটা হয় না কখনো, তো আমার বরাবর তাই মনে হয়েছিল। আর তাছাড়া তারাও আমাকে খুব বেশি গ্রাহ্য করেননি, নোটিশও করেননি হয়তো, এবং সেদিক থেকে আমি হয়তো

0: বেঁচেই গেছি, যে আননোটিস থাকবার অনেক সুফল আছে। হ্যাঁ, আমি তাদের কাছে আননোটিস থেকে গেছি, কিন্তু আমি যেখানে গিয়ে শুটিং করি, যে যে ভাঙা দাওয়াতে আমি বসি, যে খড়ের ছাউনির চায়ের দোকানের সামনে আমি শাল পাতার আসনে বসে চা খাই, তাদের কাছে আমি কিন্তু আছি।
1: আপনি যে কথাগুলো বললেন, মানে সেখানে আপনার ছবিতে যে বাঙালিয়ানার জায়গাটা, যেটা আমরা দেখেছি যে একটা সময় হচ্ছে যে বাংলা ছবিতে আপনি, তপনবাবু, অজয় কর, সত্যজিৎ রায় একটাই বাজারে কাজ করছেন এবং তারা যা নানা ধরনের ছবি, কিন্তু সবকটাই বাংলা ছবি, হয়তো দেখা যাচ্ছে একই দর্শক এই সবকটা ছবি দেখছেন। কিন্তু এখন যেরকম একটা ভাগাভাগি করে ফেলা হয়েছে না, মূলধারা অন্যধারা, এই যে ভাগাভাগির জায়গাটা, এবং যেখানে আমি দেখছি যে তথাকথিত মূলধারার ছবি মানে হয় দক্ষিণই নয় বলিউডি, আর অন্যধারার ছবি আপনি যেটা বললেন যে বাঙালি শিকড়টা কোথাও পাওয়া যায় না, অনেকটাই বিদেশি ছবির অনুকরণ বা বিদেশি ছবির প্রভাব, এই যে এই জায়গাটা, এই পরিস্থিতিটাকে কীভাবে ব্যাখ্যা করবেন আপনি?
0: আমার ব্যাখ্যার কোনো ভাষা নেই, বুঝলেন তো। যে প্রথম কথা, যে একটা অংশ তো চুরি, মানে এটাকে যতই বলি আপনি দক্ষিণী ছবির প্রভাব কিংবা অমুক তমুক, আসল ব্যাপারটা তো চুরি। আমরা চুরিটাকে হয়তো, চুরি কথাটা এত শক্ত শব্দ ব্যবহার করতে চাই না। আর অন্যদিকে হচ্ছে কি, যে আমাদের এখন মানে আমরা দুকুল হারিয়েছি, এটাও হারিয়েছি ওটাও হারিয়েছি। দর্শক কোথায়? দর্শক যদি ছবি দেখতে না আসে, আপনি কার জন্য ছবি তৈরি করবেন? কার সঙ্গে আপনি মনের কথা শেয়ার করবেন? আপনি ছবিটা তৈরি করছেন কেন? আপনার মনে কিছু কথা জমে আছে, সেই কথাগুলো আপনি শেয়ার করতে চান। যত বেশি লোকের সঙ্গে আপনি শেয়ার করতে পারবেন, তত আপনি সন্তুষ্ট হবেন, এই তো? নাকি এটা নিয়ে কোনো দ্বিমত আছে?
1: না, এটাই তো।
0: এটাই যদি তাই হয়, তাহলে পরে আজকে শেয়ার করার মতো দর্শক কোথায় আছে? আপনি দর্শকদের হারিয়ে ফেলেছেন।
1: এই দর্শক হারালাম কি করে?
0: এই যে
1: বাংলা ছবি হারালো কি করে?
0: শেকড় থেকে দূরে সরে গেলে এটা হবেই, তাদের মনকে ধরে টানতে পারা যাচ্ছে না, তারা বুঝতে পেরেছে যে এটা আমার আশ্রয় নয়, এটা আমার চিন্তারও আশ্রয় নয়, আমার বিনোদনেরও আশ্রয় নয়।
1: মানে এই যে এতদিন ধরে বাংলা সিনেমা চর্চা করে এসে এই সময়টাতে, মানে আপনি এখন যে যে বয়সে পৌঁছচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এইরকম একটা ছবির দৃশ্য দেখতে আপনার কীরকম লাগে?
0: খুব খারাপ লাগছে। আর আরেকটা ব্যাপার যেটা হয়েছে, সাংঘাতিক ব্যাপার হয়েছে, যে সাহিত্য নির্ভরতাটা এত কমে গেছে। বলা হয় যে সিনেমা কেন সাহিত্য নির্ভর হবে, এ তো অনেক উঁচু দরের চর্চা,
1: কিন্তু বরাবরই প্রায় সাহিত্য নির্ভর ছবি করে,
0: কিন্তু আর কিছু না হোক অন্তত সাহিত্য নির্ভর হলে পরে সাহিত্যিকদের দেখা, তাদের যে চোখের দেখাতে যে মানুষের চরিত্র জীবন, তার থেকেও তো আমরা কিছুটা সমৃদ্ধ হতে পারতাম, বরাবর সমৃদ্ধ হয়ে এসেছি, সেটাও ছেড়ে দেওয়া হয়েছে। এখন সবাই নিজের নিজের কলম তুলে নিজের নিজের লেখা লিখছেন, তো সেখানে তো এই দশা হবে, এটা খুব একটা আমাকে আশ্চর্য করেনি। তবে আমি সবসময় ভবিষ্যতে বিশ্বাস করি, আমার মনে হয় যে এই সমস্ত মেঘটেক কাটিয়ে আবার একদিন সুদিন আসবে, আবার একদিন শুভবুদ্ধির উদয় হবে,
1: মানে বাংলা ছবি আবার বাংলা ছবি,
0: আবার একদিন অ-ক-খ থেকে শুরু হবে সমস্ত জিনিস।
1: এতক্ষণের আলোচনায় আমরা একটা বিষয়ে খুব সন্তর্পণে এড়িয়ে থেকেছি, সেটা হলো রাজনীতি। সাম্প্রতিককালে আপনাকে রাজ্যের বামফ্রন্ট সরকার বা প্রধান শাসক দল ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট পার্টির বিভিন্ন নীতি কর্মসূচির সপক্ষে আমরা একটা বেশ সক্রিয় অবস্থান নিতে দেখছি। এমনকি গত লোকসভা নির্বাচনের সময় আপনি বামফ্রন্টের একটি প্রচার সিনেমাও বানিয়েছেন। 60-70 দশকের যে উত্তাল সময়, তখন আপনার রাজনৈতিক অবস্থান কি এতটা স্পষ্ট ছিল?
0: না, ছিল না, ছিল না। আর প্রথম কথা, আপনি যেটা বলছেন এর সমস্ত ব্যাপারটাই যে আমি স্বীকার করছি তা নয়। আমি শাসক দল কিংবা তাদের পার্টির সঙ্গে আমার কোনো যোগ নেই, আমি শাসক দলের যে পার্টি তার সভ্য নই। আমি যা করি আমি আমার নিজের মানে বিশ্বাসে করি, ঝোঁকে করি,
1: আমি
0: সেটা হয়তো শাসক দলের কোনো কোনো এর সঙ্গে মিলে যায়, আবার কোনো কোনোটার সঙ্গে নাও মিলতে পারে। আমি যতদিন কাজ করে যাবো এরকমভাবে করব। এবং আমি এখন মনে করি এখন এমন একটা সময় এসেছে, আমি বুঝতে শিখেছি যে যে যতই বলুক আমি রাজনৈতিক মতবাদে বিশ্বাস করি না, এই স্টেটমেন্টটাও রাজনৈতিক। আপনাকে কোনো না কোনো রাজনীতিতে বিলং করতেই হবে। আমি রাজনীতির কেউ নই বললে পরে কোনো নিস্তার নেই। হ্যাঁ, তো সুতরাং আমি যেটা ভালো মনে করবো, যে আমি মনে করি যে আমি তো গ্রামেই বড্ড বেশি ঘুরি, আমি গ্রামের চাষির বাড়িতে গিয়ে শুয়ে থাকি, সেখানে দিন যাপন করি, তাদের নারী যদি আমি বুঝতে পেরে থাকি, তাহলে পরে আমার নারীটা তাদের নারীর সঙ্গে একই ছন্দে ওঠে নামে, তো সেইখান থেকে আমার এই জোর, তাদের কাছ থেকে পাওয়া এই স্ট্যান্ড আমার।

0: আমি বলছি যে এই যে উপলব্ধিটা, আপনি যখন 60-70-এর দশকে ছবি করছেন, আপনার মূল তরুণ মজুমদার হিসাবে ছবি আপনি 60-এর দশক থেকে শুরু করছেন, তো সেই সময়ে তো তখন তো রাজনীতি ভীষণ উত্তাল, অনেক ঘটনা ঘটে যাচ্ছে, অনেক কিছু বদলে যাচ্ছে, এবং অনেক পরিচালকরাও আছেন যারা রাজনৈতিক ছবি করছেন বা রাজনীতির সঙ্গে রয়েছেন, তা আপনাকে তখন তরুণ মজুমদারকে আমরা সেভাবে দেখিনি,
1: পাননি হয়তো, আমার তখন অতটা অনুভব কিংবা উপলব্ধি হয়নি। তাছাড়া আমার তখন যে অবস্থা, আমি যদি বলতামও, আমাকে কেউ রাজনৈতিক ছবি করার জন্য মানে ফাইন্যান্সও করতেন না। যারা পেয়েছেন তারা কোন গুণে পেয়েছেন সেটা তারা বলতে পারবেন, সম্ভব নয়।
0: আমি ছবি করা বলছি না, আমি বলছি কিন্তু রাজনৈতিক অবস্থা, যেমন সত্যজিৎ রায় কিছু কিছু ইস্যুতে তিনি রাস্তায় নেমেছেন, মিছিলে গেছেন অথবা স্বাক্ষর দিচ্ছেন, এরকম ধরনের কোনো ভূমিকা তো কি তরুণ মজুমদার সেই সময় ছিলেন?
1: না, আমার তখন মানে আমি ছিলাম না সত্যি কথা বলতে, কিন্তু তখন কতগুলো জিনিস আমার একই সঙ্গে ভালোও লেগেছে, খারাপও লেগেছে। যে যেমন ধরুন, যে যে ছেলেগুলো হঠাৎ, আমরা এখন যাদের নকশাল বলি আর কি, তাদের ভেতর কিছু কিছু ছেলে ছিল অত্যন্ত ব্রিলিয়েন্ট ছেলে, তাদের আলাদাভাবে আমার খুব ভালো লাগতো, তাদের সঙ্গে আমার কথাবার্তাও হতো। আবার তারা যখন রাস্তায় একটা কনস্টেবলকে খুন করে ফেলে রাখতো, সেটা আমার একেবারেই ভালো লাগতো না। আমি যে কারো পক্ষে দাঁড়াবো সেই সারাটা তো আমার ভেতর থেকে আসা উচিত, তার একটা অংশকে আমার ভালো লাগছে, একটা অংশকে ভালো লাগছে না, আমি কী করে তার পাশে পুরোপুরি দাঁড়িয়ে যাই, সেটা সম্ভব নয়।
0: এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি সেই জায়গাটা পাচ্ছেন যে কোথাও একটা দাঁড়ানোর জায়গা,
1: আমি যতটুকু করছি সেই বৃত্তের মধ্যে সম্পূর্ণ আমার সায় আছে, তার বাইরে হয়তো বহু জায়গা হবে যেখানে আমার,
0: আপনি একমত নন বা
1: একমত নই,
0: বিরোধিতার জায়গা থাকছে হয়তো। এবার আলোচনার প্রায় আমরা শেষে চলে এসেছি, শেষে আসলে একটা জায়গা থাকে হচ্ছে যে পরিচালকের ড্রিম প্রজেক্ট, মানে স্বপ্নের কোনো ছবি করা।
1: আমার ড্রিম প্রজেক্ট, আমি যদি কোনো দিন পারি তো আমি বিভূতিভূষণের চাঁদের পাহাড় ছবিটা করব।
0: মানে এখনো কি আপনি তো চাঁদের পাহাড় নিয়ে অনেকদিন ভেবেছেন, এখনো কি সম্ভব বলে মনে হয়? মানে
1: সম্ভব বলে ক্রমশই মানে জিনিসটা দূরে চলে যাচ্ছে, কিন্তু আমি যদি পারি, কোনো দিন যদি সুযোগ পাই, তাহলে পরে আমি চাঁদের পাহাড় ছবিটা করতে চাই।
0: চাঁদের পাহাড় করতে গেলে তো আপনার মানে সেই ফিনান্স বা ওটা তো
1: সমস্তই চাই,
0: আফ্রিকা থেকে শুটিং করতে হবে,
1: একসময় আমি নিজেকে তৈরিও করেছিলাম, সেরেঙ্গাটির ওপর দিয়ে যদি শুটিং করতে হয় তাহলে বেলুনে চড়ে শুটিং করতে হবে, ওখানে হেলিকপ্টারও নিয়ে যাওয়া হবে না, বেলুন কী করে নিজে চালাতে হয় তার বইপত্র এনে সমস্ত করেছিলাম। তো যাই হোক, কিছু স্বপ্ন বাস্তব হয়, কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, আমারটা কী হবে আমি নিজে জানি।
0: এরকম আর একটা স্বপ্ন আমি, মানে স্বপ্ন না হলেও এরকম একটা ঘটনা যেটা ঘটতে গিয়ে ঘটেনি, আমি শুনেছিলাম যে টিনের তলোয়ার বোধ হয় ছবি হওয়ার কথা ছিল, যেটা উত্তম কুমারকে নিয়ে, উৎপল দত্তর লেখা নাটক।
1: হ্যাঁ, কিন্তু সেটা উত্তম কুমারকে নিয়ে, উত্তম কুমার উৎপল দত্তর চরিত্রটি করতে চাননি, উনি বীরকৃষ্ণ দা অর্থাৎ ভিলেনের চরিত্রটি করতে চেয়েছিলেন, ওটা প্রায় হয়েই যেত, কিন্তু সেই সময় উত্তম কুমার চলে গেলেন আমাদের ছেড়ে।
0: আচ্ছা, ওই সময় ওটা ভাবনা চিন্তা হচ্ছিল। আপনি আপনার স্বপ্নের ছবির কথা বলছিলেন, আপনার স্বপ্নের ছবি চাঁদের পাহাড়, সেই স্বপ্ন হয়তো এই স্বপ্ন পূরণ নাই হতে পারে, মানে সম্ভাবনা থেকেই যাচ্ছে আর কি, আপনি যেভাবে ভেবেছিলেন এর জন্য যে পরিমাণ পুঁজির দরকার হয় বা ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয় সেসব দিয়ে আপনি পাবেন কি না এই সংশয়টা থেকেই যাচ্ছে, কিন্তু তারপরেও আপনার তো স্বপ্ন, মানে যে স্বপ্নগুলো আপনার হাতের মধ্যে থাকে, আপনার ছবি ধরুন আপনার শেষের দিকে যে দুটি ছবি, আমি দুটি ছবি কথা বলতে পারি, আলো বা চাঁদের বাড়ি, চাঁদের বাড়ির শেষ একদম ছবির শেষে পর্দাতে ফুটে ওঠে যে আপনি যৌথ পরিবারের পক্ষে একেবারে একটা লিখিত স্টেটমেন্ট দিচ্ছেন যে যৌথ পরিবারকে বাঁচিয়ে রাখা হোক, এই যে স্বপ্নগুলো বা আলোর ক্ষেত্রে যেটা আমরা দেখি যে একটা গ্রাম থেকে, ওটা যদিও বিভূতিভূষণের কিন্নর দল থেকে করা, কিন্তু স্বপ্নগুলো ভীষণ ইউটোপিয়ান, মানে যেটা ঘটবে না আপনার এই ড্রিম প্রজেক্টের মতোই, যেটা ঘটবে না এগুলো প্রায় সেরকমই নয়।
1: হ্যাঁ, অনেকটা, কিন্তু তাতে কি হয়েছে, যেগুলো ঘটছে সেটাই বাস্তব, আর যেগুলো ঘটবে না সেগুলো অবাস্তব তা তো নয়। ধরুন আলো কিংবা চাঁদের বাড়ি, চাঁদের বাড়িটাই ধরি, যে সত্যি সত্যি এখন যৌথ পরিবারের অস্তিত্ব কমতে কমতে এমন জায়গায় এসে গেছে যে দু একটি যৌথ পরিবার দেখলে পরে আমাদের মনে হয় যে চমকে ওঠার মতো। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো নেই, আমরা এইগুলোকে ভেঙে টুকরো টুকরো করেছি, আমরা টুকরো টুকরো করার ফলে অনেক কিছু হয়েছে। আজকে একটা শিশুর রূপকথার গল্প শোনার কোনো জায়গা নেই, আজকে একজন বাড়িতে রুগ্ন হলে পরে হয় স্বামী স্ত্রীকে সেবা করবেন অথবা নার্স এসে সেবা করবে, অন্য আত্মীয় স্বজনের কোনো জায়গা নেই, বৃদ্ধা পিসিমা ঠাকুমাদের কোনো জায়গা নেই, হয়তো বৃদ্ধাবাসে আছে। কিন্তু যদি যৌথ পরিবার নেই, এটা ঠিক আমরা মেনে নিলাম, কিন্তু থাকলে কেমন হতো, থাকলে কেমন হতো, এইটাই হচ্ছে আমার প্রশ্ন। অনেক সময় হয় না যে এটা ঘটছে না, কিন্তু ঘটলে কেমন হতো, আপনারা তো এগুলোকেই ম্যাজিক রিয়েলিজম বলেন বোধ হয়।
0: হ্যাঁ, বা ওই আমাদের ইফ বলে যে ছবিটা, ইংরেজি ছবিটা, মানে যেখানে ঘটলে কি হতে পারতো আর কি, যেটা একটা একটা ছাত্র আন্দোলনের চেহারা কি দাঁড়াতে পারতো, এটাও এটাও এক ধরনের মানে,
1: হ্যাঁ তাই তাই, যে যদি ঘটতো তাহলে কেমন হতো, খারাপ হতো কি, খুব একটা এর চেয়ে খারাপ হতো কি,
0: মানে শেষ অবধি মাতে আপনার সেই যে ফুলের শরীর ক্ষেত্রে আপনার যে ফ্যান্টাসি, যে রূপকথার একটা ফুলের শরীরে একটা ভীষণ রকমের এই সময়ের একটা রূপকথা, আমি বলতে পারি যেটা একটা রেলপথের রূপকথা বলা যায়, সেই যে রূপকথার একটা অদ্ভুত এই সময়ের একটা রূপকথা, মানে সেই রূপকথার জগতে নিজেকে থেকে যাওয়া, নিজে থেকে যাওয়া এবং দর্শকদেরও রেখে দেওয়ার যে তরুণ মজুমদার, শেষ অবধি এই তরুণ মজুমদার তাই, মানে তরুণ মজুমদার পাল্টান না,
1: না পাল্টাও, যতক্ষণ আমার বিশ্বাস না পাল্টাচ্ছে আমি নিজে কী করে পাল্টাব, আমি তো আমার বিশ্বাস নেই, আমি তো মানে ফুলের শরীরতেও আমি যে জিনিসটা বিশ্বাস করতাম আমি এখনও সেই জিনিসেই বিশ্বাস করি, বিশ্বাস করি মানে আমি মনে করি যে শেষ কথা হচ্ছে মানুষের হৃদয়ে,
0: যেখান থেকে ওই গানটা উঠে আসে আমি তোমায় বড় ভালোবাসি,
1: আমি তোমায় বড় ভালোবাসি, শেষ কথা হচ্ছে মানুষের হৃদয়, অন্য কিছু নয়, আপনার টাকা পয়সা বৈভব খ্যাতি সমস্ত কিছু থাকতে পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু যেটা ওই যে যাকে বলে সোনার মেডেল ঈশ্বর বুকের ভেতর দিয়ে রাখেন সেটা হচ্ছে হৃদয়, আমি এই হৃদয়ের সন্ধানে আছি,
0: এই এই হৃদয় সবসময় গান গাইতে চায় যে আমি তোমায় বড় ভালোবাসি,
1: সম্ভবত সম্ভবত।
2: এতক্ষণ শুনছিলেন সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার ছিল তৃতীয় অর্থাৎ অন্তিম পর্ব। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে। এখন আকাশবাণীর স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রৌম্যগীতি।

রোমগীতিতে আজ শুরুতেই শ্যামল গুপ্তের কথায় দ্বৈত কণ্ঠে গিয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং মীরা দাশগুপ্ত।

রোমগীতিতে এবারের গানটির সুরকার নিখিল ঘোষ, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, গেয়েছেন শ্যামল মিত্র।

এবারের গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার নীতা সেন। দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন গোরাচাঁদ মুখোপাধ্যায় এবং গীতা চক্রবর্তী।

রোমগীতিতে এবারের গানটির গীতিকার এবং সুরকার প্রবীর মজুমদার, গেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়।

রোমগীতিতে এবারের গানটি সমবেত কণ্ঠে, সুরকার ভি ওয়ালসারা এবং গীতিকার কবিতা সিনহা।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডের গানের অনুষ্ঠান রুম্মগীতি। মৈত্রী প্রচার তরঙ্গে এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী।

মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ছড়ায় ছড়ায় অনুরোধ করলেও মৌমাছিদের দাঁড়ানোর সময় কোথায়? মাত্র কয়েকদিন বা বছরের জীবন তাদের, তার মধ্যেই লক্ষ লক্ষ কোটি কোটি ফুলে ঘুরে পুষ্পরস এবং রেণু সংগ্রহ করে। সংগ্রহের সময় ঘটে পরাগ মিলন, ফুল থেকে ফল হয়, ফলের বীজ থেকে গাছ, সেই ফল বা ফসল খেয়ে পৃথিবীর সব পশু পাখি বাঁচে। বাঘসিংহের মতো মাংসাশী প্রাণী যারা নিরামিষভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে, তাদের খাবার তৈরি হয় পরাগ মিলনের মাধ্যমেই। অর্থাৎ পরাগ মিলন না হলে আমরা খেতে পাবো না, ফলন কমবে, জিনিসপত্রের দাম বাড়বে এবং পৃথিবী জুড়ে খাদ্য সংকট দেখা যাবে। আজকে 20 মে, আজকে বিশ্ব মৌমাছি দিবস, তাই এই ক্ষুদ্র প্রাণীটিকে নিয়ে কথা হবে আজকে। আর তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর অনের বন্ধু, আমি মনীষা। জীবাশ্মের পরীক্ষায় জানা যায়, ক্রিটেসিয়াস যুগে এক প্রজাতির বোলতা থেকে মৌমাছিদের উৎপত্তি হয়েছিল।

অর্থাৎ ডাইনোসরাসদের সময় ফুলের রস এবং রেণু সংগ্রহকারী পতঙ্গের আবির্ভাব হচ্ছিল। এমন উদ্ভিদ জন্মাচ্ছিল যারা বর্ণময় ফুল ফুটিয়ে পুষ্পরস এবং রেণুর বিনিময়ে পরাগ মিলনকে কার্যকর এবং সুনিশ্চিত করতে চাইছিল। পৃথিবীতে প্রায় 20,400 প্রজাতির মৌমাছি আছে। এদের 10% ঘর সংসার বেঁধে একসঙ্গে থাকে। আমরা তাদের কাউকে কাউকে দেয়ালের ফাটলে, কার্নিশে, পাহাড়ে, জানলার গায়ে, গাছের কোটরে চাক বাঁধে দেখেছি। একসঙ্গে কয়েক হাজার বা কয়েক লক্ষ মৌমাছি থাকে। বাকি 90% থাকে একা। তাদের 70% মাটির নিচে বাসা তৈরি করে থাকে। আমরা যাদের চিনি তারা হলো মধু মৌমাছি বা হানিবি। তাদের থেকে মধু বা মৌচাকজাত প্রসাধনী এবং ওষুধ তৈরি হয়। বাকি যে হাজার হাজার প্রজাতির মৌমাছি একা মাটির নিচে থাকে এবং মধু উৎপাদন করে না, তাদের খবর আমাদের কাছে কিন্তু বলা যায় নেই। মধু উৎপাদন ছাড়াও মৌমাছিদের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান পরাগ মিলন। ফলের আকার, পুষ্টি, বীজ সংখ্যা, থোকায় কটা ফল থাকবে, সব নির্ধারণে মৌমাছিদের ভূমিকা কিন্তু অনেক। আর আজকে এই গল্পের সময় মৌমাছির সম্পর্কে তথ্য তোমার সঙ্গে ভাগ করে নেব। তবে তার আগে শুনব একটা সুন্দর গান। শুভমিতার কণ্ঠে তোমার জন্য রইল অল্প অল্প গল্প কথার আজকের প্রথম গান।

একটা কথা আমাদের মেনে নিতেই হবে যে আমাদের আশেপাশে মৌমাছির সংখ্যা কিন্তু কমছে আস্তে আস্তে। কেন বলো তো? চাষের ক্ষেতে কীটপতঙ্গ নাশক, নাইট্রোজেনযুক্ত সারের বহুল ব্যবহার, বিশ্ব উষ্ণায়ন, এই সমস্ত কারণেই জঙ্গল, ঝোপঝাড়, আগাছা কেটে ফেলা, পরিশুদ্ধ জলের অভাব, মাটি দূষণ, নগরায়ন, নানা কারণে মৌমাছিদের শারীরিক অবনতি ঘটছে। প্রতি বছর বাংলায় মধু সংগ্রহের মরশুমে, বিশেষত জানুয়ারি ফেব্রুয়ারিতে, কোটি কোটি মৌমাছি মারা যায় বিষের প্রভাবে। যে ফসলের পরাগায়নে এত মৌমাছির মৃত্যু হয়, সেই ফসল কি আদৌ নিরাপদ, বা নিরাপদ হওয়া কি সম্ভব? মৌমাছি এবং অন্যান্য প্রাণী যারা মাটিকে আশ্রয় করে তারা বেঁচে থাকে এইভাবেই। তারা কেউ বাঁচবে না যদি মাটি, জল আর বায়ু দূষণ হয়। ভারী ভারী যন্ত্র চাষের ক্ষেতে ব্যবহৃত হয়, ভারী যন্ত্র তাদের ঘরবাড়ি ভাঙে, মাটি শক্ত হয়ে বসে যায়। যৎসামান্য কর্ষণে অতীতের পরিবেশ বান্ধব চাষ পদ্ধতি এখন লুপ্তপ্রায়। মৌমাছিদের বাঁচাতে ওই চাষ পদ্ধতি কিন্তু অবলম্বন করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনে ফুলেদের বার্ষিক ক্যালেন্ডার এলোমেলো হয়ে গিয়েও মৌমাছিদের ভারী সমস্যা হয়। বিভিন্ন ঋতুতে ফুলেরা হয় অনেক আগে, না হলে অনেক পরে ফুটছে, ফলে মৌমাছিদের খাবারের অভাব দেখা যাচ্ছে। দুর্বলতার কারণে রোগ এবং মরক লাগছে, পতঙ্গ নাশকের প্রভাবে তাদের স্মৃতিভ্রংশ পর্যন্ত হতে পারে, এবং অনেক সময় হয় যে মৌমাছিরা নিজেদের বাসায় আর ফিরতে পারে না। ফিরলেও মৌমাছিরা অনেক সময় সেই বিষে আক্রান্ত হয়ে পড়ে। মধুর জন্য গুরুত্ব পেলেও আমাদের মনে রাখা দরকার, মধু মৌমাছিরা কয়েকটি মাত্র প্রজাতি মিলে পৃথিবীর সব ফুলের পরাগ মিলন ঘটাতে পারে না। আকুন্দ বা জারুল গাছের ফরস এবং রেণু সংগ্রহে মূলত ব্যবহার করা হয় কৃষ্ণনীল ভ্রমর আর ছোট হুলবিহীন মৌমাছি। আপেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরাগ মিলনকারী পতঙ্গ অ্যান্ড্রেনা। 10টি মধু মৌমাছির কাজ একটা অ্যান্ড্রেনা একাই করতে পারে, আর এই অ্যান্ড্রেনারা মাটির নিচে একা থাকে। কিন্তু সেটাও যদি খেয়াল করে দেখা যায়, তাহলে দেখা যাবে যে সেই অ্যান্ড্রেনার পরিমাণও কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। এবং তাদের পরিমাণ এতটাই কমে যাচ্ছে, সেই কারণে বিদেশি মৌমাছির বাক্স বসিয়ে আপেলের পরাগ মিলন ঘটাতে হচ্ছে। তাই সব প্রজাতির মৌমাছির বেঁচে থাকা কিন্তু ভীষণ জরুরি, নয়তো খাদ্য শৃঙ্খলে বিশৃঙ্খলা দেখা যাবে। মৌমাছি নিয়ে যখন কথা বলছি, তখন সেই রকমই একটা গান শুনবো না তা কি করে হয়। তাই এবারে তোমার জন্য ইমন চক্রবর্তীর কণ্ঠে রইল আরও একটা গান। ফিরছি গানের পরে, শুনতে থাকো।

এবারে বলবো বিভিন্ন ধরনের মৌমাছিদের গল্প। প্রথমেই বলবো হানি বিয়ের কথা। আমাদের সকলের পরিচিত এই মৌমাছি প্রচুর পরিমাণে মধু উৎপাদন করে, খুব সংগঠিতভাবে জীবনযাপন করে, ফুলের পরাগায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাচের মাধ্যমে অন্য মৌমাছিকে খাদ্যের অবস্থান জানায়, আর অবশ্যই যেটা করে হুলের মাধ্যমে আত্মরক্ষা করে। এরপরে আছে ভোমরা মৌমাছি বা বাম্বল বি। এই মৌমাছির আকার আকৃতি তুলনামূলকভাবে একটু বড়, শরীর মোটা এবং লোমশ প্রকৃতির হয়। বাজ পলিনেশন পদ্ধতিতে পরাগ ছড়ায় এরা। শান্ত স্বভাবের হয় এবং কৃষিক্ষেত্রে অত্যন্ত উপকারী। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌমাছি হল কাঠমিস্ত্রি মৌমাছি বা কার্পেন্টার বি। এই মৌমাছি কাঠে গর্ত করে বাসা তৈরি করে। দেখতে অনেকটা ভ্রমরের মতো হলেও এদের স্বভাব কিন্তু আলাদা। এরা কাঠে সুরঙ্গ তৈরি করে বাসা বানায়। বেশিরভাগ সময় এরা একাই থাকে। পরাগায়নে অবশ্যই এরা সাহায্য করে, তবে এখানে একটা মজার বিষয় আছে। এই পুরুষ মৌমাছিরা ভয় দেখালেও সাধারণত কিন্তু কামড়ায় না। আচ্ছা, হুল ছাড়া মৌমাছির কথা তুমি শুনেছ? যদি শুনে না থাকো তাহলে আমি তোমাকে বলছি এবারে। স্টিংলেস বি। এই মৌমাছিগুলো আকারে ছোট এবং এদের হুল খুব দুর্বল হয়, তাই হুল নেই এটা বলা যেতে পারে। উষ্ণ অঞ্চলে বেশি দেখা যায় এদেরকে। অল্প পরিমাণ মধু উৎপাদন করে এরা। মধুর ঔষধি গুণ রয়েছে এবং মানুষ এটা খেতেও পারে, এবং মানুষের জন্য এরা তুলনামূলকভাবে কিন্তু নিরাপদ এটা বলা যায়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা একটু একা থাকতে ভালোবাসে, ঠিক তেমনই অনেক মৌমাছিও কিন্তু আছে যারা একা থাকতে পছন্দ করে। এই যেমন মনে করো সলিটারি বি। এই সমস্ত মৌমাছি চাক কিন্তু তৈরি করে না। অনেক মৌমাছি একাই বাসা তৈরি করে এবং একাই জীবনযাপন করে। এরা খুব কম আক্রমণাত্মক হয়। পরাগায়নে অত্যন্ত কার্যকর এরা। মাটির নিচে বা গাছে বাসা তৈরি করে থাকে। আমাদের যেমন সমাজ ব্যবস্থা আছে, ঠিক তেমনই কিন্তু মৌমাছিদেরও সমাজ ব্যবস্থা আছে। প্রতিটি চাকের মধ্যে তিন ধরনের মৌমাছি থাকে। প্রথম রানী মৌমাছি, এরাই হলো চাকের প্রধান সদস্য। ডিম পাড়ার দায়িত্ব পালন করে এবং একটি চাকে সাধারণত একটি রানী মৌমাছি থাকে। এবারে আসে কর্মী মৌমাছি। সংখ্যায় সবচেয়ে বেশি হয়। খাদ্য সংগ্রহ করা, চাক পরিষ্কার করা, নিরাপত্তার কাজ করা সব কিন্তু এরাই করে। এরা মূলত স্ত্রী প্রজাতির মৌমাছি হয়। সব শেষে আসে পুরুষ মৌমাছি। মৌমাছি সম্পর্কে বেশ কিছু মজার তথ্য তোমার সাথে ভাগ করে নি বন্ধু। আগে একটি কর্মী মৌমাছি সারা জীবনে খুব অল্প পরিমাণ মধু তৈরি করে। আর মৌমাছি সূর্যের অবস্থান দেখে পথ চিনতে পারে। তারা নাচের মাধ্যমে যোগাযোগ করে এবং পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ পরাগ বাহক হল এই মৌমাছি। তবে সব মৌমাছি কিন্তু শান্ত প্রকৃতির হয় না। কিছু মৌমাছি অত্যন্ত আক্রমণ করে, শুধু তাই নয় অনেক দূর পর্যন্ত তারাও করে।

এই যেমন ধরো আফ্রিকানাইজড হানি বি, একে অনেক ক্ষেত্রে কিলার বিও বলা যেতে পারে। যদি এরা মনে করে যে মানুষ এদের জন্য ক্ষতিকর হবে, তখন তারা কি করে, দলবদ্ধভাবে আক্রমণ করে। এবং শুধু তাই নয়, অনেক দূর পর্যন্ত তারা করবে এরা। তবে সাধারণত মৌমাছি মানুষের কিন্তু ক্ষতি করতে চায় না, সবাই তাই, কারোর ক্ষতি কেউ না করলে সে কিন্তু উল্টে ক্ষতি করে, চেষ্টাও করে না। মূলত বলা যেতে পারে যে আত্মরক্ষার জন্যই কিন্তু এরা আক্রমণ করে। এই বছরের থিম আছে, প্রত্যেকটা দিনেরই বিশেষ কিছু থিম থাকে। ঠিক তেমনই 2026 সালে থিম হচ্ছে বি টুগেদার ফর পিপল অ্যান্ড দ্য প্ল্যানেট, আ পার্টনারশিপ দ্যাট সাস্টেইনস আস অল। অর্থাৎ মৌমাছিদের সংরক্ষণ আমাদের জন্য এবং আমাদের এই বসুন্ধরার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের সব সময় এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মৌমাছির সংখ্যা এত দিন দিন যে কমে যাচ্ছে, আমাদের সেই বিষয়েও কিন্তু একটু নজর দেওয়া উচিত। মৌমাছি এই প্রাণীটি ক্ষুদ্র হলেও প্রকৃতির জন্য এর গুরুত্ব কিন্তু অসীম। তারা শুধুমাত্র যে মধু উৎপাদন করে তাই তো নয়, বরং পৃথিবীর খাদ্যচক্র এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই মৌমাছিকে রক্ষা করা মানে প্রকৃতিকে এবং মানব সভ্যতাকে এবং সর্বোপরি আমাদের এই সুন্দর বসুন্ধরাকে রক্ষা করা। তোমার সঙ্গে এতক্ষণ ছিলাম তোমার যুববাণীর বন্ধু, আমি মনীষা। কথা বলছিলাম মৌমাছিদের নিয়ে, কারণ আজকে বিশ্ব মৌমাছি দিবস। তবে সময় এখন প্রায় শেষের পথে, গান শুনি বিদায় নেব অল্প অল্প গল্প কথার আসর থেকে। তোমার জন্য রইল আজকের শেষ গান রূপঙ্কর বাগচির কণ্ঠে। ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থাকো যুববাণীর অনুষ্ঠান।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন মনীষা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নজরুল গীতি, শুরুতেই মাহমুদ রফি।

0: এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu23@gmail.com।

0: মৈত্রী প্রচার তরঙ্গে এখন নাটক পাগল, রচনা গজেন্দ্র কুমার মিত্র, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র। শুরু হচ্ছে নাটক পাগল।
1: আজকের নাটক পাগল। কাহিনী গজেন্দ্র কুমার মিত্র, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র। নাটক পাগল।

0: শরীর ভালো না,
1: কি ভিড় আর ঠেলা ঠেলি রে বাবা।
0: এদিকে এদিকে এদিকে এদিকে এদিকে এইখানে এই ডেকের উপর ব্যাস দাঁড় দাঁড় দাঁড়াও। আগে আমি ওই বিছানাটা বিছানাটা ঠিক করে দিই, বাক্সটা বাক্সটা এই দেখো এইখানে এইখানে এইখানে রাখো বাবা, রাখো, ঠিক আছে ঠিক আছে। দাঁড় দাঁড় এই নাও এই নাও তোমার বকশিস, কি খুশি?
2: হ্যাঁ বাবা।
0: জায়গা যে শেষ পর্যন্ত ভিড়ে পাওয়া গেছে এই ঢের, নইলে নইলে সারা রাত দাঁড়িয়ে যেতে হতো।
1: এইটুকু জায়গা, এই তো মাত্র একজনের বিছানাও খুব টাইট হয়ে হবে গো। আচ্ছা আচ্ছা তুমি সবে কোথায়?
0: সে হবে খুব, তোমার শরীর ভালো নেই, তুমি একটু বিশ্রাম করো তো। বাবা স্টিমারে যা ভিড়, ডেকের পর এইটুকু জায়গা ম্যানেজ করতে কুলিকে কত টাকা বকশিশ দিতে হলো দেখলে তো।
1: কিন্তু এখানে শোবে কি করে?
0: কেন দেখছো না কত মানুষ, এই দেখো না ওই সার সার বিছানার পেতে শুয়ে রয়েছে।
1: আরে সেই জন্য বলছি না।
0: তবে আবার কি জন্য বলছো?
1: ওদিকে একবার দেখো।
0: কোন দিকে?

0: একবার ওদিকে তাকাও না।
1: আরে কোথায়, কেন, কি?
0: আস্তে আস্তে ওই সামনের বিছানাটার উপর দেখো, ওই যে ওই যে ওই কালো কোট পরা ভদ্রলোকের বিছানায় বসে আছে।
2: ও, ওই খোঁচা খোঁচা গো, ওই উস্কো খুস্কো চুলওয়ালা লোকটার কথা বলছো? হ্যাঁ, স্টিমারে ওঠার সময় আমি দেখেছি ওই কালো কোট পরা ভদ্রলোকের সঙ্গে সঙ্গেই তো উঠলো স্টিমারে। ভদ্রলোককে দেখে তো উকিল বলে মনে হচ্ছে, হয়তো কোনো কেসের সাক্ষীটা কি হবে।
0: দেখো ওর জামা কাপড়ে কি ছিঁড়ে দেখেছো, কাপড়খানা ছিঁড়া আর নোংরা, গায়ে একটা জামা পর্যন্ত নেই।
2: তুমি এমন ভাবে দেখছো যে লোকটা এবার ঠিক বুঝতে পারবে যে আমরা ওকে নিয়ে কথা বলছি।
0: বুঝতে পারবে না, ছাই, ভালো করে চেয়ে দেখো তাহলে বুঝবে।
2: কি দেখবোটা কি?
0: লোকটার হাতের বিড়িটা যে নিভে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই, দিব্যি মাঝে মাঝে সুকটান দিচ্ছে, একটা আস্ত পাগল।
2: চুপ চুপ চুপ চুপ, আরে চুপ, এই কি হচ্ছে, এটা কি শুনতে পাবে?
1: হ্যাঁ, তুমি বলার পর আমারও মনে হচ্ছে কেমন যেন খ্যাপাটে খ্যাপাটে ভাব পড়লি। কিন্তু দেখো ওই সঙ্গে ভদ্রলোকটিকে তো বেশ সম্ভ্রান্ত বলেই মনে হচ্ছে, আর বসে বসে তার বিছানার উপরেই।
3: ওই কোথায়? ও, এই তো দিব্যি ভালো ছেলের মতো বসে আছো। নাও না নাও, খাবারটা খেয়ে নাও দেখি।
4: খাবার?
3: হ্যাঁ, কতদিন খাওয়া হয়নি বললে যে। নাও নাও, ধরো ধরো, আস্তে আস্তে খেয়ে নাও দেখি, আমি জল দিচ্ছি।
2: ভদ্রলোক তো বেশ যত্ন করেই খাওয়াচ্ছেন লোকটাকে।
0: কি খাচ্ছে না খাচ্ছে সেদিকে তো কোনো হুঁশই নেই, যা খাচ্ছে তার অর্ধেক তো গায়ে ফেলে
2: দিচ্ছে। তুমি বা পাগলটার দিকে বারবার তাকাচ্ছ কেন? হ্যাঁ, কি গো, ও যা করছে করুক, তুমি যাচ্ছে শো তো না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো এখানে।
0: বাহ, শোবো বললেই বুঝি শোয়া যায়।
2: কেন না শো, আর কি হলো?
0: পারে পৌঁছতে পৌঁছতে তো সেই সকাল, তুমি কি সেই অবধি বসে যাবে নাকি?
2: বাবা, আমার ঘুম পাচ্ছে না। আচ্ছা তুমি শোও তো।
0: ঠিক আছে, সে নয় আমি শুচ্ছি, কিন্তু
2: এই দেখো আবার কিসের কিন্তু,
0: ওই পাগলটা।
2: ও রমা, তুমি দেখছি ওই পাগলটাকে আর ভুলতেই পারছ না।
0: চুপ কর, আমি ঘুমোই, আর ওই পাগলটা এসে আমার বিছানায়। উফ মা গো, ভাবতেই আমার গাটা শিউরে উঠছে।
2: আরে না না, সে ভয় নেই, সেই থেকে তুমি যেমন ভুরু কুচকে ওর দিকে চাইছো আর ওর জামা কাপড় নিয়ে কড়া কড়া মন্তব্য করছো, তাতে ও আর যার কাছে হোক তোমার বিছানার কাছে অন্তত ঘেঁষবে না।
0: হাসবে না, ওসব বাজে কথা রাখো, শোনো আমি ঘুমোচ্ছি, তুমি আমাকে পাহারা দাও।
2: তার মানে একটু পায়চারি করে যে হাত পা খেলাবো সে রাস্তা বন্ধ?
0: হ্যাঁ, কোথাও যাবে না কিন্তু মশাই।
2: ঠিক আছে মশাই, জ হুকুম।
5: মানে সেই থেকে বসে বসে হাত পা টাটিয়ে গেল একবারে।
2: রাত কত হলো? ও বাবা, 11টা। এই শুনছ, এই এই না, ঘুমে একেবারে কাদা, একটু হাঁটাহাঁটি করতে পারলে ভালো হতো, কিন্তু সেই পাগলটার জন্যই তো, তার জন্য নেই। আরে পাগলটা গেল কোথায় দেখছি না, সেই উকিল ভদ্রলোকের বিছানাতেই তো বসেছিল এতক্ষণ।
3: বাপ্পা, ঘুমিয়ে পড়েছিলাম একেবারে, ঘুম হলো? দিবাকর, দিবাকর ওদিক, আরে দিবাকর, দিবাকর কোথায় গেল? ও জ্বালালে দেখছি। ও মশাই, ও মশাই শুনছেন?
2: আমাকে আমাকে বলছেন?
3: হ্যাঁ, মানে আপনি তো সেই থেকে জেগেই বসে আছেন।
2: হ্যাঁ,
3: আমার একটু চোখ লেগে গেছিল, তা দিবাকরকে মানে আমার বিছানায় যে লোকটি বসেছিল তাকে দেখেছেন?
2: এতক্ষণ তো ছিল, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম বোধ হয়, ওই তন্দ্রা এসে গিয়েছিল জানেন, তা তাকিয়ে দেখছি তো এখন নেই।
3: ও

0: অবশ্যই যাবে, এইবার কোথায় বলুন, স্টিমার তো আর কোথাও থামিনি।
1: উনি আপনার কি হন?
0: আমার কেউ না, পরিচিত, এক পাড়াতেই থাকি, তা আমাকে মুক্তাদা বলে ডাকে।
1: আচ্ছা,
0: প্রথম জীবনে আমিও মুক্তাদ ছিলাম কি না, পরে অবশ্যই উকিল হই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ কিছু মনে করবেন না, মানে বলছিলাম যে ইয়ে ওকে দেখে যেন ঠিক স্বাভাবিক বলে
0: ঠিকই ধরেছেন, মানে মাথাটা একটু মানে এমনি সব স্বাভাবিক, কিন্তু ওই একটাই রোগ আপন মনে ঘুরে ঘুরে বেড়ায়, বাড়িতে বেশি দিন টিকতে পারে না।
1: আচ্ছা আচ্ছা,
0: আর একবার বেরিয়ে পড়লে আর বাড়ি ফেরার কথা মনেই থাকে না, তো এবার তো শুনেছি বাড়িই ফিরছে। হঠাৎ আমার সঙ্গে পথে দেখা হয়ে গেল, তাই জোর করে ধরে আনলাম সঙ্গে, একেবারে বাড়ি পৌঁছে দেবো, কি জানি যদি আবার কোথাও।
1: আচ্ছা, ইয়ে বলছিলাম যে বাড়িতে ওর কে কে আছে?
0: বাড়িতে মা আছেন, ওর পরে দু ভাই আছে, মস্ত বড় লোক মশাই, খুলনা টাউনে বিরাট বাড়ি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: জমিদারির আয় তো বছরে বিরাট অঙ্ক।
1: ও তো বরাবরই কি এইরকম?
0: না না না না না, একদম না।
1: তাহলে
0: অদৃষ্টে ফের মশাই, খুব ভালো স্টুডেন্ট ছিল এই দিবাকর, ইংরেজিতে অনার্স নিয়ে বিয়ে পড়ছিল, এখন এমন দেখছেন, দেখলে চেনাই যায় না, অথচ কি রূপ যে ছিল, ঠিক যেন একেবারে রাজপুত্র।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে বুঝলাম, এমনটা হলো কি করে?
0: সে এক ইতিহাস মশাই, দেওঘরে বেড়াতে গিয়ে একটি মেয়েকে ওর ভালো লেগে যায়, মেয়েটিরও নাকি সায় ছিল, ওই সেও এসেছিল দেওঘরে মা আমাদের সঙ্গে বেড়াতে।
1: আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং।
0: হ্যাঁ, ওই অল্প কদিনেই দিবাকর আর সেই মেয়েটির মধ্যে ঘনিষ্ঠতা বেশ ভালোই হয়েছিল, আর দুবারির মধ্যে বিয়ের কথাও অনেক দূর এগিয়ে গেছিল।
1: আচ্ছা, তারপর?
0: তারপর আর কি, বিয়েটা হলো না, হঠাৎ ভেঙে গেল।
1: ওমা, সে কি, কেন?
0: সঠিক জানি না, তবে আপত্তিটা বোধহয় মেয়ের বাড়ির দিক থেকেই ছিল, আর সেই থেকেই কেমন যেন হয়ে গেল দিবাকর, লেখাপড়া ছেড়ে দিল, বিয়ে থাও করলো না, সংসারের সব কিছু থেকে যেন কিরম মুখ ফিরিয়ে নিল, ছন্ন ছাড়া হয়ে শুধু খুঁজে বেড়ায় কি জানি কাকে।
1: স্যাড স্যাড স্যাড, রিয়েলি রিয়েলি ভেরি স্যাড। আচ্ছা, ইয়ে বলছিলাম যে আপনি জেগে আছেন তো?
0: হ্যাঁ,
1: আমি না তাহলে একটু ঘুরে আসি। হ্যাঁ, একটু কাইন্ডলি দেখবেন, আমার স্ত্রী ঘুমোচ্ছেন তো, এই জিনিসপত্রগুলো।
0: না না না না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, স্টিমারে সচরাচর চুরি টুরি হয় না। কেন বলুন তো?
1: কেন?
0: আরে চোর তো জানে, নিয়ে তো কোথাও পালাতে পারবে না, চারিদিকে জল, আর নাব্বার আগেই যদি ধরা পড়ে যায়।
1: আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ঘুরেই আসি, কি বলেন?
0: হ্যাঁ হ্যাঁ, যান যান যান, ভালো কথা, যদি ঘুরতে ঘুরতে কোথাও ওই দিবাকরকে দেখতে পান পাঠিয়ে দেবেন তো।
1: ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মনটা কেমন যেন খারাপ হয়ে গেল ভদ্রলোকের কথা শুনে, কিন্তু এই এত লোকের হাটে তাকে খুঁজে পাই কোথায়? আরে ওই তো, হ্যাঁ ওই তো, ওই রেলিংয়ের ধারে ঝুঁকে পড়ে দাঁড়িয়ে আছে দিবাকর বাবুই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকবো। ইয়ে ও মশাই, ও মশাই, ও দিবাকর বাবু, শুনছেন?
2: কে কে?
1: এই যে এই যে এই যে, আমি আমি আমি আমি ডাকছি
2: আমাকে বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আপনার মুক্তাদা আপনাকে। আরে আরে, এই দেখো, আরে যাচ্ছেন কোথায়? এই শুনুন শুনুন, আরে মুক্তাদা আপনাকে ডাকছেন যে। আরে ওদি ও যা, ছুটে সারেঙ্গের ঘরের দিকে চলে গেল, পাগলের কাণ্ড আর কাকে বলে, কিন্তু ও যেন ওর বগলে কি একটা সাদা মতো জিনিস লুকোচ্ছিল, কি জিনিস রে বাবাটা! হ্যাঁ হ্যাঁ, আমার ডাকে চমকে উঠে লুকোচ্ছিল, এই বা কেন?
3: আরে আরে, ঠিক করে দেখেছেন তো মশাই, হ্যাঁ কোনো কিছু খোয়া যায়নি তো?
4: সারিং কোথায় ডাকো তো, এক্ষুনি ব্যাপারটা জানানো দরকার।
3: কি ব্যাপার বলুন তো মশাই, স্টিমারের মধ্যে এমন জল জ্যান্ত চুরি, আরে এ তো সাংঘাতিক ব্যাপার মশাই।
4: যাই বলুন অমিয় বাবু,

0: আপনার এমন অসাবধানী হওয়া মোটেই উচিত হয়নি।
1: কি হইব এখন কন্ত, এমন হইব জানলে কি আর বাইরে রাখতাম? আমারই মতি সন্ন হয়েছিল।
0: আরে মশাই, এই ভদ্রলোকের সমস্ত চুরি হয়ে গেছে।
2: চুরি? কি চুরি হয়েছে?
0: ও অমিবাবু বলুন না।
1: আর মশাই, খুলনায় শ্বশুর বাড়ি নামুন ভাবলাম, তাই এক সেট জামা কাপড় খালি কইরা রাখছিলাম।
2: আচ্ছা,
1: ভাবছিলাম সকালে উইচ্ছা একেবারে তৈরি হইরা ঘাটে নামুন। বালিশের নিচেই আসিল, একটু তন্দ্রা আইছিল।
0: দেখি গে এতক্ষণে কি আর কিছু বাকি রেখেছে নিতে।
1: দেখেন গিয়া
0: যাই, আমিও দেখি গে।
2: আচ্ছা অমিয় বাবু, জামা কাপড়টা দেখতে কিরকম ছিল? মানে আমি বলতে চাইছি কি রঙের?
1: রঙিন না, সাদা, একেবারে ধবধবে সাদা।
2: সাদা
1: পাঞ্জাবি আর ধুতি মশাই।
2: কি বলেন, সাদা? একদম সাদা,
1: একদম সাদা। দেখছেন না কি কথা?
2: না, ঠিক

0: সাদা,
1: একদম সাদা। দেখছেন নাকি কোথাও?
2: না, ইয়ে মানে ঠিক দেখিনি।
1: কি ব্যাপার বন্দি?
2: না আসলে ঠিক দেখেছি বলে ভুল হবে।
1: দেখেন হেয়ালি করতেছেন কেন? দয়া কইরা কোন নাম মশাই?
2: না শুনুন, বলছি মানে ইয়ে একজন ভবঘুরে টাইপের লোককে দেখেছেন স্টিমারে?
1: ভবঘুরে স্টিমারে?
2: হ্যাঁ হ্যাঁ, আমাদের

0: আমাদের লাইনটা তার ওধারেই বসেছিল, ওই মুখে খোঁচা খোঁচা দাড়ি, হ্যাঁ, ছেঁড়া ময়লা কাপড়।
1: এইবার মনে পড়ছে, রেলিং এর ধারে ধারে ঘুরতে আসিল।
0: হ্যাঁ হ্যাঁ, ওরই বুঝলেন, ওরই হাতের তলায় একটু আগে আমি সাদা মতো কি যেন একটা বস্তু দেখেছি।
1: কোন কি? তাইলে তো
0: শুনুন, মানে আমার সিটের উল্টো দিকে একজন উকিল ভদ্রলোক বসেছেন, ওনারই পরিচিত। তো শুনলাম ওই মাথাটার একটু গোলমাল আছে,
1: পাগল।
0: হ্যাঁ, তাই বলছিলাম কি জানেন, ঠিক এক্ষুনি ওই হইচই করে ব্যাপারটা পাঁচকান করতে চাইছিলাম।
1: তা কিন্তু আমার কাপড়।
0: না না, ব্যস্ত হবে না, আমি দেখছি লোকটাকে দেখতে পেলে ওকে সরাসরি জিজ্ঞেস করছি।
1: কিন্তু ওই ব্যাটটা কি মানব?
0: না দেখুন, পাকা চোর হলে স্বীকার করবে না, তবে পাগল হলে স্বীকার করলেও করতে পারে।
1: ঠিক আছে, দেখেন যদি উদ্ধার করতে পারেন। কিন্তু
0: না না, ঠিক আছে, আপনি সিটে যান অমিয় বাবু। আর হ্যাঁ, ইয়ে এক্ষুনি না, কাউকে কিছু বলার দরকার নেই, বুঝেছি?
1: আপনি যখন বলতাছেন তখন কমু না, আমার কাপড় খান যে কোথায়।
0: আমি নিশ্চিত ঠিক বিবাহ করে নিয়েছে জামা কাপড়টা, নইলে কখন লুকোতেই বা যাবে কেন আমার ডাক শুনে, আর পালাবেই বা কেন? কিন্তু এখন এই এত রাতে কোথায় বা পাই তাকে? সিটে ফিরে যায়নি তো, তাহলে তো আরে ওই তো, হ্যাঁ হ্যাঁ, ওই যে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে কি যেন দেখছে, হ্যাঁ দিবাকর বাবুই তো। ইয়ে দিবাকর বাবু,
2: হ্যাঁ কে কে?
0: এই যে আমি।
2: হ্যাঁ আমাকে বলছেন?
0: হ্যাঁ, ইয়ে আপনাকে, আচ্ছা ইয়ে একজন ভদ্রলোকের এক সেট জামা কাপড় চুরি হয়ে গেছে, আপনি জানেন কিছু?
2: আমি?
0: হ্যাঁ, আপনি আপনি কিছু জানেন এ ব্যাপারে?
2: কই না, না তো
0: না, ইয়ে বলছিলাম যে ঠিক ঠিক মনে করে দেখুন না, জানেন কি না?

0: মনে করে দেখুন না, যদি ভুলে নিয়ে থাকেন। আসলে কি জানেন, ভদ্রলোক না খুব কাতর হয়ে পড়েছেন। কি হলো দেওয়াকার বাবু, কি ভাবছেন?
1: না আমি জানি না, আমি জানি না।
0: আরে আরে এই দেখো চলে যা, আরে যাচ্ছেন কোথায়, যাচ্ছেন কোথায়? এই দাঁড়ান দাঁড়ান না, ইয়ে বলছিলাম যে একটা একটা সিগারেট খাবেন?
1: সিগারেট? আমি আমি
0: হ্যাঁ এই তো নিন না, একটা সিগারেট
1: দিন। আমি চলি, হ্যাঁ আমি চলি।
0: যা চলে, সিগারেটটাই দেখছি জলে গেল না। মুক্তার বাবু যাই বলুন, এ বেশ শিয়ানা পাগল দেখছি। অমিয় বাবুর কাপড় ফেরত পাবার আর তো কোনো আশাই নেই দেখছি।
1: শুনছেন?
0: হ্যাঁ ইয়ে কিছু বলছেন?
1: হ্যাঁ দেখুন, আমি না তখন আপনার কাছে মিছে কথা বলেছি। হ্যাঁ জামা কাপড়টা আমি নিয়েছি একটা লোকের বিছানা থেকে।
0: ও কিন্তু কেন নিলেন, কেন?
1: নিতাম না, নিতাম না জানেন, কিন্তু হ্যাঁ হঠাৎই আমার মনে হলো আমার কাপড়টা কি বিশ্রী, ছেঁড়া, নোংরা, গায়ে একটা জামাও নেই, ঠিক যেন একটা আস্ত পাগলের মতো।
0: এই রে রোমার কথাগুলো বোধ হয় তখন শুনতে পেয়েছিল লোকটা। ছি ছি ছি ছি ছি।
1: হ্যাঁ তাই হঠাৎ খুব লজ্জা করলো জানেন, খুব লজ্জা। তাই ভাবলাম কাপড়টা একটু একটু বদলে নি।
0: তাই বলে পরের জিনিস নেবেন? ছি দিন দিন, ফেরত দিয়ে আসে।
1: ফেরত?
0: হ্যাঁ দিন।
1: কিন্তু
0: এই কিন্তু আবার কিন্তু কিসে?
1: ওগুলো কোথায় দেখেছি তা তো মনে নেই।
0: না না ফের মিছে কথা বলছেন।
1: না না না না না, বিশ্বাস করুন আমি একটুও মিছে কথা বলছি না, আমি যে কিছুই মনে করতে পারি না। হ্যাঁ মনে করতে গেলে সব কেমন যেন গুলিয়ে যায় আমার।
0: ওসব বাজে কথা রাখুন, শিগগির খুঁজে বার করুন তো, ভোর হতে আর বেশি দেরি নেই, সিবা থামবার সময় হয়ে এলো। নরে কি তাই পুলিশ ডাকবো?
1: না না না না, বিশ্বাস করুন আমার সত্যি কিছু মনে পড়ছে না, কোথায় রাখলাম বলুন তো। আচ্ছা আচ্ছা আমার কেন এমনি হয় বলুন তো। হ্যাঁ যা হারিয়ে যায় কেন কিছুতেই আর তাকে আমি খুঁজে পাই না আমি। আচ্ছা হ্যাঁ ও পাশে রাখিনি তো, যাই যাই একবার দেখে আসি, একবার যাই।
0: না লোকটা সত্যি কথাই বলছে মনে হয়, মুখখানা কেমন যেন করুণ হয়ে গেছে, কেমন হয়রান হয়ে খুঁজতে খুঁজতে চলে গেল পাশে বেচারা।
2: দাদা, ও দাদা, ওই পাগলটাকে পাইছেন নাকি?
0: হ্যাঁ দেখুন ইয়ে সে নিজে থেকেই স্বীকার করেছে।
2: স্বীকার করছে?
0: হ্যাঁ।
2: কই কই কই কই, আমার জামা কই জামা?
0: না কিন্তু একটা ব্যাপার, মানে ও হচ্ছে কি ঠিক মনে করতে পারছেন না যে কোথায় ওগুলো রেখেছে।
2: ওই রকম সালাকি অনেক দেখছি দাদা।
0: না না
2: আমি আমি আমি অক্ষণই সারেঙ্গে ডাকতাছি, তাইলেই ঠিক হইব।
0: না না মানে দেখুন দেখুন দেখুন দেখুন, দাঁড়ান শুনুন শুনুন শুনুন শুনুন, অত উত্তেজিত হবেন না। দেখুন ও তো নিজে থেকে স্বীকার নাও করতে পারত, হ্যাঁ সেটা একবার ভেবে দেখেছেন? দেখুন ওর সম্বন্ধে যা শুনলাম সম্ভ্রান্ত, জানেন ওই মাথার গোলমালে হঠাৎ কাজটা করে ফেলেছে। আমার তো মনে হয়
1: মনে পড়েছে, মনে ও ও ও ও ভদ্রলোক, ও ও হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে
2: পড়ছে।
1: এই তো এখানটাতে কোথায় যেন গুঁজে রেখেছিলাম।
0: এইখানে
2: রেলিং এর ভিতরে?
1: হ্যাঁ এই রেলিং এর কোথায় গেল, কোথায় গেল? এই তো এই তো পেছি,
2: কই কই কই, আরে আরে আরে এই তো এই তো আমার কাপড়, দেখি দেখি দেখি, ইস

0: আরে কুসকাইয়া গেছে তো।
1: আরে দূর মশাই, ফিরে যে পেয়েছেন এই ঢের।
0: তাজা কইছে,
2: বললাম না কোথায় যেন একটা দেখেছি। কিন্তু কিন্তু আমি চোর নই, বিশ্বাস করুন। আমি কিন্তু
0: থাউগা থাউগা, যা হনের তা হইছে। জামা কাপড় যখন পাইয়া গেলাম তখন আর ওসব ভাইবা কাম নাই। চলেন চলেন, চা খাইয়া আসি, সকাল হইতো আর দেরি নাই। আপনিও চলেন দাদা।
1: না
0: ছায়া, চলেন চলেন, সারা রাত আমার জামা কাপড়ের লাইগা আপনাদের তো কম ঝামেলা হইল না?
1: না না শুনুন, শুনুন শুনুন শুনুন, এই ভোর রাতে আর চায়ের দরকার নেই, আমি বরং আমার জায়গায় ফিরে যাই। মানে কি জানেন, অনেকক্ষণ তো এসেছি, গিন্নি আবার জেগে উঠে না দেখতে পেলে
0: চা খাইতে আর কতক্ষণ লাগে।
1: না মানে
0: আপনিও চলেন, ইয়ে কি জানো, দিবাক দিবকর বাবু।
2: আমি যাবো,
0: আইন আইন, আমি আমি ক্যান্টিনে আসি। আইন
1: কোথায় যাচ্ছেন, কি হলো? আরে যান, অমিয় বাবু তো আপনাকে যেতে বলে গেলেন।
2: আচ্ছা আপনি না থাক।
1: কি হলো, এরম করছেন কেন, আমাকে কিছু বলবেন?
2: না না না, মানে
1: না না, বলুন না।
2: আচ্ছা আপনি আমাকে ক্ষমা করেছেন তো?
1: আমি?
2: হ্যাঁ, আপনি ক্ষমা করেছেন আমাকে?
1: কিন্তু ইয়ে শুনুন, মানে আপনি তো আমার কাপড় নেননি দিবাকর বাবু, যার কাপড় তিনি তো মাফ করেছেন।
2: না না না না, আপনি বলুন, আপনি আপনি আমাকে মাফ করেছেন কিনা বলুন না, প্লিজ প্লিজ বলুন।
1: দেখুন দেখুন, মনের ভুলে নিয়ে ফেলেছিলেন, এতে তো কোনো দোষ নেই, তো ক্ষমারই বা প্রশ্ন আসছে।
2: কিন্তু আমি তো মনের ভুলে নিইনি।
1: মানে?
2: হ্যাঁ, হঠাৎ কি যে হলো জানেন, হ্যাঁ নিজের পরনের ছেঁড়া নোংরা কাপড়ের জন্যে বড্ড লজ্জা করলো, ভাবলাম যদি এগুলো বদলানো যায় তাহলে অন্তত একটু তাই নিয়ে ফেলেছিলাম হঠাৎ। কিন্তু বিশ্বাস করুন আমি চোর নই, আপনি আপনি শুধু একটিবার বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন, নইলে নইলে আমার লজ্জাটা শেষ থাকবে না। বলুন না, হ্যাঁ বলুন না, আমাকে মাফ করেছেন?
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি না হয় মাফ করলাম।
2: সত্যি বলছেন? হ্যাঁ, তাহলে তাহলে আমাকে তাহলে আমাকে কথা দিন।
1: কথা? কী কথা? হ্যাঁ
2: হ্যাঁ,
1: কী কথা?
2: হ্যাঁ মানে
1: কী হলো? আর আরে বলুন, কী কথা দেব?
2: আপনি আর কারোর কাছে কথাটা গল্প করেও বলবেন না, এমনকি
1: এমনকি
2: এমনকি
1: বলুন,
2: এমনকি আপনার আপনার স্ত্রীর কাছেও না। বড্ড ময়লা কাপড় পরনে ছিল বলেই একা জানি, বিশ্বাস করুন আপনি বলবেন না তো আপনার আপনার স্ত্রীকে?
1: আচ্ছা ঠিক আছে,
2: বলবেন না।
1: আরে না না না, বলবো বলবো বলবো না, স্ত্রীকে কেন, আমি কাউকেই বলবো না।
2: কি যে নিশ্চিন্ত হলো, মানে আপনাকে যে কি বলে, যদি কখনো খুলনা যান, খুলনা বড় বাড়ি, বড় বাড়ি বললেই আমার বাড়ি দেখিয়ে যান। হ্যাঁ একবার কোনো দিন যদি সেখানে আমি চলি, বুঝলেন, আমি চলি চলি আমি।
1: ইস, ওর এমন নরম মনটাকে জানি না কে অমন করে নিষ্ঠুরের মতো পায়ে মারিয়ে চলে গিয়েছে বেচারা।
3: এই যে এতক্ষণ কোথায় ছিলে শুনি, তোমাকে না বলেছিলাম কথা উঠবে না, আমি ঘুম ভেঙে ভয় মরি।
1: কেন, সেই লোকটার জন্য?
3: হ্যাঁ ঠিক যেন ওই লোকটাকে না আমি চিনি।
1: কি ওই লোকটাকে তুমি?
3: হ্যাঁ গো,
1: ওই লোকটাকে তুমি চিনলে কি করে? এই কি যাতা বলছো?
3: হ্যাঁ ঠিকই বলছি, সেই জন্যই বোধ হয় বারবার ওদিকে চোখ চলে যাচ্ছিল। আসলে বোধ হয় অবচেতন মনে স্মৃতি হাতড়াচ্ছিলাম, আর আর স্মৃতিরই বা দোষ কি বলো। তা প্রায় ধরো কত, হ্যাঁ 12 বছর আগের কথা, তখন ছিল ফর্সা টকটকে রং, গায়ে থাকতো দামি জামা কাপড়, গলায় সোনার চেন, আর এখন
1: এই hey.

0: কিন্তু তুমি তুমি কি করে ওকে?
1: একবার দেওঘরে মামাদের সঙ্গে বেড়াতে গিয়ে ওর সঙ্গে আলাপ হয়েছিল আমার।
0: দেওঘরে?
1: ও ওখানে বেড়াতে এসেছিল, তখনই জানলাম খুলনাতে ওদের মস্ত জমিদারি ছিল। যে কদিন আমরা ওখানে ছিলাম আমরা একসঙ্গেই বেড়াতে যেতাম, মন্দিরে পাহাড়ে। জানো ওই ওই ওই অল্প কদিনেই না ওর সঙ্গে আমার বেশ ভাব হয়ে গেছিল, বুঝলে মশাই?
0: তাই বুঝি মশাই?
1: হ্যাঁ তাই। এই জানো ওর সঙ্গে না
0: কি হলো?
1: ওর সঙ্গে আমার বিয়ের কথাও হয়েছিল।
0: ও তাই নাকি? তা বিয়েটা হলো না কেন?
1: বাবা চললে, বাবা বললেন জমিদারের ছেলে চাকরি বাকরি কিছু করে না, যদি পরে সব বদ খেয়ালিতে উড়িয়ে পুড়িয়ে নষ্ট করে দেয় তখন আমার ভবিষ্যৎ তো অথই জড়ে। এখন দেখছি বাবা ভালোই করেছিলেন, ওই তো অবস্থা দেখছি, হয়তো সব গেছে, হয়তো বাজে নেশা আর উশৃঙ্খলতা করে সব উড়িয়েই দিয়েছে। কে জানে বিয়ে করেছে কিনা, তাহলে না জানি তাদের কি দুর্গতিটাই হচ্ছে। কিন্তু গেল কোথায় বলো তো, অনেকক্ষণ দেখতে পাচ্ছি না।
0: হয়তো হয়তো কোথাও লুকিয়ে আছে লজ্জায়।
1: কিছু বললে?
0: না কই, না তো না। এই চলো চলো, ঘাটে স্টিমার ভিড়ছে, এবার আমাদের নামতে হবে, এসো। আরে এসো এসো এসো,
2: পাগল নাটকটি শেষ হল। কাহিনী গজেন্দ্র কুমার মিত্র, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিবাকর, সৌম্য দেব বসু, অলোক, ধীমান চট্টোপাধ্যায়, মুক্তারদা, শ্যামলেন্দু মজুমদার, অমিয় বাবু, সমীর চরিত, প্রথম যাত্রী অভিজিৎ মুখোপাধ্যায়, দ্বিতীয় যাত্রী কমলকৃষ্ণ চট্টোপাধ্যায় ও রমার ভূমিকায় দীপা ব্রহ্ম। শব্দ সংযোজনা রফি উদ্দিন, প্রযোজনা রামজীবন মিত্র।
3: এতক্ষণ শুনছিলেন নাটক পাগল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। পাঞ্জাব পুলিশ আজ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে, দুজন গ্রেপ্তার। ইরান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন G7 সম্মেলনে যোগ দেবেন বলে ঘোষণা করেছেন। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আজকে বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছেন। ভারত ইতালি কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁরা আলাপ আলোচনা করবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, রোমে অবতরণের পর তিনি ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হন। ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেন, উভয় নেতা বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। আজকের আলোচনায় ভারত ইতালি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর

শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী পরে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা কথা বলবেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC-র বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসবে। যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-2029 পর্যালোচনা করা হবে। শ্রী মোদী এরপর খাদ্য ও কৃষি সংগঠন FAO-র সদর দপ্তরও পরিদর্শন করবেন, যা বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক স্তরে খাদ্য সুরক্ষার প্রতি ভারতের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথ বিবৃতিতে বলেছেন, দুদেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা প্রতিবেদনে উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রজ্ঞার মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। প্রতিরক্ষা, মহাকাশ, পরিবেশ বান্ধব প্রযুক্তি, মোটরগাড়ির যন্ত্রাংশ নির্মাণ, ওষুধপত্রসহ বেশ কিছু ক্ষেত্রে 2029 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 20,000 ইউরোর লক্ষ্যমাত্রা অর্জন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির চিত্রশিল্পী জিয়াম পাওলো তোমাসেত্তিকে ভারতীয় সংস্কৃতির প্রতি তার অনুরাগের জন্য প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, তার রোম সফরের সময় শিল্পী বারাণসীকে কেন্দ্র করে অসাধারণ শিল্পকর্ম উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতির প্রতি তোমাসেত্তির অনুরাগ 4 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি জানান, 1980-এর দশকে এই ইতালীয় শিল্পী বৈদিক সংস্কৃতির বইয়ের অলঙ্করণ দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, 2008-2013 সালের মধ্যে তোমাসেত্তি মহাভারতের উপর ভিত্তি করে 23টি বৃহৎ চিত্রকর্ম সম্পন্ন করেন। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়ে দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি দুদেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। তিনি আজ সোলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আন গিউব্যাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্তরে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের পাশাপাশি ভারত দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করেন। এর আগে শ্রী সিং কোরিয়ার জাতীয় সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশের সেবায় আত্মত্যাগকারী সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাঞ্জাব পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে। চক্রটি আবুধাবি থেকে পাঞ্জাব এবং জাতীয় রাজধানী দিল্লিতে মাদক পাচার করত বলে খবর। অমৃতসর পুলিশ কমিশনারেট অভিযান চালিয়ে 10 কেজি আইস, মিথামফেটামাইন এবং 4 কেজি হেরোইন সহ 2 মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন সম্প্রতি দুবাই থেকে ফিরেছিল। তাকে পাঞ্জাবের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের জন্য হেরোইন এবং মিথামফেটামাইনের চালান পরিবহনের প্রশিক্ষণ ও দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31শে মে রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশবিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরান সংঘাত নিয়ে ওয়াশিংটন এবং বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সে হতে চলা G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ পূর্ব ফ্রান্সের এভিয়ন লা বেন শহরে 15-17 জুন পর্যন্ত এই সম্মেলন চলবে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অভিবাসন এবং আন্তর্জাতিক স্তরে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইরানের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন সহ প্রধান ইউরোপীয় অংশীদার রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
চীনের

0: প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার সংকট, আন্তর্জাতিক বাণিজ্য সহ একাধিক বিষয় নিয়ে বার্তালাপ করেন। চীনের বিদেশমন্ত্রক জানিয়েছে, দুদেশের শীর্ষ নেতৃত্বের এই আলাপচারিতা বেইজিং ও মস্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। রাষ্ট্রসংঘ, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামগুলোর মাধ্যমে পারস্পরিক সমন্বয় বাড়াবে। উভয় দেশ বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার উপরও জোর দিয়েছে। দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $200 বিলিয়ন ছাড়িয়ে গেছে বলে আলোচনায় উঠে এসেছে। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। কঙ্গোয় ইবোলা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 136। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রাজার কাম্বা জানিয়েছেন, কঙ্গোর পূর্ব অংশে এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত 543 জনকে এই রোগে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে প্রতিবেশী দেশ উগান্ডায় ইতোমধ্যেই 2 জন ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেছে। চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিজনিত বন্যায় অন্তত 12 জন নিহত, নিখোঁজ আরও অনেকে। সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হুনান, হুবেই এবং গুইঝাও প্রদেশ সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত। মধ্য চীনের হুনান প্রদেশে সিমেন কাউন্টিতে 5 জন নিহত, নিখোঁজ 11 জন। 19,000-এরও বেশি বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পার্শ্ববর্তী হুবেই প্রদেশে 3 জন নিহত, আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে রাবার বোট ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনের গুইঝাও প্রদেশে 4 জন বন্যায় প্রাণ হারিয়েছেন, একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। প্রায় 4,000 মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাটিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত তৃতীয় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেছিলেন। উভয় ক্রীড়াবিদই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেওয়ায় তাদের শাস্তির মেয়াদ 1 বছর কমানো হয়েছে। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী গতকাল 26 সদস্যের এই দল ঘোষণা করেন। কয়েকদিনের মধ্যেই 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। গোয়ার মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলতি মাসের 25 তারিখ থেকে 6ই জুন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। গ্রুপ বিতে থাকা ভারত প্রথম দিনেই মালদ্বীপের মুখোমুখি হবে। অন্যদিকে গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতার ফাইনাল 6ই জুন। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। খবর শেষ হলো, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। সাধারণ মানুষের কাছে বৃষ্টি কিন্তু অসহ্য, অসহনীয়, বিরক্তিকর। বৃষ্টি হল মুশকিল, না হলেও মুশকিল। তাই তো বৃষ্টিকে নিয়ে তাদের অভাব অভিযোগেরও শেষ নেই। কিন্তু কবি সাহিত্যিকদের কাছে বৃষ্টি অসাধারণ, অপরূপ, ভারী মিষ্টি। তাই তো গানে, গল্পে, কবিতায় বৃষ্টির নানা রূপ ধরা পড়ে বারবার। ভাবছেন, শ্রাবণী হঠাৎ বৃষ্টি নিয়ে পড়ল কেন? আসলে এই অসহ্য গরমে মন চাইছে একটু বৃষ্টি। সেটা যখন হচ্ছে না সেভাবে, তখন বাংলা ব্যান্ডের গানেই বৃষ্টি চড়ুক। শুরুটা করা যাক ইস্টার্ন ব্লুজের বৃষ্টি দিয়েই।

আসলে অতি বৃষ্টিতে সবাই একটু উদ্বেগেই থাকেন, তাই তো বিশ্বকবি আষাঢ় কবিতায় লিখেছেন যে, ওরে আজ তোরা যাসনি গো, তোরা যাসনি ঘরের বাইরে। আবার ভূমি বলছে, তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে। বাবু তো কি মুশকিল।

রড স্টুয়ার্টের সেই গানটার কথা মনে পড়ে? হ্যাভ ইউ এভার সিন দ্য রেইন, কিংবা হিন্দি ছবি মঞ্জিলের সেই মন ছোঁয়া গানটা রিমঝিমে গিরে সাওয়ান, তেমনি বাংলা ব্যান্ড ডিঙা গাইছে ঝিরি ঝিরি বৃষ্টি। আসুন শুনে নিই।

বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। এ বৃষ্টিকেই তো খুব ছোট্টবেলায় ছড়ায় ডেকেছি আমরা, আয় বৃষ্টি যে পে ধান দেব মে পে, কিংবা সেই রাইমসটা রেইন রেইন গো অ্যাওয়ে কাম এগেইন অ্যানাদার ডে। আসলে বৃষ্টিকে আমরা নিজেদের প্রয়োজনে কখনো কাছে ডেকেছি, আবার কখনো বা দূরে ঠেলে দিয়েছি। তবে বৃষ্টি কিচ্ছু মনে করেনি, সে নিজের খেয়ালেই চলেছে, তাই তো বৃষ্টি এত মিষ্টি। যেতে যেতে শুনে নি এই গানটি।

তখনও বিছানায় শুয়ে বৃষ্টির স্বপ্ন বুনছি, যখন ঘুম ঘুমে ভেজা শব্দ

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:55 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: জানিয়ে দেব আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশে আবহাওয়ার খবর। আগামীকাল আর্দ্রতাপূর্ণ এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিকেল এবং সন্ধ্যার দিকে কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 86%, সর্বনিম্ন 64%। বৃষ্টিপাত হয়নি। সমুদ্রে মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

এখন জানিয়ে দেব, আজ আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় আলাপি কলম, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 4:35 কলকাতা কলতান, ICCR তথা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস বিষয়ে অনুষ্ঠান, সম্পাদনায় বিদিশা বসু, 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় উন্নত মানের পাট চাষ পদ্ধতি, ডক্টর আশিস কুমার গড়াইয়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় খাদ্যাভ্যাস ও তাঁতের স্বাস্থ্য, বলবেন ডাক্তার পার্থপ্রতিম চৌধুরী। 7:00 নাটক পাগল, রচনা গজেন্দ্র কুমার মিত্র, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, পরিচালনায় নতুন ধ্যান ধারণা বিষয়ে অভিমন্য মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে অর্পিতা পোদ্দার, শুনবেন দ্বিতীয় পর্ব, শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সন্তুর পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ সরস্বতী, তবলা সহযোগিতায় পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় রাত 12:00।

আমার দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম আজকের অনুরোধের আসরে। আপনাদের সঙ্গে রয়েছি তন্ময়ী। কেমন আছেন বন্ধুরা? প্রচণ্ড গরম, ভীষণই অস্বস্তিকর আবহাওয়া, আর মন চাইছে বৃষ্টি বৃষ্টি, জল জল, একটু বর্ষা কমুক। কিন্তু না, বর্ষা কমুক নয়, মানে বর্ষা আসুক গরম কমুক, কিন্তু উল্টোটাই হচ্ছে। গায়ে ঘামের স্রোত বয়ে যাচ্ছে, বৃষ্টির দেখা নেই। তবু অনুরোধের আসর, আর আপনাদের অনুরোধ নানান রঙে নানান গানে সেজে উঠে প্রতিদিন এই সময়ে, আর আমরা থাকি আপনাদের অনুরোধের গানগুলি যতটা সম্ভব পৌঁছে দিতে আপনাদের কাছে। আজ কিন্তু অনুষ্ঠানের শুরুতেই বন্ধুদের জানাবো, বেশিরভাগ গানই আজ অনুরোধের আসরে যেগুলি বাজবে, এ পর্বে যে গানগুলি সাজিয়েছি তার প্রতিটা গানই অবশ্যই বেশিরভাগটা জুড়ে থাকছে ডাকযোগে চিঠির মাধ্যমের অনুরোধ নিয়ে। অর্থাৎ ডাকযোগে যে অনুরোধগুলি আমাদের কাছে এসে পৌঁছেছে, আজ আপনাদের কাছে সেগুলো পৌঁছে দেবার দিন। তবে শুরুতে একটি অনুরোধ, যারা ডাকযোগে চিঠির মাধ্যমে অনুরোধ পাঠাচ্ছেন তারা ইমেল বা ফেসবুক পেজে অনুরোধ পাঠাবেন না, এবং উল্টোটাও, অর্থাৎ ফেসবুক পেজে বা ইমেলে অনুরোধ পাঠাচ্ছেন যে বন্ধুরা, তারা কিন্তু ডাকযোগে চিঠি লিখে অনুরোধ পাঠাবেন না। কোনো একটি মাধ্যমে অনুরোধ পাঠানোর আবেদন রইল আপনাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে, আশা করি আপনারা সেটি অবশ্যই মাথায় রাখবেন। তো চিঠি থেকে গান শোনাবো, কী গান শোনাবো? চিঠির পাতা যখন তখন কথা তো একটু থাকবেই। আগে আসি সেই প্রসঙ্গে। বন্ধু লিখেছেন, প্রিয় বন্ধু বরিশু, আমাদের সবাইকে আপনি জানিয়েছেন হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারপর লিখেছেন যে বেশ কয়েকটি পত্র পাঠিয়ে তার কোনো সদুত্তর পাননি, এবারও আপনার পছন্দের গানের একটি লম্বা লিস্ট পাঠিয়েছেন, আমি তুলে নিলাম একটি গান সেখান থেকে। আর অনুরোধ করেছেন অরূপ মান্না, সোমনাথ মান্না, শেফালি মান্না, সপ্তপদী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনার অনুরোধের গানটি আমার সমস্ত মৈত্রী বন্ধুর জন্য।

পরের চিঠির অনুরোধ শচীন কর্তার গান শোনার জন্য। প্রেমের সমাধি তীরে গানটি শুনতে চেয়েছেন মুকুলচন্দ্র ভট্টাচার্য। আপনি লিখেছেন যে সম্প্রচারের গণ্ডগোলে খেই হারিয়ে ফেলছেন, অনুষ্ঠানটি তো আর পুনঃপ্রচারিত হয় না, তাই জানতে পারলাম না আমার অনুরোধের গানটি শোনানো হলো কিনা। আজ আপনারই অনুরোধের গান শোনাতে বসেছি আমি, মুকুলচন্দ্র ভট্টাচার্য, রইল আপনার পছন্দের গান, এবং আশা করি এই গান আপনার কানে ঠিক পৌঁছে যাবে।

আবারও চিঠির অনুরোধ। বন্ধু শুনতে চেয়েছেন ফেরদৌসী রহমানের কণ্ঠে যে কোনো একটি নদীর গান। অনুরোধ করেছেন সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, জয়দেব ও পদ্মাবতী সাউ, সব্যসাচী ও রঞ্জু সাউ, পূর্ণিমা ও ক্ষুদিরাম ভৌমিক, পান্না, ঘাটাল, পশ্চিমবঙ্গ থেকে।

বন্ধুরা, আজ শোনাচ্ছি ডাক যোগে যে চিঠির অনুরোধগুলি এসেছে সেই অনুরোধের গান। পরের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নীল আকাশের নিচে এই পৃথিবী। অনুরোধ করেছেন রাজলক্ষ্মী শাসমল, সৈকত শাসমল, গীতাঞ্জলি জানা, বিমলেশ জানা, ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর থেকে।

পরের চিঠির অনুরোধ মান্নাদের কণ্ঠে গাওয়া হাজার টাকা ছাড়বাতিরা স্ত্রী ছবি থেকে। অনুরোধ করেছেন কৈলাস মান্না, উমিদ, মাহিন এবং সাফিন পারুলহাটি, হুগলি, পুরসুরা থেকে।

কোথা আছো গুরুদেব, কিশোর কুমারের কণ্ঠে গুরুদক্ষিণা ছবি থেকে। এই গানটির জন্য অনুরোধ করেছিলেন চিঠির পাতায় ইরানি, ঝর্ণা, অমিত কাজী, বাতানল, আরামবাগ, হুগলি থেকে। আজ সময় একেবারে শেষ, কিন্তু আজকের অনুরোধের আসর সাজানো ছিল ডাকযোগে চিঠির পাতায় অনুরোধের গান।

নিয়ে নিশ্চয়ই পৌঁছুলো আপনাদের কাছে। আর প্রথমেই যে অনুরোধ করেছিলাম, যাবার বেলায় আবারও সেই একই কথা, চিঠিতে যারা ডাকছকে অনুরোধ রাখছেন তারা অবশ্যই ফেসবুক মাধ্যমে বা ইমেলে অনুরোধ রাখবেন না, এবং উল্টোটাও, অর্থাৎ ফেসবুকের পাতায় এবং ইমেল মারফত যারা অনুরোধের গান পাঠান তারা ডাকযোগে চিঠিতে পাঠাবেন না। আশা করি বন্ধুরা এই ছোট্ট অনুরোধটি রাখবেন। আর ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তন্ময়ী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আজ আলাপি কলম নিয়ে সঙ্গীতা দত্ত।

আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে না কুঁচিয়ে আছে ঠাকুরঘি পাহারা, দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা। ওপারে যে বাংলাদেশ, এপারেও সেই বাংলা। দুই বাংলার প্রিয় মৈত্রী বন্ধুরা, প্রচণ্ড গরম আর তার সঙ্গে এক পশলা বৃষ্টির জন্য প্রার্থনা নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের মহিলাদের আসরের আলাপি কলম অনুষ্ঠানে। বন্ধু, আপনি তো জানেনই যে আলাপি কলম অনুষ্ঠানে আমরা বন্ধুদের পাঠানো গল্প কবিতা পাঠ করে তা সকল বন্ধুদের সঙ্গে ভাগ করে নিই। আজও তার ব্যতিক্রম নয়। প্রথমেই আজ যে গল্পটি পড়ব, সে গল্পটি লিখেছেন চিরশ্রী পাল।

গড় দরজা বিষ্ণুপুর বাঁকুড়া থেকে চিরশ্রী পাল লিখেছেন প্রথম গল্পটি। গল্পের নাম ফিরে পাওয়ার আশা। ঘড়িতে ভোর 5টা বেজেছে কি বাজেনি, ননীবালা দেবীর ঘুম ঠিক ভেঙে গিয়েছে। বছর 80 ছুঁই ছুঁই এই মহিলার, আমাদের মতো ঘড়ির অ্যালার্মের কোনো দরকারই হয় না। ঠিক ওই একই সময় ননীবালা দেবীর ঘুম ভাঙবেই। তার বাড়িতে আছেন ছেলে, বৌমা, নাতি, নাতনি। তারা তখনও অঘোরে ঘুমোচ্ছে। বাড়ির সামনে বিরাট বড় মাটির উঠোন, সেখানে নানা রকমের গাছ লাগানো আছে। সুতরাং গাছের পাতা থেকে আরম্ভ করে নানা রকমের আবর্জনাতে উঠোন ভর্তি হয়ে থাকে। বাড়িটি একদম শহরের মাঝখানে যে তা নয়, কিছুটা গ্রাম ঘেঁষা বললেই চলে। কি শীত কি গ্রীষ্ম, ওই অত বড় উঠোন ননীবালা দেবী ঝাঁট দিয়ে পরিষ্কার করেন। তার সাথে দুয়ারে গোবর মারুলি দেওয়া, গঙ্গা জল দেওয়া ইত্যাদি আরও অনেক অনেক কিছু কাজ করে থাকেন। এসব করতে করতেই প্রায় 6টা বেজে যায়। কাজ করলেই শব্দ হবে, আর সেই শব্দে নাতি নাতনিদের ঘুম ভেঙে যাবে। তাই তারা ঘুম থেকে উঠে ঠাকুমাকে বকাবকি করবে, বকাবকি করেও তাই। তারা বলে, সকাল থেকে ঠাকুমা তুমি কি যে করো। ঠাকুমা তখন বলে, দাদা ভাই দিদি ভাই, সকাল হয়ে গিয়েছে, তোমাদের পড়াশোনা আছে, এবার উঠে

পড়ো? নাতে নাতনিরা ঠাকুমা অন্তপ্রাণ, সুতরাং ঠাকুমার কথা তারা ফেলতে পারে না। ধটফট করে বিছানা ছেড়ে উঠে পড়ে, মুখ ধুয়ে সব পড়তে বসে যায়। তা করতে করতে ননিবালা দেবীর ছেলে বৌমাও উঠে পড়ে। বৌমা শাশুড়িকে বলে, মা, আপনি এত ভোরে উঠে কাজ করেন, আপনার ঠান্ডা লেগে যাবে আর তখন আপনার ছেলে রেগে যাবে, আপনি তো আমাদের কারো কথাই শুনবেন না। যাই হোক, এদিকে সব কাজ হয়ে গেলে ননিবালা দেবী ওই অত সকালে স্নানের জন্যে তৈরি হন। সাত তাড়াতাড়ি বৌমা শাশুড়িকে গরম জল করে দেয়। স্নান সেরে ননিবালা দেবী সোজা ওপরের ঘরে চলে যান, কারণ সেখানে ঠাকুর ঘর আছে দোতলার ঘরে। সেখানে ননিবালা দেবী পুজোতে বসে যান, তাই আধ ঘন্টা ধরে চলে পুজো পর্ব। তারপর নেমে এসে বৌমার হাতের তৈরি গরম তেলে ভাজা মুড়ি খেয়ে সঙ্গে চা যোগে বৌমার রান্নার কাজে সাহায্য করেন, অর্থাৎ তরকারি কেটে দেওয়া বা মাঝে মাঝে একটা দুটো রান্নাও করে দেন তিনি। নাতি নাতনিরা ঠাকুমার হাতের নিরামিষ রান্না খেতে খুব ভালোবাসে। ছেলে 9:30-10 মধ্যে অফিসে বেরিয়ে যায় আর নাতি নাতনিরাও 10 মধ্যে স্কুলে বেরিয়ে যায়। সুতরাং শাশুড়ি আর বৌমা সারা দুপুর ঘর ফাঁকা। দুপুরের খাওয়া দাওয়া কাজকর্ম শেষ হয়ে গেলে বৌমা একটু বিশ্রাম নেয়। ননিবালা দেবী কিন্তু বিশ্রাম নিতে নারাজ। তিনি দুপুরে রামায়ণ বা মহাভারত যা হোক পড়েন বা সংসারের অন্য কোনো কাজ থাকলে তাও তিনি করেন, অর্থাৎ সারা দিন কিছু না কিছু করতেই থাকেন। সন্ধে হয়ে গেলে আর ননিবালা দেবীর দম থাকে না, রাতের খাওয়া একটু তাড়াতাড়ি সেরে বিছানায় শুতে চলে যান। এভাবেই চলছিল বেশ। হঠাৎ নাতি নাতনিরা একদিন দেখল সকাল 6 বেজে গেছে, অথচ ঠাকুমার ঝাঁট দেওয়ার কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। ধরফরিয়ে তারা বিছানা ছেড়ে উঠে পড়ে ঠাকুমার কাছে গিয়ে ডাকাডাকি আরম্ভ করল। ঠাকুমার নিথর দেহ তখন অমৃত লোকের সন্ধানে। ঠাকুমার সাড়া না পেয়ে তারা কিচ্ছু বুঝতে না পেরে কেঁদে কেঁদে বাবা মাকে ডাকতে লাগলো। তৎক্ষণাৎ বাবা মা ছুটে ঠাকুমার কাছে চলে এলো। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে মাথা নামিয়ে চলে গেলেন আর বললেন, ঘুমের মধ্যে গভীর রাতে স্ট্রোক হয়ে মারা গিয়েছেন ননিবালা দেবী। ছেলে বৌমা নাতি নাতনি সবাই কান্নায় ভেঙে পড়ল। অনেকক্ষণ কান্নাকাটি পর্ব চলার পর গতানুগতিক নিয়ম অনুসারে দেহ শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হল। গোটা পাড়া ভেঙে পড়ল, লোকেরা দেখতে এলো, ঘরে যেন আর লোক ধরে না, এমন কেউ নেই যার চোখে জল নেই, কারণ ননিবালা দেবী খুব ভালো মানুষ ছিলেন। পাড়ার সবাইকে তিনি ভালোবাসতেন, পাড়ার সকলেও ওনাকে ভীষণ ভালোবাসত। আপদে বিপদে পাড়ার সকলকেই তিনি নানাভাবে সাহায্য করতেন। যাই হোক, যে গঙ্গা জল দিয়ে তিনি ঘর শুদ্ধ করতেন সেই গঙ্গা জলই তার মুখে শেষবারের মতো দেওয়া হলো। আর ঘরকে পবিত্র রাখার জন্য যে গোবর জল উঠোনের চারিদিকে ছিটিয়ে দিতেন সেই গোবর ছড়া দিয়েই তাকে শেষবারের মতো বিদায় জানানো হলো। দিন 15 শ্রাদ্ধ শান্তি পর্যন্ত আত্মীয় স্বজন কুটুম নিয়ে হই হট্টগোল করেই কেটে গেল। তখন ব্যথাটা ঠিক বোঝা যাচ্ছিল না। শ্রাদ্ধ শান্তির 2-3 পর আত্মীয় স্বজনরা যে যার বাড়িতে চলে গেলে 4 ছাড়া বাড়িতে আর কেউ রইল না। নাতি নাতনিদের বুক তখন ব্যথায় মোচড় দিয়ে উঠতে লাগলো। ছেলে বৌমা সবসময় শুকনো মুখেই থাকে। ছেলে অফিস যাবার সময় মাকে বলে যেত, মা আসছি, এখন আর কাকেই বা বলে যাবে? নাতি নাতনিরাও স্কুলে যাওয়ার সময় ঠাকুমা

মাকে বলে যেত, ঠাকুমা আসছি। ঠাকুমা বলতো, ঝুপ করে চলে এসো ভাই, এখন সবই শূন্য, সবই আছে, তবুও যেন কিছুই নেই। নাতি নাতনিরা ঘুমের মধ্যে যেন ভাবে, ঠাকুমা যেন আগের মতোই ঠিক পাঁচটার সময় ঝাঁট দিচ্ছে। ছটার সময় তারা ঘুম থেকে উঠে দেখে, উঠোন

নাতনিদেরকে যেমন জীবন দিয়ে ভালোবাসতেন, নাতি নাতনিরাও ঠাকুমাকে ঠিক একইভাবে ভালোবাসত। এখন তারা ভাবে ঘুমের একটু আধটু অসুবিধে হওয়ার জন্যে তারা ঠাকুমাকে কত বকাঝকা করেছে। আজ তাদের মনে হচ্ছে ঠাকুমা যদি আবার ফিরে ঠিক ওই রকম আগের মতো উঠোন ঝাঁট দিত, কোনো দিন ঠাকুমাকে তারা আর বকাঝকা করবে না। কিন্তু তা তো আর হবার নয়, এখন শুধু ঠাকুমার শূন্য খাট, গঙ্গা জল আর উঠোনে গোবর সবই পড়ে আছে, শুধু মানুষটাই যা নেই। চারিদিকে চরম শূন্যতা আর তীব্র হাহাকার আর হাহাকার। গল্পটি লিখে পাঠিয়েছেন চিরশ্রী পাল, গড়দরজা, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে।

কথা হলো, গল্প হলো, এবারে বন্ধু একটু গান শুনি, কি বলেন? প্রখর গরমে যখন আমরা সকলেই প্রায় কম বেশি নাজেহাল, ঠিক তখন এবং এক একটি দিন অতি দীর্ঘ মনে হয়, ঠিক তখন খুব ইচ্ছে করছে এই গানটি শোনাতে। মান্না দের কণ্ঠে শোনাই এই গানটি।

কথা গল্প গানের পর আবার একটি গল্প পড়ে শোনাই। এই গল্পটিও পাঠিয়েছেন চিরশ্রী পাল গড় দরজা বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। গল্পের নাম সবার উপরে মানুষত্ব। স্বামী গত হওয়ার পরে যমুনা দেবী তার ছোট মেয়ে পাপড়িকে নিয়ে খুব কষ্ট করেই তাদের গ্রামের বাড়িতে দিন কাটাচ্ছিলেন। বড় মেয়ের অনেকদিন আগেই বিয়ে হয়ে গিয়েছে। বড় মেয়ের সাথে ছোট মেয়ের বেশ খানিকটা বয়সের তফাত। ছোট মেয়ে এখন কলেজে পড়ছে। তাদের গ্রামের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই কলেজ। প্রতিদিন বাসে যাতায়াত করতে হয়, বাড়ি ফিরতে বেশ দেরিও হয়ে যায়। ভালোই কষ্টকর ব্যাপার। এদিকে যতক্ষণ না মেয়ে বাড়িতে ফিরছে ততক্ষণ মায়ের চিন্তার আর শেষ থাকে না। শেষকালে মা ও মেয়ে যুক্তি করে এক উপায় বার করল। গ্রামে নিজেদের যা জমি জায়গা ছিল সে সব বিক্রি করে যা টাকা পয়সা হলো আর যমুনা দেবীর স্বামীর জমানো বেশ কিছু টাকা, এসব কিছু মিলিয়ে শহরে যমুনা দেবী একটি ফ্ল্যাট কিনলেন যাতে মেয়ের পড়াশোনার কোনো অসুবিধে না হয়। কিছুদিনের মধ্যেই তারা নতুন ফ্ল্যাটে এসে বসবাস করতে আরম্ভ করলেন। নতুন জায়গা, নতুন ফ্ল্যাট, প্রথমে তাদের বেশ একটু অসুবিধে হতে লাগলো। তারপরে আবার কারোর সাথে সেরকম কোনো জানাশোনাও নেই। শহর তো আর গ্রামের মতো নয়, একটু ছাড়া ছাড়া ভাব তো থাকবেই, পরে থাকতে থাকতে হয়তো সব ঠিক হয়ে যাবে। এভাবেই বেশ চলে যাচ্ছিল। মেয়ে পাপড়ির কলেজ বাড়ির থেকে প্রায় 10-15 মিনিটের পথ। প্রতিদিন পাপড়ি যখন কলেজে যেত বা কোনো কিছু কেনাকাটা করার জন্য দোকানে যেত, যাওয়া আসার পথে কতগুলো রকে বসে থাকা উঠতি বয়সের ছেলে পাপড়িকে দেখে প্রতিদিন নানা রকম টনটিটকারি করে বিরক্ত করত। পাপড়ি গ্রামের মেয়ে, কোনো রকম উচ্চবাচ্য বা প্রতিবাদ না করে মাথা নামিয়ে বাড়িতে চলে আসত। এইভাবে চলতে চলতে ব্যাপারটা ক্রমশ অসহ্য হয়ে উঠছিল পাপড়ির কাছে। এদিকে মা টেনশন করবে ভেবে মাকে সে কথা বলতেও পারছিল না। এমতো অবস্থায় একদিন সকালে যমুনা দেবী মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন। ভাগ্যিস পাপড়ি তখনও কলেজে যায়নি। কি করবে কিছুই ভেবে উঠতে পারছে না পাপড়ি। নতুন এসেছে, এখনো ফ্ল্যাটের কারোর সাথে সেরকম আলাপ হয়ে ওঠেনি। হঠাৎ পাপড়ির মাথায় একটা বুদ্ধি এসে গেল। কিছু ঠিক করতে না পেরে পাপড়ি অবশেষে সেই ছেলেগুলো, অর্থাৎ যারা তাকে বিরক্ত করত, সেই রকে বসা ছেলেগুলোর কাছেই কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে তার মায়ের সমস্ত কথা তাদের জানালো। সঙ্গে সঙ্গে ছেলেগুলো তাকে বোন সম্বোধন করে তার বাড়িতে গিয়ে যমুনা দেবীকে হাসপাতালে ভর্তি করার যাবতীয় কাজ সেই ছেলেগুলোই করল। হাসপাতালে ডাক্তাররা যমুনা দেবীকে 3 দিন ভর্তি রেখেছিল। এখন তিনি বিপদমুক্ত, আর একদিন পরেই যমুনা দেবী বাড়ি ফিরবেন। যে 3 দিন হাসপাতালে যমুনা দেবী ভর্তি ছিলেন সেই 3 দিন পাপড়ির ঘরে খাবার পৌঁছে দেওয়ার থেকে আরম্ভ করে রাত্রিতে হাসপাতালে থাকা, রোগীর সেবা, ওষুধ আনা পর্যন্ত এই সমস্ত ঝামেলার কাজগুলো ওই ছেলেগুলো সব বন্ধুরা মিলেই করে দিয়েছিল। বাড়িতে ফেরবার পর পাপড়ি তার মাকে ওই ছেলেগুলো

সম্বন্ধে সব কথাই বলেছে। এখন ওই ছেলেগুলোর সাথে বাপটির একটা মিষ্টি ভাই বোনের সম্পর্ক তৈরি হয়েছে। মাঝে মাঝেই তারা পাপড়িদের বাড়িতে আসে, সুখ দুঃখে তাদের পাশে থাকে। তাই বলে কি, কোনো মানুষ কখনোই খারাপ হয় না। ভালোবাসা পেলে খারাপ মানুষও ভালো হয়ে যায়। বাইরের রূপ দেখে কারুকে বিচার করা উচিত নয়। হয়তো কোনো কাজ না পাওয়ার জন্যে, হতাশাগ্রস্ত হয়ে সময় কাটাবার জন্যে তারা রকে বসে ওই রকম আড্ডা মারত, কিন্তু তাদের মধ্যেও মনুষ্যত্ব, অন্তরের ভালোবাসা সবই আছে। সবার শেষে তাই তো বলি, সবার উপরে মানুষত্ব। গল্পটি লিখে পাঠিয়েছেন চিরশ্রী পাল, গড়দরজা, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে।

দুটি গল্পের পর আবার একটি গান শোনাই। আসলে এত গরম, এত গরম চারিদিকে, গরমে আমরা এতটাই নাজেহাল যে গরমের হাত থেকে আমরা যে কোনোভাবে পরিত্রাণ পেতে চাইছি, কি তাই তো? এবারে আরও একটি গান শোনাই, আর এই গানটি শুনতে শুনতে কাগজ কলম তৈরি রাখুন, গানের ওপারে ফিরে এসে বলবো এ মাসের চিঠির বিষয়। ঝটপট গানটা শুনতে শুনতে কাগজ কলম হাতের কাছে তৈরি রাখুন, আর এখন শোনাই শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি।

বন্ধুরা, যেমন কথা তেমন কাজ, গানের এপারে ফিরে এসে বা ঝটপট বলি এই মাসের চিঠির বিষয়। এখনো হাতে তিনটে দিন, তাই আর কাল বিলম্ব না করে বিষয় শুনুন আর লিখে পাঠিয়ে দিন আমাদের। এ মাসের এক কলমে দুই নারীর বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা এবং প্রমোদা এই চরিত্র দুটি। এই দুই নারী ঘিরে রাখে তাদের প্রিয় পুরুষকে, কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝা সব কিছুর মধ্যে দিয়ে চরিত্রগুলো পরিণতিতে পৌঁছয়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। কিভাবে পাঠাবেন? হয় আমাদের মেইল করুন, আমাদের মেইল আইডি mahila.mahul.air@gmail.com, অথবা আমাদের চিঠি পাঠান। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি অথবা মেইল পাঠানোর শেষ তারিখ 23 মে 2026। এবারে বলি এ মাসের আমার কলমের বিষয়। এ মাসের আমার কলমের বিষয় কোলাহল পেরিয়ে মেয়েদের মনের অনেক ইচ্ছে ইচ্ছেই থেকে যায় শেষ পর্যন্ত, বাস্তবে রূপ পায় না সমাজ বা পরিবারের কথা ভেবে। সেই রকমই একটা ইচ্ছের মধ্যে কখনো মনে হয় পালিয়ে যাই কয়েকদিনের জন্য, ঠিক নিজের মতো করে নিজের সঙ্গে ঘুরে আসি, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি, যেখানে ভালোবাসা অফুরান। নিজেদের সেই ছুটির ঠিকানার গল্প আমাদের লিখে পাঠান, আমাদের সঙ্গে শেয়ার করুন কোলাহল পেরিয়ে এই শিরোনামে, শব্দ সংখ্যা 150। আর লিখে পাঠানোর ঠিকানা mahilamahul.air@kolkata@gmail.com। চিঠি পাঠালে চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি অথবা মেইল যাই করুন, পাঠানোর শেষ তারিখ 23 মে 2026। আপনাদের চিঠির এবং মেইলের প্রতীক্ষায় থাকব আমরা, মহিলা মহল। হ্যাঁ, আজকের মতো বন্ধু মহিলাদের আসর শেষ করার পালা। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিয়ম করে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দুপুর 1:50 মহিলা মহল, এবং আকাশবাণী মৈত্রীতে বিকেল 4:05 মহিলাদের আসরের সঙ্গে থাকুন। আজকের মতো টাটা।

শুনলেন মহিলাদের আসর উপস্থাপনায় ছিলেন সঙ্গীতা দত্ত। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে পরবর্তী অনুষ্ঠান কলকাতা কলতান।

0: আকাশবাণী মৈত্রী। নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি অনুষ্ঠান কলকাতা কলতান। আজ আমাদের আলোচনা ঐতিহ্যময় প্রতিষ্ঠান ICCR কলকাতাকে ঘিরে। এর পুরো নাম ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। ICCR কলকাতার প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর গৌতম দে, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি বিদিশা বসু।
1: ১৯৫০ সালে ICCR প্রতিষ্ঠিত হওয়ার পর সারা ভারতবর্ষে কিভাবে কাজ করে চলেছে?
2: ১৯৫০ সালে ICCR স্থাপিত হয়, যার স্থপতিকার ছিলেন হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ, এবং তারই বলা যায় নির্দেশনায় ICCR পরের দিকে একটা বড় বটগাছের মতন একটা রূপ নেয়। বেসিক্যালি ICCR এর উদ্দেশ্য ছিল ইনিশিয়ালি যে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, যে আমাদের হেরিটেজ, আর্ট অ্যান্ড কালচার, সেটা বিদেশকে জানানো, এবং ভারতবর্ষের যে সংস্কৃতি, কৃষ্টি, এগুলো এত উন্নত, তখন ICCR একটা বড় ম্যান্ডেট ছিল যে এইটাকে যদি আমরা বিদেশে যদি প্রসারিত করতে পারি তাহলে আমাদের শুধু ভারতবর্ষ না সারা পৃথিবীর কল্যাণ হবে। সেই সঙ্গে আমরা আর একটা পদক্ষেপ নিয়েছিলাম যাতে যে বিদেশি সংস্কৃতিকে আমরা গ্রহণ করব, এই যে একটা এক্সচেঞ্জ অফ আর্ট অ্যান্ড কালচার, সাংস্কৃতিক বিনিময়, এটা কিন্তু ICCR একটা মুখ্য উদ্দেশ্য ছিল। পরবর্তীকালে আমরা সেই সঙ্গে ICCR তার শাখা প্রশাখা বিস্তার করে, ১৯৫৫ সালে ICCR কলকাতা শহরে এবং অন্যান্য বড় বড় সিটিতে স্থাপিত হয় ছোট্ট অফিস করে। আর ICCR এর প্রধান অফিসটা এখনও আজাদ ভবন দিল্লিতে আছে, ওখানে সবাই জানেন ওনার নামে, মৌলানা আবুল কালাম আজাদ নামে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে ICCR এর সবচেয়ে বড় অফিস, যে অ্যাক্টিভ এবং বড় সেন্টার হচ্ছে কলকাতা ICCR, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর কালচারাল সেন্টার হিসাবে পরিচিত। আমি ২০১৫ জুন মাসে ICCR এ আসি, প্রতিটা শিল্পীর সঙ্গে ইন্টারাকশন করি, তাদের কী পোটেনশিয়াল আছে, তাদের কী অসুবিধা আছে, এবং অনেকটা পার্সোনাল ইন্টারভিউ থ্রু দিয়ে, এবং তার সঙ্গে আমাদের আর্ট অ্যান্ড কালচারের বিভিন্ন, পারফর্মিং আর্ট শুধু নয়, বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের যে বিভিন্ন শাখা আছে সেগুলোকে আমি চেষ্টা করেছি যাতে ICCR এ তাদের ঢুকানো যায়। যেমন আপনি ধরুন বাচিক শিল্পী, আমার প্রচেষ্টায় প্রথম কলকাতা শহরে একজন বাচিক শিল্পী, শুধু ভারতবর্ষের মধ্যে প্রথম বাচিক শিল্পী হিসাবে তার এম্প্যানেল করা হয়, যে আমার থাকাকালীন ICCR কে আমি একদম কি বলবো মুক্তাঙ্গন করে দিয়েছিলাম শিল্পীদের জন্য, এবং তাদের সম্মান এবং স্বীকৃতি দিয়ে, যার প্রমাণস্বরূপ আপনি জানেন যে আমার থাকাকালীন ICCR অনেকগুলো বড় বড় প্রোগ্রাম করেছে, তার সঙ্গে বহু নূতন এবং উদীয়মান শিল্পীদের তাদের সুযোগ পেয়েছে, থিয়েটার, ড্রামা, পেন্টিং অথবা ফিল্ম ফেস্টিভ্যাল, আলিপুর জেলের যারা প্রিজনার বা ইনমেট তাদের নিয়ে আমরা প্রোগ্রাম করেছি, প্রচুর কনফারেন্স সেমিনার হয়েছে, বড় বড় ব্যক্তিত্বরা এখানে এসছেন। আমার আরও বেশি মনে হয়েছে যে আর্টিস্টদের সঙ্গে থাকলে, তাদের সম্মান দিলে তারা নিজেরা অত্যন্ত খুশি হন, এবং তার ফলস্বরূপ দে অলসো গিভ দেয়ার বেস্ট। ICCR থাকাকালীন আর্টিস্টদের সম্মান প্রদান করেছি, তাদের যেভাবে রিকগনাইজ করেছি, তার জন্য ICCR ২০১৫ থেকে ২০২১ জানুয়ারি পর্যন্ত এক্সেপ্ট প্যান্ডেমিক পিরিয়ড ছাড়া ICCR একটা অত্যন্ত ভারতবর্ষের ইম্পর্টেন্ট কালচারাল সেন্টার হিসাবে পরিগণিত হয়। এটা বললাম ICCR এ একটা

0: বিষয় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে স্কলারশিপ দেওয়া। আপনারা জানেন যে আইসিসিআর প্রতি বছর সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে আইসিসিআর এর বিদেশি স্টুডেন্টরা আইসিসিআর স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে আসেন। ভারতবর্ষ সেটা প্রায় 6,000 স্কলারশিপ দেওয়া হয়। পশ্চিমবঙ্গে আমাদের এই মুহূর্তে, মানে আমি গত বছর আমি যখন ছাড়লাম তখন প্রায় 350 স্টুডেন্ট স্কলারশিপটা পেতেন, এবং স্কলারশিপটা পরিপূর্ণরূপে সম্পূর্ণ কিন্তু একদম ফ্রি অফ কস্ট, তাদের আসা থাকা, তাদের খাওয়া, তাদের পড়াশোনার খরচা, সেগুলো ট্র্যাভেল এক্সপেন্স সব কিন্তু আইসিসিআর দেয়। এবং এই স্কলারশিপ দেওয়ার মাধ্যমে ভারতবর্ষ পৃথিবীর অন্যান্য প্রান্তে যে যারা স্টুডেন্ট আসে তারা ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা সম্বন্ধে জানতে পারে। তা আমার মনে হয় যে এই স্কলারশিপের মাধ্যমে আমরা যে পৃথিবীটাকে এক করে ফেলেছি সেটার একটা বিশাল একটা ফল কিন্তু আমরা পাই, এবং তারা ভারতবর্ষকে ভালোভাবে চিনতে পারে, ভারতবর্ষের আর্ট কালচার সম্বন্ধে তারা জানতে পারে। এটা আইসিসির একটা বড় ম্যান্ডেট যে যে স্কলারশিপ দেওয়া। এবং আইসিসি আরও একটা বড় কাজ করে, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউট স্কলার ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে বড় বড় যারা স্কলার তারা আইসিসিআর স্কলারশিপ নিয়ে শর্ট টাইম কেউ এক বছরের জন্য আসেন বা শর্ট ভিজিটে অনেকে আসেন। বিদেশি তারা থিঙ্ক ট্যাঙ্ক বা হিস্টোরিয়ান, সোশ্যালিস্ট, সায়েন্টিস্ট সবাই আসেন।
1: আইসিসিআর কলকাতায় রিজিওনাল ডিরেক্টর থাকার সময় আপনার কাজের অভিজ্ঞতার কথা বলুন।
0: আইসিসিআর কাজ করতে গেলে মানে প্রতিটা দিনই নতুন, মানে এত বেশি নতুন লোক আসছেন, নতুন কাজ করছেন। কাজের মধ্যে তো অনেক বড় বড় কাজ হয়েছে, মানে ব্যক্তিগত বলা মুশকিল, বিশেষ করে যারা এখানকার যারা কনসুলেটগুলো আছে তারা বড় বড় প্রোগ্রাম করতেন আইসিসিআর থ্রু দিয়ে, এখানে আমরা ওদের সঙ্গে কোলাবোরেশন করতাম। সে অর্থে প্রচুর বড় বড় প্রোগ্রাম হয়েছে, মানে বলে শেষ করে শর্মিলা ঠাকুর এসে লেকচার দিতে, সত্যিদায়ের ওপরে অপর্ণা সেন দিয়েছেন, ক্লাসিক্যাল প্রোগ্রাম হয়েছে, ভারতবর্ষের বিখ্যাত যারা ক্লাসিক্যাল ম্যাস্টার তারা প্রোগ্রাম করে গেছেন, এবং তাদের সঙ্গে আমার যে পরিমাণে ভালোবাসা বা শ্রদ্ধা জায়গা ছিল তারা সেটা খুব এনজয় করতেন, এবং আইসিসিকে তারা অত্যন্ত ভালোবাসতেন, মানে নিজের ঘর মনে করতেন। এছাড়া আইসিসিআর নিয়ে গর্ব করার জন্য বলতে প্রতিটা দিনই মানে গর্ব করা যায় আইসিসিআর এর জন্য, এত ভালো ভালো প্রোগ্রাম হয়েছে। আমার সময় আইসিসিআর এর নতুন করে ক্যান্টিনটা খোলা হলো, সেটা খুব পপুলার হয়েছিল, আর বিশেষ করে গ্যালারিগুলো অত্যন্ত মানে যেগুলো অবহেলিত ছিল সেই গ্যালারিগুলোতে প্রচুর পেন্টিং এক্সিবিশন হতো, মানে যে সময় পেন্টিং হতো না সেই সময় আমি গ্যালারিগুলো খুলে দিয়েছিলাম ছোটোখাটো প্রোগ্রাম করার জন্য। অডিটোরিয়ামের ভীষণ চাপ পড়তো, তো সেগুলোকে আমি কনভার্ট করেছিলাম মিনি অডিটোরিয়াম হিসাবে, এখানে প্রচুর ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা মিউজিক্যাল প্রোগ্রাম বা সেমিনার, তো এই ধরনের প্রোগ্রাম প্রচুর হয়েছে। মানে আইসিসি সম্বন্ধে বলার জন্য একটু বলতে পারি যে আইসিসিআর এমন কোনো দিন নেই যে আইসিসিআরকে আর্টিস্টরা পদার্পণ করেননি বা তাদের ইচ্ছা প্রকাশ করে যে আমরা আইসিসিআর প্রোগ্রাম করতে চাই। তো সেই অর্থে আইসিসিআর একটা বিরাট আমার মনে হয় ভূমিকা পালন করেছে ভারতবর্ষের সাংস্কৃতিক ক্ষেত্রে, এবং সেই ট্র্যাডিশন লিগাসি এখনও চলছে। এবং আমার মনে হয় যে আমি যখন ছাড়লাম সেটা মনে হয় যে দ্য শো মাস্ট গো অন, আর এটুকু বলে একটা আমার জীবনের 5.5 বছরের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমার জীবনে একটা বড় সম্পদ।
1: আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে স্টুডেন্টরা স্কলারশিপ নিয়ে এখানে পড়তে আসেন, কি বলবেন?
0: হ্যাঁ, আমাদের আইসিসিআর এর যারা পশ্চিমবঙ্গে পড়েন তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বাংলাদেশি। তার প্রথম কারণ হচ্ছে যে ভাষার একটা নৈকট্য, প্লাস আমাদের সিমিলারিটি অফ আর্ট অ্যান্ড কালচার এবং সাংস্কৃতিকটা অনেকটাই আমাদের একই রকম। যারা আর্ট অ্যান্ড কালচার নিয়ে পড়তে তাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কিন্তু আমাদের কলকাতা শহর। তো বাংলাদেশের প্রচুর মেধাবী ছাত্র যারা ইঞ্জিনিয়ারিং পড়তে বা অন্যান্য ডিসিপ্লিনে যাদবপুরে পড়তে চায়, যারা আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে পড়তে চায়, ডান্স বা মিউজিক, রবীন্দ্রসঙ্গীত পড়তে চায়, তাদের অভিরাজ চাই যে রবীন্দ্রভারতী অথবা বিশ্বভারতী। এবং এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটিতে তারা পড়তে আসেন, বর্ধমান ইউনিভার্সিটি আছে, কল্যাণ ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ওরা পড়তে আসে।
1: আকাশবাণী মৈত্রী দুই বাংলার মনের কথা, দুই বাংলার শ্রোতার জন্য কি বলবেন?
0: আমি এটাই বলতে পারছি এই মৈত্রী চ্যানেলটা যেটা করা হয়েছে দুই বাংলা শ্রোতাদের জন্য, আমার মনে হয় এই মৈত্রী চ্যানেলের মাধ্যমে একটি দেশ আর একটি দেশকে খুব ভালোভাবে জানতে পারবে, তাদের সংস্কৃতির কথা জানতে পারবে। মৈত্রী চ্যানেলকে ধন্যবাদ, এবং আমার অগণিত যারা শ্রোতা আছেন দুই বাংলার তাদের আমি শুভেচ্ছা জানাই। দুই দেশকে জানার যদি একটা সুন্দর একটা ব্রিজ বা সেতু আমরা তৈরি করতে পারি, এবং আমার আশা যে এই মৈত্রী চ্যানেল একটা বড় ভূমিকা পালন করছেন এই দুই দেশের মধ্যে একটা সুন্দর একটা মৈত্রী স্থাপন করা, তারা প্রোগ্রাম করে দুই দেশের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করুক, তাহলে মনে হয় এই চ্যানেলের

0: কথা থাকবে।
1: এই সঙ্গে শেষ হল অনুষ্ঠান কলকাতা কলতান। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা বিদিশা বসু, আকাশবাণী মৈত্রী।

0: শুনলেন কলকাতা কলতান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা maitribandhu@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে লালন গাথা।

করুণার মানুষবী। সবার উপরে মানুষ সত্য এই আদর্শকে যিনি তুলে ধরেছিলেন আপাপুর মানুষের মধ্যে, প্রান্তিক মানুষের মধ্যে, সমাজে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন মানুষের মধ্যে, যে মানবতার বীজ তিনি বুনতে শুরু করেছিলেন তা ক্রমে ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। সময়ের সাথে সাথে লালন হয়ে উঠেছেন এক আশ্চর্য সত্যের অনাবিল ভূমি। লালন গাথায় লালনের আদর্শ ও দর্শন নিয়ে থাকবে কিছু কথা আর লালনের গান।

বিশ্ব দরবারে লালন সত্যিই এক বিষয়। এক কথায় তাকে প্রকাশ অসম্ভব। তার অস্তিত্ব তৎকালীন সমাজে, সেই অস্তিত্বের ছায়া আজও বর্তমানে একইভাবে আগ্রহ বাড়ায়। তার অসীম সাধনার জন্য তাকে সাধক আখ্যা দেওয়া হয়, কিন্তু মানুষের অন্তরে

যেভাবে তিনি ভালোবাসার বীজ মন্ত্রটি বুনতে চেয়েছিলেন, মানুষে মানুষে জাতপাতের ভেদাভেদকে যেভাবে নস্যাৎ করেছিলেন, সেই সাহস, সেই প্রজ্ঞা, সেই দৃঢ়তা কিভাবে এক তথাকথিত অশিক্ষিত নিরক্ষর মানুষের পক্ষে সম্ভব হয়েছিল, আজও তা বিস্ময় জাগায় গবেষকদের। তাই তো দিকে দিকে, দিনে দিনে লালনকে নিয়ে গড়ে উঠেছে কত না গবেষণাপত্র।

যে প্রেম কেবল মানুষে মানুষে সম্পর্ক সৃষ্টির বা সেতুর মতো নয়, সে প্রেম স্রষ্টা সন্ধানী এক মহাসত্য। যে প্রেম মানুষে মানুষে ভেদাভেদ মুছে দিতে পারে, তার কথায় ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। মানুষকেই তিনি গুরু মেনেছেন, মানুষের সেবাতেই সমর্পণ করেছেন নিজেকে, আর মানুষেরই মধ্য দিয়ে তার আপন মানুষকে, মনের মানুষকে সন্ধান করে গেছেন। এই চির প্রশ্নকারী এক আত্মা লালন। সমস্ত প্রচলিত বিশ্বাস, ধর্মীয় অনুশাসন সব কিছুকে ভেঙে দিতে পেরেছেন তার এই মনের মানুষকে খোঁজার যে অন্তর্দর্শন, তার আলোয়। আর সেখানেই লালন চিরপথিক, মানবিকতার মানদণ্ডে যিনি নিজেকে নিয়ে গেছেন সুউচ্চে। তার সন্দেহ থেকে প্রজ্ঞা, বৈষম্য থেকে সমতা, আচার থেকে অভিজ্ঞতা তাকে সৃষ্টি করেছে এক যুগান্তকারী গীতিকার, স্রষ্টা, সাধকের ঊর্ধ্বে এক মানব প্রেমী হিসাবে।

লালন গাথা আজ এ পর্যন্তই। লালন গাথায় আজ যাদের কণ্ঠে লালনের গান শুনলেন, শিল্পীরা ছিলেন অমর পাল, তপন রায় এবং উষা উত্থপ। আপনাদের সঙ্গে ছিলাম তন্ময়ী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ সন্ধ্যায়।

দুপার বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। আজ সন্ধ্যায় কেমন আছেন বন্ধুরা? জানি দুর্দান্ত গরম, একেবারে প্যাচপ্যাচে গরম যাকে বলে, তাতে সারা দিন কাজ করে বেশ ক্লান্ত শরীরে ঘরে ফিরছেন, বা ঘরে যারা রয়েছেন তাদের জন্য একটু চা হাতে বসার অবকাশ খুঁজছেন। আর সেই মুহূর্তে রেডিওর প্রান্তে রয়েছে আপনাদের জন্য নানা রঙের খবর সাজিয়ে আজ সন্ধ্যায় আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। আপনারা তো জানেন প্রতিদিন আজকের দিনটিকে কেন্দ্র করে যে বিশেষ ঘটনা, কিংবা আজ যাদের জন্মদিন, অবশ্যই কথা হবে সেই নক্ষত্রদের নিয়ে। তারপর এই যে প্যাচপেচে গরমের কথা বলে শুরু করলাম, যাতে হাসফাস আমাদের সবার প্রাণ, সেখান থেকে বাঁচতে এই যে সূর্যদেব শোঁ শোঁ করে শুষে নিচ্ছেন আমাদের যাবতীয় আর্দ্রতা, তাকে কিভাবে সঠিক জায়গায় আবার বজায় রাখতে হবে, শরীরের ভারসাম্য রক্ষা করতে হবে, বা এই গরমে কিভাবে চললে হিট স্ট্রোক থেকে বাঁচা যাবে, চারদিকে বিশেষজ্ঞদের নানান পরামর্শ, আমাদের মেনে চলতে হবে বই কি, আর সেই নিয়ে অবশ্যই রয়েছে বিশেষ পরামর্শ, আপনাদের জন্যই গুছিয়ে রেখেছি তা। আর বলবো, এই গরমের ফল লিচু, যা সামান্য কদিনের অতিথি, কিন্তু আপনারা ইতিমধ্যেই অনেকে শুনছেন দেখছেন, লিচু নিয়ে কিন্তু সাবধানতা আমাদের কিছুটা অবলম্বন করতে হবে। কেন কি বৃত্তান্ত, কোথা থেকে এমন ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে হবে কিছু জরুরি কথা। এমনই আরও কিছু চমকপ্রদ খবর রয়েছে আপনাদের জন্য, তবে তার সঙ্গে অবশ্যই থাকবে প্রাণহরা গান। এই মুহূর্তে তাহলে চলে যাই একটি মিষ্টি গানে, তারপর আসব সমস্ত জরুরি বার্তা নিয়ে। কি বলেন বন্ধুরা?

উনিকেই পারবেন। তার নাম ক্যাপ্টেন অফতার সিং চিমা। পাঞ্জাবে জন্ম নেওয়া চিমা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে নিজের দক্ষতা ও দৃঢ় মনোবল দিয়ে সবার নজর কেড়েছিলেন, কিন্তু পাহাড়ের প্রতি তার ছিল অদম্য আকর্ষণ, আর সেই আকর্ষণই তাকে নিয়ে যায় বিশ্বের সর্বোচ্চ শিখরের পথে। 1965 সাল মহান সিং কোহলির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর এক ঐতিহাসিক অভিযানে অংশ নিলেন চিমা। বহু প্রতিকূলতা, তীব্র ঠান্ডা আর প্রাণ সংকটের মধ্য দিয়ে এই আজকের দিনে মানে 20 মে 1965 তিনি সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখলেন। তিনি ছিলেন বিশ্বের 16তম ব্যক্তি এবং প্রথম ভারতীয় যিনি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন। এ সাফল্য তাই শুধু ব্যক্তিগত নয়, দেশের সমগ্র জাতির গর্বের। বলাই বাহুল্য তার সাহস, অধ্যাবসায় এবং অদম্য ইচ্ছাশক্তি এক অনন্য অধ্যায়। আর যা আজকের দিনটিতে এমন ঐতিহাসিক এক স্বাক্ষর রেখেছিল, তাই আজকের দিনটিতে অবশ্যই ফিরে দেখতে হয় সেই ইতিহাস জয়ী মানুষটিকে। পরের গান আপনাদের জন্য।

বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের এক বহুমুখী প্রতিভা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন, 1974 সালের 20 মে জন্মালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উত্তর কলকাতার এক সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠা, তাই স্বাভাবিকভাবেই সাহিত্য, নাটক আর সঙ্গীতের আবহে বেশ কাটছিল দিনগুলো। ছাত্র জীবনে পড়াশুনোর পাশাপাশি জড়ালেন নাট্যচর্চার সঙ্গে। আসলে নাট্যচর্চায় গভীর আগ্রহটাই তাকে স্কুল কলেজের মঞ্চেই প্রথম অভিনয়ের হাতেখড়ির সুযোগ এনে দিল। পরবর্তীকালে নাট্য দল গড়ে সমাজমুখী নাটক মঞ্চস্থ করতে দর্শকদের মন জয় করে নিলেন। মঞ্চ থেকে বড় পর্দায় এসে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজের অভিনয়শৈলীর জন্য বিশেষ পরিচিতি পেয়ে গেলেন আর কি। একের পর এক সাফল্য, বেলা শেষে প্রাক্তন, পোস্ত, হামি, কণ্ঠ, এর সঙ্গে সমস্ত ছবিতেই তাদের পরিচালনার সঙ্গে সঙ্গে শিবপ্রসাদের অভিনয়, দুই ভূমিকাতেই অসামান্য সাফল্য অর্জন করেছেন। মানবিক গল্প, পারিবারিক সম্পর্ক, সামাজিক বার্তা তার ছবির প্রধান বৈশিষ্ট্য। বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য তিনি বহু সম্মান এবং পুরস্কার তো পেয়েছেন, কিন্তু সবচেয়ে বড় কথা, পেয়েছেন দর্শকের ভালোবাসা, মানুষের আস্থা, সমালোচকদের প্রশংসা আর তার কাজের প্রতি অনেকখানি প্রত্যাশা তৈরি হওয়া। এ পথে এগিয়ে চলুক যাত্রা, এগিয়ে চলুন তিনি তার ছবির ভেলা নিয়ে। রইল তাঁর ছবির গান।

একই সাথে আজ জন্মদিন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অঞ্জুম চোপড়ারও। অঞ্জুম ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি পাগল তো ছিলেনই, কিন্তু ছিল তার পারিবারিক উৎসাহ। ক্রিকেট ব্যাট হাতে তুলে নিলেন তাই অবধারিতভাবেই। স্কুল ও কলেজ জীবনে তার অসাধারণ পারফরমেন্স সকলের নজর কেড়েছিল। কঠোর শ্রম আত্মবিশ্বাসের জোরে তিনি দ্রুত ভারতীয় মহিলা ক্রিকেট দলে নিজের জায়গা করে নিলেন। বাহাতি ব্যাটার হিসেবে অঞ্জুম চোপড়া বহু গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতকে সফলতার মুখ দেখিয়েছিলেন, আর সেই সব গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা দেখেছি এক প্রত্যয়ী ক্রিকেটারকে। তিনি শুধু একজন দক্ষ ক্রিকেটারই নন, বরং ভারতীয় মহিলা দলের অধিনায়ক হিসেবেও দারুণ নেতৃত্ব দিয়েছেন। বিশ্বকাপের মঞ্চে তার পারফরমেন্স আজও ক্রিকেট প্রেমীদের মনে বিশেষভাবে দাগ কেটে আছে। ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন। এছাড়াও বহু ক্রীড়া সংস্থা এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি সংবর্ধনা আর বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। আজ অঞ্জুম চোপড়ার নতুন প্রজন্মের কাছে তাই এক অনুপ্রেরণার নাম।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
2: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
3: গরমের সতর্কতা চারদিকে, আর তার সঙ্গে কাজকর্ম তো করতে বাইরে বেরোতেই হবে, তাই রীতিমতো নাজেহাল আমরা। প্রবল গরম পড়েছে এবং তাপমাত্রার পারদ যত না চড়ছে তার থেকে অনেক বেশি অসুবিধাজনক এই ঘরমাক্ত অনুভূতি। কুলকুল করে ঘাম বইছে এবং ক্লান্ত হয়ে পড়ছেন বড্ড তাড়াতাড়ি। তাই আজ নিয়ে এসেছি এই মুহূর্তেই ভয়ানক গরমে হিটস্ট্রোক এবং অন্যান্য সমস্যা থেকে বাঁচতে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের কিছু জরুরি পরামর্শ। খুব মন দিয়ে আমাদের এই নিষেধাজ্ঞা বা পরামর্শগুলি মনে রাখতে হবে এবং সে পথ ধরে চললে নিশ্চয়ই এই গরমকে আমরা মোকাবিলা করতে পারি। কি বলছেন তারা? বাইরে বেরোলে হালকা রঙে ঢিলে ঢালা সুতির পোশাক ব্যবহার করুন, সিনথেটিক পোশাক এড়িয়ে চলুন, কারণ এই যে 80 উপরে আর্দ্রতা বা 84, 85 থেকে 87 এই শতাংশ আর্দ্রতার ঘাম কিছুতেই শুকায় না। রোদ থেকে বাঁচতে চেষ্টা করুন বেলা 12টা থেকে 4টে, এই সময়টা সরাসরি রাস্তায় বের না হতে। কিন্তু যেহেতু এই সময় রোদের তেজ সবচেয়ে বেশি, অথচ একান্তই কাজে বেরোতে হবে আপনাকে, তাই সঙ্গে ছাতা টুপি এবং ইউভি প্রোটেকশনের চশমা ছাড়া বেরোবেন না। ত্বক বাঁচাতে 50 SPF যুক্ত সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। তেষ্টা না পেলেও প্রতি 20-30 মিনিট অন্তর এক গ্লাস জল, ডাবের জল বা ওয়ারিস খান। ডিহাইড্রেশনই হিটস্ট্রোকের মূল কারণ। কিন্তু হিটস্ট্রোকের লক্ষণ কি, কেমন করে বোঝা যাবে একজন পথচারী হিটস্ট্রোকে আক্রান্ত বা আপনার মধ্যেও আসছে সেই লক্ষণ, খুব মন দিয়ে শুনুন। মাথা ঘোরা, বমি বমি ভাব, গা গরম কিন্তু ঘাম না হওয়া, নাড়ির গতি বেড়ে যাওয়া, এমনটা বুঝলেই সাথে সাথে ছায়ায় যেতে হবে। হিটস্ট্রোক সন্দেহ হলে রোগীকে ঠান্ডা জায়গায় শুয়ে জামা আলগা করে দিতে হবে। ঘাড়ে বগলে কুচকিতে ভেজা তোয়ালে বা বরফ হাতের কাছে পেলে দেওয়া যেতে পারে। খাওয়া দাওয়া সম্পর্কেও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তেল মশলা ভাজাভুজি, অতিরিক্ত চা কফি যতটা পারেন এড়িয়ে চলুন। পরিবর্তে শসা, তরমুজ, পেঁপে, টক দই, পাতলা ডাল ভাত খেতে হবে। সহজপাচ্য খাবারই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, আর পর্যাপ্ত জল অবশ্যই। বিশেষ সতর্কতা রাখতে হবে বাচ্চা, বয়স্ক এবং প্রেশার সুগারের রোগীদের ক্ষেত্রে, এদেরকে একা রোদে ছাড়া যাবে না। বাইরে গেলে জলের বোতল, ওআরএস প্যাকেট, ভেজা রুমাল, গ্লুকোজ এবং জরুরি ফোন নাম্বার সঙ্গে রাখুন, কাজ করুন, পথে ঘাটে বের হন, কিন্তু বিশেষজ্ঞদের এই পরামর্শগুলি অবশ্যই অবশ্যই মাথায় রাখি আমরা, তবেই তো এই গরমকে বা গরমের যে উপাদেয় ফলমূল তা উপভোগ করা যাবে। পরপর দুটি গানের বিরতিতে আবার আসবো কিছু জরুরি বার্তা নিয়ে, ততক্ষণ দুটি গান আপনাদের সঙ্গী।

সময় প্রায় শেষের পথে, আর যেতে যেতে এই যে গরমের কথা হচ্ছিল, সেই গরমের এক আশীর্বাদের মতন রসালো ফল যেমন লিচু আপনার আমার অনেকেরই ভীষণ প্রিয়, কিন্তু এই গরমে সামান্য কয়েকদিনের অতিথি হিসেবে বাজারে তো এসে গেছে লিচু, চারিদিকে তার পসরা। কিন্তু সাবধান হতে হবে, কারণ জানেন কি, একসঙ্গে অতিরিক্ত লিচু খাওয়ায় কখনো কখনো বিপজ্জনক হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমিয়ে দিতে পারে। গবেষণায় দেখা গেছে বিশেষ করে আধা পাকা লিচুতে MCPG এবং হাইপোগ্লাইসিন এ নামের কিছু প্রাকৃতিক উপাদান থাকে যা আমাদের জন্য নিদারুণ বিষাক্ত। এই উপাদান শরীরে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বাধা দেয়, ফলে দীর্ঘ সময় যদি না খেয়ে থাকা যায় এবং তারপরে যদি অতিরিক্ত লিচু খাওয়া হয় তবে রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত হারে কমতে থাকে। 2014 সালে বিহারের মুজফ্ফরপুরে বহু শিশুর ভয়ানক অসুস্থতার ঘটনায় তদন্ত করে দেখা গেল আক্রান্তদের অধিকাংশই খালি পেটে প্রচুর পরিমাণে লিচু খেয়েছিল। গবেষণা আরও জানা যায় আক্রান্ত শিশুদের প্রায় 62% রক্তে গ্লুকোজের মাত্রা ছিল 70 মিলিগ্রাম প্রতি ডেসিলিটারের নিচে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, খালি পেটে কখনোই অতিরিক্ত লিচু খাওয়া যাবে না, আর শিশুদের ক্ষেত্রে পরিমাণ অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাস যদি সুস্থ জীবনের চাবিকাঠি হয় তবে তা খেয়াল রাখতে দোষ কি। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। আজ সন্ধ্যায় থেকে বিদায় নেব আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য।

নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর সেই সঙ্গে নিয়মিত কান রাখছেন মৈত্রী ক্রীড়াঙ্গনে, যেখানে থাকে দেশ বিদেশের খেলার খবর, সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতার পর্যালোচনা, পূর্ব আলোচনা, বিশেষজ্ঞদের মতামত এবং বেতার প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আজ বুধবার, আপনাদের জন্য দেশ বিদেশের খেলার খবর তো থাকছেই, সেই সঙ্গে থাকছে আমাদের আগামী মাসে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ওপর বিশেষ অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান ফুটবল বিশ্বকাপ নিয়ে। এই কাউন্টডাউন শুরু হয়ে গেছে ফুটবল মহাযজ্ঞের ফাইনাল কাউন্টডাউন, আর তার উপরে থাকছে বিশেষ অনুষ্ঠান, আজ থাকছে গ্রুপ ডির পূর্বালোচনা। সেই সঙ্গে ইতিহাসের পাতা থেকে আজ রয়েছে বিশ্বকাপেরই খবর, বিশ্বকাপ 1970। সঙ্গে থাকছে আজকের দিনের কথা, সেই সঙ্গে দেশ বিদেশের খেলার আপডেট তো রয়েছেই। হ্যাঁ, শুরুতেই থাকছে খেলার খবরাখবর। এক নজরে 22 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল আর্সেনাল। গত রাতে বাউন্ডমাউথের সঙ্গে ম্যানচেস্টার সিটির ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ার পরই আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে যায়। প্রসঙ্গত, আর্সেন ওয়েঙ্গারের প্রশিক্ষণে 2003-04 শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। তারপর বহুবার চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছাকাছি এলেও কিন্তু শেষ রক্ষা হয়নি। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসকে 7-উইকেটে হারালো রাজস্থান রয়্যালস। 38 বলে 93 রানের এক অসাধারণ ইনিংস খেলে ম্যাচের সেরা বিবেচিত হলেন বৈভব সূর্যবংশী। সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বাংলাদেশ 78 রানে হারালো পাকিস্তানকে। গতকাল দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর ছিল 7-উইকেটে 316 রান, আজ পাকিস্তান ইনিংস শেষ করল 358 রানে। আয়োজক দলের হয়ে 6টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। সংক্ষিপ্ত স্কোর, বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 358, অর্থাৎ পাকিস্তান পরাজিত 78 রানে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে একদিন টেস্ট ও একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। ভারতীয় দল ঘোষিত হল গত রাতে।

0: আতশ কাঁচের তলায়,
1: আতশ কাঁচের তলায় বিস্তারিত খবরাখবর। প্রথমেই দিয়ে দেব ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। হ্যাঁ, আর্সেনাল গত রাতে চ্যাম্পিয়ন হল ইংলিশ প্রিমিয়ার লিগে। দীর্ঘ 22 বছর অপেক্ষার পর আর্সেনাল শ্রেষ্ঠত্ব অর্জন করল ইংলিশ প্রিমিয়ার লিগে। হ্যাঁ, আগেই বলেছি গতকাল ম্যানচেস্টার সিটি ড্র করার পরেই বর্নমাউথের সঙ্গে আর্সেনাল চ্যাম্পিয়ন হয়ে গেল। আর এই চ্যাম্পিয়ন হওয়ার পরেই আর্সেনালের চ্যাম্পিয়নশিপ পাওয়ার পর লন্ডনে শুরু হয়ে গেল উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা। হ্যাঁ, রীতিমতো উৎসব মুখর হয়ে উঠল লন্ডন, তার কারণ আর্সেনাল লন্ডনের দল। আমরা সরাসরি আপনাদের সেই উৎসব মুখর লন্ডনের শব্দ লন্ডনে আপনাদের নিয়ে যাব কিছুক্ষণের জন্য। রীতিমতো উৎসব মুখর লন্ডন শহর, তার কারণ আর্সেনাল জিতেছে। উৎসবে অংশ নিয়েছিলেন আর্সেনাল প্রেমীরা, আর্সেনালের সমর্থকরা। তার মধ্যে ছিলেন বাঙালি প্রবাসী আর্সেনাল সমর্থক। আমরা শুনে নেব কি বলছেন তিনি।
2: Hi there, so I'm Renata and I live in London, North London, and I'm a Bengali. I'm a ma baba Kolkata theke esche. I have three children and two of them play football, a boy and then a younger girl. Since I started playing football, I got into Arsenal because it was our local team. So we then went out onto the street with a neighbour, grabbed our jackets, and we could hear all this beeping. We headed down to Holloway Road just to really, you know, pick up a bit of the atmosphere. And then it just felt that everyone was heading towards the stadium. There were cars beeping all the way down Holloway Road, people, you know, flags, chanting Arsenal songs and screaming, beeping their horns. It was funny, my husband said it feels just like being in India, that kind of noise, that kind of vibe. It was quite a warm evening.
1: আমরা সকলেই স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম এবং আমার স্বামী বলছিলেন যে এটা মনে হচ্ছে আমরা লন্ডনে নয়, ইন্ডিয়াতে রয়েছি। এত বেশি মানুষ একই সঙ্গে গান করতে করতে এবং আর্সেনালের গান করতে করতে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, স্টেডিয়ামের দিকে চলেছিলেন তারা। আর্সেনালের এই জয় নিয়ে আমরা শুনে নেব ক্রীড়াঙ্গনের প্রযোজক সৌর্য চৌধুরীর পর্যালোচনা।
3: ইতিহাসের পাতা ফিরে দেখা 1970 এর বিশ্বকাপ লিখেছেন।
1: আমরা শুনে নেব কি বলছেন সৌর্য চৌধুরী, মাফ করবেন না, আমরা ফিরে যাব সৌর্য চৌধুরীর কথায় এবং তার বিশ্লেষণে এবারের এই আর্সেনালের জয়কে নিয়ে। আমরা কিছুক্ষণ পরেই সেই কথায় আসব, তার আগে আপনাদের জানিয়ে দেব যে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচের সিরিজের দল ঘোষণা করলো, অর্থাৎ ভারতীয় দল ঘোষণা করলো বিসিসিআই। আমরা চলে যাব একটু আরও একবার ফিরে যাব আর্সেনালের কথায়, আর্সেনালের এই জয়ের কথায়। পর্যালোচনা সৌর্য চৌধুরী।
3: নিঃসন্দেহে আজকের দিনটি এবং গতকালের দিনটাও, অর্থাৎ গতকালকেই ডিসক্লেয়ার্ড হয়ে গেছে যে আর্সেনাল জিততে চলেছে লিগ, কারণ কালকে ম্যানচেস্টার সিটি, যারা তাদের ক্লোজেস্ট চ্যালেঞ্জার ছিল, যারা তাদের পেছন ধাওয়া করেছিল, তারা কিন্তু ড্র করে ফেলে বোর্নমাউথের বিরুদ্ধে, এবং যে কারণে আর্সেনাল কিন্তু 4 পয়েন্ট এগিয়ে যায় লিগে,
4: অর্থাৎ 37 ম্যাচ থেকে মধ্যে 82 পয়েন্ট নিয়ে তারা লিগ শীর্ষে রয়েছে এবং তাদের ধরা এই মুহূর্তে আর সিটির পক্ষে।
3: এই মুহূর্তে আর সিটির পক্ষে সম্ভব না, পেপ গুয়ার্দিওলার সিটির পক্ষে সম্ভব না, কারণ তারা 78 পয়েন্টে রয়েছে। শেষ দিনে যাই হোক, আর্সেনাল যেটা বললে তুমি, যেটা 22 বছর পর, বহুদিন প্রতীক্ষা করার পর, কিন্তু নর্থ লন্ডনে, অর্থাৎ উত্তর লন্ডনের এই প্রতিষ্ঠিত ক্লাব, বিখ্যাত ক্লাব, কিন্তু লিগ জিতলো। এবং আমি বলবো বহু প্রতীক্ষিত শুধু নয়, খুব ডিজার্ভিংও। তারা সত্যিই ডিজার্ভ করে লিগ জেতা। পেপ গুয়ার্ডিওলা ম্যানচেস্টার সিটি মাঝামাঝি তাদের আটকে দিয়েছে, এটা নিয়ে তুমি প্রশ্ন করবে আমি জানি, এবং লিভারপুলের বিরুদ্ধেও তারা প্রায় লিগ জিততে জিততে তারপর সেকেন্ড স্পটে শেষ করেছে, এবং মানে সেই কাপ আর লিপের মধ্যে যে দূরত্বটা সেটা মানে পূরণ করতে পারছিল না আর্সেনাল, অনেকটা এগিয়ে গিয়েও কিন্তু তারা লিগ টাইটেল পাচ্ছিল না। অনেকবার যেটা হয়েছে তারা লিগ টাইটেল জেতার পথে থেকেও তার একটা বড় লিড থাকা সত্ত্বেও সেটা স্লিপ করেছে, শেষের দিকে নার্ভাস হয়ে গেছিল গানার্সরা, কিন্তু এবার সেটা হয়নি। এবং যেটা আমার মনে হয় এবার খুব বড় ফ্যাক্টর ছিল, আর্সেনালের ডিফেন্স খুব স্ট্রং ছিল, সেটা খুব বড় ভূমিকা পালন করেছে। 26টা গোল মাত্র তারা খেয়েছে এবারে লিগ যে ক্যাম্পেনে, এবং লক্ষ্যটাই ছিল আর্টেটা যে তারা ডিফেন্সটাকে শক্তিশালী রাখবে, তারপর তারা গোলে গোল করার চেষ্টা করবে। এবং আমি বলবো যে ওডেগার্ডরা এই সিজনে অবশ্যই, এবং হয়তো আগেও তারা লিগ টাইটেল ডিজার্ভ করেছেন, খুব স্টেবল ইউনিট আর্সেনাল অনেক বছর পর সে আর্সেন ওয়েঙ্গারের সময় পর তৈরি করতে সক্ষম হয়েছে, এবং খুব ভালো হলো যে সিটি লিভারপুল চেলসি সব সবাই জেতার পর ইউনাইটেড।

0: মুহূর্তে নেই, কিন্তু এই যে পুরনো ক্লাবগুলি যারা এই লিগের একেবারে গরিমা, তারা আবার লিগ টাইটেল পাচ্ছে। এবং এখন চোখ থাকবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল লিগে, যেখানে কিন্তু আর্সেনাল উঠেছে, সেই ফাইনালেও অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে তারা সেটা খেলবে। এবং দেখা যাক, এবার প্রথমবার কিন্তু তারা ইউরোপিয়ান কাপ জিততে পারে। আর্সেনালের মতো একটি দল একবারও ইউরোপ সেরা হতে পারেনি, এটাও কিন্তু তাদের জন্য একটা কিছুটা লজ্জার ব্যাপার। তো সেটাও তারা যদি সেটা পূরণ করতে পারে সেই স্বপ্নটিও, তাহলে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতলে একটা মারাত্মক সিজন হবে। কিন্তু এটা সত্যি একটা দারুণ সিজন গেছে আর্টেটার জন্য। একটা কথা বলে শেষ করব যে গুয়ার্দিওলাও কিন্তু ছেড়ে দিচ্ছেন কিংবদন্তি কোচ, এটাই তার শেষ সিজন আমরা জানতে পেরেছি। এবং একটি দুর্দান্ত রেকর্ড নিয়ে তিনি শেষ করছেন। হ্যাঁ, শেষ রক্ষা হলেন, অর্থাৎ এবার তিনি লিগটা জিততে পারলেন না, তার ক্লাব একটুর জন্য পেছনে পড়ে গেল।
1: সূর্য চৌধুরী ক্রীড়াঙ্গনের প্রযোজক পর্যালোচনা করলেন আর্সেনালের এই জয়ের, এই অসাধারণ কৃতিত্বের, ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের। আর্সেনাল জিতল ইংলিশ প্রিমিয়ার লিগ দীর্ঘ 22 বছর পর, পরপর তিনবার তারা রানার্স হয়েছে গত 3 বছরে। অবশেষে জয়ের হাসি আর্সেনালের, আর উৎসব মুখর লন্ডন শহর।

0: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণার কথা বলছিলাম। টেস্ট টিমে রয়েছেন শুভমন গিল অধিনায়ক, যশস্বি জয়সওয়াল, কে এল রাহুল সহ অধিনায়ক, সাইদ সুদর্শন, ঋষভ পন্ত উইকেট রক্ষক, দেবদূত পাডিকল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, গুর্নুর ব্রার, মানব সুটার, হর্ষ দুবে, ধ্রুব জুরেলস। এবং একদিনের দলে রয়েছেন শুভমন গিল অধিনায়ক, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার সহ অধিনায়ক, কে এল রাহুল, ঈশান কিশান উইকেট রক্ষক, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুর্নুর ব্রার এবং হর্ষ দুবে। এই দল নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত জানাচ্ছেন। আমরা কথা বলেছিলাম প্রাক্তন বাংলার ক্রিকেটার সাফি আহমেদের সঙ্গে, কি বলছেন তিনি শুনে নেব।
1: কিছুটা সারপ্রাইজিং আছে, কিছুটা তো ঠিক করেছে, নতুন কয়েকটা ছেলে যারা ভালো খেলছে তাকে আফগানিস্তানের বিরুদ্ধে চান্স দিয়েছে। বাট আমার একটা খুব অবাক লাগলো যে আকিব নবী বলে ছেলেটা, জম্মু কাশ্মীর জুড়ে বোলারটা, ও লাস্ট দু বছর হাইয়েস্ট উইকেট টেকার ডোমেস্টিক ক্রিকেটে, তাকে আমরা রেড বলে টেস্ট ম্যাচে পিক করিনি। এটা খুব সারপ্রাইজিং হলো আমার জন্যে। কয়েক সিনিয়র প্লেয়ারকে রেস্ট দিয়েছে বুমরাকে, ঠিক আছে, আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ আছে, বাট ওই ছেলেটা হি ওয়াজ ডিজার্ভিং। সবাই এক্সপেক্ট করছিলাম যে ও লাল বলে ভালো বোলার, স্পেশালি বাইরে দেশে যখন আমরা যাব ছেলেটা খুব কাজে দেবে। বাট সিলেক্টরদের কল আছে, ওরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে করেছে। আর ওয়ান ডে টিমে জাডেজাকে আর অক্ষরকে রেস্ট দিয়েছে, নতুন হর্ষ দুবেকে আর একটা ছেলে গুরনুর বলে ওকে চান্স দিয়েছে ব্রার। ওরা ডোমেস্টিকে খুব ভালো বিজয় দাঁড়িয়ে তো করেছে ইন্ডিয়া, এই জন্য খুব ভালো করেছে, খারাপ না ওদের ট্রাই করা এই সিরিজে, গুড ডিসিশন। বাট মোহাম্মদ সামিকে যেহেতু সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ড কাপ আছে, তো আমি এক্সপেক্ট করছিলাম যে ওকে ওয়ান ডে টিমে ডাক দেবে। এটা একটু সারপ্রাইজিং হয়েছে, এত ডোমেস্টিক খেলেছে সারা সিজন, নিজে ফিটনেস প্রুভ করেছে, বাট সিলেক্টররা মনে হচ্ছে না আর ওর দিকে তাকাবে, এটা খুবই সারপ্রাইজিং। এই দুটো কল আমার খুব সারপ্রাইজিং লেগেছে। বাকি টিম একটু নতুন ছেলেকে তো এদের মিনোরদের এগেইনস্টে চান্স দেওয়াটা খারাপ না।
0: সাফি আহমেদ তার মতামত জানালেন ভারতীয় এই দলকে নিয়ে, যে দল খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগারকর কি বলছেন শুনে নেব। প্রথমেই বৈভব সূর্যবংশী নিয়ে তার মতামত।
2: I mean, we've picked him for the A team. Again, someone so young and obviously shown so much promise. You know, you keep trying, give them wherever you can, let them gain that experience, give them the exposure. Let's not forget there's a Yashasvi Jaiswal who's not part of the one-day setup. And he's just got 100 last time he played for India. So as impressive as Suryavanshi has been, there are other guys who've done as well for India. So look, I mean, we are very excited with what he's been doing in the IPL, and hopefully he shows a bit of that when he travels with the A team.
0: সূর্যবংশী আইপিএলে যথেষ্ট ভালো খেলছেন, এ টিমের হয়ে খেলবেন এবং আশা করব তিনি খুব ভালো খেলবেন। তবে আরও অনেক খেলোয়াড় রয়েছেন যারা দল

0: সুযোগ পাননি। জয়সওয়াল রয়েছেন, যিনি আগের ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করেছিলেন, শতরান করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি দলে নেই। তো এটা হতেই পারে, আরও কিছুটা অপেক্ষা করলে অবশ্যই সূর্যবংশের সুযোগ আসবে জাতীয় দলের হয়ে, এমনটাই জানালেন অজিত আগারকর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালস 7 উইকেটে হারালো লখনৌ সুপার জায়ান্টসকে। লখনৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে 5 উইকেটে 220 রান নির্ধারিত 20 ওভারে। মিচেল মার্শের ব্যাট থেকে আসে 96 রান, জস ইংলিশের ব্যাট থেকে আসে 60 রান। মার্শ 57 বলে 96 করেন, ইংলিশ 29 বলে 60 রান করেন। রাজস্থান রয়্যালসের হয়ে বৈভব সূর্যবংশী একটি অসাধারণ ইনিংস খেলেন, 38 বলে 93 রান করেন, ছিল 7টি 4 এবং 10টি 6, এবং 10 এবং 6 মারতে গিয়ে 93 রানে তিনি আউটও হন। ধ্রুব জুরেলের ব্যাট থেকে আসে 38 বলে 53 রান। রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পারাগ কি বলছেন ম্যাচের শেষে আমরা শুনে নেব।
1: উনোনে ভি 230 মারা, আচ্ছা ব্যাটিং কিয়া, বাট মুঝে লাগতা হ্যায় কি হাম উনহে রোক সকতে থে, এটলিস্ট 20 সে 25 রান হাম রোক সকতে থে, আগার হাম অর থোড়া স্মার্ট হোকে বল ডালতে ফির উইকেট কো রিড করতে হাম জলদি। আই থিঙ্ক আগে কি তৈয়ারি ইয়ে হোগি কি উস এরিয়াস মে ক্যাসে হাম ডেভেলপ কর সকতে হ্যায়, ক্যাসে হাম ব্যাটিং মে অর জলদি ফিনিশ কর সকতে হ্যায়। রহী বাত ইম্প্যাক্ট কি, আই থিঙ্ক হ্যামস্ট্রিং ইঞ্জুরি থি মুঝে লাস্ট ডিসি কে সাথ ম্যাচ মে, ফির রিকভার হুয়া অভি ওয়াপস লাস্ট গেম মে হুয়া ফিল্ড ব্যাটিং কে টাইম, তো ইসিলিয়ে ইম্প্যাক্ট নেই খেলা।
0: অরিয়ান পারাগ নিজের চোটির কথা বলেন এবং সেই সঙ্গে বলেন যে আমরা আরেকটু ভালো বল করতে পারতাম, তা ওরা ভালো ব্যাট করেছে এবং আমরা আরও তাড়াতাড়ি সেই লক্ষ্যে পৌঁছতে পারতাম।
1: আই ফিল উইভ প্লেড গুড ক্রিকেট বাট দেন উইভ নট প্লেড কমপ্লিট ক্রিকেট,
0: আমরা ভালো ক্রিকেট খেলেছি কিন্তু সর্বাঙ্গীন সুন্দর খেলিনি, এমনটাই জানালেন রিয়ান পারাগ। শ্রোতা বন্ধুরা, ক্রিকেট থেকে এবার চলে যাব ফুটবলের কথায়, না ক্লাব ফুটবল নয়, এবার বিশ্বকাপ ফুটবল। ফুটবলের মহাযজ্ঞ ফাইনাল কাউন্টডাউন, আজ গ্রুপ ডির কথা বলবো। ফুটবলের মহাযজ্ঞের ফাইনাল কাউন্টডাউনে আজ রয়েছে গ্রুপ ডির কথা। এই গ্রুপে রয়েছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ফুটবলের সুপার পাওয়ার না হলেও সেই দেশের ফুটবল ইতিহাস কিন্তু যথেষ্ট সমৃদ্ধ। 1930 সালে প্রথম বিশ্বকাপের মূল পর্বে শুধু খেলাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের দল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। পরের বিশ্বকাপে অর্থাৎ 1934 সালে প্রি কোয়ার্টার ফাইনাল খেলে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু 1950 থেকে 1990 এই সময়টায় বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি এই দেশ। তবে 1990 ইটালি বিশ্বকাপ থেকে প্রায় নিয়মিত বিশ্বকাপের মূল পর্বে খেলেছে আমেরিকা, ব্যতিক্রম শুধু 2018। এবার বিশ্বকাপে আয়োজক হিসেবে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এই দল। প্রসঙ্গত 1994 পর দ্বিতীয়বার আয়োজকের ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এই দলের বেশ কিছু খেলোয়াড়ের দিকে নজর থাকবে আমাদের। এসি মিলানের 27 বছর বয়সী আক্রমণ ভাগের খেলোয়াড় ক্রিশ্চিয়ান পুলিসিচ তার সার্বিক দক্ষতার জন্য বেশ পরিচিত। দেশের হয়ে 84টি ম্যাচ খেলা এই খেলোয়াড়কে অনেকেই ক্যাপ্টেন আমেরিকা বলে ডাকেন। মোনাকোর স্ট্রাইকার ফোলরিন বলেগাওনের গোল করার নিখুঁত দক্ষতা নিঃসন্দেহে এই দলের এক বড় শক্তি। মাঝমাঠে থাকছেন টেলর অ্যাডামস ও ওয়েস্টন ম্যাককেনি, যারা খেলা তৈরি করার ব্যাপারে বড় ভূমিকা নেন। রক্ষণে বড় ভরসা সার্জিনো ডেস্ট, গোলরক্ষক ম্যাট ফ্রিজের সাম্প্রতিক ফর্ম ভরসা যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দলকে। ফিফা ক্রমপর্যায়ে 16 নম্বরে থাকা এই দল 30-এর দশকের চমক আবার দেখাতে পারেন কিনা, এখন সে দেখার অপেক্ষায় আমরা। ল্যাটিন আমেরিকার আর এক বড় দল প্যারাগুয়ে। ল্যাটিন আমেরিকার এই বড় দল প্যারাগুয়ে 8 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই প্রথম বিশ্বকাপে খেলার কৃতিত্ব অর্জন করে তারা, কিন্তু নিয়মিতভাবে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ব্রাজিল ও আর্জেন্টিনার মাঝে অবস্থিত এই দেশ। শেষবার 2010 বিশ্বকাপের মূল পর্যায়ে খেলে প্যারাগুয়ে, আর সেবার কোয়ার্টার ফাইনালে পৌঁছয় এই দল। গুস্টাভো অ্যালফারো দল এবার ল্যাটিন আমেরিকা থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে 6 নম্বরে থেকে। 18টি ম্যাচ খেলে 7টিতে জয় পায় এই দল। বড় অঘটন ঘটায় ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে। ফিফা ক্রমপর্যায়ে 40 নম্বরে থাকা এই দলের প্রধান শক্তি তাদের রক্ষণ। প্রাক বিশ্বকাপে 18টি ম্যাচ খেলে মাত্র 10টি গোল হজম করে প্যারাগুয়ে। শুধু রক্ষণ নয়, আক্রমণ ভাগেও যথেষ্ট ধার রয়েছে এই দলের। নিউক্যাসল ইউনাইটেডের মিগুয়েল অ্যালমিরন তার গতিতে বেগ দিতে পারেন বিপক্ষ রক্ষণ ভাগের খেলোয়াড়দের। মিগুয়েলকে সঙ্গ দেবেন জুলিও এনকিসো ও অ্যান্টোনিও সানাব্রিয়া। ইন্টার মায়ামির ডিয়েগো গোমেজের উপর থাকবে মাঝ মাঠ থেকে খেলা তৈরির দায়িত্ব। অধিনায়ক গুস্টাভো গোমেজ থাকবেন প্যারাগুয়ের শক্তিশালী রক্ষণের নেতৃত্বে। এই গ্রুপের আর এক দল অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের তুলনায় বিশ্ব ফুটবলে নবীন, তবে ফিফা ক্রমপর্যায়ে 27 নম্বরে থাকা সকরুজ লড়াইয়ের জন্য প্রস্তুত। 7 বার বিশ্বকাপের মূল পর্বে খেলা এই দেশ প্রথমবার বিশ্ব পর্যায়ে এই প্রতিযোগিতায় খেলে 1974 সালে। এশিয়ার গ্রুপ থেকেই মূল পর্বে যাওয়া অস্ট্রেলিয়া প্রাথমিক পর্যায়ে অসাধারণ খেলে ও সৌদি আরবকে 2-1 গোলে হারিয়ে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার ছাড়পত্র জোগাড় করে। টনি পপোভিচের দলে রয়েছেন বায়ার্ন মিউনিখের নেস্টোরি এরান কুন্ডা, যিনি তার গতিতে পরাস্ত করতে পারেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের। তার সঙ্গে থাকছেন অভিজ্ঞ মিচেল ডিউক, জ্যাকসন আরভিন, রিলে ম্যাগ্রির ওপর থাকবে মাঝ মাঠের দায়িত্ব। গ্রুপ ডিতে এছাড়াও রয়েছে তুরস্ক। মাত্র 3 বার বিশ্বকাপের মূল পর্বে খেলা এই দেশটি সাম্প্রতিক ফিফা ক্রমপর্যায়ে অনেকটাই এগিয়ে, এখন 22 নম্বরে। 1954 সালে প্রথমবার বিশ্বকাপের মূল পর্যায়ে খেলা এই দল শেষবার খেলে 2002-এ। প্রাক বিশ্বকাপে ইউএফা গ্রুপে ইতে ছিল এই দেশ এবং গ্রুপ থেকে রানার্স আপ হয়ে পরবর্তী পর্যায়ে ওঠে এই দল। তারপর বেশ কিছু বড় বাধা টপকে যুক্তরাষ্ট্রের টিকিট কাটে প্যারাগুয়ে। এবার আরও বড় লড়াই। এ দলে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা আর্ডা গিউলার, যার উপস্থিতি অস্বস্তিতে ফেলতে পারে বিপক্ষ ডিফেন্ডারদের, এবং তাকে সঙ্গ দেবেন জুভেন্টাসের খানন ও ইন্টার মিলানের ফ্রিকিক বিশেষজ্ঞ হাকিম হাকান। এবার বিশ্বকাপে গ্রুপ ডি এর লড়াই জমজমাট হবে, এমনটা আশা করাই যায়, কি বলেন?

0: 2026 বিশ্বকাপ থেকে চলুন চলে যাই 1900, হ্যাঁ 1970 বিশ্বকাপে।
1: আজকে ইতিহাসের পাতা থেকে শুনব ফিরে দেখা বিশ্বকাপ, 1970 ফুটবল বিশ্বকাপ। এটি লিখেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ১৯৭০ সালের গ্রীষ্ম, পৃথিবী তখন বদলে যাচ্ছে দ্রুত। মানুষ প্রথমবার চাঁদে পা রেখেছে, ভিয়েতনাম যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে আছে বিশ্ব জুড়ে, বিটলস ভাঙনের মুখে, আর রাজনৈতিক অস্থিরতায় উত্তাল আমেরিকা ইউরোপ। সেই সময় ফুটবল বিশ্বকাপ প্রথমবারের মতো ইউরোপ ও ল্যাটিন আমেরিকার বাইরে পা রাখল উত্তর আমেরিকার মাটিতে, মেক্সিকোতে। 31 মে থেকে 21 জুন পর্যন্ত চলা সেই বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট ছিল না, ছিল ফুটবলের সৌন্দর্যের এক মহোৎসব। আজও অনেকের চোখে 1970 বিশ্বকাপই সর্বকালের সেরা বিশ্বকাপ। মেক্সিকোর উত্তপ্ত আবহাওয়া, অ্যাস্টেকা স্টেডিয়ামের গর্জন, রঙিন টেলিভিশনের পর্দায় প্রথমবার ফুটবল দেখার অভিজ্ঞতা, সব মিলিয়ে যেন নতুন এক যুগের সূচনা হয়েছিল। এই বিশ্বকাপ দিয়ে প্রথম রঙিন সম্প্রচার শুরু হয় ফুটবল বিশ্বকাপের টেলিভিশনে। আবার ফিফার অফিসিয়াল বল প্রস্তুতের দায়িত্ব প্রথমবার পায় অ্যাডিডাস। মাঠে চালু হয় হলুদ ও লাল কার্ডের নিয়ম, যেন আধুনিক ফুটবলের জন্মলগ্ন হয়ে দাঁড়িয়েছিল মেক্সিকো। তবে সেই বিশ্বকাপকে অমর করে রেখেছে একটি নাম, পেলে। ফুটবলের রাজা তার শেষ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন মেক্সিকোয়। 1958 সালে কিশোর বিস্ময় হিসেবে বিশ্বজয়, 1962 আঘাতের মধ্যেও ট্রফি, আর 1966 প্রতিপক্ষে নির্মম ট্যাকেলে বিধ্বস্ত হওয়ার পর পেলে একসময় ফুটবল ছাড়ার কথাও ভেবেছিলেন। কিন্তু 1970 সালে তিনি ফিরলেন অন্য এক মিশন নিয়ে, বিশ্বকে আবারও দেখাতে ফুটবল কেবল খেলা নয়, শিল্প। ব্রাজিল দলটাও ছিল যেন ফুটবলের স্বপ্ন। পেলে, জার্জিনিও, রিভেলিনো, টস্টাও, গার্সন, কার্লোস আলবার্তো।

একজন শিল্পী যেন। মাঠে বল পায় তাদের ফুটবল ছিল ছন্দ, গতি আর কল্পনার এক অপূর্ব মিশেল। অনেকে আজও বলেন ফুটবল ইতিহাসের সেরা দল ছিল 1970-এর ব্রাজিল। সেবার 16টি দল অংশ নেয় বিশ্বকাপে। সরাসরি খেলেছিল আয়োজক মেক্সিকো ও চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইউরোপ থেকে এসেছিল পশ্চিম জার্মানি, ইতালি, সোভিয়েত ইউনিয়ন, রোমেনিয়া, সুইডেনের মতো শক্তিশালী।

0: বিশ্বকাপের মূল পর্বে উঠতেই পারেনি আর্জেন্টিনা। চেকোস্লোভাকিয়া, ইংল্যান্ড ও রোমেনিয়ার সঙ্গে গ্রুপ থ্রিতে ছিল ব্রাজিল। গ্রুপ পর্ব থেকে শুরু হয়েছিল ব্রাজিলের ঝড়, 3 ম্যাচেই জয়। চেকদের বিরুদ্ধে পিছিয়ে পড়েও 4 গোল দেওয়া দিয়ে শুরু। এরপর রোমেনিয়ার বিরুদ্ধে পেলে দুরন্ত ফ্রি কিক, ইংল্যান্ডের বিরুদ্ধে কিংবদন্তি লড়াই, সব মিলিয়ে ব্রাজিল যেন ঘোষণা করে দিয়েছিল তারা কাপ জিততেই এসেছে। ইংল্যান্ডের গোলরক্ষক গর্ডন ব্যাংকসের সেই অবিশ্বাস্য সেভ আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে স্মরণীয়। পেলের হেড যেন গোল হয়েই গিয়েছিল, কিন্তু ব্যাংকস অসম্ভবকে সম্ভব করেছিলেন। অন্যদিকে পশ্চিম জার্মানির হয়ে গোলের পর গোল করে চলেছিলেন গার্ড মুলার, তাকে বলা হতো গোল মেশিন। বুলগেরিয়া ও পেরুর বিরুদ্ধে পরপর 2 ম্যাচে হ্যাট্রিক করেছিলেন তিনি। শেষ পর্যন্ত 10টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন জার্মান এই কিংবদন্তি। কোয়ার্টার ফাইনালে নিজেদের মহাদেশীয় প্রতিপক্ষ পেরুর মুখোমুখি হয় সেলেকাও। এই ম্যাচে আসল ঝলকটা দেখান তোস্তাও, তার জোড়া গোল এবং রিভেলিনো ও জায়ার্জিনোর 1 গোলে 4-2 ব্যবধানে জিতে সেমিফাইনাল চলে যায় ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল তাদের আর এক মহাদেশীয় প্রতিপক্ষ ইউরুগুয়ায়। 1950 বিশ্বকাপের সেই মারাকানা ট্র্যাজেডির পর 2টি বিশ্বকাপ জিতলেও সেদিনের সেই হারের দগদগে ক্ষত ব্রাজিলের মনে তখনও জীবন্ত ছিল। ফলে ইউরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল কিছুটা বাড়তি চাপেই ছিল। অবশ্য ম্যাচের ফলে তাতে প্রভাব পড়ার সম্ভাবনা যেন ছিলই না। 3-1 গোলের জয় নিয়েই ব্রাজিল চলে যায় ফাইনালে। অন্য কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পশ্চিম জার্মানির লড়াই ফুটবল ইতিহাসে জায়গা করে নেয়। 81 মিনিট পর্যন্ত 2-1 এগিয়ে ছিল ইংল্যান্ড, কিন্তু শেষ দিকে ওয়ে সিলার সমতা ফেরান। অতিরিক্ত সময়ে গার্ড মুলারের গোলে জিতে যায় জার্মানি। 1966 ফাইনালের প্রতিশোধ যেন 4 বছর পর নেয় জার্মান বাহিনী।
1: ইতিহাসের পাতা থেকে আজ বিশ্বকাপ 1970, রচনা অনির্বাণ মুখোপাধ্যায়, গ্রন্থনা সূর্য চৌধুরী। শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ। যাওয়ার আগে বলে দিই, আজকের দিনে অর্থাৎ 20 মে 1900 সালে দ্বিতীয় অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছিল। 1998 ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 2000 এফএ কাপ ফাইনালে লন্ডনের ওয়েম্বলিতে অ্যাস্টন ভিলাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি। বন্ধুরা, আজ একেবারে সময় শেষ। যাওয়ার আগে বলে দিই, আগামীকাল ISL এর চূড়ান্ত দিনে চ্যাম্পিয়ন হতে পারে 4-4টি দল। আর আমরা অবশ্যই আশা করব মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের মধ্যে একটি দল চ্যাম্পিয়ন হবে, তার কারণ কলকাতার এই 2টি দলেরও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন। সবাই ভালো থাকবেন, নমস্কার।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব উন্নত মানের পাট চাষ পদ্ধতি। পাট এমন একটি অতি প্রয়োজনীয়, অর্থকরী এবং সোনালী তন্তু বা সোনালী ফসল, যা কিনা বৈদেশিক বাজার থেকে শুরু করে আমাদের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। এবং শ্রোতা বন্ধুরা যারা শুনছেন, যারা কৃষক বন্ধুরা মূলত পাট চাষ করে থাকেন, তারা তো জানেন পাটের গুণগত মান, তার কার্যকারিতা কত কিছুই রয়েছে। কিন্তু এমন একটা সময় যেখানে অনেক কৃষক বন্ধু হয়তো পাট চাষের পরিকল্পনা করছেন, কিন্তু উপযুক্ত পদ্ধতি বা সঠিকভাবে সার প্রয়োগ পরিচর্যার অভাবে আপনারা যেভাবে ফলন পেতে আশা করেন তেমন আশানুরূপ ফলন পেয়ে ওঠেন না। তাই এমন একটি অর্থকরী ফসলকে যদি না আমরা ঠিকভাবে চাষ করতে পারি, তাহলে বোধহয় আর্থিক দিক থেকে আমরা অনেকভাবেই আমরা পিছিয়ে পড়ব। সেজন্য আমরা আজকের আপনাদের জন্য আলোচনার বিষয় রেখেছি উন্নত মানের পাট চাষ পদ্ধতি। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসাবে পেয়েছি

0: আইসিএআর ক্রাইজ্যাপের প্রাক্তন মুখ্য বিজ্ঞানী শস্য উৎপাদন বিভাগ ডক্টর অশেষ কুমার ঘড়াই। ডক্টর ঘড়াই, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমে যে কথা বলছিলাম যে পাট তো একটা অর্থকরী ফসল এবং সোনালী তন্তু, এবং এটার একটা যথাযথ পরিচর্যা হোক বা পদ্ধতি সেগুলো তো দরকার, সে প্রসঙ্গে আমরা আসবো। তবে তার আগে একটু আপনার থেকে জানি, দীর্ঘদিন ধরে আপনি পাট গবেষণা কেন্দ্রে কাজ করেছেন, যদি একটু এই যে পাট চাষের এরিয়াটা কতটা কেমন রয়েছে সে পরিমাণে সে ব্যাপারে যদি একটু বলেন।
1: পাট চাষের বর্তমান এরিয়া ভারতবর্ষ প্রায় 5 লক্ষ হেক্টর, বাংলাদেশেও প্রায় 5.5 লক্ষ হেক্টর মতো,
0: মানে দুই দেশে প্রায় কাছাকাছি একই।
1: এটা আগে একটু বেশি ছিল, সেটা অনেক কারণে একটু কমেছে, আগে 14 লক্ষ হেক্টর মতো ছিল। এনিওয়ে মোটামুটি 5.5 লক্ষ হেক্টরের কাছাকাছি দু জায়গায় দাঁড়িয়ে গেছে।
0: বেশ, এবারে আমরা একেবারে আমাদের আলোচনার টপিকে ঢুকি, যে পাটের উন্নত চাষ পদ্ধতি। এখন তো কিছু কিছু হয়তো খুব কম সংখ্যক কৃষক বন্ধুরা পাটটা বপন করেছেন, অধিকাংশ এখনো পরিকল্পনায় রয়েছে,
1: শুরু করেছে বা করবে ইমিডিয়েট।
0: সেই জায়গা থেকে যে সমস্ত কৃষক বন্ধুরা পাট চাষ করবেন বলে পরিকল্পনা করছেন, তাদের জন্য প্রথম, যে কোনো চাষের জন্য আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে জমি। এই পাট চাষের ক্ষেত্রে জমি কেমন প্রয়োজন, বা তার প্রকৃতি, চারিত্রিক গুণ, বা কেমন মাটি হওয়া প্রয়োজন, সে ব্যাপারে যদি একটু বলেন।
1: অ্যাকচুয়ালি পাট চাষ যে মাটিটা পছন্দ করে সেটা হচ্ছে বেলেদোঁয়াশ মাটি, এবং সেটা যেন নিষ্কাশনযোগ্য মাটি হয়,
0: মানে এখানে জল নিষ্কাশনযোগ্য।
1: আচ্ছা, এগুলো এই জন্য সাধারণত নদীর পলি অঞ্চলে প্রথমে চাষবাস বেশি হতো, এখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তার মার্কেটিংয়ের জন্য। এছাড়াও এঁটেল মাটিতেও হয় এবং বেলে মাটিতেও কিছুটা হয়।
0: আচ্ছা, এইরকম মাটি মোটামুটি পাটের জন্য
1: চলবে, সব রকম মাটি। আর ওই তার পিএইচটা নিউট্রাল বা 7-এর কাছাকাছি হলেই চলবে।
0: আচ্ছা, মাটির যে অম্লত্ব ক্ষারত্ব যেগুলো রয়েছে
1: 7-এর কাছাকাছি হলেই চলবে।
0: তা মোটামুটি মাটির ধরন তো আমরা জানলাম। এবার এই চাষ করতে গেলে আমাদের একটা সংশিত বীজ দরকার,
1: প্রয়োজন আছে,
0: বা বীজ শোধন, বা উন্নত মানের বীজও প্রয়োজন। সেরকম উন্নত কিছু জাত কি এসেছে নতুন?
1: হ্যাঁ, উন্নত জাত বেশ কটা বেরিয়েছে।
0: যেমন
1: এখন যেটা আগে চলতো একচেটিয়া ছিল নবীন, সে জায়গায় এখন সুরেন চলছে একচেটিয়া।
0: আচ্ছা,
1: এছাড়াও আপনার এসে গেছে বাজারে সৌরভ, সুধাংশু এবং মুকুন্দ, যেটা হচ্ছে 15 মার্চে বোনা যায়। ধরুন না খুব নিচু জমি যেখানে আছে সেই জায়গায় জল আগে ঢুকেছে, সুতরাং 15 মার্চে বুনে ফেলতে হয়, ওই জায়গাগুলো ওই মুকুন্দ চলে। বাকি সুরেন, নবীন, সুধাংশু, সৌরভ এগুলি চলছে, সুবলা এগুলি চলছে।
0: আচ্ছা, আমাদের এই যে 15 মার্চের মধ্যে বপন করার কথা বলছেন, কোথাও কোথাও যে কৃষক বন্ধুরা অনেকে বুনে ফেলেছেন বা আবারও বুনবেন, আমাদের যদি একটু এরিয়া ভিত্তিক আমরা ভেবে দেখি, তাহলে কোন ক্ষেত্রে বা কোন কোন জায়গাগুলোতে চাষ তাড়াতাড়ি হচ্ছে আর একটু দেরিতে হচ্ছে?
1: অ্যাকচুয়ালি যেখানে নিজস্ব ইরিগেশনের ব্যবস্থা আছে, বা আগে ধরুন না সর্ষে মুসুরি আছে, তারা একটু দেরি করে ইরিগেশন দিয়ে বোনে।
0: আচ্ছা,
1: আর জমি যাতে খালি থাকে তারা আগেই বুনে ফেলে, কিংবা নদীর চর অঞ্চলে, কারণ ওখানে জল ঢুকে যায়, পাটকে 90-100 দিনের মধ্যে কেটে পড়তে হয়, কাটতে হয়। সুতরাং জমি ফাঁকা থাকে যাদের আর্লি, বা নদীর চরে, ওরা একটু আগেই বোনে 15 মার্চ।
0: নদীর চরে সেখানে তো লবণাক্ত মাটি নেই?
1: না, সব জায়গাতে নেই, ওটা খুব রেস্ট্রিক্টেড, এখনো পাট হয় না 24 ঘন্টা, কিছু জায়গা এখনো পাট হয় না, খুব কম। হিঙ্গলগঞ্জ কিছু কিছু জায়গাতে একটু আদ্র হয়।
0: এগুলো কি মানে লবণ সহনশীল?
1: হ্যাঁ, না, লবণ সহ জাত নেই, ওখানে খুব কম হয়, তার প্রোডাকশনও কম, চেষ্টা চলছে কিভাবে করা যায় ওখানের জন্য।
0: আচ্ছা, গবেষণা চলছে?
1: হ্যাঁ, গবেষণা চলছে।
0: বেশ, মোটামুটি বেশ কিছু উন্নত বীজের কথা তো বা জাতের কথা বলেন। এবারে বীজ শোধনের যে কথাটা বলছিলাম, যে প্রতিটা চাষের আগে বীজটা আমরা বারবার বলি শোধন করে নিতে, আপনারা যারা বিশেষজ্ঞরা আসেন প্রতিটি অনুষ্ঠানে প্রত্যেকেই বলেন, তাই এ ব্যাপারে কি করবেন?
1: হ্যাঁ, এবছর যেহেতু জলবায়ু পরিবর্তন ঘটছে, এই যে রোগ ব্যাপারটা, তাপমাত্রা এবং আর্দ্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খুব বাড়ে। আর পাটের কি হয়, পাটের দানা খুব ছোট, এবং সেখান থেকে চারাটা যখন বেরাবে তো মাটির তাপও বেশি, গ্রীষ্মও বেশি, আবার জলবায়ু পরিবর্তনে যখন তখন বৃষ্টি হতে পারে। সুতরাং চারাটিকে প্রথমে টিকা দেওয়ার মতো একটা 1 কেজি বীজে 2 গ্রাম ব্যাবিস্টিন দিয়ে মাখিয়ে শুকিয়ে নিতে হয়, কিংবা আপনার ট্রাইকোটামা ভিরিডি 10 গ্রাম প্রতি কেজিতে ভালো করে মিশিয়ে শুকিয়ে নিতে হয়, এরপরে সেটাকে বোনা উচিত। নাহলে কী হবে, ওই প্রথমের দিকে চারা পচা একটা রোগ থাকে।
0: আচ্ছা,
1: ওইখান থেকে গাছটা প্রথমে বাঁচিয়ে নিতে হবে, এটা একটা মধ্যে বলতে পারেন একটা সহনশীলতা তৈরি করে।
0: সেটা মানে কতদিন এই গাছের এই যে একটা সম্ভাবনা থাকে?
1: হ্যাঁ, মোটামুটি ধরুন না 20-25 দিন পর্যন্ত একটা ওর মধ্যে এটা থাকে, লড়াই করার ক্ষমতা থাকে, চারা পচা রোগ।

0: রোগটা থাকে, এটা করতেই হবে, এটা মাস্ট।
1: তার মানে বীজ শোধনটা আমাদের সব ক্ষেত্রে,
0: এটা কিন্তু মাস্ট।
1: আর এখন যেগুলো সার্টিফাইড যে বীজগুলো বা প্যাকেটজাত যে সমস্ত বীজ, এগুলো কি শোধন করা থাকে না?
0: কিছু কিছু ক্ষেত্রে করে, বিভিন্ন রকম কোম্পানি আছে তো, কিছু কিছু লোকে করে। কিন্তু ব্যাপারটা তো আপনি তো বীজটা খুললে দেখলেই বুঝতে পারবেন, কারণ খুললেই সাদা ছাইয়ের মতো কিংবা অন্য কোনো ব্লু কালার থাকতে পারে, যেমন অন্য কিছু দিয়ে করে থাকে। যদি না হয় সেটা খুলে দেখলেই বুঝতে, বা উপরে লেখা থাকে যে শোধন করা আছে, নাহলে যদি একদম কালো বা স্টিল গ্রে কালারের বীজ হয় সেখানে, তাহলে এই শোধন করতেই হবে।
1: এবারে যদি ধরুন বীজ শোধন করা রয়েছেন, বা আমাদের যারা প্রান্তিক কৃষক বন্ধুরা রয়েছেন, অনেকে ব্যাপারটা হয়তো বোঝেন না বীজ শোধন করা আছে কি নেই, সেক্ষেত্রে কি তাদের শোধন করা থাকলেও যদি তারা আমাদের অনুষ্ঠান শুনে বা,
0: তাদের কোনো অসুবিধা নেই?
1: অসুবিধা নেই, যদি দ্বিতীয়বার করে
0: না, দু গ্রাম ব্যবসায়ী কিছু ক্ষতি হবে না।
1: আচ্ছা, এটাই যে যদি কখন হয়তো বুঝতে পারলেন না যে আদৌ শোধন করা আছে কিনা, বা হয়তো রয়েছে কিন্তু তিনি জানেন না, এবার সে কারণে তিনি যদি করে নেন সেটা তো কোনো ক্ষতি,
0: কোনো অসুবিধা নেই।
1: বেশ, আচ্ছা, এটা তো গেল মোটামুটি আমাদের বীজ শোধনের কথা। আপনার কথা রেস্ট আরেকটু বলি, যে ইদানিং আমাদের শ্রোতাবন্ধু যারা শুনছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের যে সমস্ত বিশেষজ্ঞরা আসছেন তাদের কথায় উঠে আসছে বারবার এই যে আবহাওয়া পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এই সমস্ত ব্যাপারগুলো। তা ডক্টর ঘড়াই, আপনার কাছে একটু জানতে ইচ্ছা করছি যে আবহাওয়ার পরিবর্তন বা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারগুলো আমাদের প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞরা বলেন, কতটা সামঞ্জস্যপূর্ণ এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে আমাদের চাষবাসের?
0: এখন এই আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলবার জন্য বৈজ্ঞানিকরা সেইভাবে তার মানে কন্টিনিউয়াস তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ওখানে 40 জন বৈজ্ঞানিক থাকেন, প্রত্যেক ডিপার্টমেন্টে যে রোগ পোকা, যে প্রোডাকশন, যারা ভ্যারাইটি তৈরি করে, তারা দেখছে কীভাবে কোন মানে আমাকে সিস্টেম থাকতে হবে তো, সুতরাং ওই সিস্টেমে থাকার জন্য মানে কীভাবে এই চেঞ্জে মানে পরিবর্তিত জলবায়ুতে কীভাবে পাট চাষ বেঁচে থাকতে পারে তার সমস্ত পদ্ধতিগুলো আমরা ডেভেলপ করছি।
1: আচ্ছা, বেশ, এবারে আমরা চলে যাই বীজ বপনের ক্ষেত্রে। বীজ তো উন্নত জাত আমরা চিনলাম, বীজ শোধনও করে নিলাম, এবার মাটি তৈরিও হয়ে গেছে। মাটি তৈরি হয়ে গেছে বলতে আমরা মাটিটা চিনেছিলাম যে কোন মাটিতে হতে পারে, এবার মাটি তৈরিটা একটু,
0: মাটি তৈরিটা যেটা বলা হচ্ছে যে মোটামুটি 2-3 বার নাঙল দিয়ে মই দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করতে হবে, নাহলে কি হবে, পাটির বীজ খুব ছোট। যেমন ধরুন অনেক জায়গায় কি আর গম কাটার পরে পুরো ট্রাক্টর দিয়ে চালিয়ে বড় ঢালার মধ্যে বীজটা ফেলে দিল, ওখানে বীজটা চাপা পড়ে অর্ধেক গাছ বেরোয় না, যেহেতু পাট বীজ খুবই ছোট। হ্যাঁ, সুতরাং 2 মিলিগ্রাম তার ওজন, সেক্ষেত্রে কী হতে হবে, জমিকে সুন্দরভাবে ঝুরঝুরভাবে তৈরি করতে হবে, যাতে ইরিগেশন বা সেচ দিক বা বৃষ্টি পড়ুক, যাতে বীজ চাপা পড়ে অঙ্কুরোদ্গমের ব্যাঘাত না ঘটে।
1: আচ্ছা,
0: এই জন্যই জমিটাকে সুন্দরভাবে তৈরি করতে হয়,
1: মাটিটা ঝুরঝুরে করাটা খুব দরকার,
0: খুব দরকার।
1: আচ্ছা, আর বীজটা বপন করবেন সেক্ষেত্রে কি সারিতে নাকি ছড়িয়ে ছিটিয়ে?
0: এবারে বৈজ্ঞানিক যে পাট চাষের ব্যাপারটা বৈজ্ঞানিকরা যেটা বলেন সেটা যদি পুরোপুরি সমস্ত পদ্ধতিগুলোকে চাষি ভাইরা অ্যাডপ্ট করতে পারেন বা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পাট চাষে খুব লাভ আছে। কারণ আমরা বিভিন্ন যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করি। পাট বোনা সাধারণত এখনো পর্যন্ত মোটামুটি বেশ ভালোই ছিটিয়ে বোনেন, কারণ কি হয়, লোকে মেঘ দেখলো বা কোনো কিছু দেখে একটা বীজ দোকান দিয়ে কিনে ফট করে ছিটিয়ে বুনলো, ছিটিয়ে বোনার কি হয় যে আধ ঘন্টায় ছিটানো যায়, এই একটা ব্যাপার।
1: এবারে
0: কাজ তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু এটা দেখলে তার পরবর্তী পেনাল্টি প্রচুর, মানে তার জন্য আপনার প্রচুর লেবার লাগবে, চারা টানতে মুখ করতে অনেক ব্যাপার। এবার যদি আপনি লাইনে বোনেন, যেটা ক্রাইজেপ মাল্টিরো সিড ড্রিল 4 রো আছে, এতে বীজ কম লাগবে 400 গ্রাম, আর 400 গ্রামের জায়গায় চাষি ভাইয়ের 800 পর্যন্ত ছিটিয়ে বোনে, অত চারা টেনে কী করে পুলাবেন একদিনে? একটা মানে জনের দাম প্রায় 400 টাকা। সুতরাং বীজের ওজন যদি আপনার যতটা বীজ দরকার তার থেকে ডবল ফেলছে, সুতরাং খরচা প্রচুর, তার জন্য আপনার লাইনে বুনতেই হবে
1: এবং সব দিক থেকে লস।
0: হ্যাঁ, সব দিক, আপনি
1: ছিটিয়ে বুনলে তার পরবর্তীকালে আবার চারাগুলোকে সাজাতে হবে।
0: হ্যাঁ, তা কমাতে হবে, চারা কমতে হবে, প্রতি বর্গ মিটারে 45টা বেশি দরকার নেই, অথচ বেরিয়ে যায় আপনি চিন্তা করতে পারেন 150 থেকে 200।
1: বাপরে বাপ!
0: সুতরাং সে আজকালের যুগে আর জন দিয়ে চারা টেনে পাট চারা কর পাট চাষ করা যাবে না। তো তার জন্য দুটো পদ্ধতি, এই একটা বললাম, আর ছিটিয়ে বুনলে কি করতে হবে, নেল উইটার বলে, ক্রাইজেপ নেল উইটার মানে বিদে টাইপের, আগে গ্রামেগঞ্জে বিদে ছিল।
1: আচ্ছা,
0: সেই বিদে টাইপটা গরুদের টানা হতো, কিন্তু সেই জায়গায় আমরা 6টা আঙুলের মতো সরু কাঁটা দিয়ে তৈরি করেছি, ঠেলতে মাত্র 8 থেকে 10 কেজি প্রেশার লাগে, কমফোর্টেবলি করা যায়, 1 বিঘা চালাতে 4 ঘন্টা লাগে। সুতরাং সেটা দিয়ে যদি আপনি বিদের মতো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ টেনে দেন, তাতেও চারা পাতলা হয়ে যাবে, জমি ঝুরঝুরে হয়ে যাবে, হাওয়া বাতাস চলাচল করবে এবং জল ধরে রাখবে। এছাড়া আমি লাইনে যেটা বুনতে বললাম, লাইনের মধ্যে বোনার সুবিধা হচ্ছে চারা তো কম।

0: হলোই এবং তার মাঝখানে অনেক আগাছা আপনার ওষুধে যায় না, আগাছা নাশক যায় না, সেক্ষেত্রে
1: নিড়ানির
0: ক্ষেত্রে সুবিধা আছে, চাকা দেওয়া আছে, আরামসে ঠেলা যাবে। ওতে মোটামুটি 8টা বিঘায় লেবার সেভ হয়, বিঘায় 8টা মানে বিরাট ব্যাপার, অ্যারাউন্ড 2400 টাকা।
1: পাট চাষের ক্ষেত্রে বিভিন্ন রকম উদ্ভাবনী প্রযুক্তি আপনারা ক্রাইজ্যাপ আবিষ্কার করেছেন, সে জায়গা থেকে যদি আমাদের কৃষক বন্ধুরা এই যে সমস্ত যান্ত্রিক যে জিনিসগুলোর কথা আপনারা বলছেন, যন্ত্রপাতির কথা বলছেন, সেগুলো কৃষক বন্ধুদের কাছে পৌঁছবে কিভাবে বা তারা পাবেন কিভাবে?
0: এটা যেটা ব্যাপার হচ্ছে সেটা আপাতত রাজ্য সরকার দিয়ে, রাজ্য সরকার থ্রু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আছে, আইকেয়ার বলে এখন একটা, এছাড়াও আরও অনেক প্রকল্প আছে, ওই প্রকল্পের থ্রু দিয়ে ওরা এগুলোকে এডিও সাহেবদের থ্রু দিয়ে চাষি বাইদের পাঠিয়ে দেন,
1: মানে কৃষক বন্ধুদের যে নিকটবর্তী এডিও অফিস আছে সেখানে যোগাযোগ,
0: তারা একটা বড় গ্রুপে 10 হেক্টার 5 হেক্টার এরকম করে 10-12টা গ্রুপ প্রতি ব্লকে এবং ডিস্ট্রিক্টে ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। এই ধরনের কাজ এমনি হলে বছরে 20,000 মতো যাচ্ছে প্রকল্পে, যাতে লোকে জানতে পারে,
1: নিকটবর্তী এডিওতে গেলে কৃষক বন্ধুরা পেতে পারে,
0: হ্যাঁ, কিংবা ক্রাইজের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে এডিও সাহেব কিছু দরকার, কাছে এডিও সাহেব আছে, কেপিএস আছে, ওনার কাছে জানতে পারলে ওনারা জানতে পারবেন।
1: আচ্ছা, বেশ বেশ, আমরা এবারে আলোচনায় ফিরি আবার, যে মোটামুটি আমাদের বীজ বপন হয়ে গেল, এবারে বীজের জন্য যে বপনের পরবর্তী যে সমস্ত বিষয় যেগুলো থেকে থাকে, একটা সেচ থাকে, কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করবো বা সেচটা কোন সময় কতটা পরিমাণ দেওয়া দরকার?
0: আচ্ছা দেখুন, মেন কালবৈশাখের দিকে সাধারণত লোকেরা পাটটাকে বুনে থাকেন, কিন্তু এখন কালবৈশাখটা অ্যাসিওর নয়
1: একদম,
0: বা কখন কত হয়তো আমার দরকার
1: ঠিকানা নেই,
0: দরকার কমপক্ষে 25 মিলিমিটার বৃষ্টি, সেটা না হয়ে 5-10 মিলিমিটার হচ্ছে, সুতরাং রিলাই করা যাবে না, সবাই ছেঁচ দিয়ে বুনে দেন বেশিরভাগ, আর যেখানে বৃষ্টি আছে তারা বৃষ্টি দিয়ে জল ব্যবহার করে বুনবেন। এবারে এটা বোনা গেল, বোনার সময় একটা কথা, যেখানে সেচের ব্যবস্থা আছে সেখানে কিন্তু পাট বোনার সঙ্গে সঙ্গে একটা প্রথমেই একটা আগাছানাশক দিতে হবে, তার নাম হচ্ছে প্রিটিল্যাক্লোর। চাষি ভাইরা এই ধানে ব্যাপক ব্যবহার করেন, সবজি এবং ফুল ফলে এই ওটা প্রিটিল্যাক্লোর 50 EC, ওইটাতে কি করতে হবে না, 3 ml প্রতি লিটার জলে,
1: 3 ml
0: প্রতি লিটার জলে গুলে 1 বিঘার জন্য 80 লিটার জল লাগবে।
1: আচ্ছা,
0: তার মানে 240 ml হার্বিসাইড লাগছে, প্রিটিল্যাক্লোর লাগছে 50 EC। এটাকে দিয়ে পাট বোনা, জল দিয়ে পাট বুনতে অবশ্যই হবে, তার 48 ঘন্টার মাথায় আপনাকে ওটা স্প্রে করতে হবে পাটের জমিতে ভালো করে, তাহলে মোটামুটি সরু পাতা চড় পাতা ঘাস মেজর যেগুলো আসবে না, দু একটা মুতা থাকে সেটা হাত দিয়ে তুলতে হবে, এটা হচ্ছে প্রাথমিক ছেচ দিয়ে এটা করতে হবে। এটা আর একটা কথা বলি, আজকালে যখন তখন যা খুশি বৃষ্টি হয়, কোন কোন সময় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে এপ্রিল মাসে এন্ডে, তখন পাটের চারা বড় 4 ইঞ্চি হয়েছে, এই জিনিস খুব ঘটনা মানে ব্যাপক হারে ঘটছে, আগে নিচু জমিতে হতো এখন সব জমিতে হয়ে যাচ্ছে এগুলো, তো মোটামুটি পাট তো সহ্য করতে পারবে, সুতরাং জমি তৈরির সঙ্গে জমির ভিতরে 3-4টা নালা খুঁড়ে রাখতে হবে, যাতে অতিরিক্ত জল
1: বেরিয়ে
0: যেতে পারে অন্তত পক্ষে 40-50 দিন পর্যন্ত, এরপরে ও সহ্য করে নেয়।
1: আচ্ছা, প্রথম যে 40-45 দিন পর্যন্ত এই জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব
0: একেবারেই এটা এসেন্সিয়াল হয়ে পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন আজকাল সবজি নষ্ট হচ্ছে, ধানও নষ্ট হচ্ছে প্রচুর, যখন তখন যা কিছুই ঘটছে,
1: প্রকৃতি এখন বড্ড খামখেয়ালি, তার
0: সুতরাং আমাকে যেহেতু সামান্য ব্যাপার, দুটো কি তিনটে আপনার ওই ট্রাক্টরের পিছনে একটা ফলা দিয়ে 3টা নালা টানতে বড় যে 200-300 টাকা নেবে খরচা, এগুলো সমস্ত ওই গ্রামে আর কি সিস্টেম আছে, কাস্টম হায়ারিং সেন্টার আছে, ওদের কাছে যন্ত্রগুলো থাকে,
1: আচ্ছা,
0: ভাড়া দিয়ে চাষিরা পেয়ে যাবেন।
1: বেশ বেশ, এবারে মোটামুটি জল নিষ্কাশনের ব্যাপারটা তো হলো, চাষের ক্ষেত্রে আরেকটা যে সমস্যায় পড়েন আমাদের কৃষক বন্ধুরা, যে আগাছাটা, ব্যাপক পরিমাণে আগাছা পাঠে,
0: আচ্ছা এখানে একটা বাকি রয়ে গেল, যে সারের পরিমাণটা প্রথমে একটা সার দিতে হয়।
1: আচ্ছা, এই সেটা কোন সময়, জল
0: সেটা বোনার আগে,
1: বোনার আগে,
0: হ্যাঁ বোনার আগে দিতে হয়, সেটা আমরা এড়িয়ে গেছি, যাই হোক, বোনার আগে আমরা যেটা বলি এখন 80-40-40 নাইট্রোজেন ফসফরাস পটাস।
1: আচ্ছা,
0: এর ফসফরাস এবং পটাস প্রথমেই দিয়ে দিতে হবে, এই যে 80 নাইট্রোজেন থাকলো ওটা 4 বারে দিলে ভালো হয়, 4 বারে ভাগ করে প্রথমে বোনার সময় 1-4, তারপরে 20 দিনের মাথায় 1-4, 30 দিনের মাথায় 1-4, 40 দিনের মাথায় 1-4, এই করে 20 কেজি নাইট্রোজেন পার হেক্টারে 4টা টপ ড্রেসিং দিলে কেউ, নাহলে নাইট্রোজেনটা নষ্ট হয়ে যায় একেবারে বেশি পড়লে, কি আর কি করে, প্রথমে যদি বেশি দিয়ে দেন প্রচুর আগাছা বেরোবে, সে আপনি কন্ট্রোল করতে পারবেন না, সুতরাং এটাও একটা ব্যাপার। আর নাইট্রোজেন কেন নষ্ট করবেন, নাইট্রোজেন অনেক ক্ষতি হয়, আকাশে উড়ে গিয়ে নাইট্রাস অক্সাইড সেখানে গ্লোবাল ওয়ার্মিং করছে,
1: এবং গাছ তো এত পরিমাণে নিতেও পারে
0: না, নিতে পারবে না, ওইটুকু বয়সে নেবে কি করে, সুতরাং আপনি যদি এটাকে 3 বা 4 বার করে দেন তাহলে তখন তার ক্ষমতাই হয়ে গেল, চারা নাইট্রোজেন টানার জন্য, অযথা নষ্ট হলো না, আর চাষি ভাইয়ের ক্ষতিও হলো না, আগাছাও কম হলো, তাহলে আগাছা কম প্লাস নাইট্রোজেনের সুব্যবহারের জন্য আপনাকে 4 বার দিতে হবে।
1: বাহ, তাহলে সার প্রয়োগটাও একটা খুব,
0: হ্যাঁ এটা কিন্তু ভাইটাল জিনিস।
1: একদম।

0: দাম, এবং যার ফলে আগাছা অনেকটা কম হবে,
1: অনেকটাই কম।
0: আর যদি বা পরে আগাছা হয় সেক্ষেত্রে তাহলে দমনের কি কি পদ্ধতি রয়েছে?
1: এবারে ধরুন না আপনি প্রথমে আগাছা দিতে পারলেন না, বৃষ্টির জল দিয়ে করেছেন, তো সেক্ষেত্রে কি হয় সাত দিন থেকে আপনার এটাকে বলে পোস্ট ইমার্জেন্সি বা বোনার পরে আপনি কি দেবেন, তা তার জন্য এক এক ধরনের গ্রুপ হার্বিসাইড বেরিয়েছে, সেটা হচ্ছে আপনার ওই কুইজালোফাবিথাইল বা প্রোপাকুইজাফব, এগুলো বাজারে খুব চলছে, আশিবার সবাই জানেন। তো সাত দিনের মাথায় দিলে 1 ml প্রতি লিটার, তাহলে সামাগাছ বা ওই সরু পাতা গাছ পুরো চলে যাবে। 15 দিনে 1.5 থেকে 2 ml, আর 20 থেকে 22 দিনে 2.5 থেকে 3 ml দিলে মোটামুটি সরু পাতা গাছগুলো পুরো চলে যাবে, বাকি যেটুকু থাকবে হাতে তুলতে হবে। আর যদি আপনার মেশিন থাকে প্রথমেই নেল উইডার দিয়ে লাইনের ভিতরে চালাতে হবে, জো এলে 4 থেকে 5 দিনের মাথায় জাস্ট ঘাস ফুটছে ওই সময় নেল উইডার চালাতে খুঁড়ে দেবে, রোদে তাপে মারা যাবে। আর 20 দিনের মাথায় স্ক্র্যাপার বলে একটা যন্ত্র আছে, ওইটা লাইনের মাঝখানে চালাতে হবে, তাহলে কী হবে দুটো লাইনের মধ্যে যখন যাবে যে ঘাসগুলো মুথা বা শক্তপোক্ত ঘাস যারা দাঁড়িয়ে রয়েছে ওটা চাঁচায় বেরিয়ে চলে যাবে, মোটামুটি কাজ শেষ। আরেকটা কথা বলি, আগাছা নিয়ন্ত্রণ আরেকটা পদ্ধতি এখন বেরিয়েছে, সারা বিশ্ব দিকে ছুটছে, যে কেমিক্যালের একটা বাজে দিক আছে, তো মানে এনভায়রনমেন্টাল প্রবলেম ব্যাপার আছে বা পরিবেশগত দূষণের ব্যাপার আছে, সেই জন্য ওই খুব ঘন করে বনে ভালো সার এবং জল দিয়ে আমরা কী করে পাট বোনার পদ্ধতি একটা রেকমেন্ড করছি। সেখানে কী হয় মোটামুটি যতটা পাট বেরোয় তার 75% মরে যায়, সেখানে বিঘা এক কেজি বুনতে হয়, 400 হবে না, বিঘা 1 কেজি বুনতে হয়, এবং তাতে দেখা ভালো সার এবং জল দিলে মাত্র 25% পাট বেঁচে থাকবে, এবং এমন ছাতার মতো তৈরি করবে, সমস্ত রকম উইড যে তলায় থাকবে সেটা সূর্যের আলো পাবে না, প্রায় 95% সূর্যের আলো ওরা কাট করে দেয়। সুতরাং যা থাকবে তলায় পড়ে থাকবে, পাটের যেহেতু তার এপিক্যাল ডমিনেন্স আছে বা যেহেতু উদ্ধতি গতি তার, সে বেরিয়ে চলে যাবে, আপনি পুরো ফসল পেয়ে যাবেন। এটা এটা কিন্তু এইদিকে সবাই ছুটছে, আমরা পাটে পেয়েছি, সর্ষে পেয়েছি এবং গমে চলছে
0: এবং সেটা কার্যকরী।
1: আর একটা কথা বলি, ধরুন না আপনার পাটের মেশিন আপনার কাছে নেই, তাহলে অত বীজ ফেলে কী করবেন? তার জন্য আমরা আবার কী করছি, কম দানা বোনের জন্য করেছি, সেক্ষেত্রে কিন্তু হার্বিসাইড মাস্ট, কারণ কম দানা মানে ফাঁকা থাকবে, আগাছা বেরোবে, সেখানে প্রেটিলাকুল দিতেই হবে। সেখানে আমরা বলি 300 থেকে 350 বীজ 1 কেজি বালির সঙ্গে ভালো করে মেশাবেন, ব্যাবিস্টিন দেবেন এবং ক্রিস ক্রস ডাবল ক্রিস ক্রস বুনবেন। হ্যাঁ,
0: বেশ, অনেকগুলো পদ্ধতির কথা তো ডক্টর ঘোড়াই আপনি বললেন। এবারে আমরা আবার চলে যাই পরবর্তী প্রশ্নে, যেটা হচ্ছে আমরা জানতে চাইব যে চাপান সার, আমরা তো চাষ করছি এবং আগাছা নিয়ন্ত্রণের ব্যাপার থাকলো, এর পরবর্তী যে চাপান সার,
1: চাপান সারের কথা প্রথম বললাম, এক তো প্রাথমিক অবস্থায় 1:4 নাইট্রোজেন বললাম, এবারে মানে যখন নিড়ানি কমপ্লিট হয়ে যাবে তখন 1:4 নাইট্রোজেন বা 20 কেজি পার হেক্টার, তারপরে 30 দিনে 20 কেজি পার হেক্টার এবং 40 দিনে 20 কেজি পার হেক্টার, তিনবার চাপান দেওয়ার ব্যবস্থা করবেন।
0: আচ্ছা, আর অন্তর্বর্তী পরিচর্যা?
1: অন্তর্বর্তী পরিচর্যা মানে ওখানে যদি কিছু থাকে, ধরুন না সবই তো মানে মেশি এতে যাবে না আপনার ওই আগাছানাশকে যাবে না, সেক্ষেত্রে আপনাকে মেশিন চালাতে হবে কিংবা হাত দিয়ে তুলে ফেলতে হবে, দু একটা যদি কিছু থাকে
0: ম্যানুয়াল করতে
1: হ্যাঁ থাকতে হবে।
0: আচ্ছা, প্রতিটা চাষের ক্ষেত্রে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয় কৃষক বন্ধুদের মাঠে, যে রোগ পোকার আক্রমণ, সেটা প্রতিটা চাষে খালি এক্ষেত্রেও তো নিশ্চয়ই কিছু?
1: হ্যাঁ দেখুন, যেহেতু গরম বাড়ছে রোগ পোকা খুব বাড়বে, স্বাভাবিকভাবে। তার মধ্যে প্রথমটা আপনাকে বলেছি যে চারা পচানোটা বলে দিচ্ছি, এইবারে কি হবে আপনার যেটা মেজর প্রবলেম হয় সেটা এই যখন এই বৃষ্টি হঠাৎ থেমে যাবে খুব গরমে, একটা হলুদ মাকড় হয়, পাতাগুলো নৌকার মতো উপর দিকে বেঁকে যায় এবং কি হয় ওখানে একটা দেখবেন তামার মতো রং হয়, ওখানে কি প্রচুর পাটের ক্ষতি হয়, ওটাতে ওই ফেনাজোকুইন বলে একটা ওষুধ পাওয়া যায়, 1.5 ml পার লিটার দিলে ওইটা চলে যাবে। হ্যাঁ, ফেনাজোকুইন 1.5 ml পার লিটার, এটা কিন্তু মেজর। এরপরে আসে আপনার হচ্ছে যে আপনার ওই ছটকা পোকা, ওরা কি পাতা খেয়ে নেয়, সেগুলো কি হয় সেগুলো কন্ট্রোল করার জন্য আপনাকে দিতে হবে সাইবারমেথ্রিন গ্রুপে 1.5 ml পার লিটার। আর কিছু আজ ডোকা ছিদ্রকারী পোকা আছে, ওটাতে মোটামুটি আপনার ইমিরাক্লোর বা এইটুকু কিছু দিলে হবে। আরেকটা হয় আপনার ওই শুয়োপোকা, ওটা খুব ক্ষতি করে, ওটার জন্য আপনার প্রোফেনোফস, ল্যামডাসাইথ্রিন এইসব গ্রুপে 1.5 ml পাল্টে দিলে হয়ে যাবে।
0: মোটামুটি এই মুষ্টিময় কয়েকটি রোগ বোধ হয় পাটে দেখা দেয়।
1: আর মাঝে মাঝে পাট পচা রোগ দেখা যায়, সেক্ষেত্রে ব্যাবিস্টিন 2 ml 2 গ্রাম পার লিটার কিংবা আপনার অ্যাজোক্সিস্ট্রোবিলিন 1.5 ml পার লিটার ভালো কাজ হয়, এই এই ইয়েতেই চলবে।
0: আর এগুলো স্প্রে করবেন কোন সময়?
1: এগুলো ওই আপনার মানে সিমটম থেকে স্প্রে করতে হবে গাছে যখন হচ্ছে, আগে থেকে করা যাবে না, যদি আপনার দেখা যায় যে ইকোনমিক লেভেলের উপরে হয়েছে তবেই করতে হয়।
0: এবং তার জন্য বোধহয় কৃষক বন্ধুদের মাঠ পরিদর্শন
1: করতে হয়, মাঝে মাঝে পরিদর্শন করতে হবে, যদি দেখেন একটাকে দুটো পাতায় ওই শুয়োপোকার বীজ আছে, চারা আছে পাতার তলায়, তাহলে সঙ্গে সঙ্গে তুলে ফেলে দেন, পা দিয়ে মেরে ফেলুন বা কেরোসিনে ডুবিয়ে।
0: সেটা যদি ব্যাপক পরিমাণে হয়
1: ব্যাপক করে তখন আপনার স্প্রে করতে হবে।
0: আচ্ছা, কোথাও কোথাও যে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ তো পর্যাপ্ত হচ্ছে সেখানে তো তারা চাষ করছেন, কোনো সমস্যা নেই,

0: এবং সেখানে জল নিষ্কাশনের ব্যবস্থাও রাখতে হচ্ছে। কিন্তু এমন হয়তো প্রকৃতির খামখেয়ালিতে এমন হলো বৃষ্টি হলো না, খরা দেখা দিল, সেক্ষেত্রে কি করবো?
1: সেক্ষেত্রে যেটা আমরা দেখুন, বৃষ্টি যদি জল না থাকে, জল থাকলে তার সেচ দেবেন, যদি না থাকে আমরা নেলুইটা যেটা বললাম ছিটিয়ে বোনা ওই বিদার মতো, ওইটা যদি আপনি চালিয়ে দিতে পারেন, প্রথমেই আমরা দেখেছি 35 দিন পর্যন্ত বৃষ্টি না হলেও কিন্তু টিকে যায়।
0: আচ্ছা,
1: এবং 3 কুইন্টল মানে বিঘাতে মোটামুটি 40 কেজি মতো ফলন বাড়বে, তার মানে খরাটাকে সহন করে যদি আপনি ওটাকে বলে সয়েল মালচিং, এটা সারা বিশ্বে যেখানে যেখানে খরা হয় চলে, বিদা দিয়ে যদি মাটিটাকে ঝুরঝুরে ভেঙে দিতে পারেন, মাটির তলা থেকে জলটা উঠতে পারবে না যতটুকু রিজার্ভ আছে। তো এটা একটা পদ্ধতি আছে, এছাড়া খলের মালচিং আছে, এগুলো আছে, নাহলে ইরিগেশন দিতে হবে, এছাড়া উপায় নেই।
0: আচ্ছা, এই যে অন্যান্য সবজির ক্ষেত্রে যেমন একটা এর সঙ্গে কিছু চাষ করা যায়, পাটের ক্ষেত্রে কিরকম কোনো?
1: পাটের ক্ষেত্রে আমরা অনেক কিছু করেছি, যেমন ধরুন যারা খুব আগে বোনে, লাল শাক আছে বোনা যেতে পারে, পালং বোনা যেতে পারে, মূলো বোনা যেতে পারে, কিংবা যদি যেখানে সেচ ভালো আছে সেখানে 5-7 লাইনের পর যদি লাইনে বোনেন, একটা লাইন ভুট্টা বোনাতে পারে, ভুট্টা থেকে কাঁচা ভুট্টা বিক্রি হবে, কিংবা পাটের সঙ্গে মুগ আমরা বলছি, হ্যাঁ ওখানে মোটামুটি বিঘাপতি 60 কেজি মতো মুগ ফলন হতে পারে আর 4 কুইন্টাল পাট হবে, এর সঙ্গে ওই মুগ পচে গিয়ে সার হবে এবং তার অনেক গুণাগুণ আছে, এইগুলো হয়।
0: বেশ, পরিচর্যা সব কিছু হলো, এবারে গাছ বেড়ে উঠছে, কাটার সময় হয়ে আসছে, কতদিন পাট কাটা যেতে পারে বা কাটা উচিত?
1: পাট সাধারণত 110-120 দিনের মধ্যে কাটলে ফলন এবং কোয়ালিটি দেখে কম্প্রোমাইজ করে কাটা যায়, এটাই বলা আছে।
0: আর সেক্ষেত্রে কী কী সতর্কতা আমাদের কৃষক বন্ধুদের নিতে হবে?
1: এখন দেখুন, যেখানে জল আগে চলে জমে যায় সেখানে পাটকে তাড়াতাড়ি কেটে নেওয়াই ভালো 90 দিনে, কিংবা যারা হুগলির দিকে খুব দ্রুত আলু লাগায় ওরা 90 দিনে কেটে দেয়, এটা স্পেসিফিক ব্যাপার, নতুবা কিন্তু 100-110 দিনে কাটাই ভালো, এবং জল যাতে না দাঁড়ায় একটু দেখতে হবে, গোড়াটাতে জল লাগলে ওঠানামা করে, গোড়া শক্ত হয়ে পচতে চায় না, এটা একটু দেখতে হবে।
0: আর পাট কেটে নেওয়ার পরে কি করে?
1: এবারে পাট কেটে নেওয়ার পরে কি করতে হয়, পাটকে ঝুড়ে নেয় লোকেরা এবং ওটাকে লাইন দিয়ে শুয়ে রাখে, যাতে করে গরমে পাটের পাতাগুলো পচে সব মানে ঝরে পড়ে যায়, নাহলে পাটের সঙ্গে যদি পাটের পাতা যায়, পাট পচানোর পরে পাটের গায়ে দাগ হয়ে যায়, সেটাতে গেলে পাটের কোয়ালিটি ডাউন হয়, কম দামে বিক্রি হয়, এটা দেখতে হবে, পাটের পাতা যেন পুরোপুরি ঝরে যায়,
0: শুধুমাত্র কাণ্ডটা থাকে।
1: হ্যাঁ, আর একটা ব্যাপার বলি, এই গোড়া পাটের পচতে জানা একটা বড় প্রবলেম যুগ যুগ থেকেই আছে, সেটা জন্য যেখানে জল থাকে জমিতে ওই পাটগুলোকে লম্বা করে স্ট্যান্ডিং দাঁড় করে রাখতে হয় একটা মোটামুটি পিরামিড সাইজে করে, তার গোড়াটা জলে থাকলে একটা অ্যাডভান্স কিছু 5-6 দিন রেটিংয়ের সুবিধা পায়।
0: আচ্ছা, এবারে পাট মোটামুটি পচানোর ব্যাপার তো হলো, আমরা অধিকাংশ সময় দেখি যে একই জায়গায় পাটটা পচানো হচ্ছে, একই একটা ছোট পুকুরে হোক বা ডোবাতে হোক সেখানে পাট পচানো হচ্ছে, এবং এখন যেহেতু জল সঞ্চয় করার ব্যাপার রয়েছে, তাই কম জলে কি পাট পচানো?
1: হ্যাঁ, কম জলে পাট পচানো যায়। আমি এখানে একটা জিনিস ছেড়ে গেছি, যখন পাট পচাবেন বিঘাপতি 4 কেজি ক্রাইজেপসোনা বলে একটা ব্যাকটেরিয়া একটা ইয়ে আছে, কনসোর্টিয়াম আছে, ওর ক্রাইজেপ বের করছে, ওটা চাষিবাদের কাছে পৌঁছে যায় বিভিন্নভাবে, তো ওটা দিয়ে দিলে পাটটা 4-5 দিন আগে পচে এবং কালারটা একটু ভালো হয়। এবারে কম জলে পাট পচানোর জন্য আমরা দীর্ঘদিন কাজ করছি, বললাম না জলবায়ু পরিবর্তনে কখনো কখনো 50 সময় বেমালুম জল নেই, তখন পাটের 1 বিঘার কোণে আমরা বলেছি 2 কাঠা মতো খুঁড়ে নিতে হয়, সেটা 4 ফুট গভীর, এবং যদি খুব গভীর ক্লে হয় সেখানে প্লাস্টিক দেওয়ার দরকার নেই, আর যদি ক্লে না মানে এঁটেল না থাকে বেলে মাটি তাহলে জল চলে যাবে, ওখানে প্লাস্টিক দিয়ে লাইনিং করে ওর মধ্যে পাট পচাতে হয়, সেক্ষেত্রে আমরা বলি একটু শনপাট ওখানে 50 কেজি ফেলে ক্রাইজের সোনা দিয়ে, এবং যেখানে পাট পচানো হয় সেই মাটি 50 কিলো ওখানে ফেলতে হয়, কারণ কলের জলে কোনো খাবার থাকে না, তখন আমাকে তো স্যালু থেকে জল করতে, কিংবা আপনি যদি জমি চারদিক থেকে যেটা রান অফ হয়ে আসবে গড়ে আসবে সব থেকে ঢালু জায়গায় পুকুরটা খুঁড়তে হবে, বৃষ্টির জলটা জমা হয়ে গেল আগে,
0: এটা এটা জমির এক প্রান্তে এটা করে নিতে পারে,
1: এটা কোণে করতে হবে,
0: করে নিতে পারে,
1: এটা উপায় নেই, করতেই হবে, চলছে,
0: পাট পচানো যেতে পারে,
1: এগুলো ডেমনস্ট্রেশন,
0: মোটামুটি আমরা পাট পচালাম, মেন আমরা যে উদ্দেশ্য নিয়ে পাটটা চাষ করছি, পাটের তো বিভিন্ন রকম,
1: হ্যাঁ ইকোনমিক্স বড় ব্যাপার,
0: ইকোনমিক যে দিকটা পাট থেকে মানুষের যে অর্থকরী ব্যাপারটা কিভাবে কি হবে?
1: দেখুন আমরা যেটা দেখেছি, যদি আমাদের কথাটা ঠিক মতো শোনা যায়, অনেকেই বলে পাট চাষে লাভ নেই এবং নেই, তো অনেকে মোটামুটি ধরুন না 12,000 টাকা যদি খরচা করে বিঘাতে বলছি, তা অন্তত 18-19,000 টাকা উঠে চলে আসবে, 1:1.5
0: মানে খরচ বাদ দিয়ে
1: 1 টাকা খরচা করে 1.5 টাকা আসবে এটা। এবারে আরও ভালো করে অ্যাডাপ্ট করলে, আরও ভালো করে পদ্ধতিগত যদি করে এবং তার প্রোডাকশান যদি বেশি হয়, ওইটা 2 পর্যন্ত 2 পর্যন্ত পৌঁছাবে 1 টাকায় 2 টাকা। এবার সব চাষিভাই তো সবগুলো অ্যাডাপ্ট করতে পারে না, তার কাছে মেশিন থাকবে না, এটা থাকবে না, ওটা থাকবে না, সম্পূর্ণভাবে করতে গেলে 1 টাকায় 2 টাকা ফিরবে।
0: মানে শেষে খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যে আমাদের কথা মতো যদি কৃষক বন্ধুরা চাষ করেন তাহলে
1: 1 টাকায় 1 টাকা সারপ্লাস থাকবে, সারপ্লাস নেট আয় মুখ্য আয়।
0: এবং এটাও আমাদের প্রতিটা অনুষ্ঠানে আমরা কৃষক বন্ধুদেরকে বলি যে আপনারা যে সমস্ত আমাদের বিশেষজ্ঞরা আসেন তাদের কথা মতো, তাদের পরামর্শ মতো যদি আপনারা চাষ করেন, যেই চাষ করুন না কেন, আজকে যেহেতু আমাদের পাট চাষ নিয়ে হচ্ছে, পাট ছাড়াও যে চাষ আপনারা করুন,

0: তাদের কথা শুনে চললে বোধহয় আশা করি আপনাদের অর্থনৈতিক দিক থেকে বেশি লাভবান হবে। আমাদের ঘড়ি কাটা বলছে একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, সময় নেই আর, এখানে থামতে হচ্ছে। আজকের আমরা আলোচনা করছিলাম উন্নত মানের পাট চাষ পদ্ধতি, এ বিষয়ে বিস্তারিত জানালেন এতক্ষণ ICAR ক্রাইজ্যাপের প্রাক্তন মুখ্য বিজ্ঞানী শস্য উৎপাদন বিভাগ ডক্টর অশেষ কুমার ঘোড়াই। ডক্টর ঘোড়াই, আপনাকে অশেষ ধন্যবাদ।
1: নমস্কার।
0: নমস্কার। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে তা আমাদেরকে চিঠি লিখে জানান। চিঠি লিখুন ক্ষেত খামারের কথা বা কৃষি কথার আসুন, যে অনুষ্ঠানের জন্য লিখছেন। প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আজ এই পর্যন্ত, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে OTT ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mairitrweekathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান, আপনার স্বাস্থ্য।
4: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন খাদ্যাভ্যাস ও দাঁতের স্বাস্থ্য, বলছেন দন্ত চিকিৎসক পার্থপ্রতিম চৌধুরী।
5: প্রথমেই বলি যে আমরা প্রতিদিন যা খাবার খাই তার সাথে কিন্তু আমাদের দাঁত ও মাড়ির স্বাস্থ্য সম্পূর্ণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে আমরা যে রকম খাবার খাবো আমাদের দাঁত ও মাড়িও কিন্তু সেরকমই সুস্থ থাকবে। অর্থাৎ আমি যদি আরেকটু ভালো করে বলি যে যে সমস্ত খাবার, ধরুন চটচটে খাবার আর কি, ধরুন চকলেট, কেক, পেস্ট্রি, এইসব খাবার যদি আমরা খাই তাহলে কি হয়, অনেক সময়তে সেগুলো দাঁতের মধ্যে লেগে থাকে, দীর্ঘ সময় ধরে দাঁতের মধ্যে লেগে যায়। বা মিষ্টি জাতীয় খাবার, এগুলো দীর্ঘ সময় দাঁতের সাথে লেগে থাকে, তখন কি হয়, এই খাবারগুলো দাঁতের মধ্যে লেগে থাকলে এখানে একটা দাঁতের যে মুখের ওরাল ক্যাভিটির এনভায়রনমেন্ট, অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়। এর সাথে দীর্ঘক্ষণ এই খাবার থাকলে খাবারগুলো ধীরে ধীরে পচন ধরে এবং এখানে ব্যাকটেরিয়াল অ্যাটাক বা ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হচ্ছে। তখন এই যে অ্যাসিড, জমে থাকা খাবার এবং ব্যাকটেরিয়া, এই মিলে দাঁতের কিন্তু একটা ক্ষয় রোগ তৈরি করছে। দাঁতে ক্ষয় রোগ অর্থাৎ দাঁতে ক্যাভিটি, যেটাকে আমরা সাধারণভাবে অনেকে ভুল করে বলি দাঁতে পোকা লেগেছে, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দাঁতের ক্যাভিটি বা দাঁতের ক্ষয় রোগ। তো এই ক্ষয় রোগ প্রথমে দাঁতের এনামেলে থাকে, কারণ আমাদের দাঁতের এনামেল হচ্ছে শরীরের সবচেয়ে শক্ত, মানে হাড়ের চেয়েও শক্ত হচ্ছে দাঁতের এনামেল। তো এই এনামেল লেয়ারটা কিন্তু একদিনে ড্যামেজ হয় না, ধীরে ধীরে যখন দাঁতের অনেক দীর্ঘদিন ধরে এই খাবার আটকে থাকে দাঁতে, ঠিকমতো ব্রাশ করা হয় না, তখন কিন্তু এই খাবারের পচন ধরছে এবং ব্যাকটেরিয়াল অ্যাটাক সেটাকে দাঁতে কিন্তু আস্তে আস্তে যে অ্যাসিড তৈরি হচ্ছে আস্তে আস্তে দাঁতটা ক্ষয় হচ্ছে।

0: এনামেল, এনামেলের পরে ডেন্টিন, তারপরে থাকে পাল্প, মানে দাঁতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চল যেখানে দাঁতের নার্ভ, ব্লাড ভেসেলস এইসব জিনিসগুলো থাকে। এবারে দাঁতটা যে জীবন্ত আছে সেখানে এই ব্লাড ভেসেলস এবং নার্ভের জন্যই নিয়মিত যে সাপ্লাইটা দাঁতের মধ্যে থাকে। এবার এই পোর্শনে যখন অ্যাটাক হয়, মানে কেরিসটা যখন এই অবধি পৌঁছে যায়, তখন কিন্তু দাঁত ড্যামেজ হয়, দাঁতের মধ্যে ব্যথা হয়, খাবার জমে থাকে এবং সিভিয়ার পেন হয়। তাই চটচটে জাতীয় খাবার, এই খাবারগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা বলি যে আঁশযুক্ত খাবার বেশি করে খেতে, অর্থাৎ আপেল, গাজর, শশা, মানে বেশি করে স্যালাইভা প্রোডাকশন করছে, তাতে একটা সেলফ ক্লিনজিং এফেক্ট থাকছে মুখে। এগুলো যে কোনো মেজর মিলের পরেও আমরা তাই রেকমেন্ড করি যে এই টাইপের ফল খেলে ভালো আর কি। এবং ইন বিটুইন খাবার, মানে মাঝে মধ্যে অনেকের একটা স্বভাব থাকে যে একটু কাজের মধ্যে আছে, একটু বিস্কুট খেয়ে নিলাম, একটু চানাচুর খেয়ে নিলাম, এই খাবারগুলো কিন্তু ইন বিটুইন মিলস যে খাবারগুলো, সেগুলো কিন্তু অ্যাভয়েড করলে ভালো, অবশ্যই ভালো। এ কারণেই যে তাতে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে, মানে ওই খাবার, চটচটে খাবারগুলো দাঁতের মধ্যে আটকে থাকছে না দীর্ঘ সময় ধরে, এবং তাতে দাঁত এবং মাড়ির ক্ষয় রোগ সেটা কিন্তু আটকাচ্ছে। এবার যতক্ষণ আমরা, এবার ব্রাশ করা উচিত আমরা অ্যাটলিস্ট দিনে দুবার, আমরা বলি মেজর মিলের পরে, রাত্রে খাওয়া দাওয়ার পরে এবং সকালে ব্রেকফাস্টের পরে, যেহেতু এর পরে একটা দীর্ঘ সময় আমাদের পরবর্তী খাবারের জন্য থাকে, তাই এই সময় যদি মুখে অনেকক্ষণ ধরে খাবারটা পচন হয়, তাহলে কিন্তু মাড়িতে, যেটাকে বলে আমরা ডেন্টাল প্লাক, অর্থাৎ খাবারের একটা আস্তরণ, মিহি আস্তরণ জমে থাকে, তার মধ্যে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হয়, এবং এটা যদি ঠিকমতো পরিষ্কার না হয়, তাহলে ধীরে ধীরে সালাইভা থেকে যে বিভিন্ন মিনারেল সল্ট থাকে সেগুলো তার উপর ডিপোজিট হয়, ক্যালকুলাস, বা শক্ত হয়ে দাঁতের উপরে আটকে থাকছে। এগুলো কিন্তু এক একটা ব্যাকটেরিয়াল হাব, মানে ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকছে এবং দাঁত ও মাড়ির ক্রমাগত ড্যামেজ করছে। তখন দেখা যাচ্ছে মাড়ির রোগ, বা যেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি, মাড়ি ফুলে যাচ্ছে, মাড়ি দিয়ে রক্ত পড়ছে, এবং আরও ডিপে গেলে, অর্থাৎ মাড়ি নেমে যাচ্ছে পকেট বা দুটো দাঁতের মাঝখানে, এমন একটা হাড় নষ্ট হয়ে এমন একটা গ্যাপ হচ্ছে যেখানে সহজেই খাবার ঢুকে যাচ্ছে, যেটাকে বলছি আমরা পেরিওডন্টাইটিস। তো জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, এইসব রোগগুলো হচ্ছে, দাঁতের ক্ষয় রোগ হচ্ছে, এবং যারা পান, জর্দা, সিগারেট খান, সেখানে কিন্তু বিভিন্ন রকম ক্যান্সারের ঝুঁকি থাকছে, ওরাল ক্যান্সার, বিভিন্ন রকম ক্যান্সারের ঝুঁকি থাকছে, অর্থাৎ নেশাদ্রব্য। বা এবারে যদি আপনি কোল্ড ড্রিঙ্কস, অনেকের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার খুবই অভ্যাস থাকে, তাতে কিন্তু সফট ড্রিঙ্কসে কি থাকে, মানে এগুলো দাঁতকে কিন্তু ধীরে ধীরে দাঁতের লেয়ারকে ডিজলভ করে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আমাদের দাঁতের অনেকটা লেয়ার ড্যামেজ হয়ে দীর্ঘদিন ধরে এসব কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস অতিরিক্ত মাত্রায় খেলে, অ্যারেটেড ড্রিঙ্কস আমরা বলছি, অতিরিক্ত মাত্রায় খেলে দাঁতের ড্যামেজ হচ্ছে। তখন কি হয়, ওপরের লেয়ারটা উঠে গেলে দাঁত কিন্তু খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে। সুতরাং মূলত নেশাদ্রব্য বর্জন করতে হবে, ইনবিটুইন খাবার বর্জন করতে হবে, ইনবিটুইন খাবার বর্জন করার সাথে সাথে চটচটে যে খাবার সেগুলো অ্যাভয়েড করতে হবে, এবং ভিটামিন সি, এই জাতীয় সমৃদ্ধ খাবার বেশি খেলে ভালো, তাতে মাড়ির রোগ অনেকটা প্রিভেন্ট হবে। মোটামুটি এই খাদ্যাভ্যাসগুলোই আমাদের মেনে চলতে হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খাদ্যাভ্যাস ও দাঁতের স্বাস্থ্য, বললেন দন্ত চিকিৎসক পার্থ প্রতিম চৌধুরী।
2: আকাশবাণী মৈত্রী জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির ঘোষণা। একটু পরেই অর্থাৎ 7টায় নাটক পাগল, রচনা গজেন্দ্র কুমার মিত্র, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র, নাটকটি পুনঃপ্রচারিত হবে। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, 9টায় কথায় গানে, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, পরিচালনায় নতুন ধ্যান ধারণা বিষয়ে অভিমন্য মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, গ্রহণ করেছেন অর্পিতা পোদ্দার, শুনবেন দ্বিতীয় পর্ব, শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সন্তুর পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ সরস্বতী, তবলা সহযোগিতায় পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী, 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। জানিয়ে দিই আজ 11টায় হারানো দিনের গানের বিষয় সম্পর্কে, লোকগান বা লোকায়ত গান জুড়ে থাকে নানান গল্প, যে গল্পের শুরু প্রাচীনকালে কিন্তু আজও স্বমহিমায় প্রাঞ্জল। কিভাবে জন্ম নিল লোকগান, লোকসংস্কৃতি থেকে লোককথা কিভাবে জড়িয়ে গেল এক সূত্রে, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ হারানো দিনের।

0: গানে শুনবেন লোকগানের গাথা, সঙ্গে থাকবেন সিদ্ধার্থ। ঠিক রাত 11টায় শুনতে ভুলবেন না বন্ধুরা। আরেকটি বিশেষ সংযোজন, আজ 7:45 সংগ্রহশালা থেকে গৃহীত একটি সঙ্গীত রূপক অনুষ্ঠান সুরে ও বাণীতে নজরুল রয়েছে আপনাদের জন্য। ভাষ্য পাঠে দেবাশিস বসু, প্রযোজনা প্রবীর মুখোপাধ্যায়। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির ঘোষণা।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
3: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz-এ। এখন শুনবেন নাটক। আজকের নাটক পাগল। নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে।
2: আজকের নাটক পাগল। কাহিনী গজেন্দ্র কুমার মিত্র, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র, নাটক পাগল।

এদিকে এদিকে এদিকে এদিকে এদিকে এইখানে

0: dès que repos.
1: Bas. Non. আগে আমি ওই বিছানাটা বিছানাটা ঠিক করে দিই, বাক্সটা বাক্সটা এই দেখো, এই কুলি, এই এইখানে এইখানে রাখো বাবু, রাখো, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, এই নাম তোমার বকশিস, কি খুশি?
2: হ্যাঁ বাবু।
1: যাক বাবা, জায়গা যে শেষ পর্যন্ত ভিড়ে পাওয়া গেছে এই ঢের, নইলে নইলে সারা রাত দাঁড়িয়ে যেতে হতো।
3: এইটুকু জায়গা, এই তো মাত্র একজনের বিছানাও খুব টাইট হয়ে হবে গো। আচ্ছা আচ্ছা, তুমি সবে কোথায়?
1: সে হবে খুব, তোমার শরীর ভালো নেই, তুমি একটু বিশ্রাম করো তো। বাবা, স্টিমারে যা ভিড়, ডেকের পর এইটুকু জায়গা ম্যানেজ করতে কুলিকে কত টাকা বকশিস দিতে হলো দেখলে তো।
3: কিন্তু এখানে শোবে কি করে?
1: কেন দেখছো না, কত মানুষ, এই দেখো না, ওই সার সার বিছানার পেতে শুয়ে রয়েছে।
3: আরে সেই জন্য বলছি না।
1: তবে আবার কি জন্য বলছো?
3: ওদিকে একবার দেখো।
1: কোন দিকে?
3: একবার ওদিকে তাকাও না।
1: আরে কোথায়, কেন, কি?
3: আস্তে আস্তে ওই সামনের বিছানাটার উপর দেখো, ওই যে ওই কালো কোট পরা ভদ্রলোকের বিছানায় বসে আছে।
1: ও, ওই খোঁচা খোঁচা গো, ওই উস্কো খুস্কো চুলওয়ালা লোকটার কথা বলছো? হ্যাঁ, স্টিমারে উঠার সময় আমি দেখেছি, ওই কালো কোট পরা ভদ্রলোকের সঙ্গে সঙ্গেই তো উঠলো স্টিমারে। ভদ্রলোককে দেখে তো উকিল বলে মনে হচ্ছে, হয়তো কোনো কেসের সাক্ষীটা কি হবে।
3: দেখো ওর জামা কাপড়ে কি ছিঁড়ে দেখেছো? কাপড়খানা ছিঁড়া আর নোংরা, গায়ে একটা জামা পর্যন্ত নেই।
1: তুমি এমন ভাবে দেখছো যে লোকটা এবার ঠিক বুঝতে পারবে যে আমরা ওকে নিয়ে কথা বলছি।
3: বুঝতে পারবে না, ছাই, ভালো করে চেয়ে দেখো তাহলে বুঝবে।
1: কি দেখবোটা কি?
3: লোকটার হাতের বিড়িটা যে নিভে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই, দিব্যি মাঝে মাঝে শুকটান দিচ্ছে, একটা আস্ত পাগল।
1: চুপ, কি হচ্ছে কি শুনতে পাবে? হ্যাঁ, তুমি বলার পর আমারও মনে হচ্ছে কেমন যেন খ্যাপাটে খ্যাপাটে ভাব ভঙ্গি। কিন্তু দেখো ওই সঙ্গে ভদ্রলোকটিকে তো বেশ সম্ভ্রান্ত বলেই মনে হচ্ছে, আর বসে বসে তার বিছানার উপরেই।
4: ওই কোথায়? ও এই তো, দিব্যি ভালো ছেলের মতো বসে আছো, নাও না নাও, খাবারটা খেয়ে নাও দেখি।
5: খাবার?
4: হ্যাঁ, কতদিন খাওয়া হয়নি বললে যে, নাও নাও, ধরো ধরো, আস্তে আস্তে খেয়ে নাও দেখি, আমি জল দিচ্ছি।
1: ভদ্রলোক তো বেশ যত্ন করেই খাওয়াচ্ছেন লোকটাকে।
3: কি খাচ্ছে না খাচ্ছে সেদিকে তো কোনো হুঁশই নেই, যা খাচ্ছে তার অর্ধেক তো গায়েই ফেলে
1: দিচ্ছে। তুমি পাগলটার দিকে বারবার তাকাচ্ছো কেন? হ্যাঁ কি গো, ও যা করছে করুক, তুমি যাচ্ছে শোও তো, না শুয়ে পড়ো, শুয়ে পড়ো এখানে।
3: বাহ, শোবো বললেই বুঝি শোয়া যায়।
1: কেন না শোয়ার কি হলো?
3: পারে পৌঁছতে পৌঁছতে তো সেই সকাল, তুমি কি সেই অবধি বসে যাবে নাকি?
1: বাবা আমার ঘুম পাচ্ছে না। আচ্ছা তুমি শোও তো।
3: ঠিক আছে, সে নয় আমি শুচ্ছি, কিন্তু
1: এই দেখো আবার কিসের কিন্তু,
3: ওই পাগলটা।
1: ও রমা, তুমি দেখছি ওই পাগলটাকে আর ভুলতেই পারছো না।
3: চুপ কর, আমি ঘুমোই, আর ওই পাগলটা এসে আমার বিছানায়। উফ মা গো, ভাবতেই আমার গাটা শিউরে উঠছে।
1: আরে না না, সে ভয় নেই, সেই থেকে তুমি যেমন ভুরু কুচকে ওর দিকে চাইছো, আর ওর জামা কাপড় নিয়ে কড়া কড়া মন্তব্য করছো, তাতে ও আর যার কাছে হোক তোমার বিছানার কাছে অন্তত ঘেঁষবে না।
3: হাসবে না, ওসব বাজে কথা রাখো, শোনো আমি ঘুমোচ্ছি, তুমি আমাকে পাহারা দাও।
1: তার মানে একটু পায়চারি করে যে হাত পা খেলাবো সে রাস্তা বন্ধ?
3: হ্যাঁ, কোথাও যাবে না কিন্তু মশাই।
1: ঠিক আছে মশাই, চো হুকুম। মানে সেই থেকে বসে বসে হাত পা টাটিয়ে গেল একবারে। রাত কত হলো?

0: ও বাবা, 11টা! এই শুনছ, এই এই না, ঘুমে একেবারে কাদা। একটু হাঁটাহাঁটি করতে পারলে ভালো হতো, কিন্তু সেই পাগলটার জন্যই তো, তার জোর নেই। আরে পাগলটা গেল কোথায় দেখছি না, সেই উকিল ভদ্রলোকের বিছানাতেই তো বসেছিল এতক্ষণ।
1: বাপ্পা, ঘুমিয়ে পড়েছিলাম একেবারে। ঘুম হলো দিবাকর? দিবাকর ওদিক, আরে দিবাকর, দিবাকর কোথায় গেল? ও জ্বালালে দেখছি। ও মশাই, ও মশাই শুনছেন?
0: আমাকে আমাকে বলছেন?
1: হ্যাঁ, মানে আপনি তো সেই থেকে জেগেই বসে আছেন।
0: হ্যাঁ,
1: আমার একটু চোখ লেগে গেছিল। তা দিবাকরকে, মানে আমার বিছানায় যে লোকটি বসেছিল, তাকে দেখেছেন?
0: এতক্ষণ তো ছিল, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম বোধহয়, ওই তন্দ্রায় এসে গিয়েছিল জানেন। তা তাকিয়ে দেখছি তো এখন নেই।
1: ও তা অবশ্যই যাবে, এইবার কোথায় বলুন, স্টিমার তো আর কোথাও থামিনি।
0: উনি আপনার কি হন?
1: আমার?
0: হ্যাঁ,
1: কেউ না, পরিচিত।
0: ও
1: এক পাড়াতেই থাকি, তা আমাকে মুক্তাদা বলে ডাকে।
0: আচ্ছা,
1: প্রথম জীবনে আমিও মুক্তাদ ছিলাম কি না, পরে অবশ্যই উকিল হই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে কিছু মনে করবেন না, মানে বলছিলাম যে ইয়ে, ওকে দেখে যেন ঠিক স্বাভাবিক বলে
1: ঠিকই ধরেছেন, মানে মাথাটা একটু, মানে এমনি সব স্বাভাবিক, কিন্তু ওই একটাই রোগ, আপন মনে ঘুরে ঘুরে বেড়ায়।
0: ও
1: বাড়িতে বেশি দিন টিকতে পারে না।
0: আচ্ছা আচ্ছা,
1: আর একবার বেরিয়ে পড়লে আর বাড়ি ফেরার কথা মনেই থাকে না, তো এবার তো শুনেছি বাড়িই ফিরছে। হঠাৎ আমার সঙ্গে পথে দেখা হয়ে গেল, তাই জোর করে ধরে আনলাম সঙ্গে, একেবারে বাড়ি পৌঁছে দেবো, কি জানি যদি আবার কোথাও।
0: আচ্ছা, ইয়ে বলছিলাম যে বাড়িতে ওর কে কে আছে?
1: বাড়িতে মা আছেন, ওর পরের দু ভাই আছে, মস্ত বড় লোক মশাই, খুলনা টাউনে বিরাট বাড়ি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: জমিদারির আয় তো বছরে বিরাট অঙ্ক।
0: ও তো বরাবরই কি এইরকম?
1: না না না না না, একদম না।
0: তাহলে
1: অদৃষ্টে ফের মশাই, খুব ভালো স্টুডেন্ট ছিল এই দিবাকর, ইংরেজিতে অনার্স নিয়ে বিয়ে পড়ছিল, এখন এমন দেখছেন, দেখলে চেনাই যায় না। অথচ কি রূপ যে ছিল, ঠিক যেন একেবারে রাজপুত্র।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে বলছিলাম, এমনটা হলো কি করে?
1: সে এক ইতিহাস মশাই, দেওঘরে বেড়াতে গিয়ে একটি মেয়েকে ওর ভালো লেগে যায়, মেয়েটিরও নাকি সায় ছিল, ওই সেও এসেছিল দেওঘরে মা আমাদের সঙ্গে বেড়াতে।
0: আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং।
1: হ্যাঁ, ওই অল্প কদিনেই দিবাকর আর সেই মেয়েটির মধ্যে ঘনিষ্ঠতা বেশ ভালোই হয়েছিল, আর দুবারির মধ্যে বিয়ের কথাও অনেক দূর এগিয়ে গেছিল।
0: আচ্ছা, তারপর?
1: তারপর আর কি, বিয়েটা হলো না, হঠাৎ ভেঙে গেল।
0: ওমা, সে কি, কেন
1: সঠিক জানি না, তবে আপত্তিটা বোধহয় মেয়ের বাড়ির দিক থেকেই ছিল, আর সেই থেকেই কেমন যেন হয়ে গেল দিবাকর, লেখাপড়া ছেড়ে দিল, বিয়ে থাও করলো না, সংসারের সব কিছু থেকে যেন কিরম মুখ ফিরিয়ে নিল, ছন্ন ছাড়া হয়ে শুধু খুঁজে বেড়ায় কি জানি কাকে।
0: স্যাড স্যাড স্যাড, রিয়েলি রিয়েলি ভেরি স্যাড। আচ্ছা, ইয়ে বলছিলাম যে আপনি জেগে আছেন তো?
1: হ্যাঁ,
0: আমি না তাহলে একটু ঘুরে আসি। হ্যাঁ, একটু কাইন্ডলি দেখবেন, আমার স্ত্রী ঘুমোচ্ছেন তো, এই জিনিসপত্রগুলো।
1: না না না না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, স্টিমারে সচরাচর চুরি টুরি হয় না। কেন বলুন তো?
0: কেন?
1: আরে চোর তো জানে, নিয়ে তো কোথাও পালাতে পারবে না, চারিদিকে জল, আর নাব্বার আগেই যদি ধরা পড়ে যায়।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ঘুরেই আসি, কি বলেন?
1: হ্যাঁ হ্যাঁ, যান যান যান, ভালো কথা, যদি ঘুরতে ঘুরতে কোথাও ওই দিবাকরকে দেখতে পান পাঠিয়ে দেবেন তো।
0: হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মনটা কেমন যেন খারাপ হয়ে গেল ভদ্রলোকের কথা শুনে, কিন্তু এই এত লোকের হাটে তাকে খুঁজে পাই কোথায়? আরে ওই তো, হ্যাঁ ওই তো, ওই রেলিংয়ের ধারে ঝুঁকে পড়ে দাঁড়িয়ে আছে দিবাকর বাবুই তো। হ্যাঁ

0: ডাকব?
1: ইয়ে ও মশাই, ও মশাই, ও দিবাকর বাবু শুনছেন? আমি ডাকছি
2: আমাকে।
1: এদিকে আপনার মুক্তাদা আপনাকে। আরে আরে এই দেখো, আরে যাচ্ছেন কোথায়? এই শুনুন শুনুন, আরে মুক্তাদা আপনাকে ডাকছেন যে। আরে ওদি ওদি যা, ছুটে সারেঙ্গের ঘরের দিকে চলে গেল। পাগলের কাণ্ড আর কাকে বলে, কিন্তু ও যেন ওর বগলে কি একটা সাদা মতো জিনিস লুকোচ্ছিল। কি জিনিস বাবাটা? হ্যাঁ হ্যাঁ, আমার ডাকে চমকে উঠে লুকোচ্ছিল ই বা কেন?
3: আরে আরে ঠিক করে দেখেছেন তো মশাই, হ্যাঁ কোনো কিছু খোয়া যায়নি তো?
4: সারিং কোথায় ডাকো তো, এক্ষুনি ব্যাপারটা জানানো দরকার।
3: কি ব্যাপার বলুন তো মশাই, স্টিমারের মধ্যে এমন জল জ্যান্ত চুরি, আরে এ তো সাংঘাতিক ব্যাপার মশাই।
4: যাই বলুন অমিয়বাবু, আপনার এমন অসাবধানী হওয়া মোটেই উচিত হয়নি।
5: কি হইব এখন কন্ত, এমন হইব জানলে কি আর বাইরে রাখতাম? তাই এক সেট জামা কাপড় খালি কইরা রাখছিলাম। ভাবছিলাম সকালে উইচ্ছা একেবারে তৈরি হইরা ঘাটে নামো, বালিশের নিচেই আসিল, একটু তন্দ্রা হইছিল।
3: দেখি গে এতক্ষণে কি আর কিছু বাকি রেখেছে নিতে।
5: দেখেন গিয়া
3: যাই, আমিও দেখি গে।
1: আচ্ছা আমিও বাবু, তা জামা কাপড়টা দেখতে কিরকম ছিল? মানে আমি বলতে চাইছি কি রঙের?
5: রঙিন না, সাদা, একেবারে ধবধবে সাদা।
1: সাদা
5: পাঞ্জাবি আর ধুতি মশাই,
1: কি বলেন, সাদা? একদম সাদা,
5: একদম সাদা। দেখছেন নাকি কোথাও?
1: না ইয়ে মানে ঠিক দেখিনি।
5: কি ব্যাপার পন্দি?
1: না আসলে ঠিক দেখেছি বললে ভুল হবে।
5: দেখেন হেয়ালি করতেছেন কেন, দয়া কইরা কোন না মশাই।
1: না শুনুন, বলছি মানে ইয়ে একজন ভবঘুরে টাইপের লোককে দেখেছেন স্টিমারে?
5: স্টিমারে?
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই আমাদের লাইনটা তার ওধারেই বসেছিল, ওই মুখে খোঁচা খোঁচা দাড়ি, হ্যাঁ ছেঁড়া ময়লা কাপড়।
5: এইবার মনে পড়ছে, রেলিং এর ধারে ধারে ঘুরতে আসছিল।
1: হ্যাঁ হ্যাঁ, ওরই বুঝলেন, ওরই হাতের তলায় একটু আগে আমি সাদা মতো কি যেন একটা বস্তু দেখেছি।
5: কোন কি? তাইলে তো অহনি।
1: না শুনুন শুনুন শুনুন শুনুন শুনুন শুনুন শুনুন, মানে আমার সিটের উল্টো দিকে একজন উকিল ভদ্রলোক বসেছেন, ওনারই পরিচিত। আর তো শুনলাম ওই মাথাটার একটু গোলমাল আছে।
5: পাগল?
1: হ্যাঁ তাই বলছিলাম, কি জানেন, ঠিক এক্ষুনি ওই হইচই করে ব্যাপারটা পাঁচকান করতে চাইছিলাম।
5: কিন্তু আমার কাপড়?
1: না না ব্যস্ত হবে না, ব্যস্ত হবে না, আমি আমি দেখছি, আমি আমি আমি দেখছি, লোকটাকে দেখতে পেলে ওকে সরাসরি জিজ্ঞেস করছি।
5: কিন্তু ওই ব্যাটটা কি মানব?
1: না দেখুন, পাকা চোর হলে স্বীকার করবে না, তবে পাগল হলে স্বীকার করলেও করতে পারে।
5: ঠিক আছে দেখেন, যদি উদ্ধার করতে পারেন। কিন্তু
1: না না ঠিক আছে, আপনি আপনি সিটে যান, আপনি সিটে যান অমিয় বাবু। আর হ্যাঁ ইয়ে এক্ষুনি না কাউকে কিছু বলার দরকার নেই, বুঝেছি?
5: আপনি যখন বলতাছেন তখন কমুনা, আমার কাপড় খান যে কোথায় গেল।
1: আমি আমি নিশ্চিত ঠিক দিবাকরই নিয়েছে জামা কাপড়টা, নইলে অমন লুকোতেই বা যাবে কেন আমার ডাক শুনে, আর পালাবেই বা কেন? কিন্তু এখন এই এত রাতে কোথায় বা পাই তাকে? সিটে ফিরে যায়নি তো, তাহলে তো আরে ওই তো, হ্যাঁ হ্যাঁ ওই যে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে কি যেন দেখছে, হ্যাঁ দিবাকর বাবুই তো। ইয়ে দিবাকর বাবু, দিবাকর বাবু।
2: হ্যাঁ কে কে?
1: এই যে আমি আমি আমি আমি
2: আমাকে আমাকে বলছেন?
1: হ্যাঁ ইয়ে

0: ভদ্রলোক না খুব কাতর হয়ে পড়েছেন। কি হলো দেবাকর, কি ভাবছেন?
1: না আমি জানি না, আমি জানি না।
0: আরে আরে এই দেখো চলে যা, আরে যাচ্ছেন কোথায়, যাচ্ছেন কোথায়? এই দাঁড়ান দাঁড়ান না, ইয়ে বলছিলাম যে একটা একটা সিগারেট খাবেন?
1: সিগারেট? আমি আমি
0: হ্যাঁ এই তো নিন না, নিন না একটা সিগারেট
1: দিন। আমি চলি, হ্যাঁ আমি চলি।
0: যা চলে, সিগারেটটাই দেখছি জলে গেল না। মুক্তারবাবু যাই বলুন, এ বেশ শিয়ানা পাগল দেখছি। অমিয়বাবুর কাপড় ফেরত পাবার আর তো কোনো আশাই নেই দেখছি।
1: শুনছেন?
0: হ্যাঁ ইয়ে কিছু বলছেন?
1: হ্যাঁ দেখুন, আমি না তখন আপনার কাছে মিছে কথা বলেছি। হ্যাঁ জামা কাপড়টা আমি নিয়েছি একটা লোকের বিছানা থেকে।
0: ও কিন্তু কেন নিলেন? কেন
1: নিতাম না, নিতাম না জানেন, কিন্তু হ্যাঁ হঠাৎই আমার মনে হলো আমার কাপড়টা কি বিশ্রী, ছেঁড়া, নোংরা, গায়ে একটা জামাও নেই, ঠিক যেন একটা আস্ত পাগলের মতো।
0: এই রে রমার কথাগুলো বোধ হয় তখন শুনতে পেয়েছিল লোকটা। ছি ছি ছি ছি ছি,
1: হ্যাঁ তাই হঠাৎ খুব লজ্জা করল জানেন, খুব লজ্জা। তাই ভাবলাম কাপড়টা একটু একটু বদলে নি।
0: তাই বলে পরের জিনিস নেবেন? ছি দিন দিন, ফেরত দিয়ে আসে।
1: ফেরত?
0: হ্যাঁ দিন।
1: কিন্তু
0: কিন্তু আবার কিন্তু কিসে?
1: ওগুলো কোথায় রেখেছি তা তো মনে নেই।
0: না না ফের মিছে কথা বলছেন।
1: না না না না না, বিশ্বাস করুন আমি একটুও মিছে কথা বলছি না, আমি যে কিছুই মনে করতে পারি না। হ্যাঁ মনে করতে গেলে সব কেমন যেন গুলিয়ে যায় আমার।
0: ওসব বাজে কথা রাখুন, শিগগির খুঁজে বার করুন তো, ভোর হতে আর বেশি দেরি নেই, সীমা থামবার সময় হয়ে এলো।
1: বিশ্বাস করুন আমার সত্যি কিছু মনে পড়ছে না, কোথায় রাখলাম বলুন তো। আচ্ছা আচ্ছা আমার কেন এমনি হয় বলুন তো? হ্যাঁ যা হারিয়ে যায় কিছুতেই আর তাকে আমি খুঁজে পাই না আমি। আচ্ছা হ্যাঁ ও পাশে রাখিনি তো,
0: লোকটা সত্যি কথাই বলছে মনে হয়। মুখখানা কেমন যেন করুণ হয়ে গেছে, কেমন হয়রান হয়ে খুঁজতে খুঁজতে চলে গেল পাশে বেচারা।
2: দাদা, ও দাদা, ওই পাগলটাকে পাইছেন নাকি?
0: হ্যাঁ দেখুন ইয়ে সে নিজে থেকেই স্বীকার করেছে।
2: স্বীকার করছে?
0: অত উত্তেজিত হবেন না, দেখুন ও তো নিজে থেকে স্বীকার নাও করতে পারতো, হ্যাঁ সেটা একবার ভেবে দেখেছেন? দেখুন ওর সম্বন্ধে যা শুনলাম সম্ভ্রান্ত করে জানেন, ওই মাথার গোলমালে হঠাৎ কাজটা করে ফেলেছে। আমার তো মনে হয়
1: মনে পড়েছে, মনে ও ও ও ভদ্রলোক, ও ও হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে
2: করছে।
1: এই তো এখানটাতে কোথায় যেন গুঁজে রেখেছিলাম।
0: এইখানে
2: রেলিং এর ভিতরে?
1: হ্যাঁ এই রেলিং এর কোথায় গেল, কোথায় গেল? এই তো এই তো পেছি,
2: কই কই কই, আরে আরে আরে, এই তো এই তো আমার কাপড়, দেখি দেখি দেখি, ইস একেবারে কুস্কাইয়া গেছে তো।
0: আরে দূর মশাই, ফিরে যে পেয়েছেন।

0: ही ढेर।
1: ताजा कोई से
2: बोलम ना কোথায় যেন একটা দেখেছি, কিন্তু কিন্তু আমি চোর নই, বিশ্বাস করুন। আমি কিন্তু আমি কিন্তু
1: থাকগা থাকগা যা হনে তা হইছে। জামা কাপড় যখন পাইয়া গেলাম তখন আর অসব ভাইবা কাম নাই। চলেন চলেন একটু চা খাইয়া আসি, সকাল হইতো আর দেরি নাই। আপনিও চলেন দাদা।
0: না ইয়ে
1: ছায়া চলেন চলেন, সারা রাত আমার জামা কাপড়ের লাইগা আপনার তো কম ঝামেলা হইল না।
0: না না শুনুন না না শুনুন শুনুন শুনুন, এই ভোর রাতে আর চায়ের দরকার নেই, আমি বরং আমার জায়গায় ফিরে যাই। মানে কি জানেন, অনেকক্ষণ তো এসেছি, গিন্নি আবার জেগে উঠে না দেখতে পেলে
1: কাপ চা খাইতে আর কতক্ষণ লাগে।
0: না মানে
1: আপনিও চলেন, ইয়ে কি জানো দিবাক দিবকর
2: আমি যাবো।
1: হ্যাঁ আইন আমি আমি ক্যান্টিনে আছি। আইন
0: কোথায় যাচ্ছেন, কি হলো? আরে যান, অমিয়বাবু তো আপনাকে যেতে বলে গেলেন।
2: আচ্ছা আপনি না থাক।
0: কি হলো এরম করছেন কেন, আমাকে কিছু বলবেন?
2: না না না মানে
0: না না বলুন না।
2: আচ্ছা আপনি আমাকে ক্ষমা করেছেন তো?
0: আমি?
2: হ্যাঁ আপনি ক্ষমা করেছেন আমাকে।
0: কিন্তু ইয়ে শুনুন, মানে আপনি তো আমার কাপড় নেননি দিবাকর বাবু, যার কাপড় তিনি তো মাফ করেছেন।
2: না না না না আপনি বলুন, আপনি আপনি আমাকে মাফ করেছেন কিনা বলুন না, প্লিজ প্লিজ বলুন।
0: দেখুন দেখুন, মনের ভুলে নিয়ে ফেলেছিলেন, এতে তো কোনো দোষ নেই, তা ক্ষমারই বা প্রশ্ন আসছে।
2: কিন্তু আমি তো মনের ভুলে নিইনি।
0: মানে?
2: হ্যাঁ হঠাৎ কি যে হলো জানেন, হ্যাঁ নিজের পরনের ছেঁড়া নোংরা কাপড়ের জন্যে বড্ড লজ্জা করলো। ভাবলাম যদি এগুলো বদলানো যায় তাহলে অন্তত একটু তাই নিয়ে ফেলেছিলাম হঠাৎ। কিন্তু বিশ্বাস করুন আমি চোর নই, আপনি আপনি শুধু একটিবার বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন, নইলে নইলে আমার লজ্জাটা শেষ থাকবে না। বলুন না, বলুন না আমাকে মাফ করেছেন।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি না হয় মাফ করলাম।
2: সত্যি বলছেন? হ্যাঁ তাহলে তাহলে আমাকে তাহলে আমাকে কথা দিন।
0: কথা? কি কথা? হ্যাঁ
2: হ্যাঁ
0: কি কথা?
2: হ্যাঁ মানে
0: কি হলো? আর আরে বলুন কি কথা দেব।
2: আপনি আর কারো কাছে কথাটা গল্প করেও বলবেন না, এমনকি
0: এমনকি
2: এমনকি
0: বলুন
2: এমনকি আপনার আপনার স্ত্রীর কাছেও না। বড্ড ময়লা কাপড় পরনে ছিল বলেই একাজ আমি বিশ্বাস করুন, আপনি বলবেন না তো আপনার আপনার স্ত্রীকে?
0: আচ্ছা ঠিক আছে
2: বলবেন না।
0: আরে না না না বলবো বলবো বলবো না, স্ত্রীকে কেন, আমি কাউকেই বলবো না।
2: কি যে নিশ্চিন্ত হলো, মানে আপনাকে যে কি বলে, যদি কখনো খুলনা যান, খুলনা বড় বাড়ি, বড় বাড়ি বললেই আমার বাড়ি দেখে যান। হ্যাঁ একবার কোনোদিন যদি সেখানে আমি চলি, বুঝলেন আমি চলি চলি। আমি
0: ইস ওর এমন নরম মনটাকে জানি না কে অমন করে নিষ্ঠুরের মতো পায়ে মারিয়ে চলে গিয়েছে বেচারা।
3: এই যে এতক্ষণ কোথায় ছিলে শুনি, তোমাকে না বলেছিলাম কথা উঠবে না? আমি ঘুম ভেঙে ভয় মরি।
0: কেন, সেই লোকটার জন্য?
3: হ্যাঁ এই জন্য, ওই লোকটাকে না আমি চিনি।
0: কি ওই লোকটাকে তুমি?
3: হ্যাঁ গো।
0: ওই লোকটাকে তুমি চিনলে কি করে? এই কি যাতা বলছো?
3: হ্যাঁ ঠিকই বলছি, সেই জন্যই বোধহয় বারবার ওদিকে চোখ চলে যাচ্ছিল। আসলে বোধহয় অবচেতন মনে স্মৃতি হাতড়াচ্ছিলাম, আর আর স্মৃতিরই বা দোষ কি বলো। তা প্রায় ধরো কত, হ্যাঁ 12 বছর আগের কথা। তখন ছিল ফর্সা টকটকে রং, গায়ে থাকতো দামি জামাকাপড়, গলায় সোনার চেন। এখন
0: এই কিন্তু তুমি তুমি কি করে ওকে?

0: একবার দেওঘরে মামাদের সঙ্গে বেড়াতে গিয়ে ওর সঙ্গে আলাপ হয়েছিল আমার।
1: দেওঘরে?
0: ও ওখানে বেড়াতে এসেছিল, তখনই জানলাম খুলনাতে ওদের মস্ত জমিদারি ছিল। যে কদিন আমরা ওখানে ছিলাম আমরা একসঙ্গেই বেড়াতে যেতাম মন্দিরে পাহাড়ে। জানো ওই ওই ওই অল্প কদিনেই না ওর সঙ্গে আমার বেশ ভাব হয়ে গেছিল, বুঝলে মশাই?
1: তাই বুঝি মশাই?
0: হ্যাঁ তাই। এই জানো ওর সঙ্গে না ওর সঙ্গে আমার বিয়ের কথাও হয়েছিল।
1: ও তাই নাকি? তা বিয়েটা হলো না কেন?
0: বাবা শুনলে, বাবা বললেন জমিদারের ছেলে চাকরি বাকরি কিছু করে না, যদি পরে সব বদ খেয়ালিতে উড়িয়ে পুড়িয়ে নষ্ট করে দেয় তখন আমার ভবিষ্যৎ তো অথই জড়ে। এখন দেখছি বাবা ভালোই করেছিলেন, ওই তো অবস্থা দেখছি, হয়তো সব গেছে, হয়তো বাজে নেশা আর উশৃঙ্খলতা করে সব উড়িয়েই দিয়েছে। কে জানে বিয়ে করেছে কিনা, তাহলে না জানি তাদের কি দুর্গতিটাই হচ্ছে। কিন্তু ও গেল কোথায় বলো তো, অনেকক্ষণ দেখতে পাচ্ছি না।
1: হয়তো হয়তো কোথাও লুকিয়ে আছে লজ্জায়।
0: কিছু বললে?
1: না ওই না তো না। এই চলো চলো, ঘাটে স্টিমার ভিড়ছে, এবার আমাদের নামতে হবে। এসো আরে এসো এসো এসো
2: পাগল নাটকটি শেষ হল। কাহিনী গজেন্দ্র কুমার মিত্র, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিবাকর সৌম্য দেব বসু, অলোক ধীমান চট্টোপাধ্যায়, মুক্তারদা শ্যামলেন্দু মজুমদার, অমিয় বাবু সমীর চরিত, প্রথম যাত্রী অভিজিৎ মুখোপাধ্যায়, দ্বিতীয় যাত্রী কমলকৃষ্ণ চট্টোপাধ্যায় ও রমার ভূমিকায় দীপা ব্রহ্ম। শব্দ সংযোজনা রফিউদ্দিন, প্রযোজনা রামজীবন মিত্র।

নাটক পাগল এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, তুই বাংলার মনের কথা। একটু পরেই আপনারা শুনবেন সংবাদ, আর তারপরেই আমরা ফিরে আসবো আজকে আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত একটি সঙ্গীত রূপক অনুষ্ঠান সুরে ও বাণীতে নজরুল নিয়ে। আপনারা কিন্তু কোথাও যাবেন না, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা

অজ্ঞ ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্যবর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairitrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন CAA মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের BSF এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট UG-র পুনরায় পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দিয়েছেন। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ছিল 44 ডিগ্রির বেশি। ইডেনে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর এই আলোচনায় ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষো মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ইয়া ভারত আর ইটালি কে বিচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যা। উনকে নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নই গতি, নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যা। মুঝে খুশি হ্যা কি হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যা।
0: শ্রী মোদী ভারত ইউরোপ সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য ইতালির সমর্থনের প্রশংসা করেন এবং উদীয়মান প্রযুক্তি, উৎপাদন ও সুস্থায়ী উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। নেতারা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনার পর উভয় নেতা একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী বলেন, সামরিক সরঞ্জামের যৌথ

0: উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ দুই দেশ প্রশস্ত করেছে। এছাড়াও জাহাজ চলাচল, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমির ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় উত্তেজনার বিষয়ে ভারত ও ইতালি নিয়মিত যোগাযোগ রেখেছে। আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমে করা উচিত। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ এবং তিনি উল্লেখ করেন যে সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে তাদের যৌথ প্রচেষ্টা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, দায়িত্বশীল গণতন্ত্রকে শুধু সন্ত্রাসবাদের নিন্দা করলেই চলবে না, এর আর্থিক নেটওয়ার্ক গুলো ভেঙে ফেলার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার দু সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, জাল নোট, আইন শৃঙ্খলা সমস্যা, বলপূর্বক ধর্মান্তকরণ, লাভ জিহাদ ও নারী নিরাপত্তা সংক্রান্ত নানা অপরাধের সঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগসাজশ পাওয়া গেছে। শ্রী অধিকারী আরও জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4,000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 2,200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1,600 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও এখনও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং বিএসএফ দিচ্ছে। ভবিষ্যতে আরও জমি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফের মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকেও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14ই মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নতুন সরকার ক্ষমতায় এসেই সেই নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সিওলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ কর্মসূচির রূপায়ণ মন্ত্রী লি ইয়াং ছুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, বৈঠকে উভয় পক্ষ যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং যৌথ রপ্তানির পথ তৈরির জন্য পারস্পরিক প্রচেষ্টাকে কাজে লাগাতে সম্মত হয়েছে। ভারতের প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা DRDO আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা UL-PGM-V3 সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এর জন্য DRDO, সরকারি সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন অংশীদার এবং শিল্পক্ষেত্রগুলিকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X Handle AR News কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে শ্রী প্রধান একথা বলেন। বৈঠকে বিভিন্ন অনলাইন গ্রুপগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শ্রী প্রধান এই ধরনের নেটওয়ার্কগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে

0: ভুয়ো তথ্য ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করা, ব্লক করা এবং বন্ধ করে দেওয়া। মন্ত্রী জোর দিয়ে বলেন যে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আসন্ন জনগণনার অঙ্গ হিসাবে জাতিগত গণনা করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে এই বিষয়টি সরকারের নীতি নির্ধারণের আওতাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা সরকারের জানা প্রয়োজন, যাতে তাদের উন্নতির লক্ষ্যে জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা 44 ডিগ্রির বেশি ছিল। রাজস্থানের 2টি জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা এবং 14টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে চলতি সপ্তাহ জুড়ে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সংস্কৃতি মন্ত্রক বন্দে মাতরম ফ্রেমস জাতীয় চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার জন্য এন্ট্রি জমা দেওয়ার সময়সীমা 31 মে পর্যন্ত বাড়িয়েছে। সমসাময়িক মাধ্যম ব্যবহার করে বন্দে মাতরমের চেতনাকে নতুনভাবে জাগ্রত করতে চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটার এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ইতিমধ্যে ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। IPL ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। কলকাতা 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ও মুম্বাই 12 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তির, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত একটি সঙ্গীত রূপক অনুষ্ঠান, সুরে ও বাণীতে নজরুল, ভাষ্য পাঠে দেবাশিস বসু, প্রযোজনায় প্রবীর মুখোপাধ্যায়।

কাজী নজরুল ইসলাম নামটি উচ্চারণ করলেই মনে পড়ে আয়ত নয়ন সুদর্শন সেই শিল্পী মানুষটির কথা। শুধুই কি বিদ্রোহী কবি? না, এক আধারে গীতিকার, সুরকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক। রামধনু অনুভবের প্রকাশ রচনার প্রতিটি স্তর বিন্যাসে। নান্দনিক সৃষ্টি সুখের উল্লাস সঙ্গীতময় নজরুলের সুর ও বাণীতে নিবিড়ভাবে জড়ানো। ১৯৪০ সাল, তখন কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গে কাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সময় কাজী সাহেবের প্রচেষ্টায় হারামনি এবং নবরাগ মালিকা অনুষ্ঠান দুটি বেতারে খুবই জনপ্রিয় ছিল। নবরাগ মালিকা অনুষ্ঠানে কবি তাঁর সৃষ্ট কিছু রাগ অবলম্বন করে গান রচনা করেন, যেমন রাগ দোলন চাঁপা, দেবযানী, মীনাক্ষী, অরুণ রঞ্জনী, নির্ঝরিণী, রূপমঞ্জরী, সন্ধ্যা মালতী, রুদ্র ভৈরব, উদাসী ভৈরব। অনেকেরই অজানা যে কবি নজরুল ভক্তিগীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক প্রভৃতি গান রচনা ছাড়াও হিন্দিতে কিছু অসামান্য প্রাণ মাতানো গান উপহার দিয়ে গেছেন। ১৯৩৮ সালে নজরুল হিন্দিতে দুটি গান রচনা করেন এবং সুর

সে সময় প্রখ্যাত সুরকার ও শিল্পী কমল দাশগুপ্ত এবং সুবল দাশগুপ্ত গেয়েছিলেন ভজনাঙ্গে রঘু কুলপতি রামচন্দ্র।

কাজী নজরুল ইসলামের হিন্দিতে লেখা আরেকটি গান প্রেম নগর কা ঠিকানা করলে, সেই সময় ভজনাঙ্গের এই গানটির শিল্পী ছিলেন মাধুরী দে।

নজরুলের সাংগীতিক প্রতিভা বিকশিত হয় অপ্রচলিত রাগ রাগিণীকে অবলম্বন করে হারামনি এবং নতুন সৃষ্ট রাগ অবলম্বনে নবরাগ পর্যায়ের গানগুলির মধ্যে দিয়ে। নবরাগ পর্যায়ে কবি সৃষ্টি করলেন রাগ উদাসী ভৈরব, সুরের মাদকতায় বাণীর সৌন্দর্যে এক অপরূপ সৃষ্টি।

কাজী নজরুলের সুর সমাহিত মনের অসাধারণ সুর কল্পনা, রাগ সন্ধ্যা মালতী।

চেনা জগতের সীমানা ছাড়িয়ে যে অচেনা অনন্ত জগৎ, তাকে এক শিল্পী প্রাণী অনুভব করতে পারে গভীর অন্তর্দৃষ্টিতে। প্রেমিক কবি, সাধক কবি তাই তো স্থিত বিশ্বাসে বলতে পারেন, জাগো হে পিনাক পানি, দূর করো অন্ধকার, শোনাও নতুন দিনের বাণী, নবসৃষ্টির আনন্দে ভেসে যাক নিখিলের প্রাণ।

শুনলেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত একটি সঙ্গীত রূপক অনুষ্ঠান সুরে ও বাণীতে নজরুল, ভাষ্য পাঠে দেবাশিস বসু, প্রযোজনায় প্রবীর মুখোপাধ্যায়।

দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি আছি আজ সিদ্ধার্থ। আজকের এই বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান বা বাংলা পপ বা ব্যান্ডের গানের এই অনুষ্ঠান সাজিয়েছি এমন কিছু গান দিয়ে যে গানগুলো গেয়েছেন সাধারণত সেই সমস্ত শিল্পীরা যাদের আমরা ব্যান্ডের মাধ্যমেই চিনেছি, কিন্তু পরবর্তীকালে তারা বিভিন্ন ছবিতে গান গেয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ছবিতে সুর সংযোজন করেছেন এবং সেই সমস্ত ছবির গান প্রায় প্রবাদ প্রতিম হয়ে থেকে গেছে। আজকের এই অনুষ্ঠানে সেই সমস্ত গান দিয়েই সাজানো আমাদের এই অনুষ্ঠান। আজকে প্রথমেই যে গানটা শুনবো সেই গানটা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠ উপল সেনগুপ্তের সঙ্গে, চন্দ্রিলের সঙ্গে আমরা একযোগে বহুবার শুনেছি চন্দ্রবিন্দুর ক্ষেত্রে, কিন্তু চন্দ্রবিন্দুর বাইরে বেরিয়েও অনিন্দ্য চট্টোপাধ্যায় বেশ কিছু গান গেয়েছেন বিভিন্ন ছবিতে। আজকে প্রথম যে গানটি রয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে, গানটির নাম ভিনদেশী তারা। গানটি অরিজিনালি চন্দ্রবিন্দুরই সাউন্ড ট্র্যাক, কিন্তু পরবর্তীকালে এটি ব্যবহৃত হয় অনিরুদ্ধ রায় পরিচালিত 2009 সালে মুক্তিপ্রাপ্ত ছবি অন্তহীনে। সেখানে অবশ্য গানটা একটু চেঞ্জ করে একটু ফাস্ট বিটে দিয়ে তারপর রিলিজ করা হয়। কীরকম ছিল সে গানটা আমরা বরঞ্চ একটু শুনেই নিই।

ওঠো চাল চুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

এবারে চলে আসি 2010 সালে। 2010 সালের 14ই অক্টোবর মুক্তি পায় সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত তাঁর প্রথম ছবি অটোগ্রাফ। এই অটোগ্রাফ ছবিতে প্রথমবারের জন্য জুটি বাঁধেন তিনজন, সৃজিৎ মুখোপাধ্যায়, অনুপম রায় এবং রূপম ইসলাম। এবং এই তিনজনের জুটিতে সৃষ্টি হয় কিছু দুর্ধর্ষ দুর্ধর্ষ গান। তার মধ্যে একটা গান থাকলো রূপম ইসলামের কণ্ঠে। আশা করি শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছেন আমি এক্স্যাক্টলি কোন গানটার কথা বলছি। আর যারা বুঝতে পারছেন না, চলুন আমরা সবাই মিলেই না হয় গানটা আরেকবার শুনে নিই।

এবারে চলে আসি 2013 সালে। 2013 সালে পরিচালক মৈনাক ভৌমিকের পরিচালনায় মুক্তি পায় একটি কমেডি ড্রামা, নাম মাছ মিষ্টি অ্যান্ড মোর। এই ছবিতে মূলত আজকের কলকাতার প্রেক্ষাপটে একটি যৌথ পরিবারের মধ্যে তিন ভাইয়ের প্রেম, আশা, তাদের ভালো লাগা, ভালোবাসা, তাদের জীবনের নানা টানা পোড়েনের গল্প দেখানো হয়েছে। এই ছবিতে আমরা তিমির বিশ্বাসের কণ্ঠে একটি গান পেয়েছিলাম এবং সে গানে বলা ছিল, এই কলকাতায় একটা দিন, একটা নতুন দিন কতখানি সুন্দর হয়ে ওঠে, কতখানি তাতে ভালো লাগার পরশ থাকে। কীরকম ছিল সেই গান, চলুন আমরা বরঞ্চ আজকে শুনেই নিই।

এবারে আসি 2013 হয়ে গেল, এরপরে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। আচ্ছা, 2015 সালে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেল ওপেন ট্রিপ বায়োস্কোপ। এই ওপেন ট্রিপ বায়োস্কোপে অনেকগুলো গান ছিল, যে প্রত্যেকটি গান আমাদের ছুঁয়ে গেছিলো, তার একটা বড় কারণ ছিল এই কাহিনীর প্রেক্ষাপট। এই কাহিনীর প্রেক্ষাপট বা এই সিনেমার গল্প গড়ে উঠেছে 1990-এর দশকের উত্তর কলকাতার এক মধ্যবিত্ত সমাজের একঝাঁক কিশোর কিশোরীর বন্ধুত্ব, তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের লড়াই এবং তাদের পাড়ার ফুটবল ম্যাচকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবেই এই সিনেমাতে সেই সবকটা উপাদান ছিল যা আমরা 90s কিডরা ফেলে এসেছি। তাই আমাদের কাছে এই সিনেমা খানিকটা সিনেমা দেখার থেকেও বেশি ছিল নস্টালজিয়া যাপন। আর যে গানটা নিয়ে কথা বলছি, সেই গানটা আমরা এখানে পেয়েছিলাম বা এই ছবিতে পেয়েছিলাম উপল সেনগুপ্তের কণ্ঠে। কী গান, চলুন শুনে নেওয়া যাক।

এবারে চলে আসি 2016 সালে। 2016 সালে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় বাংলা ছবি প্রাক্তন। এই ছবিতে সুরজিতের কণ্ঠে, সুরজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি গান আছে। এবার যদি কেউ প্রশ্ন করেন এই সুরজিৎ চট্টোপাধ্যায় কোনজন, ইনি ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায়। ভূমিতে তো এনার গান আমরা অনেকবার শুনেছি, কিন্তু ভূমির বাইরে বেরিয়ে তিনি কিন্তু এই সমস্ত গানে নিজের মুনশিয়ানা কম দেখাননি।

চলে আসি আজকের একেবারে শেষ গানে। আজকের শেষ গান আমরা শুনবো আবারও রূপম ইসলামের কণ্ঠে। এই গান আমি নিয়েছি 2013 সালে মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি মিশর রহস্য থেকে। বলাই বাহুল্য যে এই মিশর রহস্য ছবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবুর উপন্যাস অবলম্বনে নির্মিত, তাই এই ছবি তো বটেই এবং এই ছবির সাথে জড়িত থাকা গানগুলো আমাদের কাছে বেশ অ্যাপিলিং। তার মধ্যে রূপম ইসলামের কণ্ঠে এই টাইটেল ট্র্যাক কাকাবাবুর গান, সে তো একটা আলাদাই জায়গা রাখে। যাই হোক, আজকের মতো এই গানের সঙ্গে সঙ্গেই বিদায় নিচ্ছি, পরে আবার ফিরে আসব, কথা হবে, আড্ডা হবে। আপনারা কিন্তু শুনতে ভুলবেন না আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

চলে আসি পরের গানে। এর পরের গান আমরা শুনব সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, জাতিস্বর ছবির সাউন্ডট্র্যাক থেকে। এই গানটা আমি বেছে নিয়েছি, এটা এখানেও কিন্তু কারণটা সেই একই, সুমন চট্টোপাধ্যায় এই জাতিস্বর ছবিতে সুর দিয়ে এবং জাতিস্বর ছবিতে কিছু অসামান্য গান সৃষ্টি করে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন। তাই সেই ছবির সাউন্ডট্র্যাক থেকে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠেই থাকলো এই গানটা।

চলে আসি আজকের কথা গানের একদম শেষ গান। শেষ গান আমরা শুনবো অনুপম রায়ের কণ্ঠে প্রাক্তন ছবির সাউন্ড ট্র্যাক থেকে। এই ছবিতে একটি গানের জন্য অনুপম রায় পেয়েছিলেন জাতীয় পুরস্কার। কোন গান সেটা নয় একটু মিশ্রই থাক। আর এই গানের সঙ্গে সঙ্গে আমি কিন্তু আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। আজকের মতন তাহলে এই অবধি থাক, চলি, টাটা।

কথায় গানে অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভমিতা মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনামে রয়েছে খাদ্য কৃষি সংস্থা এফএওর মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদকে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই সম্মান দেশের কৃষক, পশুপালক, মৎস্যচাষী এবং কর্মীদের উৎসর্গ করেছেন।
1: ভারত এবং ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। কৃষি, বিরল খনিজ এবং আয়ুর্বেদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত।
0: ডিআরডিও ড্রোন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একে দেশে আত্মনির্ভরতার পথে কৌশলগত মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
1: পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে।
0: নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এর অন্তর্ভুক্ত নন এমন ব্যক্তিদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর হাতে তাদের তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
1: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2-3 দিনের জন্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভ এর কিছু অংশে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে ঘর্মাত্মক ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
1: ইরানের সংঘর্ষজনিত আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও রাষ্ট্রসংঘের অনুমান অনুসারে চলতি বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.4% হবে বলে অনুমান রাষ্ট্রসংঘের।
0: কঙ্গো, উগান্ডায় ইবোলা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেশি হলেও সারা বিশ্বে এর ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশ কম বলছে WHO। আসছি বিস্তারিত খবরে। খাদ্য কৃষি সংস্থা এফএও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদকে ভূষিত করেছে। ইতালির রোমে অবস্থিত এফএওর সদর দপ্তরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়। পুরস্কার গ্রহণ করে শ্রী মোদী এই সম্মান ভারতের কৃষক, পশুপালক, মৎস্যচাষী, কৃষিবিজ্ঞানী এবং কর্মীদের উৎসর্গ করেছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোমে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি এবং কৌশলগত অংশীদারিত্বে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মত বিনিময় করেন। বৈঠকে ভারত এবং ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব, অর্থনৈতিক সহযোগিতা এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণে বিশেষ জোর দেওয়া হয়। শ্রী মোদী ভারত ইউরোপ সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইতালির সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই নেতা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং আন্তর্জাতিক প্রতিকূলতা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রসঙ্গত, ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে কৃষি, বিরল খনিজ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি, বন্দর এবং সামুদ্রিক পরিবহন সহ 15টি ক্ষেত্রে উভয় দেশ চুক্তি স্বাক্ষর করেছে।

0: সম্পর্ককে আরও সুদৃঢ় করা। এই আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন শক্তি এবং কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়েও আলোচনা করেন। এই আলোচনা ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটিয়েছে, যেখানে অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
1: পিছলে লগভগ সাড়ে তিন বর্ষো মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ভারত আর ইটালি কে বিচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যা। উনকে নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নই গতি, নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যা। মুঝে খুশি হ্যা কি হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়।
2: প্রতিনিধি স্তরের আলোচনার পর দুই নেতা একটি যৌথ বিবৃতি দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ভারত এবং ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ভারত ইতালি যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-2029 উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্য একটি বাস্তবসম্মত রূপরেখা ধারণা দেয়। শ্রী মোদী বলেন, উভয় পক্ষই সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং বর্তমানে ভারত ইতালি উদ্ভাবন কেন্দ্র স্থাপনের জন্য দুপক্ষই আগ্রহী। তিনি উল্লেখ করেন, ভারত ইতালি প্রতিরক্ষা শিল্প রূপরেখা সামরিক সরঞ্জামের ক্ষেত্রে যৌথ উন্নয়ন এবং যৌথ উৎপাদনের পথ প্রশস্ত করেছে। অন্যদিকে তিনি বলেন, ভারত এবং ইতালি নৌ পরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।
1: দোনো দেশো কে স্টার্টআপস, রিসার্চ সেন্টারস আর উদ্যোগো কো আপস মে জোড়নে কে লিয়ে হাম ইন্ডিয়া ইটালি ইনোভেশন সেন্টার পর কাম কর রহে হ্যায়। হামারি সেনাও কে সাথ সাথ দোনো দেশো কে রক্ষা উদ্যোগো কে বীচ ভি সহযোগ বড় রহা হ্যায়। ম্যারিটাইম পাওয়ারস কে রূপ মে ভারত আর ইটালি কে বীচ করিবি সহযোগ স্বাভাবিক হ্যায়। হাম মিলকর শিপিং, পোর্টস মডার্নাইজেশন, লজিস্টিক আর ব্লু ইকোনমি পর কাম করেঙ্গে।
2: শ্রী মোদী বলেন, ইউক্রেন, পশ্চিম এশিয়া এবং অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারত এবং ইতালি একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব সমস্যার সমাধান আলোচনা এবং কূটনীতির মাধ্যমে হওয়া উচিত। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদকে মানবতার সামনে একটি গুরুতর ঝুঁকি হিসেবে দেখার ক্ষেত্রে দুদেশই সহমত। তিনি উল্লেখ করেন, সন্ত্রাসবাদে অর্থের মদত রোধে তাদের যৌথ প্রচেষ্টা বিশ্বজুড়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে এবং দায়িত্বশীল গণতান্ত্রিক দেশগুলির কেবল সন্ত্রাসবাদের নিন্দা করলেই হবে না, বরং তাদের আর্থিক মদত রোধের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।
1: ভারত আর ইটালি একমত হ্যায় কি আতঙ্কবাদ মানবতা কে লিয়ে গম্ভীর চুনৌতি হ্যায়। টেরর ফাইনান্সিং কে খিলাফ হামারি সাজা পহল নে পুরে বিশ্ব কে সামনে এক মহত্বপূর্ণ উদাহরণ প্রস্তুত কিয়া হ্যায়। ইউক্রেন, পশ্চিম এশিয়া তথা অন্য তনাবো কো লেকর হাম লাগাতার সম্পর্ক মে রহে হ্যায়। ভারত কা মত স্পষ্ট হ্যায় কি সবি সমস্যাও কা সমাধান ডায়লগ আর ডিপ্লোমেসি কে মাধ্যম সে হোনা চাহিয়ে।
0: অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয় তুলে ধরে শ্রী মোদী বলেন, ইতালি বিশ্বজুড়ে তার নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারত পরিচিতি লাভ করেছে তার বিশাল কর্মব্যাপ্তি, মেধা এবং সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে। তিনি বলেন, উভয় দেশকেই ভারত ও ইতালিতে তৈরি পণ্য সারা বিশ্বে রপ্তানির লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। এর সঙ্গে তিনি উল্লেখ করেন, এই দ্বিপাক্ষিক সম্পর্ক প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে নতুন গতি ও সঠিক দিক নির্দেশনায় পরিপূর্ণতা পেয়েছে।
1: इंडिया यू एफटीए के समापन में इटली से मिले सहयोग के लिए मैं प्राइम मिनिस्टर मेलोनी का विशेष रूप से आभार व्यक्त करता हूं। हम मिलकर इसके जल्द से जल्द इम्प्लीमेंटेशन के लिए काम करेंगे, जिससे बिजनेस कम्युनिटीज इसका पूरा लाभ उठा सके। टेक्नोलॉजी और इनोवेशन हमारी पार्टनरशिप का इंजिन है। एआई, क्वांटम, स्पेस और सिविल न्यूक्लियर एनर्जी जैसे क्षेत्रों में हमारे सहयोग की अपार संभावनाएं हैं। दोनों देशों के स्टार्टअप्स, रिसर्च सेंटर्स और उद्योगों को आपस में जोड़ने के लिए हम इंडिया इटली इनोवेशन सेंटर पर काम कर रहे हैं।
0: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ভারত ও ইতালি তাদের সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করেছে এবং দ্বিপাক্ষিক ক্ষেত্রে এই সহযোগিতাকে ভিত্তি করে উভয় দেশ উন্নতি সাধনে বদ্ধপরিকর। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব, শ্রদ্ধা

0: পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। শ্রীমতী মেলোনি ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবাধ নৌ চলাচল সুনিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন এবং বলেন, ভারত ইতালি সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: ভারতের প্রতিরক্ষা উন্নয়ন এবং গবেষণা সংস্থা DRDO আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা ULPGM-V3 সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর জন্য DRDO, সরকারি সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন অংশীদার এবং শিল্পক্ষেত্রগুলিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি অ্যান্টি ট্যাঙ্ক এয়ার টু গ্রাউন্ড ব্যবস্থা এবং ড্রোন, হেলিকপ্টার এবং অন্যান্য লক্ষ্যবস্তুর জন্য এয়ার টু এয়ার মোডের কার্যকারিতার উপর আলোকপাত করেন। শ্রী সিং এই যুদ্ধাস্ত্রকে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের আত্মনির্ভরতার পথে অর্জিত একটি কৌশলগত মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসন্ন নিট ইউজি পুনরায় পরীক্ষার সময় সুরক্ষিত সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করার সময় শ্রী প্রধান একথা বলেন। বৈঠকে বেনামি অনলাইন গ্রুপগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমাগত ছড়িয়ে পড়া নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শ্রী প্রধান এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করে ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ভুল তথ্য দ্রুত দমন করতে এবং পরীক্ষা ব্যবস্থার মান্যতা রক্ষার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে কাজ করার উপর শ্রী প্রধান জোর দিয়েছেন।
1: গুজরাট সরকার এক দেশ এক নির্বাচন বিলকে সমর্থন জানিয়েছে। গান্ধীনগরে আজ সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সঙ্গে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির আলোচনার পর গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এই কথা বলেন।
2: হমনে আজ JPC কো গুজরাট সরকার কি ওর সে খাস তোর পে ইয়ে নম্র নিবেদন কিয়া হে কে ওয়ান নেশন ওয়ান ইলেকশন জল্দ সে পাস হো, সবি রাজ্য কে নাগরিকো কো এক সমান হিত মিলে, সবি লোগো কে কাম জল্দ হো পায়ে, মশিনারি সরকারি জো है उसका कम से कम समय बिगड़े, वही हित में आज हमने वन नेशन वन इलेक्शन को हमने हमारा सहयोग दिया है और हमने ये खास तौर पे विनती की है इसको जल्द से जल्द लागू किया जाए।
0: পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে BSF এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার দু সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, জাল নোট, আইন শৃঙ্খলা সমস্যা, বলপূর্বক ধর্মান্তকরণ, লাভ জিহাদ ও নারী নিরাপত্তা সংক্রান্ত নানা অপরাধের সঙ্গে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগ পাওয়া গিয়েছে। শুভেন্দুবাবু আরও বলেন, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4,000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় 2,200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1,600 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও এখনও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি BSF এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 18 কিলোমিটার ফেন্সিং এলাকা এবং আরও 9 কিলোমিটার বর্ডার আউটপোস্ট ও BSF পরিকাঠামো তৈরির জমি। তিনি বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং BSF দিচ্ছে, ভবিষ্যতে আরও জমি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চালানো হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে দীর্ঘদিন কোনো সমন্বয় বৈঠক হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলা প্রশাসন, BSF, রাজ্য পুলিশ, কাস্টমস সহ বিভিন্ন সংস্থাকে নিয়ে নিয়মিত সমন্বয় বৈঠক শুরু হয়েছে।
3: আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ BSF আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম।
0: অনুষ্ঠানে উপস্থিত BSF এর মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন অনুভূত হচ্ছিল, নতুন সরকারের আমলে সেই সহযোগিতা মিলেছে। উল্লেখ্য, 27 কিলোমিটার অংশের জন্য পশ্চিমবঙ্গ সরকার 43 একর জমি অধিগ্রহণ করেছে, বাকি 32 একর সরকারি খাস জমি বলে ভূমি সংস্কার দপ্তরের সচিব বন্দনা যাদব জানিয়েছেন।
1: নাগরিকত্ব সংশোধন আইন সিএ এর অন্তর্ভুক্ত নন এমন ব্যক্তিদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর হাতে তাদের সরাসরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, আইনের আওতায় আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানের মতো সাতটি সম্প্রদায়ের মানুষ যারা 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই রাজ্যে এসেছেন, পুলিশ তাদের কোনো হেনস্থা বা আটক করতে পারবে না। কিন্তু যারা নাগরিকত্ব সংশোধন আইনের অন্তর্ভুক্ত নন, এইরকম বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুলিশ তাদের গ্রেপ্তার করে বিএসএফ এর হাতে তুলে দেবে। এরপরে বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বিডিআর এর সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করবে। দেশ এবং রাজ্যের স্বার্থে সীমান্ত সংলগ্ন সব থানায় এই আইন আজ থেকে কার্যকর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গত বছরের 14 মে তৎকালীন রাজ্য সরকারের কাছে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশিকা পাঠানো হলেও রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে তৎকালীন রাজ্য সরকার এই আইন কার্যকর করেনি বলে মুখ্যমন্ত্রী জানান।
3: যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগাননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট।
0: কেন্দ্রীয় প্রকল্প সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটি জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন। আগামীকাল সকাল 10:00 হাওড়া জেলা শাসকের দপ্তরে প্রথম পর্যালোচনা বৈঠকে জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলার পুলিশ কমিশনারদের পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রীর বেলুড় মঠে যাওয়ার কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এরপরে দুপুর 2:00 তিনি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই বর্ধমানের মতো জেলার প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে পর্যালোচনা করবেন বলে সরকারিভাবে জানা গিয়েছে। আগামীকালই তার কলকাতায় ফেরার কথা রয়েছে।
1: ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল হতে চলা পুনর্নির্বাচনের প্রাককালে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচন কর্মীরা সম্পূর্ণরূপে প্রস্তুত। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ যাতে নির্বিঘ্ন থাকে তা সুনিশ্চিত করতে সর্বক্ষণ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। এর মূল লক্ষ্য হল আগামীকাল অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করা।
0: দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য বেশি। বিকেল 5:30 পর্যন্ত আলিপুরে 11.6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। এদিকে উত্তরবঙ্গের উত্তরে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে আলিপুর চিড়িয়াখানায় প্রাণীদের জন্য এই গরমে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। চারপাশের পরিবেশ ঠান্ডা রাখতে পশুদের খাঁচায় জলের স্প্রিংকলার ব্যবহার করা হচ্ছে। খাঁচার ভেতরে সরাসরি সূর্যের আলো আটকাতে বেতের ছাউনি এবং ধানের খড়ের ছাউনি, টার্পোলিন, অ্যাগ্রোনের ব্যবহার করা হচ্ছে। কিছু পশুশালায় ফ্যান এবং এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে এবং ভাল্লুক এবং মাংসাশী প্রাণীদের জন্য বরফের চাই সরবরাহ করা শুরু হয়েছে। পানীয় জলের সঙ্গে ওআরএস এবং গ্লুকন ডি এবং শরীরকে সতেজ ও কর্মশক্তিপূর্ণ রাখতে তাদের খাদ্য তালিকায় রসালো ফল যোগ করা হচ্ছে বলে আলিপুর চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে।
1: ভারতীয় আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে এই সপ্তাহ জুড়ে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আজ উত্তর ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহের কারণে বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা 44 ডিগ্রি সীমা অতিক্রম করে। রাজস্থানের দুটি জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা এবং 14 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর সঙ্গে তাপপ্রবাহের কারণে পাঞ্জাব এবং হরিয়ানাতেও কমলা সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর তীব্র তাপপ্রবাহের কারণে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী 2-3 দিন লাল সতর্কতা জারি করেছে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: ইরান সংঘর্ষজনিত আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও রাষ্ট্রসংঘের অনুমান অনুসারে চলতি বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.4% হবে। এর ফলে বিশ্বের দ্রুততম

0: উন্নয়নশীল অন্যতম প্রধান অর্থনীতি হিসেবে ভারতের অবস্থান বজায় রাখবে। রাষ্ট্রসংঘের বরিষ্ঠ অর্থনীতিবিদ ইঙ্গো পিটারলে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা শীর্ষক মধ্যবর্ষীয় হালনাগাদ রিপোর্ট প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের বলেন, ভারতের উপভোক্তাদের মজবুত চাহিদা, সরকারি বিনিয়োগ এবং পরিষেবা রপ্তানির বৃদ্ধি দেশের অর্থনীতিকে সচল রাখতে মূল ভূমিকা পালন করছে। যদিও রিপোর্টে ভারতের জিডিপি পূর্বাভাসের হার 6.6% থেকে কিছুটা কমিয়ে 6.4% করা হয়েছে, তবে আগামী বছর বৃদ্ধির গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রসংঘের অর্থনৈতিক বিশ্লেষণ ও নীতি বিভাগের নির্দেশক শান্তনু মুখার্জি ভারতের বৈচিত্র্যময় অর্থনীতি, কাঠামোগত সংস্কার এবং উন্নত কর ব্যবস্থাকে প্রধান শক্তি হিসেবে তুলে ধরেন। রাষ্ট্রসংঘের রিপোর্টে আরও বলা হয়েছে যে ভারতের বৈচিত্র্যময় জ্বালানি উৎস, শক্তিশালী শোধন ক্ষমতা, বিপুল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এবং আর্থিক নমনীয়তা মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালীতে সৃষ্ট বিঘ্নের কারণে তেলের ক্রমবর্ধমান দামের প্রভাব কাটিয়ে উঠতে সহায়ক হতে পারে। ভারতের পর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হল চীন। চীনের বৃদ্ধির হার চলতি বছর 4.6% রেকর্ড করা হয়েছে। এটি আগামী বছর আরও কমে 4.5% দাঁড়াবে। রিপোর্টে আন্তর্জাতিক বৃদ্ধির হারও কমিয়ে 2.5% করা হয়েছে। এটি ইরান যুদ্ধের আগে জানুয়ারিতে করা পূর্বাভাসের তুলনায় 0.2% কম।
1: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও আজ বলেছে, কঙ্গো এবং উগান্ডায় জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি, কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ঝুঁকি বেশ কম। অন্যদিকে ডাব্লিউএইচও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। ডাব্লিউএইচওর মহানির্দেশক টেড্রোস আদানাম ঘেব্রেয়েসাস বলেছেন, এখনও পর্যন্ত কঙ্গোর উত্তরাঞ্চলের 2 প্রদেশ ইতুরি এবং উত্তর কিভুতে 51টি এবং উগান্ডায় 2টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও সন্দেহ করা হচ্ছে প্রায় 600টি ইবোলা সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। অন্যদিকে কঙ্গোতে ডাব্লিউএইচও দলের প্রধান বলেছেন, এই প্রাদুর্ভাবের কারণে 134 জন ইবোলায় মারা গেছেন বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। যদিও এর বিস্তারিত উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় এই প্রাদুর্ভাব আর 2 মাসের মধ্যে কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
0: বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের এক সহকারী নিরাপত্তা প্রোটোকল আধিকারিককে মঙ্গলবার সকালে খুলশি এলাকায় দূতাবাস চত্বরের ভেতর থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি হলেন 35 বছর বয়সী নরেন্দ্র। তিনি হরিয়ানার বাসিন্দা। চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে তিনি কর্মরত ছিলেন। নরেন্দ্রর কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে দূতাবাসের কর্মীরা পুলিশকে খবর দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এখন খেলার খবর।
1: ইডেনে আজ আইপিএলের ম্যাচে কলকাতা মুম্বাই ইন্ডিয়ান্স নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠায়। শেষ পাওয়া খবরে মুম্বাই 13 ওভারে 4 উইকেট হারিয়ে 83 রান করেছে। ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডে এবং তিলক বর্মা।
0: আইএসএল ফুটবল আগামীকাল শেষ হচ্ছে। এদিনই স্থির হয়ে যাবে কোন দল এবারের আইএসএল চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই 12 ম্যাচে 23 পয়েন্ট করে সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল লীগ তালিকার শীর্ষে, মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। দুই দলের মধ্যে 5 গোলের পার্থক্য রয়েছে।
1: এবার দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ শুনবেন কথায় ও গানে নদী।
2: নদী একটি ছোট্ট শব্দ, অথচ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলার জীবনযাত্রায়। মানুষের সঙ্গে এই নদনদীর কত সখ্য। নদনদীর প্রবহমান এই ধারা মানুষের গতিশীল জীবনের সঙ্গেও সাদৃশ্যপূর্ণ।

নদী তীরেই গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা, যেমন ইরাকের ইউফ্রেটিস, তাইগ্রিস নদের সুমেরীয় সভ্যতা, সিন্ধু নদের মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা, কিংবা মিশরীয়দের নীল নদের সভ্যতা। সবকিছুই গড়ে ওঠার কারণ হিসেবে দেখা গেছে যে প্রাচীন মানুষ প্রধানত যাতায়াতের সুবিধার্থেই নদীর তীরে

বসতি গড়ে তুলেছিল। এছাড়াও নদীর জল জীবনযাপনকে সহজ করে, তাই তো বাংলায় গঙ্গা বা পদ্মার মতো নদীগুলোকে মানুষ মায়ের সঙ্গে।

নদীর মতোই চঞ্চলা মানুষের ব্যক্তি জীবনও। সুখ আর দুঃখের মেলবন্ধনেই বয়ে চলে জীবন নদী। নিত্য যাপনের মতোই ভাঙা গড়ার খেলা চলে নদীতেও। নদীর প্রবাহ শুধু মানুষের মতো নয়, মানুষের হৃদয়কেও নদীর সঙ্গে তুলনা করেছেন কবি জীবনানন্দ। তিনি বলেন, হে হৃদয়, একদিন ছিলে তুমি নদী, পারাপারহীন এক মোহনায় তরুণীর ভিজে কাঠ, খুঁজিতেছে অন্ধকার স্তব্ধ মোহ দধি।

জীবন বা নদী সর্বদাই বয়ে চলে নিজের ধারায়, উৎস থেকে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছনোই যেন একমাত্র লক্ষ্য। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, তাই চলার এই গতি যেন বাধাপ্রাপ্ত না হয় সেজন্য পথের নুড়ি কাঁকড় সরিয়ে রেখেই মাঝ দরিয়ায় ভাসিয়ে দিতে হবে জীবন তরী।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। খাদ্য ও কৃষি সংস্থা এফএর মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদকে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই সম্মান দেশের কৃষক, পশুপালক, মৎস্যচাষী এবং কর্মীদের উৎসর্গ করেছেন।
1: ভারত এবং ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। কৃষি, বিরল খনিজ এবং আয়ুর্বেদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত।
0: ডিআরডিও ড্রোন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একে দেশে আত্মনির্ভরতার পথে কৌশলগত মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন।
1: পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের

0: বেড়া নির্মাণের দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে।
1: নাগরিকত্ব সংশোধন আইন সি এর অন্তর্ভুক্ত নন এমন ব্যক্তিদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর হাতে তাদের তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
0: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন।
1: ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2-3 দিনের জন্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে ঘর্মাত্মক এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া জানিয়েছে।
0: ইরানের সংঘর্ষজনিত আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও চলতি বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.4% হবে বলে অনুমান রাষ্ট্রসংঘের।
1: কঙ্গো এবং উগান্ডা ইবোলা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেশি হলেও সারা বিশ্বের ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশ কম বলেছে WHO। বিশ্ব পরিক্রমা আজ এই পর্যন্তই। নমস্কার।
0: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান সিনেমা জগৎ।
3: আকাশবাণী মৈত্রী সিনেমা জগৎ। চিত্র পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব আজকে শুনবেন। তার সঙ্গে কথা বলেছেন অর্পিতা পোদ্দার।
4: কমেডি ছবি কীর্তন, সেটা দর্শকদের মধ্যে একটা ভালো লাগার প্রতিক্রিয়া তৈরি করেছিল বলেই সেকেন্ড পার্টটা আনতে বাধ্য হয়েছিলাম। সত্যি কথা বলতেই আমাদের গল্প ওখানেই শেষ হয়ে গেছিল কীর্তন ওয়ানে, কিন্তু প্রডিউসার বলেন যে সেকেন্ড পার্ট করব। তখন আমরা বেশ এগিয়েই উঠি, তার কারণ অবভিয়াসলি একটা কমেডি ছবি, তার সিকুয়েল বাংলা ছবিতে খুব কম হয়, আমরা হিন্দি ছবিতে প্রচুর দেখেছি। তো সেটা কোথাও আমাদেরকে একটা এন্থু দিয়েছিল এবং সেই উদ্দীপনা থেকে আমরা কীর্তন 2 লিখি এবং তারপর বানাই, সেটাও সাড়া দেয় এবং এখন প্রডিউসারের অভিমত কীর্তন 3 বানাবেন। আবার আমি আর সৌরভ একত্র হয়েছি সেটার গল্প ফাঁদার জন্য।
5: দর্শক হলে গিয়ে আবার হাসবে এই অপেক্ষায় থাকতে পারি আর কি।
4: অতি অবশ্যই, কারণ হাসি আর কান্না সমানভাবে ব্যালেন্স করে যদি রাখা যায়, কারণ কান্নার মাঝখানে এক চিলকে হাসি এলেই সেটাই বেশি আনন্দ দেয় এবং হাসির মাঝখানে কান্না এলে তবেই সেই হাসির সার্থকতা লাভ করে, এটা আমার মনে হয়। কমেডির তো প্রচুর রূপ হয়, মানে কমেডির মধ্যে হিউমার পড়ে, ফান পড়ে, বাফুনারি মানে ভাড়ামো পড়ে, স্ল্যাপস্টিক কমেডি সবকিছুই পড়ে, স্যাটায়ার। এবার আমরা চেষ্টা করেছিলাম কোথাও স্ল্যাপস্টিক কমেডিতে যাব না, এবং যখন আমাদের হাতে একদম খাপ থেকে বার করা তরোয়ালের মতো পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তখন অবশ্যই আমরা হিউমার, উইট এসবের দিকেই যাওয়ার চেষ্টা করেছিলাম। উদ্দেশ্যই ছিল যে কোথাও আমাদের কাতুকুতু দিয়ে যাতে হাসাতে না হয় মানুষকে, কোথাও সুস্বরি দিয়ে যাতে হাসাতে না হয় মানুষকে। সংলাপ অভিনেতা অভিনেত্রীরা বলবেন, ঠিক টাইমিংয়ে বলবেন, সেটাতেই মানুষের হাসির উদ্রেক হবে, সেটা গম্ভীর মুখে বললেও হবে, সেটা হেসে বললেও হবে। সুতরাং সেই দিকেই আমাদের ঝোঁকটা ছিল, যাতে কাতুকুতু দিয়ে মানুষকে না হাসাতে হয়, যেটা আমাদের সাদা কালো যুগে কোনোদিন হাসাতে ওরকমভাবে হয়নি, সেই দিকেই আমাদের নিয়ে যাবার একটা ঝোঁক ছিল।
5: এই পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, পরিচালক হিসেবে কখনো অসুবিধে হয় এত বড় একজন সিনিয়র অভিনেতাকে নির্দেশ দিচ্ছেন?
4: পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে তো সুবিধেই হয়েছে, কারণ উনি একটি স্কুল, তো পরাণ যেটুকু যখন কাস্ট করব তখন সেরকম কিছুতেই করব যেটাতে পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে মানুষ যাবেন হলে। এবং আমি শুধুমাত্র অভিজ্ঞতায় সিনিয়র বলবো না, বয়সও এতটা সিনিয়র যে আমার বাবার থেকে অনেকটা বড়। তো তাকে যখন আমি পরিচালনা করছি তখন একটা তো বুক দুরদুর করেই, এবং পরাণ জেঠু কখন কি বলে দেবে কেউ জানে না। আমি হয়তো জিজ্ঞেস করলাম, কেমন আছো জেঠু? কেমন আছো জিজ্ঞেস করছিস কেন? মটা বাদ দিয়ে দে, কেন আছি জিজ্ঞেস কর। এবার এই যে রসিকতা, এই রসিকতাটা থেকে তো আমিও শিখি। মানে ওখানে এরকম হতো কীর্তনের সময় যে আমি নিয়ে ঢুকলাম একটা সিন পরাণ জেঠুর ঘরে, যে জেঠু এই সিনটা এখন যাব, আমি নিয়ে বেরোলাম পুরো একটা অন্য সিন, কারণ জেঠুর সঙ্গে কথা বলতে বলতে সিনটা এমন পাল্টাতে থাকলো এবং সেটা ভালোর দিকে। সুতরাং আপনি যদি রচয়িতা বলেন, সেখানে কিন্তু অভিমন্যু মুখার্জি, সৌরভ পালুদির সঙ্গে আরেকজন আছেন, তিনি পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণ জেঠুর ইম্প্রোভাইজেশন ক্ষমতা এবং পরাণ জেঠুর নিজের অভিজ্ঞতা এতটাই ভাস্ট যে মানে এখানে বুঝলি এরকম একটা লোক দেখেছিলাম বলে নিয়ে একটা কিছু এমন করবেন। সত্যি কথা বলতে এই যে পরাণ জেঠু অথবা অন্য অনেক সিনিয়র আর্টিস্ট যারা আছেন, যেহেতু তারা পুরনো দিনের, পুরনো ছবি তারা করে এসছেন, পুরনো দিনের কাজ করে এসছেন, সেই জন্য একটা জিনিস তাঁদের সবার মধ্যে কমন, তাঁরা যতই এক্সপিরিয়েন্সড হন, যতই সিনিয়র হন, ফ্লোরে ডিরেক্টর ডিরেক্টর, এইটা একটা অদ্ভুত মানসিকতা। আমি নিজে স্টুডেন্ট হিসেবে এই ছবিগুলো করি, কারণ আজকে পরাণ জেঠুর সঙ্গে আমি দুটো ছবি করলাম, আমি সমৃদ্ধ হলাম মনে করি। আমি

0: রিসেন্ট একটি ছবি করলাম, সেই ছবিতে ঋতুদির সঙ্গে আমি কাজ করেছি, ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি আমার থেকে অনেকটা সিনিয়র, আমি নিজে সমৃদ্ধ হলাম তার সঙ্গে কাজ করে। আমি যাদের যাদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে কাজ করেছি তারা হয়তো আমাকে ডিরেক্টর হিসেবেই সম্মান দিচ্ছেন, এখানটা কি করব এই প্রশ্নটা করছেন, সেই প্রশ্ন তো যোগ্য আমি নই, কিন্তু কোথাও আমি সমৃদ্ধ হচ্ছি তাদের সঙ্গে প্রতিটা শটে কাজ করতে পেরে, এটা আমি মনে করি। সুতরাং আমার ওই বুক কাঁপা অথবা পা কাঁপা অথবা হাত কাঁপা যখন ফ্লোরে ওনারা চলে আসেন তখন সেইটা কোথাও বন্ধ হয়ে যায়।
1: মানে সিনিয়রদের সঙ্গে কাজ করতে গিয়ে আপনি সমৃদ্ধ হচ্ছেন এবং সেই সমৃদ্ধতা আপনার ছবিতে ফুটে উঠেছে একেবারে।
0: অবশ্যই।
1: এবং ছবি যে এত সাবলীল স্বতঃস্ফূর্ত হচ্ছে তার একটা কারণ আপনি বলছেন এই সিনিয়রদের সাহায্যই।
0: শুধু সিনিয়রদের সাহায্য না, আমি বলবো যে দেখুন এখানে তো আমার একটি খালি পদবি দেওয়া, আমার একটি পোস্ট দেওয়া যে আমি পরিচালক, আলটিমেটলি তো এটা একটা প্রায় 70-80 জনের ইউনিটের কাজ। এবার সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে দক্ষ হাতে যদি না করেন কাজ, একটু অদক্ষ হাত হলেই সেখানে সমস্যা, সেখানে সবাই মিলে একটা ছবি বানায়। এবং ওই যেটা বলেছিলাম যে আমার কাজ শুধু আমি যেটা ভাবছি সেটা সবাইকে বুঝিয়ে দেওয়া, এবার বাকি কাজটা তাঁরাই করেন। সুতরাং ওই আর কি, আমার পোয়া বারো, আমি
1: মানে সেফ জায়গাতে আছেন, আপনি খুব সুবিধাজনক জায়গাতে আছেন,
0: সুবিধাজনক জায়গায় আছি, সেই জন্যই কলাকুশলী হিসেবেও দক্ষ মানুষদেরই নেওয়া হয়। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ক্যামেরার কাজ করেন অথবা সম্পাদনার কাজ করেন অথবা মিউজিকের কাজ করেন তারা প্রত্যেকে অত্যন্ত দক্ষ, এবং তারা সবাই মিলে, এবং একটা তো আছেনই, অবভিয়াসলি প্রত্যেকের সাহায্য থাকা উচিত, সেখানে আমারও যত সামান্য একটা কন্ট্রিবিউশন থাকে, সবাই মিলেই জিনিসটাকে বানানো হয়। এবং এই সিনিয়রদের সাহায্য তো মাস্ট, কারণ প্রতি ছবিতেই কেউ না কেউ আমার থেকে সিনিয়র থাকেন, তাদের সাহায্য তো পেতেই হয়।
1: এবং তার থেকে আপনি অনবরত শিখছেন।
0: অবশ্যই।
1: একেবারে অন্য প্রশ্ন করি যে ভারতীয় চলচ্চিত্র কোন পথে হাঁটছে বলে আপনার মনে হয়, মানে আপনার এই বয়সে মনে হয় যে মৌলিকতা কি কমছে, কি মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে?
0: দেখুন, এরকম একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি অত্যন্ত ক্ষুদ্র এবং তুচ্ছ এক মানুষ।
1: আপনার জায়গায় দাঁড়িয়ে,
0: আমার জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে মৌলিকতা কমছে আমার মনে হয় না। হ্যাঁ, আপনি যদি বলেন যে সামগ্রিক ভারতবর্ষের ছবির কথা, আমি যত না ফরেন ছবি দেখি তার থেকে অনেক বেশি আমি দেখি ভারতীয় ছবি, সে যে ভাষারই হোক না কেন, এবং আমি আরো সমৃদ্ধ হই প্রতিটা ছবি দেখা থেকে। এবং আমার মনে হয় শেষ কিছু বছর সাউথের ছবি, সে যে ভাষারই হোক, তামিল হোক, তেলেগু হোক, মালায়ালম হোক, কন্নড় হোক, এতটাই এগিয়ে গেছে বাকিদের থেকে, ইভেন বোম্বের থেকে
1: এগিয়ে গেছে। মানে কিভাবে এগিয়ে গেছে?
0: গল্পের দিক থেকে অনেক এগিয়ে গেছে। আজকে যখন একটা মালায়ালম ছবি আমি বসে দেখছি, এবং এটা তুলনামূলক আলোচনা করারও কোনো মানে হয়
1: না,
0: আমি বাংলা ছবির কথা বলবো না, কারণ বাংলা ছবিতে আমি কাজ করি, আমি সেই ছবি নিয়ে কোনো কথাই বলবো না। কিন্তু আপনি যদি বলিউডের ছবিও ধরেন, বলিউডের ছবি দেখেই তো আমরা বড় হয়েছি, আমি ছোটবেলা থেকে বলিউডের ছবি দেখেছি, আমি খুব বলিউড ঘরানার ছেলে, আমি ওই ইন্টারন্যাশনাল ফরেন ছবি দেখার ছেলে নই। বলিউড ছবি দেখে বড় হয়েও আমি বলবো আজকের দিনে মালায়ালম ছবির গল্প, তার যে নতুনত্ব, মেকিং তো এক একটা জায়গার এক এক রকম, কারণ মুম্বাইয়ের রাস্তায় একটা ক্যামেরা প্লেস করা হয়, অথবা কলকাতার রাস্তায় একটা ক্যামেরা প্লেস করা, অথবা কেরালায় যদি একটা ক্যামেরা প্লেস করা, তার তিনটে তিন রকম ক্যানভাস। কিন্তু আপনি যদি গল্প বলেন, আজকে মালায়ালম ছবির গল্প এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে চলে যাচ্ছে যে একটা খুব তুচ্ছ জিনিস সেটা নিয়ে একটা 2 ঘন্টা ছবি বানিয়ে নিচ্ছে তারা। আমরা ছবিতে হয়তো সেই তুচ্ছ জিনিসের কোনো জায়গা দিই না, হয়তো বলিউডও দেয় না। জন্মাবধি আমরা দেখে আসি যে বলিউডের ছবির চাকচিক্য অনেক বেশি থাকে। বলিউডের ছবি অবভিয়াসলি চাকচিক্যের দিক থেকে গ্ল্যামার জগৎ হিসেবে আমাদের ইন্ডিয়ার যে কোনো ভাষার ছবি থেকে অনেক এগিয়ে, স্বাভাবিকভাবেই
1: ওখানে গ্ল্যামারটাই বড়,
0: একদম
1: বেশি
0: একদম। এবং বলিউডে কাজ করা সবার কাছে একটা স্বপ্ন, এবং দক্ষিণের মানুষরাও বলিউডে কাজ করতে আসেন, বলিউডের মানুষরাও দক্ষিণে কাজ করতে যান। কিন্তু সাউথের ছবি আজকের দিনে দাঁড়িয়ে, আমি বিশেষ করে মালায়ালাম ছবির কথা বলবো, মানে কেরালায় যে ছবিগুলো তৈরি হয় তারা এত অদ্ভুত অদ্ভুত গল্পের জন্ম দিচ্ছে, মানে একটা ছবি তুলে একটা মানুষের ঘুমনোকে ভাইরাল করে দেওয়া দিয়ে একটা 2 ঘন্টার ছবি। এবার এটা না আমরা খুব তুচ্ছ জিনিস ভাবি যে একটা ছবি আমি তুললাম একটা মানুষের, সেই ছবিটি ভাইরাল হয়ে গেল, ভাইরাল হয়ে সেই মানুষটার উপরে কি কি ঝড় বইতে পারে, সেটা নিয়ে একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ছবি বানানো ইজ ভেরি টাফ,
1: খুবই শক্ত
0: বিষয়। কিন্তু ওরা সেটা বানাচ্ছে, ওরা আউট অফ দ্য বক্স গিয়ে ভাবার ক্ষমতা রাখে। সুতরাং মৌলিকতায় কোনো ভাটা পড়েছে ইন্ডিয়ান ছবির এটা আমার মনে হয় না কোনো দিক থেকে। বোম্বেতেও যদি বলেন, বোম্বেতে প্রচুর ভালো ভালো কাজ হয়, এমন নয় যে সবটাই শুধুমাত্র গ্ল্যামারের জন্য কাজ হচ্ছে অথবা কিছু,
1: বিশেষ করে ওটিটি আসার পরে তো অনেক
0: হচ্ছেই, মানে ওটিটি আসার পর থেকে শুধু ডিরেক্টর এবং রাইটার নয়, ওটিটি আসার পর থেকে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা থিয়েটারের কাজ করতেন, যারা হয়তো সিনেমায় তখন অবধি তেমন ভাবে এস্টাবলিশড হননি, তারা এত বড় করে এস্টাবলিশড এখন হয়ে গেছেন ওটিটির দৌলতে, যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু

0: কাস্টি পার্টির কথা যখন উঠবে তখন উনি একটা ইনস্টিটিউশনে পরিণত হয়ে গেছেন। সুতরাং জায়গা প্রচুর তৈরি হচ্ছে, সুতরাং ছবি বিভিন্ন রকমেরই হয়। আমরা কোন ছবিটাকে বেছে নিচ্ছি সেটা আমাদের ওপর। বাংলাতেও কিন্তু তাই, মৌলিকতা এখনো আছে, মৌলিকতা তখনও ছিল। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের চিন্তাভাবনার রিভলিউশনের সাথে সাথে তো মৌলিকতার রিভলিউশন হয় এবং চিন্তাভাবনার রিভলিউশন হয়, সুতরাং সেইটা তো চলতেই থাকবে সারা জীবন ধরে।
1: আরবান দর্শক নাকি মফস্বলের নাকি গ্রাম, টার্গেট অডিয়েন্স ঠিক করেন কি করে বা করেন কি আদৌ? সেই বিভাজনটা কি এখন আছে না মুছে গেছে?
0: দেখুন, বিভাজন কিছুটা হলেও মুছে গেছে। তার কারণটা হলো যখন থেকে স্মার্টফোন চলে এসছে এবং যখন থেকে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ঢুকে গেছে, এই যে আমরা বলছি যে মফস্বল গ্রাম, এইগুলো আমি যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম না, আমি যখন অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতাম, তখন এই জিনিসগুলো প্রবলভাবে ছিল যে একদম হার্ডকোর মেইন স্ট্রিম ছবি সেগুলো গ্রাম বা মফস্বলের সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে রিলিজ হবে। আমি এরকমও দেখেছি যে বিজলি সিনেমায় যখন ঢুকেছি, এটা বলছি অনেক বছর আগেকার কথা, হিরোর ইন্ট্রোডাকশন হচ্ছে আমার লেখা সংলাপে, ওখানে ব্লাস্ট ফাটছে, ওখানে কয়েন পড়ছে, আমি এটা দেখেছি। আজকের দিনে সেটা হয় না, কারণ সিঙ্গেল স্ক্রিন এখন কমে যাচ্ছে। সে যে কারণেই হোক না কেন, সেখানে দাঁড়িয়ে লাস্ট বছর দশে প্রায় খুব ভালো মেন স্ট্রিম ছবি কিন্তু কম এসছে বাংলাতে। মেন স্ট্রিম বলতে আমরা যেটা বুঝি, পরপর পরপর হাউসফুল, মানে এটা দেখে এসছি। ফার্স্ট ডে ফার্স্ট শো যখন হল ভিজিটে গেছি, হিরোকে সিনেমা শেষ হওয়ার পরে পাবলিক কাঁধে তুলে নিয়ে একদম ছাড়তে এসছে গাড়ি অবধি। এই উন্মাদনা আগে ছিল, এই উন্মাদনা এখন মানুষের মধ্যে নেই। তার কারণটা হলো কোথাও ছবির ভাষা পাল্টাচ্ছে, যেখানে দাঁড়িয়ে ওই হার্ডকোর মেন স্ট্রিম ছবি আমরা ভালো হয়তো উপহার দিতে পারিনি বহু বছর। আমি মেন স্ট্রিম ছবির অডিয়েন্স, আমি মেন স্ট্রিম ছবির ডিরেক্টর, আমি মেন স্ট্রিম ছবি বানাতে ভালোবাসি। সেই জন্য আজ থেকে 15 বছর আগে হলে আমি হয়তো বলতাম যে আমার ছবি মফস্বলের গ্রামের লোকদের জন্য, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জিনিসটা বিভাজন রেখাটা কোথাও মুছে যাচ্ছে। তার কারণ আজকে মফস্বল বা গ্রামেও মানুষ কিন্তু বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম দেখে ফেলছেন, সেটা বাংলা হোক বা হিন্দি হোক। সেখানে দাঁড়িয়ে এমন এমন ওয়েব সিরিজ তারা দেখে ফেলছেন, এমন এমন ওয়েব ফিল্ম তারা দেখে ফেলছেন, অথবা ছবি যেগুলো ওটিটিতে রিলিজ হচ্ছে সেগুলো তারা দেখে ফেলছেন, যেই ছবিগুলো তাদের সিনেমার ভাবনা সিনেমার কল্পনা অনেক বেশি এগিয়ে দিচ্ছে। সুতরাং যারা গ্রামে থাকে তারাও যখন মোবাইল খুলে একটা কে ড্রামা দেখে ফেলে, তারা কিন্তু এক্সপেক্ট করবে না যে আজকের দিনে দাঁড়িয়ে একজন হিরো 10 জন ভিলেনকে লাথি মারছে, তারা ছিটকে ছিটকে পড়ছে, আমি দারুণ হাততালি দিয়ে উঠছি।
1: সেটা আর এখন মেনে নেওয়া,
0: সেটা মেনে নেওয়া তখন সম্ভব যখন পুষ্পাতে সেই ভাবে পরিচালক সেইটাকে বিশ্বাস করে বানান যে আমার হিরো ঘুরে মারলে 10 জন ছিটকে পড়ার ক্ষমতা থাকে। আমরা সেটা বানাই না, বানাই না বলেই হয়তো মানুষ বিশ্বাসও করেন না, এবং বিশ্বাস করে যদি না বানাই তাহলে আমার মনে হয় আস্তে আস্তে পরিধিটা ছোট হতে থাকে, কিন্তু সেটা বড় হওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়।
1: মানে পরিচালকের বিশ্বাস ছবিতে ফুটে ওঠে,
0: অতি অবশ্যই পরিচালকের বিশ্বাস ফুটে ওঠা অত্যন্ত ভাবে উচিত আমার মনে হয়। কারণ একজন পরিচালক তার বেড়ে ওঠা, তার শিক্ষা, তার রুচি, তার চিন্তাধারা, এটা মানে একদমই আমি খুব বড় বড় পরিচালকদের নাম করে বলছি, সত্যজিৎ রায়ের বেড়ে ওঠা একরকম, তার রুচি, তার শিক্ষাদীক্ষা একরকম, তরুণ মজুমদারের শিক্ষাদীক্ষা আর একরকম, তার বেড়ে ওঠা আর একরকম, তাঁদের দুজনের ছবিকে মেলালে চলে না, তাদের নিজস্বতার ছাপ নিজেদের ছবির ওপর পড়ে। যেই জন্য সত্যজিৎ রায়ের ছবি কিন্তু আমরা দেখে মাথা খাটাই, দেখে আমাদের ব্রেনের মধ্যে চলতে থাকে, তরুণ মজুমদারের ছবিতে কিন্তু আমাদের চোখ ভিজে যায়, আমাদের মনের ভেতর চলতে থাকে। সম্পূর্ণভাবে পরিচালকদের নিজস্বতা না থাকলে কোনোদিন সেই জিনিস আসতে পারে না।
1: আরেকটা একদম ছোট্ট একটা প্রশ্ন করব, যে পরিচালক হিসেবে অনেক কিছু দেখাতে পারবো সোশ্যাল ইস্যু, যেমন ধরুন টেকো আপনি তুলে এনেছিলেন, একটা সোশ্যাল ইস্যু, ছোট্ট ইস্যু কিন্তু সাংঘাতিক ইস্যু, সিনেমাতে যেমন দেখালেন লোকের কাছে পৌঁছলো দর্শককে ভাবালো, এরকম আরো কিছু ভাবনা চিন্তা নতুন কি আছে?
0: দেখুন, টেকোতে যে ইস্যুটা ছিল সেরকম ইস্যু নিয়ে অবভিয়াসলি মানে স্ক্রিপ্টও লেখা আছে, সেরকম নিয়ে কাজও করছি, সব নিয়ে চলছে। কিন্তু যদি বড় ইস্যু ধরেন, বড় ইস্যুতে এখন অনেক সমস্যা, এখন শুধু বলবো না বরাবরই প্রচুর সমস্যা তো থাকে, যে আপনি কি ইস্যু দেখাতে পারবেন, কি ইস্যু দেখাতে পারবেন না, অনেক কিছু দেখানো যায় না। কিন্তু অবশ্যই পরিচালক হিসেবে একটা মিনিমাম দায়বদ্ধতা তো থাকেই। আমি যদি কীর্তনই ধরি, কীর্তন একদম একটা হোলসাম এন্টারটেনমেন্টের ছবি, 2 ঘন্টা মানুষ দেখবেন, হাসবেন, বাড়ি চলে যাবেন, কিন্তু তার মধ্যেও কি মেসেজ নেই? তার মধ্যেও মেসেজ আছে, তার মধ্যে কিন্তু একটা পারিবারিক মেসেজ আছে, তার মধ্যে কিন্তু সবাই একসাথে এক হারমোনিতে চলার একটা মেসেজ আছে। এটাকেও আমরা সোশ্যাল ইস্যুই কিন্তু বলতে পারি,
1: একেবারে সোশ্যাল ইস্যু।
0: সেই রকম ভাবেই কিন্তু প্রতিটা ছবিতেই একটা ইস্যু তো থাকা উচিত, কারণ ইস্যুই কিন্তু একটা ছবিকে ধরে রাখে। সুতরাং ইস্যু তো মাস্ট একটা ছবির জন্য।
1: তাহলে ইস্যু নিয়ে আমরা আশা করছি আগামী দিনে ভালো ছবি আমরা পরিচালক অভিমন্যু মুখার্জির কাছ থেকে পাবো।
0: অনেক ধন্যবাদ।
2: শুনলেন সিনেমা জগৎ চিত্র পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন আজ। তার সঙ্গে কথা বললেন অর্পিতা পোদ্দার।
3: সিনেমা জগৎ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সিনেমা জগতের শব্দগ্রহণ ও সম্পাদনায় পিউ দাস, অনুষ্ঠানটির প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ অ্যাগ্রিকোলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। পশ্চিম এশিয়ায় সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘ পূর্বাভাস দিয়েছে। আইএমডি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে আগামী 2-3 দিন তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে খেলা চলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার পর দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হয়েছে। কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি, সামুদ্রিক পরিবহন এবং বন্দর ক্ষেত্রে সহযোগিতা নিবিড় করার জন্য উভয় দেশ বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজ করার জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দক্ষ স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। এছাড়াও লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের উন্নয়নের জন্য চুক্তি হয়েছে, যা সাংস্কৃতিক ও সামুদ্রিক ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতারই প্রতিফলন। দুই দেশ কর সংক্রান্ত অপরাধ, বেআইনি অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে সমন্বয় জোরদার করতেও সম্মত হয়েছে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যায়। ইয়ে ভারত আর ইটালি কে বিচ করিবী সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যায়। উনকে নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নই গতি, নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যায়। মুঝে খুশি হ্যায় হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়।
0: আলোচনার পর উভয় নেতাই একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ। ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মর্যাদাপূর্ণ অ্যাগ্রিকোলা পদক প্রদান করা হয়। শ্রী মোদী এই সম্মানকে ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যচাষী, কৃষিবিজ্ঞানী এবং কৃষি শ্রমিকদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। ফাওয়ের মহানির্দেশক কু ডং ইউ প্রধানমন্ত্রীর হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল উন্নয়ন এবং মানব কল্যাণের প্রতি ভারতের অঙ্গীকারকেই প্রতিফলিত করে। তিনি জোর দিয়ে বলেন, এটি খাদ্য নিরাপত্তা কেবল একটি নীতিগত বিষয় নয়, বরং মানবতার প্রতি এক গভীর দায়িত্ব।
1: ये भारत के करोड़ों किसानों, पशुपालकों, मत्स्य पालकों, कृषि वैज्ञानिकों और हमारे श्रमिकों का सम्मान है। यह भारत की उस अटूट प्रतिबद्धता का भी सम्मान है जिसके केंद्र में मानव कल्याण, खाद्य सुरक्षा और सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को অত্যন্ত বিনম্রতা কে সাথ স্বীকার করতে হুয়ে ভারত কে অন্নদাতাওকো ইহ মেডাল সমর্পিত করতা হুঁ।
0: অ্যাগ্রিকোলা পদক হলো ফাওয়ে

0: মহানির্দেশকের পক্ষ থেকে প্রদত্ত সর্বোচ্চ সম্মান বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল কৃষি, দারিদ্র দূরীকরণ এবং খাদ্য পুষ্টি উন্নয়নে অসাধারণ ও দীর্ঘমেয়াদী অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিদের এই পদক প্রদান করা হয়। সংশোধিত নাগরিকত্ব আইন CAA মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর BSFকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি BSFএর হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে BSFএর হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা CAA এর আওতায় থাকা 7টি সম্প্রদায়ের মানুষ এই ব্যবস্থার বাইরে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে BSFএর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ BSF আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম।
0: অনুষ্ঠানে উপস্থিত BSF এর মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন অনুভূত হচ্ছিল, নতুন সরকারের আমলে সেই সহযোগিতা মিলছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা DCRC কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছচ্ছেন। 285টি বুথে সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। কেরালামে প্রাক্তন বিরোধী দলনেতা এবং প্রাক্তন কেরালাম প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিথালার ওপর স্বরাষ্ট্র ও ভিজিল্যান্স দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতা PK কুনহালিকুট্টিকে শিল্প ও তথ্য প্রযুক্তি, বর্তমান রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফকে বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারী VD সতীশান আজ রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে দপ্তর বন্টনের সুপারিশ পেশ করেন। নতুন বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল তিরুবনন্তপুরমে শুরু হবে, সেখানে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। ষোড়শ পুদুচেরি বিধানসভার নির্বাচিত সদস্যরা আজ বিধানসভা সদনে শপথ গ্রহণ করেন। প্রোটেম স্পিকার S আনবালাগান সদস্যদের শপথ বাক্য পাঠ করান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘ পূর্বাভাস দিয়েছে। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশের তকমা ধরে রাখতে সমর্থ হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের বরিষ্ঠ অর্থনীতিবিদ ইনগো পিটার্ল গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস রিপোর্ট প্রকাশ করে সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণ চাহিদা, সরকারি বিনিয়োগ এবং পরিষেবা ক্ষেত্রে রফতানির হার বৃদ্ধি ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। পাঞ্জাব পুলিশ আজ অমৃতসর ও ফিরোজপুরে 3টি পৃথক অভিযানে 14 কেজি হেরোইন, 12 কেজি ICE মাদক এবং একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছে। পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের খোঁজ পেয়েছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে পুলিশ আজ প্রায় 2 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি ড্রোনের মাধ্যমে এই মাদক ফেলা হয়েছে বলে অনুমান। সীমান্ত পেরিয়ে মাদক পাচার সংক্রান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সপ্তাহব্যাপী নজরদারি অভিযানের পর বিশনাহা সেক্টরে পুলিশ এই মাদক উদ্ধার করে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত 5 জনকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এরা হলেন মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডে। অপর এক অভিযুক্ত শুভম খৈরনারের CBI হেফাজতের মেয়াদও বৃদ্ধি করেছে। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট UG পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে আগামী 2-3 দিন তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা

0: জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে আগামীকাল পর্যন্ত একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে। আইএমডি আগামী দুই দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়ারও পূর্বাভাস দিয়েছে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে মুম্বাই 18 ওভার 1 বলে 7 উইকেটে 119 রান করেছে। আইএসএল ফুটবল আগামীকাল শেষ হচ্ছে। এদিনই স্থির হয়ে যাবে কোন দল এবারের আইএসএল চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আগামীকাল ইস্টবেঙ্গল যাদবপুরের কৃষ্ণ ভারতী ক্রীড়াঙ্গনে তাদের শেষ ম্যাচে ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের জোহরভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ন্ট স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলবে। দুটি খেলায় শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 21 মে-র আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন। এই অনুষ্ঠানে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলোয় থাকছে সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে আহির ভৈরব এবং বিলাস খানি টোরি রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত ইয়শরাজ। সকাল 6:30 এ মহাজীবন। এই অনুষ্ঠানে শুনবেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবন কথা। সকাল 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় শিল্পী ইন্দ্রাণী সাহা। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য। এই অনুষ্ঠানে শুনবেন খরিফ ডাল শস্যের এলাকা ও উৎপাদন বাড়ানোর উপায় বিষয়ক একটি কথিকা, বলবেন ডক্টর স্বরূপ কুমার চৌধুরী। সকাল 7:05 লোকগীতি। সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, এদিনের গন্তব্য কালিম্পংয়ের সিলারিগাঁও, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। সকাল 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প। এই অনুষ্ঠানে শুনবেন রাজু মাঝির সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ এবং প্রযোজনায় দেবর্ষী ঘোষ, সম্পাদনায় পিউ দাস। সকাল 8:45 যুব মনে গানে গানে, উপস্থাপনায় সুরজিৎ কর্মকার। এদিন শুনবেন 223তম পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গুর্জরি টোরির আগে এসরাজ পরিবেশন করবেন অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সঞ্জিত মুখোপাধ্যায়। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শাগনিকা চৌধুরী। সকাল 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, পরিবেশনায় শিল্পী উৎপল উপাধ্যায়। এরপরে থাকছে লোকগীতি, পরিবেশনায় শিল্পী জয়দেব দাস। বেলা 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় শাগনিকা চৌধুরী। বেলা 11:15 দ্বিজেন্দ্র গীতি, পরিবেশনায় শিল্পী পৌশালী নাগ চৌধুরী। বেলা 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। বেলা 12:30 রবীন্দ্রসঙ্গীত। দুপুর 1:00 নাটক বাড়ি বাতিক, রচনা মানস রায়, প্রযোজনায় স্বপন দে সরকার। বেলা 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রীর প্রথম প্রচার তরঙ্গের অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় সুরের ভুবনে, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 ছায়াছবির গান। বিকেল 4:50 ক্যাম্পাস আড্ডা। মধ্যমগ্রাম বিএড কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন মল্লিকা চৌধুরী। এদিন শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টি দেব। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

6:20 ক্ষেত খামারের কথা, আটারি কি ও কেন এ নিয়ে শুনবেন সাক্ষাৎকার ডক্টর প্রদীপদের। সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে শুনবেন দাঁত ও মুখগহ্বরের নানা সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে একটি কথিকা, বলবেন ডাক্তার পার্থ প্রতিম চৌধুরী। 7:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 7:45 নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দেখা হবে প্রিয়, রচনা ডক্টর মাধন সেনগুপ্ত, প্রযোজনায় বাসবী গোস্বামী। 8:15 বাংলা ব্যান্ড ও পপ গানের অনুষ্ঠান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে ইসরাজ পরিবেশন করবেন অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস সিংহ রায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সন্তুর সরস্বতীর আগে সন্তুর বাজিয়ে শোনাবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায় চৌধুরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সরস্বতী রাগে সন্তুর, পরিবেশনায় ছিলেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। তবলায় শিল্পীকে সহযোগিতা করলেন পণ্ডিত জ্যোতির্ময় রায় চৌধুরী।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, খাদ্য ও কৃষি সংস্থা এফএওর মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদকে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই সম্মান দেশের কৃষক, পশুপালক, মৎস্যচাষী এবং কর্মীদের উৎসর্গ করেছেন।
1: ভারত এবং ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। কৃষি, বিরল খনিজ এবং আয়ুর্বেদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত।
0: পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফ এর হাতে বকে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে।
1: নাগরিকত্ব সংশোধনী আইন সিএর অন্তর্ভুক্ত নন এমন ব্যক্তিদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর হাতে তাদের তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
0: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন।
1: আসছি বিস্তারিত খবরে। খাদ্য কৃষি সংস্থা এফএও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদকে ভূষিত করেছে। ইতালির রোমে অবস্থিত এফএওর সদর দপ্তরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়। পুরস্কার গ্রহণ করে শ্রী মোদী এই সম্মান ভারতের কৃষক, পশুপালক, মৎস্যচাষী, কৃষিবিজ্ঞানী এবং কর্মীদের উৎসর্গ করেছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোমে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি এবং কৌশলগত অংশীদারিত্বে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মত বিনিময় করেন। বৈঠকে ভারত এবং ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব, অর্থনৈতিক সহযোগিতা এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণে বিশেষ জোর দেওয়া হয়। শ্রী মোদী ভারত ইউরোপ সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইতালির সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই নেতা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং আন্তর্জাতিক প্রতিকূলতা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রসঙ্গত, ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে কৃষি, বিরল খনিজ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি, বন্দর এবং সামুদ্রিক পরিবহন সহ 15টি ক্ষেত্রে উভয় দেশ চুক্তি স্বাক্ষর করেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেছেন। এই বৈঠকের লক্ষ্য ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা। এই আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন শক্তি এবং কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়েও আলোচনা করেন। এই আলোচনা ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটিয়েছে, যেখানে অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
2: প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ভারত আর ইটালি কে বিচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যা। নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নয়ী গতি, নয়ী দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যা। মুঝে খুশি হ্যা কি হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যা।
0: প্রতিনিধি স্তরের আলোচনার পর দুই নেতা একটি যৌথ বিবৃতি দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ভারত এবং ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ভারত ইতালির যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-2029 দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্য একটি বাস্তবসম্মত রূপরেখার ধারণা দেয়। শ্রী মোদী বলেন, দুপক্ষই সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং বর্তমানে ভারত ইতালি উদ্ভাবন কেন্দ্র স্থাপনের জন্য দুপক্ষই আগ্রহী। তিনি উল্লেখ করেন, ভারত ইতালি প্রতিরক্ষা শিল্প রূপরেখা সামরিক সরঞ্জামের ক্ষেত্রে যৌথ উন্নয়ন এবং যৌথ উৎপাদনের পথ প্রশস্ত করেছে। অন্যদিকে তিনি বলেন, ভারত এবং ইতালি নৌ পরিবহন, বন্দরের আধুনিকীকরণ, পণ্য পরিবহন এবং সমুদ্র অর্থনীতির

0: ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। শ্রী মোদী বলেন, ইউক্রেন, পশ্চিম এশিয়া এবং অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারত এবং ইতালি একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব সমস্যার সমাধান আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই হওয়া উচিত। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদকে মানবতার সামনে একটি গুরুতর ঝুঁকি হিসেবে দেখার ক্ষেত্রে দুদেশই সহমত। তিনি উল্লেখ করেন, সন্ত্রাসবাদে অর্থের মদত রোধে তাদের যৌথ প্রচেষ্টা বিশ্বজুড়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে এবং দায়িত্বশীল গণতান্ত্রিক দেশগুলির কেবল সন্ত্রাসবাদের নিন্দা করলেই হবে না, বরং তাদের আর্থিক মদত রোধের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।
1: ভারত ও ইটালি একমত হ্যায় কি আতঙ্কবাদ মানবতাকে লিয়ে গম্ভীর চুনৌতি হ্যায়। টেরর ফাইন্যান্সিং কে খিলাফ হামারি সাজা পহল নে পুরে বিশ্বকে সামনে এক মহত্বপূর্ণ উদাহরণ প্রস্তুত কিয়া হ্যায়। ইউক্রেন, পশ্চিম এশিয়া তথা অন্য তনাব কো লেকর হাম লাগাতার সম্পর্ক মে রহে হ্যায়। ভারত কা মত স্পষ্ট হ্যায় কি সবি সমস্যাও কা সমাধান ডায়লগ আর ডিপ্লোমেসি কে মাধ্যম সে হোনা চাহিয়ে।
2: অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয় তুলে ধরে শ্রী মোদী বলেন, ইতালি বিশ্বজুড়ে তার নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারত পরিচিতি লাভ করেছে তার বিশাল কর্মব্যাপ্তি, মেধা এবং সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে। তিনি বলেন, উভয় দেশকেই ভারত ও ইতালিতে তৈরি পণ্য সারা বিশ্বে রপ্তানির লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। এর সঙ্গে তিনি উল্লেখ করেন, এই দ্বিপাক্ষিক সম্পর্ক প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির নেতৃত্বে নতুন গতি ও সঠিক দিক নির্দেশনায় পরিপূর্ণতা পেয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি বলেছেন, ভারত ও ইতালি তাদের সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করেছে এবং দ্বিপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতাকে ভিত্তি করে উভয় দেশ উন্নতি সাধনে বদ্ধপরিকর। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। শ্রীমতী মেলানি ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবাধ নৌ চলাচল সুনিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন এবং বলেন, ভারত ইতালি সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: ভারতের প্রতিরক্ষা উন্নয়ন এবং গবেষণা সংস্থা DRDO আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা ULP GM V3 সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর জন্য DRDO, সরকারি সংস্থা, প্রতিরক্ষা এবং উৎপাদন অংশীদার এবং শিল্পক্ষেত্রগুলিকে অভিনন্দন জানান। তিনি অ্যান্টি ট্যাঙ্ক এয়ার টু গ্রাউন্ড ব্যবস্থা এবং ড্রোন, হেলিকপ্টার এবং অন্যান্য লক্ষ্যবস্তুর জন্য এয়ার টু এয়ার মোডের কার্যকারিতার উপর আলোকপাত করেন। শ্রী সিং এই যুদ্ধাস্ত্রকে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের আত্মনির্ভরতার পথে অর্জিত একটি কৌশলগত মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন।
1: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসন্ন NEET UG পুনরায় পরীক্ষার সময় সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী প্রধান একথা বলেন। বৈঠকে বেনামি অনলাইন গ্রুপগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমাগত ছড়িয়ে পড়া নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শ্রী প্রধান এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করে ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ভুল তথ্য দ্রুত দমন করতে এবং পরীক্ষা ব্যবস্থার মান্যতা রক্ষার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে শিক্ষা মন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে কাজ করার উপর শ্রী প্রধান জোর দিয়েছেন।
0: গুজরাট সরকার এক দেশ এক নির্বাচন বিলকে সমর্থন জানিয়েছে। গান্ধীনগরের সফরে দ্বিতীয় দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সঙ্গে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির আলোচনার পর গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এই কথা বলেন।
2: হমনে আজ JPC কো গুজরাট সরকার কি ওর সে খাস তোর পে ইয়ে নম্র নিবেদন কিয়া হে কে ওয়ান নেশন ওয়ান ইলেকশন জল্দ সে পাস হো, সবি রাজ্য কে নাগরিকো কো এক সমান হিত মিলে, সবি লোগো কে কাম জল্দ হো পায়ে, মশিনারি সরকারি জো উসকা কম সে কম সময় বিগড়ে, ওই হিত মে আজ হমনে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কো হমনে হমারা সহযোগ দিয়া হয় অর হমনে ইয়ে খাস তোর পে বিনতি কি হে ইসকো জল্দ সে জল্দ লাগু কিয়া যায়।
1: পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে BSF এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণে সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার দু সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে

0: প্রান্তে অনুপ্রবেশ, চোরাচালান, জাল নোট, আইন শৃঙ্খলা সমস্যা, বলপূর্বক ধর্মান্তকরণ, লাভ জিহাদ ও নারী নিরাপত্তা সংক্রান্ত নানা অপরাধের সঙ্গে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগ পাওয়া গিয়েছে। শুভেন্দুবাবু আরও বলেন, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় 2200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও এখনও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 18 কিলোমিটার ফেন্সিং এলাকা এবং আরও 9 কিলোমিটার বর্ডার আউটপোস্ট ও বিএসএফ পরিকাঠামো তৈরির জমি। তিনি বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং বিএসএফ দিচ্ছে। ভবিষ্যতে আরও জমি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চালানো হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে দীর্ঘদিন কোনো সমন্বয় বৈঠক হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলা প্রশাসন, বিএসএফ, রাজ্য পুলিশ, কাস্টমস সহ বিভিন্ন সংস্থাকে নিয়ে নিয়মিত সমন্বয় বৈঠক শুরু হয়েছে।
1: আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, তো তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম।
2: নাগরিকত্ব সংশোধন আইন সিএ এর অন্তর্ভুক্ত নন এমন ব্যক্তিদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর হাতে তাদের সরাসরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, আইনের আওতায় আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানের মতো 7টি সম্প্রদায়ের মানুষ যারা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এই রাজ্যে এসেছেন, পুলিশ তাদের কোনো হেনস্থা বা আটক করতে পারবে না। কিন্তু যারা নাগরিকত্ব সংশোধন আইনের অন্তর্ভুক্ত নন, এইরকম বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুলিশ তাদের গ্রেপ্তার করে বিএসএফ এর হাতে তুলে দেবে। এরপরে বিএসএ বাংলাদেশের সীমান্তরক্ষী বিডিআর এর সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করবে। দেশ এবং রাজ্যের স্বার্থে সীমান্ত সংলগ্ন সব থানায় এই আইন আজ থেকে কার্যকর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
0: ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল হতে চলা পুনর্নির্বাচনের প্রাককালে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচনী কর্মীরা সম্পূর্ণরূপে প্রস্তুত। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ যাতে নির্বিঘ্ন থাকে তা সুনিশ্চিত করতে সর্বক্ষণ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। এর মূল লক্ষ্য হল আগামীকাল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করা।
2: দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলো। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। বিকেল 5:30 পর্যন্ত আলিপুরে 11.6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আগামী কয়েকদিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। এদিকে উত্তরবঙ্গের উত্তরে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
0: ভারতীয় আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে, এই সপ্তাহ জুড়ে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আজ উত্তর ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহের কারণে বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা 44 ডিগ্রি সীমা অতিক্রম করেছে। রাজস্থানের 2টি জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা এবং 14টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর সঙ্গে তাপপ্রবাহের কারণে পাঞ্জাব ও হরিয়ানাতেও কমলা সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর তীব্র তাপপ্রবাহের কারণে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী 2 থেকে 3 দিন লাল সতর্কতা জারি করেছে।
2: বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের এক সহকারী নিরাপত্তা প্রোটোকল আধিকারিককে মঙ্গলবার সকালে খুলশি এলাকায় দূতাবাস চত্বরের ভেতর থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি হলেন 35 বছর বয়সী নরেন্দ্র, তিনি হরিয়ানার বাসিন্দা। চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে তিনি কর্মরত ছিলেন। নরেন্দ্রের কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে দূতাবাসের কর্মীরা পুলিশকে খবর দেন। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্তের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। কলকাতার ইডেনে আজ আইপিএল এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের সামনে 148 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টস জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠায়। মুম্বাই নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 147 রান করে। শেষ পাওয়া খবরে কলকাতা 4 ওভারে 1 উইকেট হারিয়ে 31 রান করেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30।
0: আইএসএল ফুটবল আগামীকাল শেষ হচ্ছে। এদিনই স্থির হয়ে যাবে কোন দল এবারের আইএসএল চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই 12 ম্যাচে 23 পয়েন্ট করে সংগ্রহ করেছে।
2: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
0: খাদ্য ও কৃষি সংস্থা এফএওর মর্যাদাপূর্ণ এগ্রিকুলা পদকে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই সম্মান দেশের কৃষক, পশুপালক, মৎস্যচাষী এবং কর্মীদের উৎসর্গ করেছেন।
2: ভারত এবং ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। কৃষি, বিরল খনিজ এবং আয়ুর্বেদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত।
0: পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে।
2: নাগরিকত্ব সংশোধন আইন সিএ এর অন্তর্ভুক্ত নামে ব্যক্তিদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত সুরক্ষা

0: বাহিনী বিএসএফের হাতে তাদের তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
1: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমি সিদ্ধার্থ। আমাদের আজকের এই হারানো দিনের গান বেঁধেছি সেই সমস্ত গান নিয়ে যা সৃষ্টি হয়েছে অনেক দিন আগে কিন্তু হয়ে গিয়েছে কালজয়ী, সেই সমস্ত গান যা আজও আমরা নানান সময়ে গুনগুন করে গিয়ে উঠি এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতেও পরবর্তী প্রজন্ম একইভাবে মনের খেয়ালে গানগুলো গুনগুন করে গেয়ে উঠবেন। আমি বলছি সেই গানের কথা বা সেই গানের ধারা বা মিউজিক্যাল জনরার কথা যা আমাদের দুই বঙ্গের বলতে গেলে ভেরি ওন প্রাইড। আমি বলছি আমাদের মূল লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ লোকগানের কথা। আমাদের সভ্যতার শুরু থেকে কতগুলো জিনিস সভ্যতার সঙ্গেই বিকশিত হয়েছে, তার মধ্যে এই লোকসংস্কৃতি একটা। আর এই লোকসংস্কৃতির হাত ধরেই বিকাশ হয়েছে এর নানা অঙ্গের, যেমন লোককথা, লোকশিক্ষা, লোকগান, লোকশিল্প ইত্যাদি ইত্যাদি। আর একটা মজার ব্যাপার হলো লোকসংস্কৃতির এই উপাদানসমূহ জন্মের সময় থেকেই একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে ওতপ্রোতভাবে। যত দিন গিয়েছে সেই সংস্কৃতি, সেই শিল্প নানা সংযোজন ও অভিযোজনের মধ্যে দিয়ে গিয়েছে। এতে তার চেহারায় আধুনিকত্ব এসেছে বটে, কিন্তু তার মূল, তার আত্মা জড়িয়ে গিয়েছে সেই প্রাচীন সংস্কৃতির সঙ্গেই।

কথা বলছিলাম লোকগানে এদের নানা উপাদান নিয়ে। আর সেই সূত্র ধরেই যদি কেউ প্রশ্ন করেন যে এই সংস্কৃতির উপাদানসমূহ মানে লোকসংস্কৃতির এই উপাদানসমূহের ক্ষেত্র আলাদা আলাদা, তা সত্ত্বেও তারা একে অপরের সঙ্গে জড়িয়ে যায় কী করে, যায় কিভাবে যায়, সেটা একটু উদাহরণ সহকারে বুঝিয়ে দিলেই ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। আমাদের প্রাচীনকাল থেকে চলে আসা রীতি অনুযায়ী আমাদের চিরকালীন সংস্কৃতি অহিংসতা এবং একে অন্যের প্রতি সম্মান জানানো বা রেসপেক্টফুল থাকা, এই সমস্ত কিছু নিয়েই হয়তো প্রচলিত আছে কোনো এক কোনো একটি গল্প, ঠিক আছে? সে গল্পটা কীরকম? সে গল্পে বলা আছে কোনো এক রাজা, তিনি তার প্রজাদের মধ্যে বিভেদ করেছিলেন, মানুষকে অপমান করতেন, তাতে রুষ্ট হয়ে কোনো এক আরাধ্য দেবতা তাকে বা সেই রাজাকে শাস্তি দিলেন। এই গল্প লোকে মুখে প্রচলিত গল্পই, কিন্তু একদিন তার লোককথার আকার নিল। এবার ধরা যাক প্রাচীনকালে কোনো এক ক্ষেত্রে কোনো এক মা ঠাকুমা তাদের বাড়ির খুদে সদস্যদের শিক্ষা দিলেন যে কেউ যদি জলকে বলেন পানি, কেউ আবার পানিকে বলেন জল, কিন্তু তাতে কী,

সেই জল তো তৃষ্ণা মেটাতে পারে দুজনেরই, কি করে, কারণ তারা দুজনেই মানুষ। আর সেই লোকশিক্ষাই আবার গানের সুরে সুরে ঘুরতে লাগলো, একই কথা বলে, জলের উপর পানি না পানের উপর জল। এভাবেই লোকসংস্কৃতি, লোকশিক্ষা, লোককথা, লোকগান একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে এক এক করে। আর এভাবেই আমরাও শিখেছি নানা রকম জিনিস, যেমন এইটা যে মানুষে মানুষে বিভেদ করতে নেই।

এবারে এই গানের জার্নিটা একটু বুঝে দেখা যাক, মানে এই উপাদানসমূহ কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে যায় সেটা তো না হয় বোঝা গেল, কিন্তু এই উপাদানসমূহ তৈরি হয় কিভাবে, তাদের পথ চলা হয় কিরকম, এবার সেটাও একটু

দেখা যাক। আসলে আমরা যদি আমাদের শিল্প সাহিত্যের একেবারে প্রাচীন ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে দেখা যাবে প্রাথমিকভাবে কিন্তু শিল্প বা সাহিত্য বা লোককথা উপকথা এসব কল্পনা প্রসূত হয়নি। মানে আমরা আজকের দিনে যাকে বলি ফিকশন, সেই ফিকশনের প্রচলন তখন ছিল না। কিন্তু মানুষ তো আলটিমেটলি সৃষ্টিশীল জীব, তাকে তো সৃষ্টি করতেই হবে। তাই সে আশ্রয় নিল তার হাতের কাছে, বা বলা ভালো এক্ষেত্রে তার ভাবনার নাগালের মধ্যে থাকা নানা প্রচলিত সাংস্কৃতিক উপাদানের। যেমন ধরা যাক, যখন তাদের গান বাঁধার দরকার হলো, তারা প্রকৃতি বা উপকথা কিংবা ঈশ্বরের নানা লীলাকে বেছে নিল। যখন তাদের লেখার দরকার হলো, তখনও তারা বেছে নিল এই সমস্ত উপাদানকেই। একইভাবে লেখা হয়েছে নাটক, এমনকি সেই সূত্র ধরেই জন্ম হয়েছে কমেডি এবং ট্র্যাজেডিরও। এই কারণেই স্বাভাবিকভাবেই সেই সময় ক্রিয়েশনের বা সৃষ্টিশীলতার অনেকটাই লোকায়ত সংস্কৃতির উপর নির্ভরশীল ছিল। আর সেটাই আমরা সেই সময়ের নানা শিল্পকর্মের মধ্যে দেখতে পাই, যে শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই সময়ের ইতিহাস, লোককথা, সোশিও ইকোনমিক অবস্থাসহ নানা ব্যঞ্জনা।

এভাবেই চলতে চলতে একটা সময় আসে যখন এই সৃষ্টিশীলতার হাত ধরেই জন্ম নেয় লোকগানের আঙ্গিক। লোকগানের হাত ধরে এলো সেই গানের নানান বিভাগ। আগেই বলেছিলাম প্রাথমিকভাবে যে সমস্ত উপাদানগুলোর উপরে নির্ভর করে এই লোকগানের যাত্রা শুরু হয়েছিল তার মধ্যে প্রকৃতি একটি, আবার ঈশ্বরের লীলাকে কেন্দ্র করেও রচিত হলো এরকম নানা গান। প্রকৃতির ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান কিংবা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীবনযাপন থেকে শুরু করে সেখানকার মানুষের জীবন দর্শন সমস্ত কিছুই প্রভাবিত করেছে গান রচনা গায়কি থেকে শুরু করে সুর সংযোজনাও।

এবার আমরা যদি আমাদের দুই বঙ্গের উত্তর দিক থেকে শুরু করি, তাহলে দেখা যাবে সমগ্র উত্তরবঙ্গে প্রচলিত যে বিখ্যাত লোকগানের উল্লেখ আমরা পাই তাকে বলে ভাওয়াইয়া। ভাওয়াইয়া হলো উত্তরবঙ্গ, মানে বাংলাদেশের রংপুর এবং পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি এবং অসমের গোয়ালপাড়া অঞ্চলের একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী লোকগান। এটি মূলত বিরহ, গ্রামীণ প্রকৃতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রথমে আসা যাক তার নামকরণের কথায়। মনে করা হয় ভাব বা আবেগ অথবা বাউতিয়া অর্থাৎ বাতাস বা উদাসী মন শব্দ থেকে এই ভাওয়াইয়া নামের উৎপত্তি। আবার অনেকে মনে করেন উত্তরবঙ্গের বিস্তীর্ণ প্রান্তর বা ভাবা, যার মানে হলো অনুর্বর জমি, সেখান থেকেই নাকি এই নাম এসেছে। একটু আগে যেমন বলছিলাম যে এই গান মূলত গাওয়া হয় বা এই গানের প্রধান চারণভূমি হলো বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের নানা অঞ্চল এবং অসমের কিছু কিছু অঞ্চলে। এই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে ভাওয়াইয়া গানের বিস্তৃতি আবারও প্রমাণ করে সেই প্রকৃতি প্রভাবের থিওরি। প্রকৃতি এক্ষেত্রে গানের সুর বা দর্শন শুধু না, ফিরে ফিরে এসেছে গানের বিষয়বস্তু হিসেবেও। তবে এই গানের মূল সুর হলো প্রেম ও বিরহ, বিশেষ করে তরুণী বা নববধূর স্বামীর জন্য অপেক্ষা এবং একা থাকার কষ্ট এতে অনেক সময় ফুটে উঠেছে। আবার অন্যদিকে এই গান সেখানকার আর্থসামাজিক অবস্থার এক জীবন্ত দলিলও বটে। সেই কারণেই বোধ হয় মানুষের জীবিকাও জড়িয়ে যায় এই গানের সঙ্গে, যেমন গরুর গাড়ির চালক অথবা গাড়োয়াল বা গাড়িয়াল, মহিষ পালক অথবা মহিষাল, কিংবা হাতির মাহুতের জীবন, এই সমস্ত কিছুই কিন্তু এই গানের প্রধান প্রধান বিষয়গুলোর কয়েকটি। তবে সঙ্গে প্রকৃতির বর্ণনাও থাকে, যেমন উত্তরবঙ্গের নদী তিস্তা, তোর্ষা, ধরলা বা এই সমস্ত নদীর বালুচর, মেঘ এবং বর্ষা এই গানের প্রায় প্রতি ছত্রে মিশে থাকে।

ভাওয়াইয়া গান শুধু গান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আবেগও। ভাওয়াইয়া গানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর গায়ন শৈলী। সোজা সুরের মাঝে হঠাৎ গলা ভেঙে সুর চড়িয়ে এক ধরনের হাহাকার তৈরি করা হয়। একেই স্থানীয় ভাষায় বলা হয় চটকা বা টান। ভাওয়াইয়া গানের সঙ্গতে দোতারা এক অনবদ্য ইনস্ট্রুমেন্ট। এছাড়াও সারিন্দা, বাঁশি, ঢোলসহ নানা যন্ত্রের ব্যবহার করা হয়। এই ভাওয়াইয়া গানের মূলত দুটি প্রকার দেখা যায়। এর মধ্যে একটি হলো চিতান ভাওয়াইয়া। এই গানের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত ধীর লয়ের গান। আর এই গানের বিষয় সাধারণত অত্যন্ত করুণ কিংবা বিরহ প্রধান হয়ে থাকে। আর অন্যটি হলো চটকা ভাওয়াইয়া। এই গান বৈশিষ্ট্যগতভাবে চিতান ভাওয়াইয়া ঠিক উল্টো। যেমন প্রধানত এই গান দ্রুত লয়ের গান, আর চিতান ভাওয়াইয়া যেমন প্রেমের গান বিরহের গান, সেরকম চটকা ভাওয়াইয়ের বিষয়ে কিছুটা চুটুল। হাস্যরসের মোড়কে জীবনের চাওয়া পাওয়া প্রকাশের এক মাধ্যম হলো এই চটকা ভাওয়াইয়া।

আমরা কথা বলছি নানা লোকগান নিয়ে, নানা লোকগানের গাথা নিয়ে। এবার আসি আরেক লোকগানের কথায়, যে গান বাঁধা হয়েছে নদীর জল তরঙ্গের সুরে। এই সুর জানান দেয় আমাদের সমতলের নদীমাতৃক জীবনের নানা ঘটনার। মাঝিমাল্লাদের কণ্ঠে বহুদূর থেকে ভেসে আসত এই গানের সুর। নদীর জোয়ার ভাটার টানে হারিয়ে যেত সেই সুর আরও অনেক দূরে। নদীর খরস্রোতকে গানে গানে বেঁধেছে এই ভাটিয়ালির সুর। ভাটিয়ালি হল নদীমাত্রিক দুই বাংলার মাঝিমাল্লাদের এক অবিচ্ছেদ্য লোকসঙ্গীত। নদীতে ভাটার টানে যখন বিনা পরিশ্রমে স্রোতের অনুকূলে নৌকো ভেসে যেত, তখন মাঝিরা অলস ও উদাস মনে দীর্ঘ টানে যে গান গাইতেন, সেই গানই কালক্রমে ভাটিয়ালি নামে পরিচিতি পায়। ভাটা শব্দবন্ধ থেকেই ভাটিয়ালি শব্দের সৃষ্টি। আসলে ভাটার টানে নদীর স্রোত যেদিকে প্রবাহিত হয় তাকে বলা হয় ভাটি। এই ভাটির স্রোত নদীর গভীরে টেনে নিয়ে যেত নৌকোগুলোকে। মাঝিমাল্লাদের কোনো পরিশ্রম করতে হতো না, তাই এই ঘর ছেড়ে যাওয়ার দুঃখ, একাকিত্ব, এরকম নানা বিষয়কে তারা উদাসী এক সুরে বেঁধে দিতেন। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জ, এরকম বহু অঞ্চলে ভাটিকে ভাটিয়ালির মূল কেন্দ্র বলা হয়। এছাড়া

পদ্মা, মেঘনা ও যমুনা নদীর অববাহিকায় এই গানের ব্যাপক চর্চা হয়েছে। এই গানের দর্শন বা মূল উপজীব্য হল মাঝিমাল্লাদের জীবন, তাই স্বাভাবিকভাবেই এই গানের উপাদান হিসেবে ঘুরে ফিরে আসে নদী, নৌকা, বৈঠা, পাল, গাঙের ঢেউ এবং অবশ্যই মাঝিদের জীবন এবং সেই জীবনের একাকিত্ব। তবে এই ভাটিয়ালি গান কিন্তু অত্যন্ত প্রাচীন, সেই চর্যাপদের যুগ থেকে শুরু করে মধ্যযুগের বরুচণ্ডী দাসের বিখ্যাত কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনেও ভাটিয়ালির স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। এবার কেউ বলতেই পারেন যে মাঝিমাল্লারা তো সবাই একসঙ্গে থাকেন, তাহলে এই একাকিত্ব কিসের? আসলে এই একাকিত্ব আসে পরিজন থেকে দূরে থাকার কারণে। তারা ভাটার টানে নৌকাটাও ভাসিয়ে দিয়েছেন, কিন্তু কতদিনের জন্য কেউ জানে না। তাই এই লৌকিক প্রেম আর পরিবার ছেড়ে দূরে থাকা মাঝির মনের ব্যাকুলতা আবার অন্যদিকে খাটি অপেক্ষারত নারীর বিরহ বেদনাকে ছুঁয়ে তাদের ভালোবাসায় এই গানের উদাসী সুরে ভেসে বেড়াত। হয়তো ভেসে ভেসে নদীর হাওয়া ছুঁয়ে ফেলত ফেলে আসা পরিজনকে, খানিকটা ওই কালিদাসের মেঘদূতের মতো। এই গানের সুর মাঝিমাল্লা ও তাদের পরিবার পরিজনদের মাঝে দূত হিসেবে কাজ করেছে। তবে এর এক আধ্যাত্মিক ব্যাখ্যাও আছে। অনেকে বলেন বাউল ও মরমী সাধকেরা ভাটিয়ালি গানকে দেহতত্ত্বের রূপক হিসেবেও ব্যবহার করেছেন। তবে সেক্ষেত্রে নৌকা হলো মানুষের দেহ আর মন হলো সেই নৌকার মাঝেই। এই গানের গায়ন রীতি এক ধরনের প্রধান বৈশিষ্ট্য হলো দীর্ঘ অলস টান। এই গানগুলো মূলত একক কণ্ঠে এবং অত্যন্ত ধীর লয়ে গাওয়া হয়। বিস্তীর্ণ নদীর বুকে বহুদূর পর্যন্ত সুর পৌঁছে দেওয়ার জন্য এতে দীর্ঘ টানের ব্যবহার করা হয়। একেই মিউজিকের ভাষায় বলা হয় এলংগেটেড নোটস। আর এই গানে কিন্তু প্রাথমিকভাবে কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার হতো না, তবে পরে ধীরে ধীরে দোতারা, বাঁশি, সারিন্দা এবং হারমোনিয়ামের ব্যবহার শুরু হয়।

এবার বলবো এমন এক লোকগানের কথা যার নামটা বোধ হয় সব থেকে বেশি সুরেলা। এই গানের নাম হলো ঝুমুর। আসলে এই গানের তাল ধরতে ব্যবহৃত হয় পায়ের নূপুর বা ঘুঙুর, তারই ঝুমুর ঝুমুর শব্দ থেকেই এই গানের নাম হয় ঝুমুর। অন্তত জনশ্রুতি তো তাই বলে। ঝুমুর গানগুলো রাঢ় বাংলা ও ভারতের ছোট নাগপুর মালভূমি সংলগ্ন অঞ্চলের, বিশেষত পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশে এক প্রাচীন ও অত্যন্ত জনপ্রিয় লোকসঙ্গীতের ধারা। মূলত আদিবাসী এবং লোকসমাজের উৎসব, নৃত্য ও দৈনন্দিন জীবনের সুখ দুঃখকে কেন্দ্র করেই এই গানের উৎপত্তি। ঘুঙুর বা নূপুর পায়ে বেঁধে সকল কলাকুশলীরা দলবদ্ধভাবে পা ঠুকে ঠুকে তাল দিয়ে ঝুমুর ঝুমুর শব্দ তুলে তালে তালে গেয়ে চলেন ঝুমুর গান। এই গানের এক জরুরি উপাদান হল প্রকৃতি, বা বলা ভালো এই গানের রাঙা মাটি এবং সেই রাঙা মাটি অঞ্চলের প্রকৃতি। পাহাড়ি ঝর্ণা, শাল, পলাশ, মহুল, বনের নানা রূপ এবং সেই রুক্ষ প্রকৃতির বুক ছিঁড়ে বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াইও কিন্তু ফুটে ওঠে এই গানের ছত্রে ছত্রে। তবে এছাড়াও ভক্তিগীতি বা ডিভোশন এই গানের আরেক উপজীব্য। তবে সেক্ষেত্রে এইসব গানে ধরা থাকে তাদের উৎসবের ছবিও। তবে এক্ষেত্রে একেবারে আদিতে এই ঝুমুর গানই বিষয়বস্তু হিসেবে প্রাধান্য পেয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার কথা, তাদের সুখ দুঃখের কথা, চাষবাস কিংবা প্রকৃতির কথা। তবে পরবর্তীকালে নানা উৎসব, যেমন করম উৎসব, ভাদ্র মাসে আদিবাসীদের প্রধান ফসল কাটার উৎসব করম পূজাকে কেন্দ্র করে এই ঝুমুর গানের আসর বস্ত। আবার ভাদু কিংবা টুসু পরবের ছবি ধরা পড়ে এই গানে। এমনকি রাধাকৃষ্ণের প্রেমলীলা, তাদের বিরহ কিংবা মিলন ঝুমুর গানের একটি বড় অংশ জুড়ে থাকে। সামাজিক জীবন, গ্রামীণ সমাজের লৌকিক জীবন, প্রেম ভালোবাসা এবং সাঁওতাল, কুর্মি, ভূমিজ এবং মুন্ডা সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির এক মূল উপজীব্য বয়ে চলে এই গান।

ঝুমুর গান হয় খুব ছন্দবদ্ধ, ছোট ছোট লাইনে তালে তালে এবং ছন্দে ছন্দে গেয়ে যাওয়া হয় ঝুমুর। দ্রুত লয়ে এগিয়ে চলে, গানে গানে নানা গল্প বলে এই ঝুমুর। এই ঝুমুর গানের কিন্তু কতগুলো ভাগ আছে, যেমন এক দাঁড় ঝুমুর বা দাঁড়শালী ঝুমুর। এই গান মূলত নাচের গান, মেয়েরা একে অপরের কোমর বা হাত ধরে সারিবদ্ধভাবে ঝুমুর নাচ নাচেন এবং পুরুষেরা বাদ্যযন্ত্র বাজিয়ে গানে সুর দেন তাল দেন। দুই, এরপরে বলতে হয় নাচনি শালী ঝুমুরের কথা। পেশাদার নারী নাচনি ও রসিকদের মানে পুরুষ গায়ক দ্বারা মঞ্চে পরিবেশিত হয়। এই সূত্র ধরে বলতে পারি আরেক ঝুমুরের কথা, তার নাম দরবারি ঝুমুর। উধুনালুপ্ত এই দরবারি ঝুমুর একসময় পরিবেশিত হতো রাজারাজরাদের দরবারে। এছাড়া আছে ভাদুরিয়া ঝুমুর, অর্থাৎ ভাদ্র মাসের টুসু পরব বা করম উৎসবকে কেন্দ্র করে রচিত হওয়া ঝুমুর। আর একেবারে শেষে বলবো খ্যামটা ঝুমুরের কথা। এই খ্যামটা ঝুমুরের বিষয়বস্তু কিন্তু স্বাভাবিকের থেকে একটু চটুল, তবে মজার ছলে হালকা চালের গান। তবে এক ধরনের ঝুমুরে কিন্তু নাচের প্রয়োগ নেই, তাকে বলে বৈতাল বা বৈঠকি ঝুমুর। এছাড়া আছে একটা জিনিস যেটা বলতেই হয়, সেটা হচ্ছে যে ছোট ঝুমুর, অর্থাৎ ছোট ছোট গানের কলি দিয়ে নির্মিত ছোট ছোট ঝুমুর গান, বিভিন্ন বিষয় বা গল্পকে কেন্দ্র করে রচিত। আর একেবারে শেষে থাকে পালা ঝুমুর। পালা ঝুমুর হলো গীতি আলেখ্য সুলভ গানের মাধ্যমে একটা গোটা পালার নির্মাণ করা। ঝুমুর গানের প্রাণ হলো এর আদিম বাদ্যযন্ত্র, যেমন মাদল ও ধামসা এই গানের প্রধান তালবাদ্য। এছাড়াও পায়ের ঘুঙুর, সুরের জন্য বাঁশি, সানাই, দোতারা, কারকা, খঞ্জনি ইত্যাদি নানা বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়। ঝুমুর গান হলো মাটির কাছাকাছি থাকা মানুষদের প্রাণখোলা আনন্দের

ঘড়ি বলছে আমাদের আস্তে আস্তে এবার পাত্তারি গোটাতে হবে এখান থেকে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার একটা কাজ বাকি আছে। আর সত্যজিৎ রায়কে ধার করে বলতে গেলে এইটুকু বলতে পারি যে বাকি রাখা কাজ না, মোটে ভালো কাজ না। তাই সেই কাজটা চট করে সেরে ফেলি। সে কাজটা আর কিছুই না, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 21 মে-র রাতে হারানো দিনের গান অনুষ্ঠান, সেখানে কি শুনবেন। তিনি রবীন্দ্রগানের এমন এক সাধক, রবীন্দ্রনাথের কথায় যার সুর সৃজনকে অনুমতি দিয়েছিলেন স্বয়ং গুরুদেব, তিনি মানেই মহালয়ার ভোর মহিষাসুর মর্দিনে, তিনি মানেই আকাশবাণীর সঙ্গীত শিক্ষার আসর, ভারতীয় সিনেমার প্লেব্যাক কারিগরিতেও তাঁরই অবিস্মরণীয় ভূমিকা। তিনি পঙ্কজ কুমার মল্লিক। সদ্য পেরিয়ে এলাম তাঁর 122তম জন্মদিন। আগামীকাল আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে শ্রদ্ধার্ঘ্য জানাতে এই সঙ্গীত সাধকের প্রতি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানের উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়।

আজকে কথা বললাম নানা রকম লোকগান নিয়ে বা লোকগানের গাথা নিয়ে। তবে সত্যি কথা বলতে কি, এই অল্প সময়ের পরিসরে আমাদের বঙ্গীয় জীবনে এত লোকগান আছে এবং তার সঙ্গে জড়িয়ে থাকা এত লোকগাথা আছে, অনেক গল্প আছে, যে সমস্ত জিনিসগুলোকে এই ছোট্ট পরিসরে ধরা সম্ভব নয়। তাই যতটা পারা যায় ততটা চেষ্টা করলাম, বাকি থেকে গেল অনেকটাই, অনেক কিছু, সেটা কবিগান হতে পারে, সেটা কীর্তন হতে পারে, বাউল গান হতে পারে, এরকম অনেক অনেক কিছু বাকি থেকে গেল। চেষ্টা করব এর পরে এই গ্যাপটা ফুলফিল করে ফেলার। তবে আজকের মতো কিন্তু এখান থেকেই আস্তে আস্তে আমি বিদায় নেব। তবে বিদায় নিতে নিতে আপনাদের জন্য রেখে যাব আরও একটি ঝুমুর গান। ঝুমুর গান নিয়ে কথা বললাম যখন, ঝুমুর গানে ধামসা মাদলের কথা যখন বললাম, তখন সেই সমস্ত কিছুকে যদি গানে গানে আমরা না পাই তাহলে কি ভালো লাগে বলুন। তাই আজকের এই হারানো দিনের গানের অনুষ্ঠানের একদম শেষ গান থাকবে সেরকমই এক ঝুমুর গান। কী গান, কোন গান, সে না হয় একটু পরেই শুনবেন। তবে আমি আজ এখান থেকে বিদায় নিলাম। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি সিদ্ধার্থ। পরে আবার ফিরে আসব অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। তবে পরে চেষ্টা করব যে গ্যাপগুলো থেকে গেল সেগুলো ফুলফিল করার। তবে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে ভুলবেন না আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। শুভরাত্রি।

হারানো দিনের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 47 সেকেন্ড এবং বাংলাদেশের সময় অনুযায়ী 12:29 হয়ে 37 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১২টা বেজে ১৩ সেকেন্ড। শুরু হল ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন থেকে রাত ২টো পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান। রাত ২টো থেকে রাত ৩টে পর্যন্ত বাংলা ছায়াছবির গান। রাত ৩টে থেকে ভোর ৪টে পর্যন্ত শুনবেন নানা রঙের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় রাখুন কান আর শুনতে থাকুন গান। আপনাদের সঙ্গে আছি সুমন শেঠ, আপনারাও সঙ্গে থাকুন। এখন আধুনিক গান। প্রথম শিল্পী লতা মঙ্গেশকর, গানটির গীতিকার ও সুরকার ভূপেন হাজারিকা। গানটি রইল আপনার জন্য।

কিশোর কুমারের পর এবারের গানটি গেয়েছেন আলপনা বন্দ্যোপাধ্যায়, গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার শৈলেন মুখোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়, গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর করেছেন নচিকেতা ঘোষ।

রাঘব চট্টোপাধ্যায়ের পর এবারে শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার শ্যামল মিত্র।

0: মান্নাদের পর এবারে শিল্পী আশা ভোঁসলে, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার রাহুল দেববর্মন।
1: এসো না, কাছে এসো না, প্লিজ।

শ্রীকান্ত আচার্যের পর এবারে শিল্পী বনশ্রী সেনগুপ্ত, গীতিকার শ্যামল ঘোষ, সুরকার প্রবীণ মজুমদার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন ছায়াছবির গান।

0: ছবির নাম দেনা পাওনা, শিল্পী মান্না দে।
1: Sense, idiot, nasty, তোমাদের এই কালচার কৃষ্টি

চটকে 94.6 কম আনসেন্ট ইডিয়েট নাস্টি তোমাদের এই কালচার কৃষ্টি বিধাতা।

দুটি মন ছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্যামল মিত্রের কণ্ঠে শুনবেন দেয়া নেয়া ছবির গান।

দেবদাস ছবি থেকে পরপর দুখানি গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবার ছবি লড়াই গেয়েছেন আশা ভোঁসলে ও মোহাম্মদ আজিজ।

ভালোবাসা মেরে বাবু শোনো, রাজা শোনো, ফকির শোনো, কুলি চাষি মজুর শোনো, শোনো সত্যি কথা।

বলো বলো বলো বলো তারে বলো বলো তারে মনে কি পড়ে বলো বলো তারে তখন কহে বিদ গদ শ্যাম কেশনাল রাধা নাম লহ লহ গজমতি হার কহে বিদ গদ শ্যাম।

সময়, এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর নিবেদনে অনেকগুলি পরিবেশনা রয়েছে। প্রথম শিল্পী কল্যাণজিৎ দাসের পরিবেশনায় সেতার, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শিল্পী কল্যাণজিৎ দাসের পরিবেশনায় সেতার রাগ আহির ফেরাব। এবারে শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার রাগ ভৈরবী।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন শরদ, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। শরদ রাগ আহির ভৈরব, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান প্রভাতী। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। ভোর পাঁচটা মানেই সময়টা আনন্দধ্বনির। 107 FM রেনবো, নিউজ অন, AIR অ্যাপস, একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত আনন্দধ্বনি অনুষ্ঠান সঙ্গে নিয়ে। রবি ঠাকুরের লেখা গান, কথা, তার রচনার অংশ, এই সব কিছু নিয়েই আনন্দধ্বনি। আবার একটি নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, এই সব কিছু নিয়েই নতুন করে আমাদের পথ চলা। বুধবার 20 মে 2026 পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি আজ বৃহস্পতিবার 21 মে, আরেকটি নতুন দিন। যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন, টিউন করে রয়েছেন 107 রেনবো এবং নিউজ অন AIR অ্যাপস, সকলকে স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

ফিমরেন বই শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আরেকটি নতুন দিন, নতুন আনন্দধ্বনি অনুষ্ঠান। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি 107 এফএম রেনবো, নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। রবি ঠাকুরের লেখা বনমানী কাব্যগ্রন্থের অন্তর্গত কুটিরবাসী। তরুবিলাসী আমাদের এক তরুণ বন্ধু এই আশ্রমের এক কোণে পথের ধারে একখানি গোলাকার কুটির রচনা করেছিলেন। সেটি আছে একটি পুরাতন তালগাছের চরণ বেষ্টন করে, তাই তার নাম হয়েছে তালোধ্বজ। এটি যেন মৌচাকের মতো নির্ভৃত বাঁশের মধু দিয়ে ভরা, লোভনীয় বলেই মনে করি। সেই সঙ্গে এও মনে হয় বাসস্থান সম্বন্ধে অধিকার ভেদ আছে। যেখানে আশ্রয় নেবার ইচ্ছা থাকে সেখানে হয়তো আশ্রয় নেবার যোগ্যতা থাকে না। তোমার কুটিরের সম্মুখ বাটে পল্লী রমণীরা চলেছে হাটে, উড়েছে রাঙা ধুলি উঠেছে হাসি উদাসী বিবাগীর চলার বাঁশি। আধারে আলোকেতে সকালে সাজে পথের বাতাসের বুকেতে বাজে, যা কিছু আসে যায় মাটির পরে পরশ লাগে তারি। তোমার ঘরে ঘাসের কাঁপা লাগে পাতার দোলা শরতের কাশবনে, তুফান তোলা প্রভাতে মধুপের গুনগুনানি, নিশীথে ঝিঁঝি রবে জাল বুনানি। দেখেছি ভোরবেলা ফিরিছ একা, পথের ধারে পাও কিসের দেখা, সহজে সুখী তুমি জানে তা কে বা, ফুলের গাছে তব স্নেহের সেবা। এ কথা কারো মনে রবে কি কালি, মাটির পরে গেলে হৃদয়ে ঢালি। দিনের পরে দিন যে দান আনে তোমার মন তারে দেখিতে জানে, নম্র তুমি তাই সরল চিতে সবার কাছে কিছু পেরেছ নিতে। উচ্চ পানে সদা মেলিয়া আঁকি নিজেরে পলে পলে দাওনি কি ফাঁকি, চাওনি জেনে নিতে হৃদয় কারো নিজের মন তাই দিতে যে পারো। তোমার ঘরে আসে পথিক জন চাহে না জ্ঞান তারা চাহে না ধন, এটুকু বুঝে যায় কেমন ধারা তোমারই আসনের শরিক তারা। তোমার কুটিরের পুকুর পাড়ে ফুলের চারাগুলি যতনে বাড়ে। এলেখার পরবর্তী অংশ আর দুটি গানের পর, প্রথমে শিল্পী অর্ঘ্য সেন, তারপরে শিল্পী পঙ্কজ মল্লিক।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। শুনছিলেন পরপর শিল্পী অর্ঘ সেন এবং পঙ্কজ মল্লিকের কণ্ঠে দুটি গান। বনমানী কাব্যগ্রন্থের কুঠিরবাসী। ফুলের চারাগুলি যতনে বাড়ে, তোমার কথা নাই তারাও বোবা, কোমল কিশলয় সরল শোভা, শ্রদ্ধা দাও তবু মুখ না খোলে, সহজে বোঝা যায় নীরব বলে,

তোমারই মতো তব কুটিরখানি, স্নিগ্ধ ছায়া তার বলে না বাণী, তাহার শিয়রেতে তালের গাছে বিরল পাতা কটি আলোয় নাচে, সমুখে খোলা মাঠ করিছে ধুধু, দাঁড়ায় দূরে দূরে খেজুর শুধু, তোমারই বাসাখানি আটিয়া মুঠি, চাহে না আকরিতে কালের ঝুঁটি, দেখি যে পথিকের মতোই তাকে, থাকাও না থাকার সীমায় থাকে, ফুলের মতো যে পাতার মতো, যখন যাবে রেখে যাবে না ক্ষত, নাইক রেশারেশি পথেও ঘরে, তাহারা মেশামেশি সহজে করে, কীর্তি জালে ঘেরা আমি তো ভাবি, তোমার ঘরে ছিল আমারও দাবি, হারায় ফেলেছি সে ঘূর্ণিবায়ে, অনেক কাজে আর অনেক দায়ে। আনন্দধ্বনিতে এর পরের গান আমারও পরানো যাহা চায়।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। অনুষ্ঠানের মধ্যপথ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। যারা এই মুহূর্তে শুনছেন অনুষ্ঠান 107 এফএম রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপসে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। রবি ঠাকুরের লেখা বনবাণী কাব্যগ্রন্থের হাসির পাথেয়। তখন আমার অল্প বয়স, পিতা আমাকে সঙ্গে করে হিমালয়ে চলেছেন ডেলহাউসি পাহাড়ে। সকালবেলায় ডান্ডি চড়ে বেরোতুম, অপরাহ্নে ডাকবাংলোয় বিশ্রাম হতো। আজও মনে আছে এক জায়গায় পথের ধারে ডান্ডিওয়ালারা ডান্ডি নামিয়েছিল। সেখানে শ্যাওলায় শ্যামল পাথরগুলোর উপর দিয়ে গুহার ভিতর থেকে ঝর্ণা নেমে উপত্যকায় কলশব্দে ঝরে পড়ছে। সেই প্রথম দেখা ঝর্ণার রহস্য আমার মনকে প্রবল করে টেনেছিল। এদিকে ডান পাশে পাহাড়ের ঢালু গায়ে স্তরে স্তরে শস্যক্ষেত হলদে ফুলে ছাওয়া, দেখে দেখে তৃপ্তি শেষ হয় না। কেবলই ভাবি এইগুলো ভ্রমণের লক্ষ্য কেন না হবে, কেবল ক্ষণিক উপলক্ষ কেন হয়। সেই ঝর্ণা কোন নদীর সঙ্গে মিলে কোথায় গেছে জানি নে, কিন্তু সেই মুহূর্তকালের প্রথম পরিচয়টুকু কখনো ভুলব না। এবারে দুটি গান, ভালোবেসে সখী এবং তারপর বিপুল তরঙ্গরে, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।